আকাশবাণী শিলিগুড়ি, আজ বুধবার, শকাব্দ 10ই আষাঢ় 1948, বঙ্গাব্দ 16ই আষাঢ় 1433 এবং খ্রিস্টাব্দ 1লা জুলাই 2026। সময় সকাল 5টা বেজে 59 মিনিট। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

তিনি বলছেন, ভারতের দেবতা এক নহেন, বহুও নহেন, কিন্তু তিনি সেই এক, যাহার মধ্যে একের সঙ্গে বহু ও বহুর সঙ্গে একের সমন্বয় প্রতিষ্ঠিত হইয়াছে। ভারতের মনীষা শরণাতীত কাল হইতে মানব প্রকৃতির মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করিয়া তাহাকে ধর্মের শাসনে ও সমাজের বন্ধনে বাঁধিয়াও বৈষম্যের মধ্যে সাম্য, স্বাতন্ত্র্যের মধ্যে ঐক্য ইত্যাদি প্রতিষ্ঠা করিতে চেষ্টা করিয়াছে। শুনলেন অমৃতবাণী। এখন বন্দনা, শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন বন্দনা, শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়। এখন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কৃষক ভাইদের জানিয়ে রাখি, আজ অল্প থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের বেগ থাকবে ঘন্টায় 5 থেকে 7 কিলোমিটার। এবারে আসি কৃষি পরামর্শ। শস্য বিজ্ঞানের ক্ষেত্রে যে পরামর্শ আজকে রয়েছে তা হল, পাট ও মেস্তার এখন উদ্ভিজ্জ পর্যায় থেকে পরিণত দশার পর্যায়ে যাওয়ার সময়, এবং পাট হেলে যাওয়া, পাটের শোষক পাতা পোকা এবং পাতা পচানো, এই জাতীয় বিষয়গুলি সম্পর্কে কিছু পরামর্শ দিয়ে রাখি। এই সময় বৃষ্টির জন্য প্রয়োজনে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। পাট পরিণত হয়ে গিয়ে থাকলে কেটে মজুত করতে হবে, এবং অবশ্যই পচানোর জন্য শুধুমাত্র জমে থাকা জলের ব্যবহার করতে হবে। উদ্যান বিভাগের ক্ষেত্রে এখন চা চাষের ক্ষেত্রে পাতায় মোড়া পোকা দেখা দেয়। এই সময় পাতার কিনারা মুড়ে দিয়ে তার মধ্যে এক ধরনের এই পোকাগুলি লালার সাহায্যে পাতাগুলিকে নষ্ট করে দেয় এবং পাতাগুলি পরবর্তীতে শুকিয়ে যায়। এই সময় ল্যাদা ও পিউপা আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে, এবং যতটা সম্ভব ফেরোমন ফাঁদ ব্যবহার করে পূর্ণাঙ্গ পোকা মারতে হবে। এই ছিল শস্য বিজ্ঞান এবং উদ্যান বিজ্ঞানের কৃষি পরামর্শ আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: বর্ষাকালীন সবজি চাষ, বলছেন ডক্টর বিপ্লব দাস, সিনিয়র সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি।
2: বর্ষাকালীন সবজি চাষ একটু প্রযুক্তির হাতিয়ার নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে পারি, এবং জানেন যে হচ্ছে গিয়ে এই সময় সবজির দাম কিন্তু অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ যদি আমরা নিই, তাহলে পরে কিন্তু আমরা এই বর্ষাকালীন সবজি চাষ করে অনেকটা লাভবান হব। প্রথমেই হচ্ছে কি আমাদের জমি নির্বাচন করা, যে কী ধরনের জমি আমরা বেছে নেব। দেখুন, এখানে যেহেতু বর্ষাকাল, তাই আমাদের সবসময় একটু উঁচু জমি, যেখানে হচ্ছে গিয়ে জল জমবে না, জল নিষ্কাশন তার হচ্ছে গিয়ে সুবন্দোবস্ত থাকবে, এরকম জমি কিন্তু আমাকে বেছে নিতে হবে। এবং অনেক সময় কি হয় যে হচ্ছে গিয়ে আমরা আগাম ধান চাষ করছি, যেখানে বীজতলা করেছিলাম সেই বীজতলার জমিটাকেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে অনেক সময় এই চাষে নিয়ে নিতে পারি আর কি। এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কী ধরনের সবজিকে বেছে নেব, সবসময় বলি যে বাজারের চাহিদা অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে সবজি বা ফসলগুলোকে নির্বাচন করতে হবে। কারণ আমরা বর্ষাকালে সবসময় খুঁজি যে হচ্ছে গিয়ে আগাম শীতকালের ফসল, যে একটু আগাম মূলো শাক, ধনে পাতা, পালং শাক, এইগুলো যদি আমরা পাই তাহলে পরে কিন্তু সেখানটা থেকে আমরা একটা ভালো আয় হচ্ছে গিয়ে করতে পারি। তো অনেক সময় কি হয় যে বর্ষাতি বেগুন, বর্ষাতি লঙ্কা, তো এই ধরনের প্রচুর কুমড়ো গোত্রীয় যেগুলো, ঝিঙে, চাল কুমড়ো, এইগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নির্বাচন করতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড জাত বেরিয়ে গেছে, তো সেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং জেলায় জেলায় আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে প্রযুক্তি এবং বিভিন্ন এলাকাভিত্তিক জাত নির্বাচনের ক্ষেত্রে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই।
3: শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন শুনবেন আরোগ্য।
4: আকাশবাণী শিলিগুড়ি।

0: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন কথিকা, চোখের আঘাত ও হোমিওপ্যাথি, বলছেন ডাক্তার দেবব্রত ভৌমিক।
2: জন্মান্ধদের কথা বাদ দিন, কিন্তু যে এতদিন দুচোখ ভরে দেখেছে প্রকৃতির অপরূপ সৃষ্টি, হঠাৎ যদি কোনো কারণে সে দেখতে না পায়, তার চেয়ে দুঃখী পৃথিবীতে আর বোধহয় কেউ হতে পারে না। বিভিন্ন কারণেই ঘটতে পারে এমন দুর্ঘটনা, এদের মধ্যে আঘাতজনিত কারণে কিংবা রেটিনাল হ্যামারেজ, ডিট্যাচমেন্ট অফ রেটিনা প্রভৃতি কারণে চোখের দৃষ্টি চিরতরে চলে যেতে পারে। ক্রিকেট বল, ঘুষি বা বেকায়দায় পড়ে গিয়ে লাগা, ছোটদের খেলনা ছোড়াছুড়ি করবার সময় আঘাত লেগেও চোখের বিভিন্ন সমস্যা হতে পারে। যে কোনো দুর্ঘটনায় চোখে চোট পেয়ে দৃষ্টি হঠাৎ হারাতে পারে। চোখে চোট পেয়ে চোখের ভিট্রিয়াস হ্যামারেজ হয়ে দৃষ্টি সাময়িক নষ্ট হতে পারে। এছাড়া হঠাৎ চোখে আঘাতজনিত চোট লাগার ফলে রেটিনাল হ্যামারেজ হতে পারে। ভেনাস সিরার বাধা বা কোনো ইনফ্লামেশনের জন্য দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। চোখ দিয়ে জল পড়তে পারে, চোখ জ্বালা করতে পারে, চোখ লাল হতে পারে, রক্তনালীতে রক্ত জমে চোখে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে, কখনো বা ব্রেনের ভেতরে চাপ বৃদ্ধি পেয়ে বেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ডিট্যাচমেন্ট অফ রেটিনা। আঘাতজনিত কারণে চোখের রেটিনার এবং তার সংলগ্ন পিগমেন্ট এপিথেলিয়াম থেকে সরে আসে। রেটিনার সামনে আছে একটা জেলির মতো পদার্থ, যাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। সাধারণত এই ভিট্রিয়াল কিছু বিশেষ জায়গায় রেটিনার সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। আঘাতের ফলে ভিট্রিয়াস রেটিনার থেকে আলাদা হয়ে যেতে পারে, এই সময় রেটিনার ওপর টান পড়ে। এই টান যথেষ্ট শক্তিশালী হয় এবং তা রেটিনাকে ছিঁড়ে দিতে পারে। ডাক্তারি পরিভাষায় একেই বলা হয় রেটিনাল ডিট্যাচমেন্ট বা ডিট্যাচমেন্ট অফ রেটিনা। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে না হলেও অনেকদিন পরেও কিন্তু রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। এর ফলে দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যেতে পারে। এছাড়া আঘাতজনিত কারণে কনজাংটিভাইটিস, লেন্সের অস্বচ্ছতা প্রভৃতি উপসর্গ আসতেই পারে। হঠাৎ করে চোখে চোট বা আঘাত পেলে চোখ রগড়াতে নেই, প্রথমেই চোখে ঠান্ডা জলে ঝাপটা দেওয়া উচিত। আঘাত গুরুতর হলে সঙ্গে সঙ্গে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে প্রাথমিক অবস্থায় আঘাতজনিত কারণে রেটিনাল হ্যামারেজে এবং অক্ষিগুলোকে আঘাত লাগলে আর্নিকা, বেলেডোনা, হাইপেরিকাম খুবই উপযোগী ঔষধ। লেন্সের অস্বচ্ছতায় কস্টিকাম, ফসফরাস এবং লক্ষণ ভেদে ক্যালকেরিয়া ফ্লোর বিশেষ উল্লেখযোগ্য ঔষধ। 20 ফোঁটা ইউফ্রেশিয়া মাদার টিংচার 250 মিলিলিটার ঠান্ডা জলে মিশিয়ে চোখে ঝাপটা দিলে চোখের ইনফ্লামেশন, চোখের ব্যথা কমে এবং চোখ স্বচ্ছ হয়। চোখের শিরার সংকোচন বেশি হলে এবং কনজেস্টিভ হেডেকে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা ও মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করলে বেলেডোনা, নাক্স, ফেরামফস বিশেষ কার্যকরী ঔষধ।
1: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা, চোখের আঘাত ও হোমিওপ্যাথি, বললেন ডাক্তার দেবব্রত ভৌমিক।
3: শুনলেন আরোগ্য, এখন শুনবেন ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান, শিল্পী বাপি রায়।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী বাপি রায়। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু দে। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় এসরাজ বাদনে পার্বতী চরণ চ্যাটার্জি, তবলায় অনিন্দ সিংহ নিয়োগী এবং পার্কাশনে শঙ্কর দেবনাথ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী শান্তনু দে। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন এসরাজ বাদনে পার্বতীচরণ চ্যাটার্জি, তবলায় অনিন্দ্য সিংহ নিয়োগী এবং পারকারশনে শঙ্কর দেবনাথ। শিল্পী শান্তনু দে। আপনারা আকাশবাণীর অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর এই অ্যাপের মাধ্যমে। এখন প্রত্যুষা।

সুপ্রভাত, আজ পয়লা জুলাই। 1882 সালের আজকের দিনেই জন্ম প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের। অসাধারণ মেধাবী ও প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তিনি কলকাতার মেডিকেল কলেজ এবং শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য একই সঙ্গে আবেদনপত্র পাঠান। দু জায়গা থেকে একই দিনে ভর্তির অনুমতিপত্র আসে। তবে মেডিকেল কলেজের চিঠি মাত্র কয়েক ঘন্টা আগে আসাতে তিনি ডাক্তারি পড়ার ব্যাপারে মনস্থির করেন। এই ঘটনার উল্লেখ করে অনেক পরে তিনি ঠাট্টা করে বলতেন, ইঞ্জিনিয়ারিং কলেজের চিঠিটা আগে এলে সেখানেই ভর্তি হয়ে যেতুম, তাহলে আমার আর ডাক্তার হয়ে ওঠা হতো না। তিনি সাধারণ চিকিৎসকের থেকে অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে অনেকটা ধন্যন্তরী হয়ে উঠেছিলেন। পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার ছিলেন তিনি। 1948 থেকে 1962 সাল পর্যন্ত দীর্ঘ 14 বছর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাঁর কর্ম অবদান ছড়িয়েছে। ভারত সরকার তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। 1962 সালের পয়লা জুলাইতেই তিনি মহালোকের পথে যাত্রা করেন। আজ একাধারে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনত শ্রদ্ধা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানাতেই আজকের দিনটি ডক্টরস ডে হিসেবে পালিত হয়। আমাদের সমস্ত রোগ ভোগ থেকে পরিত্রাণ পেতে ভগবানের একদম পরেই আমরা যাঁর উপর ভরসা করি তাঁরা হলেন ডাক্তারবাবু। আজ ডক্টরস ডেতে সমস্ত ডাক্তারদের জন্য রইল শুভেচ্ছা। আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস। 1955 সালের পয়লা জুলাই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। তবে এর ঐতিহাসিক মূল ভিত্তিটি 1806 সালের 2 জুন ব্যাঙ্ক অফ ক্যালকাটা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীতে ব্যাঙ্ক অফ বেঙ্গল এবং সবশেষে 1955 সালে ভারতীয় স্টেট ব্যাঙ্কে রূপান্তরিত হয়। আজ আন্তর্জাতিক কৌতুক দিবস বা ইন্টারন্যাশনাল জোকস ডে। বিশ্বজুড়ে আজকের দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক কৌতুক দিবস হিসেবে। এটি হাস্যরস ও হাসির শিল্পের জন্য উৎসর্গকৃত, যা মানুষের হৃদয়ে আনন্দ দেওয়া হিসেবে উদযাপিত হয়। মানুষ দৈনন্দিন জীবনের সময়সূচি থেকে আনন্দের জন্য কয়েক মিনিট বের করে একসঙ্গে হাসি ঠাট্টা করবে, এটাই আজকের দিনটির মূল লক্ষ্য। আন্তর্জাতিক কৌতুক দিবসের মূল মন্ত্র হচ্ছে হাসি সব রোগের ওষুধ। কৌতুকের মাধ্যমে যে হাসি ঠাট্টা সৃষ্টি হয় তা আমাদের ব্যস্ত ও চাপযুক্ত জীবনে অবকাশ প্রদানে অত্যন্ত প্রয়োজনীয়। আজ আন্তর্জাতিক কৌতুক দিবস। আজ পয়লা জুলাই, অর্থাৎ আজ থেকে একটি নতুন বিষয়কে নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে এ মাসের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। তিনি লিখছেন, প্রিয় ময়ূরী, জানি এখন তোমার বাড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবে হই হই করছে, আমার বাড়িতেও তাই। এই তো স্বাভাবিক, আজ তোমার আমার বিবাহ যে, একটু পরেই আমার বাড়ি থেকে হলুদ যাবে তোমার বাড়িতে।

এমন সময় তোমায় আমি মেসেজ লিখছি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে, কারণ আমি আজ তোমার বাড়ি যাচ্ছি না। অবাক হচ্ছ? ভাবছ ঠাট্টা করছি? আমিও প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু আজ যখন আমার সবচেয়ে প্রিয় বন্ধু মন বারবার ফোন করা সত্ত্বেও এলো না আমার বাড়িতে, তখন আমি ওর বাড়িতে গিয়ে ওর ছলছলে দৃষ্টি দেখে সব বুঝলাম। মনে পড়ল আমার তোমাকে প্রথম দেখার দৃশ্যটা। তুমি মন্দিরে পুজোর থালা সাজিয়ে দাঁড়িয়েছিলে, তোমার চোখে ঝরছিল লজ্জা, সারা শরীরময় লেগেছিল পবিত্রতা। এই প্রথমবার কোনো নারীকে আমার ভালো লাগলো। আমি পড়াশোনা কেরিয়ার গড়তে কাটিয়েছি 25টা বছর, এর আগে কোনো মেয়ের দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। সেদিন আমি তোমার কথা মনকে বলতেই ও তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়ির লোক আমায় পছন্দ করল, বিয়েতে সম্মতিও দিল। তুমি চুপচাপ রইলে, আমি ভাবলাম মেয়েরা বুঝি এমনই হয়। আর একদিনের ঘটনা মনে পড়ে কি? তোমায় আমি পার্কে ডেকেছিলাম, তুমি সময় মতো এসেও ছিলে, কিন্তু তুমি সেদিন এসে আমায় দেখে খুশি হওনি। তুমি যেন কাউকে খুঁজছিলে, না পেয়ে জিজ্ঞাসা করলে ও আসেনি। আমি বললাম কে? তুমি একটু ইতস্তত করে বললে মন আসেনি। আমি সেদিন বুঝিনি তুমি আমাকে নয় মনকে পছন্দ করো, ভালোবাসো। আর ওই পাগলটা এত দিনের ভালোবাসা বন্ধুর হাতে তুলে দিতেও দ্বিধা করল না। ব্যাটা মহান হবে, আত্মত্যাগ দেখাচ্ছে আমায়। আজ ওর বাড়িতে গিয়ে দেখি ওর বিছানায় নিয়োগপত্রের পাশে মোবাইলে ওর উদ্দেশ্যে তোমার লেখা মেসেজ। মন নাকি বেইমান? ব্যাপারটা পরিষ্কার করে দিল আরও। আজ বর সাজে আমি যাচ্ছি না, মনকে পাঠাবো। না না ভেবোরা, তোমার পরিবার সবই জানে, মেনে নিয়েছে ওরা মনকে। জানি অনেকদিন পর আবার তোমার মুখে ফুটেছে সেই পবিত্র হাসিটা। এত দিন ধরে আমি শুধু এটাই চেয়েছিলাম যে ইতি তোমাদের বন্ধু শ্রাবণ। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। দ্বিতীয় ভাবনা লিখে পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা, 7157 থেকে। চির সখা প্রত্যুষা, তোমার জুলাই মাসের ভাবনার বিষয় রেখেছ হাত বাড়ালেই বন্ধু, যা আত্মার এক শক্তিশালী বন্ধন। উৎসবে বিপদে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। বন্ধুর ভাবটাই বন্ধুত্ব, সখ্যতা, সৌহার্দ্য, মিত্রতা। বন্ধুত্বের প্রধান সূত্র হল সংকোচ শূন্যতা এবং একে অপরের সুখে দুঃখে সহমর্মী হওয়া। মানুষ যখন একাকী নিঃসঙ্গ থাকে, সে তখন বন্ধু খোঁজে তার নিঃসঙ্গতা কাটাবার জন্য। বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে উঠতে পারে। সাধারণত একই বয়স, চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গ্রামেই আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে। গ্রামের বন্ধুদের সাথে নদীতে সাঁতার প্রতিযোগিতায় মেতে উঠতাম, ঝড়ের দিনে দল বেঁধে আম কুড়াতাম, সারা গ্রাম হইচই করে ছুটে বেড়াতাম, গাছে উঠতাম, ডাঙ্গুলি, ঘুড়ি ওড়ানো, আরও কত কি। কলেজে পড়াশোনার সুবাদে বন্ধু স্বজন নামের এক বন্ধুদের আড্ডার পরিমণ্ডল তৈরি হয়ে আসছে কয়েক বছর ধরে। বছরে নিয়ম করে দুবার আমাদের পুনর্মিলন হয়। দূর দূরান্ত দেশ বিদেশে থাকা বন্ধুরা, যারা নিজ নিজ গবেষণা বা প্রযুক্তি সমৃদ্ধ কর্মক্ষেত্রে বা ব্যবসায় দীর্ঘদিন ব্যস্ত, তারা অপেক্ষায় থাকে এই দিনটির জন্য।
সব বন্ধুদের একসাথে থেকে গল্প করা, আড্ডা দেওয়া, সবাই সবাইকে আলিঙ্গন করা, এ যেন

হাট রোড, কলকাতা 7,157। এ মাসের তৃতীয় ভাবনাটি এসেছে যাদব চন্দ্র রায়ের কাছ থেকে। লিখছেন কাদিহাট ওয়ার্ড নম্বর 2 বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে। বন্ধু প্রত্যুষা, বন্ধু তুই আমাকে মাফ করিস, স্বার্থ আমাকে অন্ধ করে দিয়েছে, আধিপত্য করছে দুর্দম, সভ্যতা আমাকে এবং আমার চারিদিককে দিয়েছে বিষিয়ে। তাই তো সত্যিকারের বল, সাহস, বুকের অক্সিজেন আমাকে প্রথম মানুষ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলি। আমি তা অগ্রাহ্য করে নির্বিচারে তোর আমার সম্পর্ককে ছেদন করে দিয়েছি, মাঝখানে বসিয়ে দিয়েছি শতেক যোজন দূরত্ব। শুধু কি তোকে তিলে তিলে হত্যা করছি, হত্যা করেছি নিজেকেও। তুই এখন আমার থেকে দূরে থাকলেও তুই জানিস আমার ঘরের আসবাবপত্র, জানালা, দরজা সকল কিছু তোর খণ্ডাংশ থেকে তৈরি। আরও জানিস তোরই বন্ধু সন্তান, তোরই বুকে বিচরণকারী সমস্ত সভ্য, চোখ জুড়ানো শিশু এবং বৃদ্ধের হাড় চামড়া, সেগুলো আমার বৈঠকখানায় ঝুলানো আছে। আমার যে প্রবল নাম যশ তা তোরই জন্য আমি হাত বাড়িয়েছি, তোর আধিপত্য ছাড়াও আরও আধিপত্যকে কুক্ষিগত করে বড় আরও বড় মানুষ হয়ে উঠব। কিছু কিছু অভাবী নামগোত্রহীন তোর মতো বন্ধু আমাকে নিষ্ঠুর বলে, প্রকাশ্যে নয় মনে মনে, তাতে আমার এতদিন কিছু আসতো যেত না। এখন কিন্তু কষ্ট হয়, দুঃখ হয়, অনুশোচনা হয়। হাত বাড়ালেই যারা নির্দ্বিধায় বন্ধু হয় তাদেরকে যেভাবে হত্যা করেছি তা অন্যায়। তাই তোর কথা মনে রেখে আমি সবুজ গালিচা বিছিয়ে তার ভেতরে সন্তানদের বাসযোগ্য করে যাব বলে এখন চেষ্টা করছি, হাত বাড়িয়ে দিচ্ছি, সকলে বন্ধু হও। ধন্যবাদ আন্তে। যাদবচন্দ্র রায়, কাদিহাট ওয়ার্ড নম্বর 2 বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর। লিখছেন সুমন জানা, ছত্রে, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বিকেলের আলো তখন পড়ে এসেছে, পার্কের এক কোণে একা বসেছিল অয়ন। তার মনটা ছিল খুব খারাপ, নতুন শহরে আসার পর এখনও তার কোনো বন্ধু হয়নি। বাকি ছেলেমেয়েরা মাঠে ফুটবল খেলছিল, অয়ন শুধু দূর থেকে তাদের খেলা দেখছিল। তার খুব ইচ্ছে করছিল ওই দলে গিয়ে খেলতে, কিন্তু একা যাওয়ার সাহস নেই। ঠিক তখনই সে দেখল মাঠের অন্য পাশে একটি ছেলে একা দাঁড়িয়ে আছে, ছেলেটির পরনে সাধারণ জামাকাপড়, সেও এক দৃষ্টিতে খেলার দিকে তাকিয়ে আছে। তার চোখেও একলা থাকার মন খারাপ স্পষ্ট। অয়ন পকেট থেকে তার সাধের লাল মার্বেলটা বের করল এবং সে আস্তে আস্তে ছেলেটির দিকে এগিয়ে গেল। বুকটা একটু কাঁপছিল তার। ছেলেটির সামনে গিয়ে অয়ন নিজের হাতটি বাড়িয়ে দিল, হাতের তালুতে চকচক করছিল লাল মার্বেলটি। অয়ন মৃদু হেসে বলল, খেলবে আমার সাথে? অন্য ছেলেটি প্রথমে একটু অবাক হলো, তারপর তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে মার্বেলটি নিল এবং বলল, আমি আকাশ, চলো আমরা ওই গাছের তলায় খেলি। অয়নের মনে হলো এক নিমেষে তাদের সব একাকিত্ব কেটে গেল। আসলে সত্যিই তো, একটু সাহস করে হাত বাড়ালেই নতুন বন্ধু পাওয়া যায়। লিখেছেন সুমন জানা, ছত্রি, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে। পঞ্চম চিঠিটি এসেছে সমিত বিশ্বাসের কাছ থেকে। তিনি লিখছেন সূর্য সেন কলোনি, ব্লক এ, শিলিগুড়ি থেকে। নমস্কার, শুভ সকাল প্রত্যুষা। আজকের এই কুয়াশা ধোঁয়া ভরে যখন আমলকি বনের মাথায় প্রথম রোদের সোনা ছড়িয়ে পড়ছে,
তখন জানলার

মাঝখানে বসে মনে হয় জগৎটা কত বড়, অথচ মানুষ কত একা। এই যে দিগন্ত বিস্তৃত মাঠ, ওই দূরে ইছামতির মতো শান্ত নদীটির বয়ে চলা, কিংবা বাঁশবাগানের মাথায় ডাহুক পাখির ডাক, এরা কেউ কিন্তু একা নয়। প্রকৃতিতে সবাই সবার হাত ধরে আছে, কেবল আমরা মানুষরাই নিজেদের তৈরি চার দেয়ালের খাঁচায় বন্দি করে রেখেছি। অথচ একটু ভাবুন তো, আমাদের এই জীবন অরণ্যের পথটা তো খুব দীর্ঘ নয়। এখানে একটুখানি মায়া, এক চিলতে সহানুভূতি পারে পথের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিতে। বিভূতিভূষণের অপুর মতো আমাদের সবার বুকেই তো একটা চিরকালের বালক মন লুকিয়ে আছে, যে কেবল একটুখানি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজে। হাত বাড়ালেই তো বন্ধু পাওয়া যায়। ওই যে পথের ধারে বসে থাকা উদাসীন বুড়ো মানুষটি, কিংবা স্কুল ফেরত ডানপিটে ছেলেটা, যার চোখের কোণে এক অদ্ভুত স্বপ্নের মায়া, তারা সবাই তো এক একটি চেনা গল্প। শুধু আমরা আমাদের ব্যস্ততার চাদরটা সরিয়ে তাদের দিকে হাতটা বাড়িয়ে দিতে পারি না। সবুজ পাতার আড়ালে যেমন বুনো ফুলের সুবাস লুকিয়ে থাকে, তেমনি মানুষের রুক্ষ অবয়বের আড়ালেও লুকিয়ে থাকে এক মহা সমুদ্রের মতো ভালোবাসা। কোনো এক মেঘ মেদুর বিকেলে যখন বুকটা অজানা এক হাহাকারে ভারী হয়ে ওঠে, তখন যদি একটা চেনা হাত এসে আলতো করে কাঁধে স্পর্শ করে, তবে মনে হয় পৃথিবীটা আজ কত সুন্দর, পথ চলাটা কত সহজ। আসুন না, আজ এই নতুন ভোরের আলোয় আমরা আমাদের অহংকার আর জড়তা ধুয়ে ফেলি। বনের লতা যেমন পরম আশ্রয়ে জড়িয়ে ধরে মহীরুহকে, আমরাও তেমনি একে অপরের দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিই। মনে রাখবেন, নদীর গন্তব্য যেমন সাগর, মানুষের শেষ গন্তব্য তো মানুষের হৃদয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটি আপনার বন্ধুর ভালোবাসায় ভরে উঠুক। লিখেছেন সমীর বিশ্বাস, সূর্যসেন কলোনি, ব্লক এ, শিলিগুড়ি থেকে।

এবারের ভাবনা লিখছেন তাপস মালাকার নিশিগঞ্জ কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, ব্যস্ততার এই যুগে মানুষ যেন মানুষের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। চারপাশে অসংখ্য পরিচিত মুখ থাকলেও সত্যিকারের আপনজনের অভাব প্রায় অনুভূত হয়। অথচ একটি আন্তরিক হাসি, একটি সহানুভূতির কথা কিংবা সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া একটি হাত মুহূর্তেই তৈরি করতে পারে বন্ধুত্বের সেতুবন্ধন। একটি ছোট গল্প আমাদের এই শিক্ষাই দেয়। দুই বন্ধু মরুভূমি পেরিয়ে যাচ্ছিল। পথে ঝগড়ার সময় একজন অন্যজনকে চড় মারে। কষ্ট পেয়ে সে বালিতে লিখল, আজ আমার বন্ধু আমাকে আঘাত করেছে। পরে সে জলে ডুবে যেতে শুরু করলে সেই বন্ধুই তাকে উদ্ধার করে। তখন সে পাথরে খোদাই করে লিখল, আজ আমার বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। কারণ হিসেবে সে বলেছিল, আঘাতের কথা বালিতে লিখতে হয় যাতে সময় তা মুছে দেয়, আর উপকারের কথা পাথরে লিখতে হয় যাতে তা চিরকাল মনে থাকে। এই গল্প বন্ধুত্বের প্রকৃত অর্থ শেখায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, সেই সাহস যোগায় প্রকৃত বন্ধু। আজকের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে মানুষ ক্রমশ একাকী হয়ে পড়ছে, কিন্তু আন্তরিক সহানুভূতির কথা কিংবা বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নতুন বন্ধুত্বের সূচনা করতে পারে। তাই ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার, কারণ বন্ধুত্বের শুরু হয় একটি আন্তরিক হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে দিয়েই। সত্যি হাত বাড়ালেই বন্ধু। লিখেছেন তাপস মালাকার নিশিগঞ্জ কোচবিহার থেকে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে আজ এখানেই বিদায়।

0: দিন প্রত্যুষা, আবার আগামী প্রত্যুষে নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত। এখন শ্রোতা বন্ধুদের জন্য আজকের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র এবং বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে রাখি। আজ আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে, সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 সীমান্ত কথা, সকাল 10:20 অতুল প্রসাদের গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ, সকাল 11:00 কিছু কথায় কিছু গানে। বিবিধ ভারতী প্রচার তরঙ্গের যে অনুষ্ঠানগুলি রয়েছে, সকাল 7:30 হাম হে রাহি প্যার কে, সকাল 8:15 ত্রিবেণী, সকাল 8:30 চিত্রালোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 হ্যালো ফরমাইশ, সকাল 11:00 চয়নিকা এবং দুপুর 12:05 ইয়াদো কি মেহফিল। এবারে শ্রোতা বন্ধুদের জন্য আজকের ট্রাফিক বুলেটিন অর্থাৎ যান চলাচলের খবরাখবর সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। আজকের যান চলাচলের খবরাখবরের যে তথ্যগুলি আমাদের কাছে রয়েছে সেটি হলো, শহরের প্রধান সড়কগুলিতে যানজটের সম্ভাবনা রয়েছে, তাই যাত্রীদের যাত্রা পরিকল্পনা করে বের হওয়ার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং 10 নম্বর জাতীয় সড়ক সালুগাড়া, এই দুই জায়গায় রাস্তায় মেরামত এবং সড়কের উপর নির্মাণ কাজ চলছে, তাই অবশ্যই গাড়ি ধীর গতিতে চালাতে হবে এবং পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে হবে। শাহডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজে তিস্তা ক্যানাল ক্যালান মোড়ে নতুন সেতু নির্মাণের কাজ চলছে, তাই পুরনো সেতুটি বন্ধ রয়েছে। বেলকোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করতে হবে। শালবাড়িহাট সকাল 11:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত ভিড় থাকবে, তাই ধীর গতিতে যান চলাচল আবশ্যক। টিকিয়াপাড়াহাট থেকে জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত অবশ্যই যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। নতুনহাট থেকে ফুলবাড়ি দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীর গতিতে থাকার সম্ভাবনা রয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে ট্রাফিক আইন মেনে আমাদের খুব ধীর গতিতে গাড়ি চালিয়ে এবং আগে থেকে পরিকল্পনা করে নিজেদের কাজের জন্য বা প্রয়োজনীয় কারণে বেরোতে হবে, যাত্রা করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় এখন যানজটের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল আজকের ট্রাফিক বুলেটিন। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে ১২৫ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিরামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ।

কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছাল। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16 নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্টুটের রিভার সাইডস গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো

0: হচ্ছে। গ্রামীণ এলাকায় আজ থেকে চালু হতে চলেছে ভিবিজি রামজি প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS এর এক্সিকিউটিভ আধিকারিকদের নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের 145তম জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যের 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন।
1: এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5,00,000 আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে।
0: যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে যাদের আবেদন বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি কোনো অযোগ্য আবেদন ভুলবশত গৃহীত হলেও পরবর্তী যাচাইয়ে তা বাতিল করা হতে পারে। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যে 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পরিকল্পনা জেলার পারফরমেন্স অনুযায়ী প্রকল্পের কাজ ঠিকভাবে এগোচ্ছে কিনা তার উপরে নজরদারির জন্য মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ ও বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এতে অদক্ষ বা আনস্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বিতে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এতে কর্মরত সেমি স্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বিতে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এতে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বিতে 11,807 টাকা করা হয়েছে। পাশাপাশি জোন এর দক্ষ বা হাইলি স্কিল শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 14,054 টাকা এবং জোন বিতে 12,990 টাকা নির্ধারণ করা হয়েছে বলে শ্রম দপ্তর জানিয়েছে। প্রতিদিন 8 ঘন্টা হিসেবে সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা কাজের সীমা বজায় রেখে সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প, হোটেল, রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি শিল্প সহ মোট 31টি নির্ধারিত শিল্প পরিষেবা ক্ষেত্রে কর্মরতদের এই ন্যূনতম মজুরি কাঠামো হার প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এদিকে বিগত সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি 6 বার বৃদ্ধির কথা ঘোষণা করলেও হোসিয়ারি শিল্পে তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ জানিয়ে ওয়েস্টবেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়ন শ্রম দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে। সরকার ঘোষিত মজুরি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। রাজ্য সরকার পরিকাঠামো ও পানীয়

0: জল সরবরাহ প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর বিশেষ জোর দিচ্ছে। নবান্নে গতকাল পূর্ত সড়ক বিভাগ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পৃথক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার ও প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং শীর্ষ আধিকারিকরা। পূর্ত দপ্তরের সড়ক বিভাগের বৈঠকে জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি, নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 31 জুলাইয়ের মধ্যে জল জীবন মিশনের আওতায় 4,100টি গ্রামে 100 ভাগ কাজ শেষ করা হবে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS এক্সিকিউটিভ সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনদান্যের অডিটোরিয়ামে আজ বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক অভিজ্ঞতা, সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব। রাজ্যের IAS আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোকচক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে গতকাল হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিকশিত স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছিলেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্যের মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতন একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতি ও গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমানে রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সকরকম পদক্ষেপ নিচ্ছে।
1: আমরা আদিবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ, তাদের ভাষা, সংস্কৃতি, উপাসনা স্থান, উন্নয়ন, সংরক্ষণ এই অধিকার করে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই, ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের 145তম জন্মদিন উদযাপিত হচ্ছে। দিনটি চিকিৎসক দিবস হিসেবেও পালিত হচ্ছে। বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার কাজ করেন। চিকিৎসক হিসেবে অসাধারণ খ্যাতি অর্জন করেছিলেন ডক্টর রায়। অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন অনন্য সাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1991 সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, তার প্রয়াণ দিবস আজ। 1962 সালে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় প্রয়াত হন। বিধান যাত্রায় জন্মদিন ও মৃত্যুদিন তথা চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন। আজ বিধাননগরের এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই সঙ্গে বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন চিকিৎসক প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠন বিধান রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। গ্রামীণ এলাকায় আজ থেকে চালু হতে চলেছে ভিবিজি রামজি প্রকল্প। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত, এবং তারপরে শুনবেন মর্নিং নিউজ।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এখন শুনবেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকছে হিন্দি চলচ্চিত্রের গান এবং তার সঙ্গে লাইভ ফোন ইনের বিষয়।

আজকের আমাদের হ্যালো আকাশবাণীর যে বিষয়টি, তা হলো একটি বিশেষ দিনকে কেন্দ্র করে, অর্থাৎ আজকের দিনের বিশেষত্বকে কেন্দ্র করে। আজ আন্তর্জাতিক ফল দিবস। সেই যে সংস্কৃতের ফলম ফলে ফলানি থেকে শুরু করে সেই ফল খাওয়ার প্রয়োজনীয়তা, দিনের অ্যান অ্যাপেল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে, এই যে এত রকমের ভাবনা চিন্তা, ফল নিয়ে এত ফলাফল, তাই নিয়ে কিন্তু আজকের আমাদের এই লাইভ ফোনের অনুষ্ঠান। অবশ্যই আমরা বেশ বিভিন্ন ফলের প্রয়োজনীয়তা নিয়ে আজকে কথা বলবো। আমরা কথা বলবো আজকের দিনের ইতিহাস নিয়ে, আজকের দিনের গুরুত্ব নিয়ে, এবং তার পাশাপাশি আপনাদের কাছে শুনব কি ফল, এই যে এখন আষাঢ় মাস, এই আষাঢ়ে কি ফল খাওয়া উচিত, কি ফল খেলে শরীর ভালো থাকবে, এবং আপনার মতে সেই ফলের কি কি গুণ আপনি নিজে অনুভব করেছেন, আপনি নিজে প্রত্যক্ষ করেছেন আপনার জীবনে। আজকে একটু আপনারা ফল নিয়ে ডাক্তারি করবেন এবং আপনাদের পরামর্শ এবং আজকের দিনের বৈশিষ্ট্য সবটা মিলিয়ে আমরা এগিয়ে চলব হ্যালো আকাশবাণীর হাত ধরে, কথায় গানে এবং অবশ্যই ফলের বিষয় নিয়ে। তাহলে কর্ম করে যাই, ফলের আশা করি না ঠিকই, কিন্তু আজকে আমরা ফলের আশা শুধু করব তাই নয়, আজকে আমরা ফল নিয়ে আলাপচারিতার আশাও করব। সুতরাং আমাদের লাইভ ফোনের নাম্বারটি আরেকবার বলে রাখি, 9434076705। আবার বলছি, 9434076705। আজকে আন্তর্জাতিক ফল দিবস, সুতরাং নাম্বারটি ডায়াল করুন এবং আমাদের জানান আপনার প্রিয় ফল কি, সেই ফলের উপকারিতা কি, এবং এই বর্ষার সময় কোন ফল খেলে আমাদের ভালো হবে এবং কেন। দেখি না আজকে একটু কতটা এই ফলের ডাক্তারি ফলপ্রসূ হতে পারে আমাদের কাছে। তাহলে এই ফলপ্রসূ ফলের ডাক্তারির পাশাপাশি ফলম ফলে ফলানি করতে করতে আমরা না হয় একটা গান শুনি। সেই গান শুনতে শুনতেই আপনারা ভাবুন, আমাদের ফোন করুন 9434076705 এই নাম্বারে। এখন যে গানটি আমরা প্রথমেই শুনব সেটি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, রাহুল দেব বর্মনের সুরে, অমর প্রেম চলচ্চিত্র থেকে রইল আপনাদের সকলের জন্য।

0: গানটা শুনতে শুনতেই মনে পড়ছিল এমনই একটা ফল সম্পর্কিত গল্প। আপনাদের আমাদের সবারই হয়তো মনে আছে, শ্রীকৃষ্ণের কাছে একবার একজন ফল বিক্রি করতে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ জানতেন না ফল কিভাবে কিনতে হয়। তিনি তখন অনেক ছোট। তিনি ছুট্টে ঘরে গিয়ে কয়েকটা চালের দানা এনে সেই ফলওয়ালিকে তিনি দিয়েছিলেন এবং ফলওয়ালি খুব খুশি হয়ে তাকে আদর করে দুখানা পাকা ফল তার ঝুড়ি থেকে তুলে দিয়েছিলেন। সেই ফলওয়ালি পরবর্তীতে বাড়িতে এসে দেখেন যে সেই কয়েকটি চালের দানা সোনার দানাতে পরিণত হয়েছে। এবং এই কবিতা থেকে, এই বিষয় থেকেই হয়তো বা অনুপ্রাণিত হয়ে যে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তা হলো কৃপণ, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তো ফলের মাহাত্ম্য এবং ফল সম্পর্কিত গল্প তো প্রচুর রয়েছে আমাদের পৃথিবীতে। আমরা এখন একটা লাইভ ফোন পেয়েছি, দেখবো আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদা ভাই, সুপ্রভাত।
0: নমস্কার সুপ্রভাত।
1: হ্যাঁ দাদা ভাই, আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম শতবার্ষিকী, তো হ্যাঁ, তো সেই জন্মদিনে ওনাকে আমার শতকোটি প্রণাম। এবং আপনাদেরকে যে প্রোগ্রাম রেখেছেন, কি ফল খেলে আপনাদের আর কি আমাদের শরীর ভালো থাকবে। দেখুন, আমি আমি হচ্ছি সুগারের রোগী। সুগারেতে অতিরিক্ত যদি জাম খাওয়া যায়, জাম জামটা খুব রক্ত পরিষ্কার করে, এবং জামের যদি আঁটিটাও চিবিয়ে খেয়ে নেন, সুগারের পক্ষে খুব ভালো দাদা ভাই। এবং হ্যাঁ, জামটা খুব ভালো জিনিস। আর জামরুল, জামরুলটাও খুব ভালো, সে সুগার নেই তো, সুগার ফ্রি। হ্যাঁ, আর হ্যাঁ, আর ফলের রাজা আম। এবারে সুগারের রুগীদেরকে আম খেতে না করছে দাদা ভাই। এবং হ্যাঁ, আমার তো আমের উপরে এবং কাঁঠালের উপরে খুব

0: আচ্ছা
1: ঠিক আছে, তো সেই মানে মাঝে মাঝে দু এক পিস খেয়ে নি। হ্যাঁ, লোভ মানে জিভকে সামলানো যায় না।
0: হুম হুম
1: আর
0: হুম
1: জামটা জামটা আমি খাই, এবং জিভ এই বিষটা বিষটাও না চিবিয়ে খেয়ে নি দাদাভাই, এবং
0: আচ্ছা
1: খুব খুব উপকার। আর জামরুল, হ্যাঁ আপনার দিদিভাইও জামরুল খেতে খুব ভালোবাসে, জামরুলটা খুব ভালো জিনিস। এবং এখন তো জামরুল খুব পাওয়া যায়, জামটা মানে বিলুপ্তর পথে মানে শেষ হয়ে গেল, এখন জামরুল খুব পাওয়া যাচ্ছে, জামরুল খাওয়া হচ্ছে। আর আম আর কাঁঠাল তো এখন অতিরিক্ত, যা
0: আচ্ছা
1: যত খাবেন। হুম তো
0: আচ্ছা আপনার
1: হ্যাঁ
0: কথা তো শুনলাম, তবে হ্যাঁ এটা ঠিক
1: হ্যাঁ
0: যে সুগারের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু
1: হ্যাঁ
0: জাম খাওয়াটা এবং জামরুল খাওয়াটা
1: হ্যাঁ
0: উপকারী শুধুই না, এটা সুগার বাড়তেও খুব একটা সমস্যা তৈরি করে না এবং খুব সহজেই শরীরকে ভালো রেখে ফলের স্বাদটাও নেওয়া যায়।
1: হ্যাঁ হ্যাঁ
0: আর সিজনাল ফল হিসেবে তো জামের একটা গুরুত্ব আছেই।
1: হ্যাঁ
0: আচ্ছা আপনার নাম এবং আপনার
1: ও
0: ঠিকানা
1: আমি
0: আরেকবার বলুন।
1: হ্যাঁ দাদাভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। আর তার সাথে দাদাভাই পেয়ারাটাও খুব উপকার, পেয়ারাটাও খেতে পারলে খুব ভালো, পেয়ারাও আমাদের হ্যাঁ খুব উপকার। এবং পেয়ারা আপনার পায়খানা পরিষ্কার করবে, মানে গ্যাস হতে দেবে না, এটাও পেয়ারাটা খুব মানে 12 মাসই পেয়ারা পাওয়া যায়, আপনি পেয়ারাও খেতে পারেন। সুগারের জন্য পেয়ারাটাও খুব ভালো, পেয়ারাটা সুগারের কোনো অসুবিধা হবে না।
0: বাহ,
1: হ্যাঁ
0: আপনার কাছ থেকে কিন্তু বেশ অনেকগুলো পরামর্শ পেলাম। আপনি আমাদের সঙ্গে থাকুন আর
1: হ্যাঁ
0: শুনতে
1: দাদাভাই,
0: থাকুন আজকের হ্যালো আকাশবাণী।
1: ঠিক ঠিক ঠিক দাদাভাই, ভালো থাকবেন,
0: ভালো
1: সুস্থ থাকবেন।
0: থাকবেন। হ্যাঁ আমরা কিন্তু প্রবীরবাবুকে দোষ দিতে পারি না, স্বয়ং বীর হনুমান অর্থাৎ বজরং বলিও কিন্তু একখানা পাকা আম ভেবে সূর্যকে খেয়ে ফেলেছিল, সুতরাং আমের প্রতি টান মোটামুটি সকলেরই রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এটা খুব গরম, মানে একটা এই গরম এবং বর্ষার মধ্যে আমরা রয়েছি এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, এই সময় সিজনাল ফল হিসেবে আমরা জাম পাচ্ছি, যদিও জামটা প্রায় শেষের দিকে, জামরুলটা মোটামুটি এখন প্রায় বছরের বিভিন্ন সময়তেই পাওয়া যায়। এই জাম আর জামরুল কিন্তু আমাদের সত্যিই ভীষণ উপকারী। আমরা আজকে রয়েছি আমাদের বিষয় নিয়ে, আন্তর্জাতিক ফল দিবস, এবং অবশ্যই ফল দিবসের ফল তো আমরা সকলে পাবই, তাই আমরা দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন, আমরা দেখছি আবার কে আছেন। নমস্কার, কে
2: নমস্কার, কে
0: বলছেন?
2: বলছেন?
0: আচ্ছা কলটা ড্রপ হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, আমরা অপেক্ষা করে নেব, কলটা আবার আস্তে আস্তে আসুন, আমরা একটা গান শুনে নিই। তার আগে জানিয়ে রাখি এবছরের আন্তর্জাতিক ফল দিবসের যে মোটো অর্থাৎ যে মূল বক্তব্য তা হলো প্ল্যান্ট লার্ন সেলিব্রেট, অর্থাৎ গাছ লাগান, ফলের গাছ এবং ফলের গাছ সম্পর্কে জানুন এবং সেই জানাটাকে সুন্দরভাবে উদযাপন করুন। এরপরে আমরা জানব এবছরের বিশেষ ফল, ফ্রুট অব দ্য ইয়ার, এই সম্মান, এই তকমা কোন ফল পেয়েছে। তবে তার আগে আসুন একটা গান শুনে নিই। এই গানটি আমরা শুনব কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, আন্ধি চলচ্চিত্র থেকে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন হ্যালো আকাশবাণীর।

0: এবং তার পাশাপাশি আমাদের একটা কলও আ গয়া হ্যায় বা আ গই হ্যায়, দেখি আমাদের সঙ্গে কে আছেন লাইভ ফোনিনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতার থেকে।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: ভালো আছি। আজকে খুব সুন্দর টপিক দিয়েছেন, ফল নিয়ে আর কি। হ্যাঁ, ফল নিয়ে, ফলের আর কি বিষয়ে আমি বলতে এলাম আর কি। সেটা হলো, আপনি যদি এই সময়টায় যদি আঁশফল যদি খেতে পারেন, কারণ খুব ভালো হয়, কারণ আঁশফলে না দাদা প্রচন্ড ফাইবার থাকে আর কি।
0: আচ্ছা,
1: এই হ্যাঁ, তার আর কি আপনার হজমেও বলতে গেলে খুব ভালো সহায়ক করে আর কি। মানে অনেকটা ঠিক ওই, আপনি যেমন শশা, শশার বিষয়টা আমি বল যেতাম, সেটা হলো শশাও যদি খেতে পারেন, শশা খুব ভালো, মানে হজম করাতে শশা খুব সাহায্য করে আর কি। আম তো অবশ্যই রয়েছে, আমের মধ্যে আপনার যেমন ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ আছে। ভিটামিন সি আমরা সবসময় একটা জেনে রেখে এসেছি যে ভিটামিন সি আমাদের রোগ সহায়কে প্রতিরোধ করার আমাদের কি রাখে আর কি। যেমন আপনার নানা রকম লেবু যেমন রাখে, এখন সেইভাবে লেবুটা তো অত পাওয়া যায় না।
0: না
1: হ্যাঁ, এই জন্য আপনাদের ওই আম, যেমন আমের এখন সিজন রয়েছে, আম, আঁশফল, শসা, এবং বিশেষ করে এখন যেহেতু একটু গরমের ভাব প্রচুর, আমরা রাস্তা থেকে যে কোনো সময় নানা রকম ফুড ফুড খেয়ে নি, ফুডের জুস, জুস নানা রকম কেমিক্যাল মেশানো, তার থেকে সব থেকে বড় কথা হলো ডাবের জল যদি আমরা যদি খেতে পারি
0: হুম
1: খুব ভালো হয়, কারণ ডাবের জল খুব ভালো আর কি। আমাদের সেই সময় আর কি শরীরে যে জলটা প্রয়োজন, ওই ডাবের জল অনেকটা মিটিয়ে দেয়। এবং যাদের সুগার আছে তাদের পক্ষে ডাবের জলটা ঠিক আছে, যাদের সুগার নেই তাদের, তারা ইচ্ছে আখের রসটাও খেতে পারে।
0: হুম
1: আখের রস খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো আর কি, মিষ্টি এমন তেমনি সুস্বাদু।
0: আর মোটামুটি এখন ডাবের জল আর আখের রসটা সারা বছরই পাওয়া যায়।
1: সারা বছরই বলতে গেলে পাওয়া যায়।

0: আর একটা ফল এই সময়টা পাওয়া যায়, যদিও বা এখন শেষ হয়ে গেছে, সেটা হলো আপনার তাল শাঁস। তাল শাঁসটা প্রায় এখন শেষ হয়ে গেছে, এখন দেখা যায় না। কয়েক সপ্তাহ আগে আমি, কয়েক সপ্তাহ মানে কয়েকদিন আগেই দেখছিলাম আর কি, 5-6 দিন আগে। তখন এই তাল শাঁস যদি খাওয়া যায় খুব ভালো হয়, মানে শরীরের পক্ষে খুব ভালো। ওটাও কিন্তু আপনার শরীরে জলের যে অভাবটা এটা পূরণ করে দেয়। যেমন শশা যেমন একটা ফল, এই আপনার শরীরে যেমন জলের অভাব পূরণ করে দেয় তেমনি
1: একদম
0: তাই ইয়ে। এবং এককাল এর আগে যেমন পাওয়া যাচ্ছিল তরমুজ, তরমুজ বেশিরভাগটাই বলতে গেলে জল,
1: হুম
0: ফলটার মধ্যে বেশিরভাগটাই জল রয়েছে। এই ফলগুলো যদি খাওয়া যায় সত্যি খুব ভালো, বিশেষ করে শিশুদের যদি দেওয়া যায় একটুখানি দুপুর বেলার দিকে, যারা বয়স্ক মানুষ আছে তাদের যদি 1 প্লেট করে দিয়ে দেওয়া যায় একটু উপরে হালকা উপর থেকে বিট নুন ছড়িয়ে,
1: হুম
0: তাহলে আমার মতে বলে শরীর পক্ষে খুব ভালো হয় দাদা এটাই।
1: একদম একদম, দারুণ অনেক কিছু তথ্য আপনি দিলেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হ্যালো
0: ধন্যবাদ দাদা,
1: আকাশবাণী,
0: ভালো থাকবো, ভালো
1: আপনিও
0: থাকবো।
1: ভালো থাকবেন। হ্যাঁ, আমরা কিন্তু অনেকগুলো ফল সম্পর্কে শুনলাম, এবং সত্যি কথা বলতে ফলের গুণাগুণ সম্পর্কে তো আমরা জানি, যেমন তরমুজে 70% জল রয়েছে প্রায়, অনেক সময় 80% জল থাকে। এর পাশাপাশি আঁশফল যেমন খুব গুরুত্বপূর্ণ, ডাবের জল শুধু নয়, ডাবের জল বা কচি ডাবের যে শাঁস থাকে ভেতরে জল খাওয়ার পরে সেটিও ভীষণ উপকারী। এবং অবশ্যই শশা তো হজমে সাহায্যকারী ফলের মধ্যে অন্যতম, আর তালশাঁসের সময়ও প্রায় শেষ বলা চলে। সুতরাং যারা তালশাঁস এইবারের সিজনে আমরা পেয়েছি, সত্যি সেটা যথেষ্ট উপকার করবে আশা করা যায়। আখের রস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই কথা বলতে বলতে আরেক বন্ধুর কল চলে এসেছে, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: হ্যাঁ, আমি শিলিগুড়ি প্রধান নগর থেকে বলছি, গৌরী সরকার।
1: বলুন কেমন আছেন?
2: মোটামুটি আছি দাদা ভাই।
1: আচ্ছা,
2: আজকে যে ফলের কথা মানে রেখেছেন, খুব ভালো জিনিস। আমার মতে কি বলেন তো, যে সময় যে ফলটা সেই সময় খাওয়া ভালো। আর হচ্ছে রসালো ফল সবচেয়ে বেশি শরীরের পক্ষে, স্কিনটা ভালো থাকে।
1: একদম
2: হ্যাঁ, স্কিনটা ভালো থাকে। আর আমের সময় আম খেলে তো ঘুম পাবে একটু।
1: হ্যাঁ, সেটা তো ঠিক। আসলে আমাদের ঘুম, স্কিন, শরীরের হজম ক্ষমতা সব কিছুর জন্যই ফলের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে।
2: যে সিজনে যে ফলটা, সেই ফলটা কিন্তু প্রত্যেক মানুষেরই খাওয়া দরকার, প্রত্যেক জনের
1: একদম
2: খাওয়া দরকার। কেন বলুন তো, আপনি এখন আমের সময় আম, এরপরে তো আম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কাঁঠাল বন্ধ হয়ে যাবে, লিচু বন্ধ হয়ে যাবে। আরেকটা ব্যাপার কি, এই যে জাম, জাম তো সব সময় পাওয়া যায় না,
1: না
2: জাম খেলো, কিন্তু জামের যে বিচিটা
1: হুম
2: ওইটা যদি শুকিয়ে রেখে,
1: হুম
2: সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখে, ওইটাকে যদি আপনার মিক্সার মেশিনে পাউডার করে রাখা যায়, সুগারের পক্ষে খুব ভালো।
1: আচ্ছা, ওটা
2: হ্যাঁ,
1: খাওয়ার খাওয়ার নিয়মটা কি? সেই পাউডারটা আমরা খাবো কি করে?
2: ওই যে সকালবেলা খালি পেটে হয়তো 1 চামচ একটু জল দিয়ে গুলে খেয়ে নিলে
1: একদম
2: সুগারের
1: মানে
2: পক্ষে
1: সাধারণ জল, কোনো গরম জল টলের
2: সাধারণ,
1: ব্যাপার নেই?
2: না না না না না
1: আচ্ছা
2: সাধারণ জল খুব ভালো এটা সুগারের পক্ষে। এখন তো দেখেন প্রত্যেক মানুষেরই সুগার, এখন জাম তো এই সময় পাওয়া যায়, আষাঢ় মাসে
1: হুম
2: জাম পাওয়া যায়, তাই না?
1: এবার বীজটাকে সংরক্ষণ করে রাখলে সারা বছর সেই উপকারিতাটা পাওয়া যায়।
2: হ্যাঁ হ্যাঁ, তাহলে বীজগুলো অনেক সময় হয় না বাজারে ওই হলো নিয়ে আসলো চটকিয়ে ফেলে দিয়ে,
1: হুম
2: তারপরে ওটাকে ভালো করে ধুয়ে ধুতে হবে,
1: হুম
2: বিচনটাকে ধুয়ে তারপরে মানে রোদে শুকিয়ে শুকিয়ে, তারপরে ওইটাকে যদি পেস্ট করে পাউডারের মতন করতে হবে।
1: ডাস্ট করে একদম রাখা যায়।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা
1: বাহ,
2: কিন্তু সুগারের পক্ষে খুব ভালো।
1: আপনি কিন্তু দারুণ পরামর্শ দিলেন। এই পরামর্শটা আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা
2: হ্যাঁ
1: অনেকেই কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনি আমাদের
2: হ্যাঁ
1: এভাবেই সঙ্গে থাকুন, শুনতে
2: হ্যাঁ
1: থাকুন হ্যালো আকাশবাণী।
2: হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার। সত্যি, তবে অবশ্যই যে কোনো রকমের পন্থা পদ্ধতি অনুসরণ করার আগে একবার নিজের ডাক্তারের কাছে পরামর্শ করে নেওয়া খুব প্রয়োজনীয়। আমরা জানি যে যে ফলে মাছি বসে সেই ফল খাওয়া উপকারী, কারণ বলা হয় সেই ফলে নাকি

0: কীটনাশক জাতীয় বা মোমের প্রলেপ ইত্যাদি থাকে না, সুতরাং মাথায় রাখতে হবে। অবশ্যই মাছি বসলে পরে তো একটা অস্বস্তি কাজ করেই, তবে সেটা ভালো করে ধুয়ে নিয়ে খেতে হবে। ফলে কতটা আর্টিফিশিয়াল রং বা ফুড কালারিং বা ধরে নিন কেমিক্যাল বা মোমের প্রলেপ ইত্যাদি থাকছে, সেগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। তার জন্য কিন্তু অনেক রকম তথ্য এখন চারপাশে পাওয়া যায়, সরকারি বেসরকারি অনেক সংস্থায় অনেক তথ্য দিয়ে থাকেন, সেগুলোকে কিন্তু অনুসরণ করতে হবে। এবারে আজকের দিনটির ইতিহাসের কথা বলি। ওই যে বলে না, ছাত্রদের হাত ধরেই সমাজে বিপ্লব আসে, সমাজের একটা বড় পরিবর্তন সংঘটিত হয়। বার্লিনে 2007 সালে কিছু ছাত্র ছাত্রীরা মিলে এই ফল এবং সবজি খেয়ে এবং এই দিনটিতে অন্যদের সঙ্গে ফল এবং সবজি বিনিময় করার মধ্যে দিয়ে এই দিনের সূচনা করেছিল। সেটি একটা আন্তর্জাতিক রূপ নেয় এবং আজকে দেখুন আমাদের আন্তর্জাতিক ফল দিবস আমরা পালন করছি। একটা কথা জানিয়ে রাখা ভালো, আমরা জানি খালি পেট জল, ভর পেট ফল। আমরা কিন্তু অনেকে এটা ভুল জানি যে খালি পেট জল, ভরা পেটে ফল। না, ভরা পেটে ফল খেতে কিন্তু ডাক্তারেরা মানা করেন। কিছু খাওয়ার পরে যদি আপনি ফল খান, তাহলে সেটা কিন্তু আপনার শরীরের খাবারের অ্যাসিড, আপনার শরীরের অ্যাসিড এবং ফলের অ্যাসিড সব কিছু মিলিয়ে অ্যাসিড রিফ্লাক্স ঘটায়, অর্থাৎ আমাদের হজমের সমস্যা করে, অ্যাসিডিটির সমস্যা করে। সুতরাং প্রবাদটা হলো খালি পেট জল, ভর পেট ফল, অর্থাৎ পেট ভরে যখন ফল খেতে হবে, পেট ভরে শুধু ফলটাই খেতে হবে, তবেই সেই ফলের উপকারিতা পাওয়া যাবে। আর জলের তো কোনো বিকল্প নেই, তাই খালি পেটে তো জলের মাহাত্ম্য অনেকটাই। আরেকটা কথা যেটা জানানোর ছিল যে এই মাসের, সরি আমি কিন্তু মাস বলে ফেললাম, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বছরের, এই বছরের ফ্রুট অব দ্য ইয়ার, অর্থাৎ বছরের সেরা ফল তকমা কে পেয়েছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, গত বছরের সেরা ফলের তকমায় ছিল কমলা লেবু। গোটা বিশ্বে সেরা ফলের সম্মাননা পেয়েছে কমলা লেবু, তার গুণাগুণ তো আমরা জানি। এবছর কিন্তু পেয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ফল, যাকে নিয়ে আজকে কথা হয়নি ঠিকই, কিন্তু তাকে নিয়ে একটা গোটা পর্ব হতে পারে। সেটি হলো খেজুর, ইংরেজিতে যাকে বলছে ডেটস। তো খেজুর ফল কিন্তু নির্বাচিত হয়েছে এই বছরের ফ্রুট অব দ্য ইয়ার, অর্থাৎ বছরের সেরা ফল হিসেবে। তো আন্তর্জাতিক ফল দিবস নিয়ে কথা হলো, গান হলো, আলোচনা হলো, পরামর্শ হলো, আরও অনেক কথা বাকি থেকে গেল, হবে না হয় অন্য আরেকদিন। আজকে ঘড়ির কাঁটা ঘোরার মতন দৌড়চ্ছে, তাই হ্যালো আকাশবাণী এতটুকুই। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টস এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

শুনলেন আধুনিক গান শিল্পী হৈমন্তী শুক্লা। আপনারা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরে শুনবেন জেলার চিঠি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ বিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারেন্টি এর ফলে সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়েচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে 2025 সালের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজে ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযোগ্যভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করছে। সব প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারেন্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত

সুরক্ষিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলের প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারেন্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজিসকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারতও মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরেও গুরুত্ব দেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প, অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাই দারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা দেশের আপামর জনগণের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে দেশ চিকিৎসাক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে, মেডিকেল কলেজের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। উন্নত চিকিৎসা ব্যবস্থা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে। বিকশিত ভারত গঠনে চিকিৎসকদের ভূমিকারও প্রশংসা করেন শ্রী মোদী। জাতীয় চিকিৎসক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে চিকিৎসকদের আত্মস্বর্গ অঙ্গীকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করেছে বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047 কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনাও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বোধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

0: এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রীসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রীস সফরকালে তিনি সে দেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রীসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়েও উভয় পক্ষে আলোচনা হয়েছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওই একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাহাত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল, লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। উত্তরাখণ্ডের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আজ থেকে একটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। নতুন এই ব্যবস্থার আওতায় উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা পর্ষদ বিলুপ্ত করা হবে এবং রাজ্যের সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান একটি নতুন কাঠামোর অধীনে পরিচালিত হবে। উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2016 এবং উত্তরাখণ্ড বেসরকারি আরবি ও ফার্সি মাদ্রাসা স্বীকৃতি বিধিমালা 2019-এর কার্যকারিতা আজ থেকে শেষ হয়ে গেল। রাজ্য সরকার উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান আইনের অধীনে একটি নতুন ব্যবস্থা চালু করছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লির হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের অধিকাংশ এলাকার ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো ইকুয়েডর খেলায় মেক্সিকো 2 গোলে এগিয়ে আছে। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলা দেরিতে শুরু হয়। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছল তারা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় 2 দল মুখোমুখি হবে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ লন্ডনের দ্য ওভালে গতকাল প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 125 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র 13 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। গ্রামাঞ্চলে 125 দিনের কাজে গ্যারেন্টি এর ফলে সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। খবর এখনকার মতন শেষ হল। এর পরের স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গ্রীষ্মের দাবদাহের মাঝেই দক্ষিণ চব্বিশ পরগনায় দফায় দফায় ঝড় বৃষ্টি চলছে। জেলার বিস্তীর্ণ অংশে বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রার পারদ এখনও স্বস্তিদায়ক স্তরে নামেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও আর্দ্রতার কারণে মানুষের নাজেহাল অবস্থা। ঘর থেকে বেরোলেই ঘেমে নেয়ে কাহিল হয়ে পড়ছেন মানুষ। মৌসুমী বায়ু সক্রিয় হলেও কবে পুরোদমে বর্ষা নামবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে কৃষক সমাজ। বর্ষার আগমনের প্রত্যাশায় জেলায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আমন ধান চাষের প্রস্তুতি। বিভিন্ন এলাকায় বীজতলা তৈরির কাজ চলছে, পাশাপাশি জমিতে মাটি তৈরির কাজও জোর কদমে এগোচ্ছে। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি বর্ষাকালীন সবজির বীজ বপনও শুরু হয়ে গেছে। কৃষকদের আশা, আগামী কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে চাষের কাজে গতি আসবে এবং আমন মরশুম ভালো যাবে। প্রচণ্ড গরমের কারণে জেলার অধিকাংশ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকালবেলার ক্লাস চালু রয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই ব্যবস্থা 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও

0: সময়ের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। জুন মাসে জেলা জুড়ে পালিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। গত 20 জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে। জেলার মূল অনুষ্ঠানটি হয় রাজপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও দীপঙ্কর জানা, জেলাশাসক অভিষেক তিওয়ারি এবং জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রদর্শনী সাধারণ মানুষের আকর্ষণ কাড়ে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে জেলা এবার সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। সুন্দরবনের জঙ্গলের মধ্যে বনকর্মীদের যোগচর্চা যেমন নজর কাড়ে, তেমনই নদীর বুকে ভাসমান জলযানের ওপর যোগাভ্যাস ছিল অভিনব উদ্যোগ। জেলার মূল অনুষ্ঠানটি হয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে, যেখানে প্রায় 3,000 বিভিন্ন বয়সের মানুষ যোগচর্চায় অংশ নেন। উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি সহ প্রশাসনের একাধিক আধিকারিক। এদিকে জনমুখী সরকারি পরিষেবা পৌঁছে দিতে গত 15 জুন থেকে 18 তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল জনকল্যাণ শিবির। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শিবিরগুলির আয়োজন করা হয়। ফলতার ফতেপুরে একটি শিবির পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা প্রদানের বিষয়টি খতিয়ে দেখেন। 15 জুন থেকে আবার গভীর সমুদ্রে মৎস্য শিকার শুরু হয়েছে। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা, রায়দিঘি ও ডায়মন্ড হারবারের প্রায় 1,500 ট্রলার ইতোমধ্যেই গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে। মৎস্যজীবীদের আশা, বর্ষা সক্রিয় হলে জাল ভরে উঠবে রূপলি ইলিশে এবং বাঙালির পাতে আবারও জায়গা করে নেবে তাদের প্রিয় মাছ। তবে জীবিকার সন্ধানে সুন্দরবনের মৌল ও কাঁকড়া শিকারীদের জন্য উদ্বেগের কারণ লাগাতার বাঘের হামলা। চলতি বছরে বেসরকারি হিসেবে এখনও পর্যন্ত 6 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বাঘের আক্রমণে। গুরুতর জখম হয়েছেন আরও 2 জন। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি সহায়তার আবেদন জানিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় একদিকে যেমন বর্ষার প্রতীক্ষা, তেমনই কৃষি, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসনিক উদ্যোগ এবং জীবিকার সংগ্রাম মিলিয়ে জুন মাস জুড়ে ফুটে উঠেছে জেলার এক বহুমাত্রিক ছবি। প্রকৃতির খামখেয়ালিপনার মাঝেও মানুষ আশাবাদী, ভালো বৃষ্টি হবে, জমি সবুজ হবে আর জীবনও আবার নতুন ছন্দে ফিরবে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন আপনারা শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, তবলা বাদনে উস্তাদ জাকির হোসেন।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত, তবলাবাদনে ওস্তাদ জাকির হোসেন। এখন শুনবেন সীমান্ত কথা, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন অনুষ্ঠান সীমান্ত কথা।

0: সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
1: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গাডরা বর্ডার সংলগ্ন গিরানগঞ্জ গ্রামে। জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন এই সীমান্ত অঞ্চল। শিলিগুড়ি জলপাইগুড়ি 34 নম্বর জাতীয় সড়কের ধারে জটিয়াখালী মোড়, এখান থেকে সোজা দক্ষিণে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা গাডরা। রাস্তার দুপাশে সবুজ চা বাগান, আনারস বাগান আর বিশাল খোলা মাঠের সবুজ ধান ক্ষেত পেরিয়ে সন্ন্যাসীকাটা হাই স্কুলকে ডান দিকে রেখে আমরা পৌঁছালাম সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত অফিসের মনোরম সুন্দর পরিবেশ কথা বলে নিলাম সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান

0: পুরুষোত্তম রায়ের সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: এই যে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের অধীনে যে গ্রামগুলো রয়েছে, যেগুলো মূলত বর্ডার এলাকায় আছে, তো কতগুলো গ্রাম রয়েছে এবং এর বসবাসকারী মানুষের সংখ্যা কতজন?
1: আমাদের সন্ন্যাসীকাটায় বসবাসকারী মানুষ তো প্রায় 20,000-এর উপরে। এবার হচ্ছে সীমান্তবর্তী এলাকা, আমাদের সন্ন্যাসীকাটার গ্রাম পঞ্চায়েতগুলো সীমান্তবর্তী এলাকায়। সীমান্তবর্তী এলাকায় আমাদের সমস্যাটা যেরকম, আমাদের সন্ন্যাসীকাটা পঞ্চায়েতে রাস্তা মেন একটা, এই রাস্তার সমস্যাটাই আমাদের খুব খারাপ। মেন সমস্যা হচ্ছে রাস্তা, এখান থেকে মেডিকেল হসপিটাল নিয়ে যাওয়ার গর্ভবতী মহিলাদেরকে নিয়ে খুব সমস্যা।
0: তো এই গ্রামগুলোর যে আর্থসামাজিক পরিস্থিতি অবস্থা, হ্যাঁ, এটা কীরকম আর কতগুলো গ্রাম রয়েছে?
1: সীমান্তবর্তী এলাকা মোটামুটি 20-22 গ্রাম, তাতে অর্থসামাজিক অবস্থা খুব খারাপ। গ্রামের নাম যে গিরানগঞ্জ, কোয়ালিগঞ্জ, পেলকুগঞ্জ, নবগ্রাম, নারায়ণজোত, কুয়ারবাড়ি, সর্দারপাড়া, আরও অনেক অনেক গ্রাম আছে।
0: আচ্ছা, তো এই যে গ্রামের মানুষদের উন্নতি কল্পে কেন্দ্রীয় সরকারের তো নানা প্রকল্প রয়েছে, তো এই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে তা কীভাবে এবং কতটা বাস্তবায়িত হয়েছে?
1: সীমান্তবর্তী এলাকায় মোটামুটি 100 দিনের কাজ মোটামুটি ভালোই হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন যোজনা, আর কিছু বেশি হলে ভালো হয়, আমাদের এখানে লিস্ট অনুযায়ী দেওয়া হয় এবং শৌচাগারের কাজ চলতেছে আর কি। পানীয় জলের ব্যবস্থা খুব একটা ভালো না, আমরা পঞ্চায়েত থেকে টিউবওয়েলের ব্যবস্থা করে দিছি, যেখানে পানীয় জলের অবস্থা খারাপ। শিক্ষার ব্যবস্থাটা মোটামুটি, আবার স্বাস্থ্যের ব্যবস্থা খুব খারাপ না আর কি এই।
0: আচ্ছা, এইখানে যে কেন্দ্রীয় সরকারের উজালা সমৃদ্ধি যোজনা অর্থাৎ গ্যাসের যে কানেকশন, সেগুলো কি গ্রামের মানুষজন পেয়েছেন?
1: হ্যাঁ, মোটামুটি পিয়েছে, 50% পিয়েছে আর কি।
0: আচ্ছা, এই যে কৃষকেরা আছেন আর কি, এখানে তো আসার সময় দেখলাম বিস্তর খোলা মাঠ, চাষাবাদ হচ্ছে, কৃষকেরা কাজ করছেন, তাদের কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থাটা কীরকম আছে?
1: কিষাণ ক্রেডিট কার্ড এখন আমাদের পঞ্চায়েত থেকে এবং ADA থেকে আমাদের বলা হয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড সবার জন্য শুরু হয়ে গেছে, এখন সবাই কিষাণ ক্রেডিট কার্ড বানাচ্ছে।
0: আচ্ছা, এখানে তো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে যে প্রতিবন্ধীদের ভাতা, এগুলো তো আপনারা দিয়ে থাকেন, তো সেই ব্যবস্থাটা কীরকম, মানে পঞ্চায়েত থেকে কীরকমভাবে ব্যবস্থা করা হয়েছে?
1: বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আমরা যতগুলো দিয়েছি তাতে মোটামুটি, আমাদের যেহেতু এখানকার আর্থিক অবস্থা খুব খারাপ, তো বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যদি সংখ্যাটা একটু বাড়ানো যায় তাহলে আমরা খুব উপকৃত হব আর কি।
0: কতজন পাচ্ছে
1: টোটাল বিধবা ভাতা? মোটামুটি 167 জন পাচ্ছে।
0: কত টাকা করে পাচ্ছে?
1: 400 টাকা।
0: আর বার্ধক্য ভাতা?
1: বার্ধক্য ভাতা 149 জন।
0: আচ্ছা, ধন্যবাদ আপনাকে, নমস্কার।
1: নমস্কার।
0: কিভাবে এই অঞ্চলের মানুষজন আরো ভালো থাকবেন, কি কি সমস্যার মধ্যে গ্রামের মানুষজন রয়েছেন, তার সম্ভাব্য সমাধানই বা কি, এই নিয়ে কথা বললাম নির্বাহী সহায়ক অম্লান করের সঙ্গে। নমস্কার।
2: নমস্কার।
0: এই যে সীমান্তবর্তী এলাকা, এখানকার মানুষের জীবনযাপনের যে চালচিত্র, সেটা যদি আপনি সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরেন।
2: এখানকার চালচিত্র প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু কিছু প্রতিবন্ধকতার জন্য এখানকার মানুষের জীবনযাত্রা আগামী দিনে আরও ভালো হতে পারে। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এখানে বাংলাদেশ সীমান্ত আছে, আবার সামনে আমাদের শিলিগুড়িও আছে, যেখান থেকে আপনার দুই দেশের মধ্যে একটা চেঞ্জ হতে পারে মানুষের জীবনযাত্রা, ব্যবসায়িক উন্নতি, দুদেশের মধ্যে সাম্যের বার্তা এবং একে অপরের প্রতি ভালোবাসা, সব দিক থেকেই আমাদের এই সীমান্তবর্তী এলাকার এই ছোট্ট অঞ্চল খুবই ভালোভাবেই উন্নতি করতে পারে। তার জন্য দরকার সড়কপথ এবং রেল যোগাযোগটাও এখান দিয়ে খুব সুন্দর করা যেতে পারে বর্ডার এলাকা দিয়ে। এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও এখানে আমি বলবো যে এখানে একটা ছোট আকারের হসপিটাল হলে খুবই ভালো হয়। এখানকার প্রায় 18,000 গ্রামবাসী আছে, প্লাস আশেপাশের অঞ্চল আছে, তাহলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই উন্নতি হবে। এখানকার কৃষি ব্যবস্থা খুবই ভালো, কিন্তু সেগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো বাজার নেই। তা এই অঞ্চলে যদি একটা কিষাণ মান্ডি হয় তাহলে এখানকার কৃষকরা যথেষ্টভাবে উপকৃত হবে, এখানে ফলনও খুব ভালো হয়। এখন কৃষি ছাড়াও এখানে প্রচুর পরিমাণে চা চাষ হচ্ছে, তা সেই চাগুলোকে ঠিকঠাক বিক্রি করতে পারলে এখানকার মানুষ অনেকটাই উপকৃত হবে। তারপরে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এখানে সবই ICTS নির্ভর, হাই স্কুল

0: মেধাবী ছাত্র এখানে অনেক আছে, তারাও সেই সুযোগটা নিতে পারবে। এখানে যদি কোনো ITI বা পলিটেকনিক ছোট আকারে যদি কলেজ খোলা হয়, জীবনযাত্রার মান অনেকটাই বাড়তে পারে।
1: ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: নমস্কার।
1: পঞ্চায়েত দপ্তরে রয়েছে আরেকটি বিভাগ, স্বাস্থ্য বিভাগ। সীমান্ত লাগোয়া গ্রাম থেকে এসেছেন অনেক রোগী। মানুষজন কেমন আছেন, স্বাস্থ্য সম্পর্কে তারা কতটা সচেতন, এই সম্পর্কে জানতে কথা বলে নিলাম হোমিওপ্যাথি মেডিকেল অফিসার ডাক্তার এন ইসলামের সাথে। নমস্কার ডাক্তারবাবু।
2: নমস্কার।
1: সীমান্তবর্তী এলাকায় মানুষ স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন?
2: সীমান্তবর্তী এলাকায় এমনি তো শিক্ষিতের হার খুব কম, ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারটা খুব নিচু স্তরে আছে আর কি। আমি যখন থেকে এখানে কর্মরত হয়েছি তখন থেকেই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে প্রতিটা যেসব মা বাচ্চাকে নিয়ে আসতো সবাইকে প্রথমেই জিজ্ঞেস করতাম আপনার কটা বাচ্চা, প্রতিটা মাকে যাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি করা যায় তার জন্য যত রকম কথাবার্তা বলা, উদ্যোগ নেওয়া, বোঝানো সবই করছি। আরও সমস্যা হচ্ছে ওদের যাতায়াতে একটা বড় সমস্যা আছে, শুধু কিছুমাত্র অটো চলে, রাস্তাঘাটে আর ভীষণ খারাপ বলেই কত পেশেন্ট বাড়ি থেকে বেরোলো কিন্তু টাইমলি এখানে পৌঁছতেই পারলো না।
1: ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।
1: পঞ্চায়েত অফিস পেরিয়ে 4-5 কিলোমিটার দূরে গাডরা বিওপি ক্যাম্প ছাড়িয়ে আরও দক্ষিণে গিরানগঞ্জ গ্রাম। মনে পড়ে গেল কবি বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতাটিকে। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। হ্যাঁ, বিশাল খোলা আকাশ, রাস্তার দুপাশে বসতি, পেছনে বিশাল কৃষিক্ষেত, সবুজ ধান গাছের হাত ছানি, হালকা হাওয়ায় সাদর অভ্যর্থনা জানাচ্ছে আমাদের, সামনেই কাঁটাতারের বেড়া, প্রহরারত সীমান্তরক্ষী বাহিনী আর সীমান্তরক্ষী বাহিনীর ছোট ছোট চৌকি, সামনেই ডান দিকে প্রাথমিক বিদ্যালয়, গিরানগঞ্জ বিওপি প্রাথমিক বিদ্যালয়, কচিকাচারা দ্বিপ্রাহরিক আহারে ব্যস্ত। কথা বললাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গণির সাথে। নমস্কার।
3: নমস্কার।
1: কতদিন হলো এই স্কুলে আছেন আপনি?
3: আমি এই স্কুলে প্রায় 2 বছর হলো এখানে।
1: তো আপনার এই স্কুলে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছেন আর স্টুডেন্ট কতজন আছে?
3: আমাদের এখানে 130 জন ছাত্রছাত্রী, আর আমরা 4 জন শিক্ষক আর 1 জন শিক্ষিকা।
1: আচ্ছা, এই যে 130 জন স্টুডেন্ট আছে, তো এই গ্রাম থেকেই আসে নাকি আশেপাশের গ্রাম থেকেও এখানে পড়তে আসে?
3: এখানে গিরানগঞ্জ থেকে একটু বড়, তার মধ্যে আরেকটা গ্রাম থেকে আসে, সেটা এখানকার বাইনগঞ্জ। এই 2টা গ্রাম থেকেই ছাত্ররা এখানে আসে।
1: তো এই যে ছাত্রছাত্রীরা রয়েছে, তো মিড ডে মিল আপনাদের স্কুলে কিভাবে কেমন করে চলছে?
3: হ্যাঁ, আমাদের মিড ডে মিল এখানে স্বনির্ভর দলের যে মহিলাগুলো আছে আর কি, ওনারাই পরিচালনা করছেন।
1: পানীয় জলের ব্যবস্থা এখানে কীরকম?
3: পানীয় জল এখানে বলতে আমাদের ডিপ টিউবওয়েল আর কি, তারা পাম্প যেটা বলে ওটা আছে, ওটা দিয়ে ছাত্রছাত্রীরা খায় আর কি, তারা পাম্পের উপর আমরা নির্ভরশীল।
1: এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন?
3: বলতে পারি এটা সীমান্তবর্তী অঞ্চল, ফলে এখানকার অভিভাবকরা খুব একটা সচেতন না, বেশিরভাগই চা বাগানেই কাজ করে, ফলে পড়াশোনার এখানে মানটা খুব উঁচু বলা যায় না। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এখানে ভালো কিছু করা যায়। হায়ার এডুকেশনের জন্য এখানে পার্শ্ববর্তী আছে একটা হাই স্কুল, সন্ন্যাসিকাটা হাই স্কুল, এখানে ক্লাস 4 পাশ করার পর এই সন্ন্যাসিকাটা হাই স্কুলে গিয়ে ভর্তি হয় আর কি।
1: এখান থেকে সন্ন্যাসিকাটা হাই স্কুল মোটামুটি কত দূর?
3: এখান থেকে সন্ন্যাসিকাটা হাই স্কুল 6 কিলোমিটার মোটামুটি।
1: আচ্ছা, এখানে শৌচালয়ের ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য বিধির ব্যবস্থাটা কিভাবে আপনারা দেখছেন?
3: আমাদের এখানে বয়সদের জন্য আলাদা আর গার্লসদের জন্য আলাদা 2টা টয়লেট আছে, কিছু একটা অংশে এখন শৌচালয় হচ্ছে, তবে 100% মনে হয় এখনও গ্রামে শৌচালয় গড়ে উঠেনি।
1: আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: নমস্কার।
1: গ্রামের মহিলারা কেউ বসে নেই, অনেকেই এখন সচেতন, তারা কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত, মিড ডে মিল রান্না করছেন গিরানগঞ্জ বিওপি প্রাথমিক বিদ্যালয়ে। কথা বলে নিলাম স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হাসিনা বেগমের সাথে। নমস্কার। আপনাদের জলিল বাবা দলে কতজন সদস্য রয়েছেন?
4: 10 জন।
1: আচ্ছা, আপনারা মূলত কি কাজকর্ম করেন?
4: এখানে রান্না করি, বাসন মাঞ্জি, বাচ্চাগুলোকে খেলাই পরিষ্কার করে।
1: এই স্বনির্ভর গোষ্ঠী করে আপনারা কোনো সাহায্য পেয়েছেন কি, ব্যাংক থেকে বা কোনো সরকারি সাহায্য পেয়েছেন?
4: হ্যাঁ পেয়েছি তো, সব পেয়েছি, লাভ পেয়েছি তো।
1: আপনারা এখানে কিভাবে মিড ডে মিল চালাচ্ছেন?

0: সেটা কি আপনি পেয়েছেন?
1: না, কিছু পাইনি আমি, সরকার হইতে খালি শৌচালয় পাইছি।
0: ধন্যবাদ আপনাকে, নমস্কার।
1: নমস্কার।
0: দ্বিপ্রাহরিক আহার সেরে ফেলেছে গিরানগঞ্জ বিওপি প্রাথমিক বিদ্যালয় কচিকাচারা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কথা শুনছে আমাদের, তারা শোনালো একটি গান।
2: রোগ

সীমান্ত কথা আজ এ পর্যন্তই। আজ আপনারা শুনলেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গিরানগঞ্জ গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। সংকলন মীরা শর্মা।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানে

0: লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী মঞ্জু গুপ্তা।

এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান, শিল্পী মঞ্জু গুপ্ত। এখন শুনবেন বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ পর্ব 1318।

0: बांगुई, अभी आपने सुना ये कार्यक्रम। अब इसी के साथ हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ। এখন শুনবেন কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। স্টুডিওতে রয়েছি আমি কৌশিক এবং আমার সঙ্গে রয়েছেন
4: আমি জাহিরুল। শ্রোতাবন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাই। কৌশিক, আজ দিনটি একটা বিশেষ দিবস, শুধু একটা কেন, মানে দিবস হিসেবে আজকের দিনটি বিশেষ দিবস।
3: একদম, মানে একাধিক বিষয় একই সাথে, তাই তো?
4: একদম, আজকে ন্যাশনাল ডক্টরস ডে,
3: তার পাশাপাশি আজকে আবার আন্তর্জাতিক ফল দিবস,
4: আর তার সঙ্গে আবার মহারাষ্ট্রের এগ্রিকালচার ডে,
3: তার পাশাপাশি আবার বনমহোৎসবের প্রথম সপ্তাহ।
4: সুতরাং আজকের দিনটিকে বলা যায় ডে অফ দ্য ডেজ।
3: একদম, ডে অফ দ্য ডেজ। এবং এইরকম একটা দিনে আমরা যেহেতু সমস্ত বিষয় একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব ঠিকই, তবে এই লাইভ ফোন ইনের জন্য আমাদের শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমাদের বিষয়টি থাকবে কি, কোনটি?
4: আমরা কৃষিকাজ নিয়ে আলোচনা করতে পারি, তার সঙ্গে বন মহোৎসবের যে সূচনা, সেই সপ্তাহের সূচনা, সে নিয়েও আলোচনা করতে পারি। তো এর সঙ্গে এই সবগুলোকে যদি পাঁচ করে কৌশিক একটা আমরা আলোচনা আনতে পারি, আমাদের বর্তমান যে সময়ে আমরা বাস করছি, যেখানে জঙ্গলের প্রয়োজনীয়তা তো রয়েছে, বনের প্রয়োজনীয়তা রয়েছে, তার সঙ্গে আমরা কৃষিকাজেরও একটা যদি ব্যাপার জুড়ে দিই, অর্থাৎ আমরা যারা এই নগর সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের জীবনে এই দিনগুলি কিভাবে আমরা কাজে লাগাতে পারি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা আমি কি বলতে চাইছি।
3: বুঝতে পারছি। আমরা বলতে চাইছি যে যেমন বৃক্ষরোপণ আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয়, বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে, তেমনি এই বনসৃজনেরই তো একটা ছোট্ট, এবং ছোট্ট হলেও ভীষণ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শস্য রোপণ, তাই তো?
4: একদম।
3: আমাদের এখন ঘরে জায়গা কম, বেশিরভাগেরই ছাদ বাগান এবং ঘরের ছোট বাগান, ফুলের টব, ব্যালকনি, এই সব কিছুর মধ্যে আমরা প্রচুর ফুলের গাছ, কখনো কখনো ফলের গাছও আমরা রোপণ করি।
4: ঠিক।
3: তো এই বনমহোৎসব সপ্তাহের সূচনাকে কেন্দ্র করে এবং আজকের এই কৃষি দিবসকে সামনে রেখে, মহারাষ্ট্রে আজকে খুব সাড়ম্বরে পালিত হয় কৃষি দিবস, এই দিনটিকে সামনে রেখে আজকের বিষয় তবে আমরা রাখি, আমাদের ঘরে আমরা কি করে খুব সহজে ছোট জায়গায় সবজির চাষ করতে পারি।
4: একদম,
3: ঘরোয়া পদ্ধতিতে সবজির চাষ।
4: ঠিক। আর বেশিরভাগই যেহেতু ছাদ বাগান, তো সেটা ছাদ বাগানেও আমরা সবজির চাষ কিভাবে করতে পারি অল্প জায়গার মধ্যে, কারণ ফল চাষ বা ফুলের চাষ এগুলো তো ছাদ বাগানে আমরা দেখি, আমাদের ঘরে
3: সবজির চাষটাও আশা করি করা যেতে পারে,
4: কিছু কিছু সবজি করা যায়। আমাদের শ্রোতা বন্ধুরা এ নিয়ে আজকে কি মতামত দেন সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করছি।
3: একদম, আমরা শুনবো আপনারা কি কি সবজির চাষ ইতোমধ্যেই ঘরে করেছেন নিজের ছোট পরিসরে, বা আপনারা কি কি চাষ করার পরিকল্পনা করছেন এবং কিভাবে করছেন বা কেন করছেন। আমাদের লাইভ ফোন ইন নাম্বার 9434076705, আরেকবার বলছি 9434076705।
4: এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের মতামত আমাদের জানান, আমাদের সঙ্গে জুড়ুন, আমাদের সঙ্গে কথা বলুন।
3: এবং এই জোড়ার এবং কথা বলার কথা বলতে বলতে কিন্তু একটা ফোন পেয়ে গেছি, দেখে নিই আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বল?

0: কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা,
0: নমস্কার।
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন অমিতাভ বাবু, আজকের বিষয় নিয়ে আপনার কি পরামর্শ?
1: আজকে বিষয় তো ডাক্তারবাবুদের নিয়ে,
0: ডাক্তারবাবুদের
1: ডাক্তারবাবু।
0: নিয়ে ঠিক নয়, সেটাও
1: হুম
0: আছে, তবে
1: হুম
0: আপাতত আমরা নির্বাচন করেছি জাহিরুল দা কোন বিষয়ে?
1: আমরা আপনার যে ঘর রয়েছে, যে বাড়ি,
0: হ্যাঁ
1: সেখানে আপনি বাড়ির ভেতরেই যে কৃষি কাজ করে থাকেন, অর্থাৎ সেখানে বিভিন্ন রকম সবজির চাষ
0: আচ্ছা আচ্ছা,
1: বা
0: ধরে নিন
1: বুঝেছি দাদা।
0: ছাদ
1: হ্যাঁ হ্যাঁ
0: বাগান,
1: ছাদ
0: বাড়ির
1: বাগান,
0: বারান্দা বা
1: হ্যাঁ
0: ফুলের
1: হ্যাঁ
0: টবে ছোট পরিসরে
1: ও
0: আমরা কি কি সবজির চাষ হ্যাঁ, দিদি
1: করতে
0: ভাই,
1: পারি?
0: দিদি ভাই রয়েছেন, দিদি ভাই, দিদি ভাই নমস্কার নেবেন। আপাতত আমরা সবাই দাদা ভাই রয়েছি, ঠান্ডা লাগার
1: হ্যাঁ
0: কারণে
1: দাদা ভাই,
0: হয়তো গলার কণ্ঠটা একটু দিদি ভাইয়ের মতন শোনাচ্ছে।
1: অমিতাভবাবু,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা
1: অমিতাভবাবু,
0: আচ্ছা আচ্ছা,
1: আপনার কি ছাদ বাগান
0: হ্যাঁ এবার
1: রয়েছে বা
0: বলি বলি
1: বাড়িতে
0: বলি
1: বাগান
0: বলি, হ্যাঁ
1: রয়েছে?
0: হ্যাঁ আছে আছে আছে আমার দেড়
1: কি
0: কাঠা
1: কি
0: জায়গার
1: কি
0: ওপরে।
1: কি কাজ কি কি চাষ
0: হ্যাঁ
1: করছেন বা কি কি
0: বলি, দেখুন
1: লাগিয়েছেন সেখানে?
0: না, এখন যেটা লাগিয়েছি সেটা হচ্ছে পেঁপে প্রথমত, দ্বিতীয়ত বেগুন চারা কয়েক, মানে কয়েকটা এসারি আর কি, আর লঙ্কা চারা। হ্যাঁ তো এই যে ধরুন ছোটখাটো যে বাগানগুলো, হ্যাঁ এগুলো করা কিন্তু খুব মানে দরকার। তাতে করে কি হয় জানেন তো, মানে বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থাকে, তাহলে যে গাছের পরিচর্যা আমরা যেভাবে করছি, তাতে কিন্তু বাচ্চারা ওইটা অনুসরণ করে এবং তার ফলে তাদের মধ্যে একটা আগ্রহ বাড়ে প্রকৃতির সঙ্গে মেশার এবং গাছ লাগাবার। তো এই জিনিসগুলো ধরুন আমাদের বাড়িতেও যেমন আছে, আবার পাশের বাড়িতেও আমি দেখেছি, আবার যে বাচ্চাটাকে আমি পড়াই তাকেও আমি উৎসাহ দিয়েছি, আমি নিজে তাকে চারা দিয়েছি হ্যাঁ গাছের, এবং সাথে বলেছি যে কিভাবে খুঁড়ে কিভাবে লাগাতে হয়, কিভাবে সার দিতে হয়, কখন কখন জল দিতে হয়। তো এই যে ধরুন এই জিনিসগুলো, হ্যাঁ মানে শখের বাগান যেটাকে আমরা বলি,
1: হুম
0: হ্যাঁ
1: হুম
0: সেই শখের বাগানে আমার কিন্তু মানে লঙ্কা বেগুন আর ইয়ে পেঁপে ছাড়াও আরো বেশ কিছু ফুলও আছে, হ্যাঁ যেগুলো যখন ফোটে আমাকে ডাকে আয় আয় আয়, হ্যাঁ আর ফুলের
1: আমরা তো
0: সুবাস।
1: সারা বছর মোটামুটি লঙ্কার চাষটা আমরা দেখেই থাকি,
0: হ্যাঁ হ্যাঁ
1: মোটামুটি
0: দাদা ভাই,
1: ওটা
0: কিন্তু এই
1: ঘরের
0: সময়
1: বাগানে
0: যে
1: হয়ে
0: লঙ্কাটা,
1: যায়। হুম
0: হ্যাঁ এই সময় যে লঙ্কাটা সেটা একটু লম্বা ধরনের হয়, আর যেটা সারা বছর ফলে সেটা হচ্ছে গোল, মানে ওই সূর্যমুখী লঙ্কা ওইটাকে বলা হয়, আর
1: আচ্ছা আচ্ছা
0: এইটা
1: আচ্ছা,
0: যেটা সেটা গোল গোল টাইপের। আর সবই মানে আমি কিন্তু ওই কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, মানে ওই পাশের বাড়িতে গোবর ইয়ে আছে, হ্যাঁ ওরা গরু রেখেছেন ওনারা, এবং তাদের কাছ থেকে ওই গোবর সার নিয়ে আমি কিন্তু ওই গাছের পরিচর্যা করি, এবং
1: আচ্ছা
0: তাতে করে
1: আচ্ছা
0: কি
1: আচ্ছা,
0: হয় জানেন তো, পোকার আক্রমণ থেকে ওই শখের বাগানকে আমার রক্ষা করা যায়। কেন শখের
1: একদম।
0: বাগানে নজর অনেকেই যায়, তো কুনজরও আছে বা সুনজরও আছে, তো সুনজর দিক কিন্তু কুনজর যেন কেউ না দেয়, এটুকু
1: একদম
0: শেয়ার করলাম। ভালো থাকবেন, ভালো
1: একদম
0: থাকবেন,
1: একদম, আপনিও ভালো
0: নমস্কার
1: থাকবেন
0: নেবেন,
1: অমিতাবাবু। হ্যাঁ, আমাদের
0: ধন্যবাদ,
1: আজকের যে বিষয়ে ইতিমধ্যেই আমাদের শ্রোতা বন্ধুরা সেটা শুরু করে দিয়েছেন,
0: একদম একদম, এটা
1: আর
0: শুরু
1: এই
0: হয়ে গেছে।
1: ঘরের মধ্যে এই ফল চাষ বা সবজি চাষ, এটার কিন্তু মানে অন্য আরেকটা দিকেও লাভ আছে। প্রথমত তো গাছ লাগানোর ব্যাপারটা, সেটা তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে তার যে সবজি আমরা পাচ্ছি বা ফলটা পাচ্ছি, সেটা কিন্তু আমাদের নিজেদেরও কাজে লাগছে।
0: এবং সব থেকে বড় ব্যাপার যেটা উনিও বললেন, যে ঘরে চাষ করলে কিন্তু আমরা যতটা পারি রাসায়নিক জিনিস দূরে রাখি,
1: একদম,
0: সুতরাং
1: এবং
0: সেখানে
1: সেটা
0: কিন্তু
1: স্বাস্থ্যের পক্ষেও খুব সুরক্ষিত।
0: একদম। আর সব থেকে বড় ব্যাপার যেটা, গাছ লাগানোর মধ্যে তো একটা আনন্দ রয়েছে, যেহেতু আমরা বনমহোৎসব সপ্তাহের একদম সূচনায় রয়েছি,
1: ঠিক,
0: একটু রোদ বৃষ্টির পরিবেশ রয়েছে, এই সময় গাছ লাগালে, একটু যত্ন করে লাগালে সেই গাছ সত্যিই খুব সুন্দরভাবে পরবর্তীতে আমাদের ফল ফুল ছায়া কিছু না হলেও আমাদের একটু মনের শান্তি প্রদান করে।
1: একদম,
0: তো সেই বনমহোৎসবের প্রাক্কালে একদম সূচনার এই মুহূর্তে বাড়িতে কিন্তু সবজির গাছ একটা অন্য ধরনের বনমহোৎসব উদযাপনের মাধ্যম হতে পারে, তাই না? মানে বনমহোৎসব মানে শুধুই কি আমি গাছ লাগিয়ে বন জঙ্গল বাড়াতে সাহায্য করব? যার কাছে সেই উপায় নেই, যে ফ্ল্যাট বাড়িতে থাকে, সে কি করবে,
1: একদম
0: তাই না? তো সে সেভাবেও কিন্তু এইভাবে ভাবতে পারে বা পারেন।
1: ঠিক বলেছে কৌশিক, কারণ সেই ভাবনা থেকেই কিন্তু আমাদের আজকের যে বিষয় সেই বিষয়ের ভাবনা।
0: একদম
1: কারণ আমরা যারা নগর সভ্যতায় অভ্যস্ত এবং সেখানে রয়েছি, আমাদের কাছে তো বড় কোনো জায়গা বা জমি নেই যেখানে আমরা সেই গাছ লাগাতে পারি বা সেখানে আমরা কৃষিকাজ করতে পারি। আমাদের সম্বল বলতে সেই ছোট্ট ছাদ অথবা আমাদের বারান্দা অথবা ঘরের ভেতরের যে টবগুলো রয়েছে।
0: টবগুলো রয়েছে, কারো যদি ভাগ্য ভালো থাকে ছোট্ট একটা বাগান থাকে তাহলে তো খুবই ভালো।
2: তো
1: তার মধ্যে

0: এই আমরা খুঁজে নিই এই বনের শান্তি
1: শান্তি
0: এবং তার সঙ্গে তার যে ফল সেগুলো আমরা লাভ করতে পারি। তো কৌশিক অনেক কথা,
1: হ্যাঁ এবার একটু গান শুনি, যেহেতু এতক্ষণ আমরা বন সৃজনের কথা বলছি, গাছ লাগানোর কথা বলছি, গাছ লাগানোর জন্য উপযুক্ত মরশুম বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই মেঘ বৃষ্টি, তেমনই একটি গান শুনবো আমরা শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমি রাঙামানি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
1: হ্যাঁ প্রফুল্লবাবু বলুন।
0: আজকের বিষয়টা একটু বললে ভালো হয়। মানে মানে সিজন মতো চাষবাস তো এই সময়ের,
1: সিজন মতো চাষবাস, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আরও একটি বিষয় জুড়ে দিয়েছি। আমাদের তো বর্তমানে যে নগর সভ্যতা কেন্দ্রিক জীবন আর কি, তো সেখানে তো আমাদের কৃষিকার্যের জন্য অনেক জায়গা নেই। তো ধরুন এই ঘরের ভেতর কি করে এই তিনি ছোট ছোট সবজি ইত্যাদি লাগানো যায়?
2: মানে মনে করুন বাড়ির ছাদে বা বাড়ির ছোট বাগানে বা ফুলের টবে আমরা কি করে সবজির চাষ করতে পারি খুব সহজে?
0: অনেক অনেক কিছু ব্যবস্থা আছে। এখন তো আমরা ফেলে দেওয়া এই যে সিমেন্টের বেগগুলো, সেগুলো সেগুলো যদি আমরা শুকনার সময় যখন চৈত্র বৈশাখ মাসে যদি মাটি ভরে রাখে দিই, কিছু কিছু সার দিয়ে রাখে দিই। আমি করেছি যে আদা চাষটা সব থেকে বেস্ট।
2: আচ্ছা,
0: আমি করেছি কয়েকটা আদা চাষ। তো আর এমনি তো প্লাস্টিকের বড় বড় ড্রাম পাওয়া যায়, হ্যাঁ সেগুলো বেশ সাপক্ষ। তবে সহজ উপায় হচ্ছে ফেলে দেওয়া সিমেন্টের ব্যাগ গুলো, বস্তাগুলো
2: ফেলে দেওয়া সিমেন্টের ব্যাগ।
0: হ্যাঁ সিমেন্টের ব্যাগ, হ্যাঁ এটাতে এক জাতীয় প্লাস্টিক থাকে, হ্যাঁ সেগুলোতে সহজে জলে পচে না। তাই সেগুলোকে মুড়িয়ে যদি মাটি দিয়ে মানে সারি সারি করে যদি আদা হোক, মানে এখনকার যেটা সবজি বা করা যায় দুইটা ঢেঁড়স, হ্যাঁ যেগুলোতে জল পাইলেও কিন্তু নষ্ট হয়নি, ঢেঁড়সটা নষ্ট হবে না এই সময়। আর ঢেঁড়স আর আদা এই জিনিসগুলো নষ্ট হবে না, এগুলো যত জল পাবে তত ভালো। আর যেগুলো কুমড়ো জাতীয় ঝিক জাতীয় মানে মানে ধরুন হ্যাঁ হ্যাঁ যেগুলো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তারপরে ঝিঙ্গে, তারপরে করলা, এগুলো চাষ করা যায়। এদেরকে একটু জলের ব্যবস্থাটা কিন্তু মানে সবসময় ভালো রাখতে হবে, কারণ জল জমে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে।
2: আচ্ছা, মানে এই গাছগুলোকে ওই ভেন্ডির মতন না, এগুলোকে মাঝামাঝি,
0: হ্যাঁ ভেন্ডির মতো না, ভেন্ডি যতই জল হোক। হ্যাঁ কারণ আমি একজন কৃষক, আমার বাড়িতে তো অনেক শাক সবজি আছে, আমি তো সিজন মতো চাষ করেছি। যেরকম আমরা এই যে মিঠা পাট করেছি, এখন যেটা মিষ্টি পাট, আমরা আমাদের বাসায় রাজবংশী ভাষায় মারুয়া পাট বলি, ওটা সবসময় খাওয়া যায়।
2: এবং মিঠা পাটটা তো আমাদের উত্তরবঙ্গে একটু কমই পাওয়া যায়।
0: হ্যাঁ দক্ষিণবঙ্গের লোকগুলো বেশি খায়,
2: প্রচুর পাওয়া যায় দক্ষিণবঙ্গে। আমি দেখেছি এখানে তিতা পাট বা তেতো পাট আমরা যেটা বলি সেটা অনেক বেশি পাওয়া যায়।
0: বেশি পাওয়া যায় কিন্তু মিঠা, মানে আমি যখন বাজারে বিক্রি করি তো, হ্যাঁ দুই রকমের পাট বিক্রি করি, তখন বলে যে তিতা না মিঠা, আমি বলে তিতা আছে মিঠা আছে, বলছে মিষ্টি পাটটা দাও।
2: আচ্ছা,
0: আমাদের এলাকার লোকগুলো তিতা পাটটাকে বেশি ব্যবহার করে।
2: মানে এই পাটের চাষটা আমরা ওই সিমেন্টের বস্তায় করতে পারি, তাই তো?
0: হ্যাঁ করতে পারি। তাছাড়া আমরা যদি কচু, হ্যাঁ যেটা মানে গাঠি কচু, যেটা বই কচু, ওটা চাষ করা যায়। একটা বই করে যদি সব করে দেওয়া যায়, মানে যেগুলো সিমেন্টের ব্যাগ ফেলে দেওয়া, ওগুলো মাটি সারি সারি মানে বিভিন্ন আইটেমের যদি শাক সবজি চাষ করা যায় বেশ খাওয়ার জন্য।
2: আর আপনি সার হিসেবে কি ব্যবহার করেন?
0: আমার তো বাড়িতে গরু আছে, আমার তো সবসময় জৈব একদম, হ্যাঁ জৈব সার, তার সঙ্গে হালকা একটু রাসায়নিক দিতে হবে মিক্সারটা, বেশি বেশি পরিমাণ নয়।
2: আপনার কাছ থেকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, সত্যি খুব ভালো।
1: প্রফুল্লবাবুর এ বিষয়ে অগাধ জ্ঞান বোঝাই যাচ্ছে
2: একদম।
1: আর আপনি
0: কৃষির সঙ্গে জড়িত তো
1: একদম, সেজন্যই আপনাদের মতো মানুষদেরই আজকে আমরা আলোচনায় চাইছি, যারা আজকের আলোচনাটাকে সমৃদ্ধ করবে।
2: একদম, আর সত্যি খুব সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। আপনি সঙ্গে থাকুন,
0: জৈব পদ্ধতিতে চাষ করুন। আর আমাদের কিন্তু ওই কীটনাশক ব্যবহার করা যাবে না, আমাদের ঘরোয়া টটকা জিনিস আছে, যদি রসুন বা কোন মরিচের একটু ঝোল বানিয়ে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে পোকামাকড় গুলো দূরে চলে যাবে।
2: অনেক সময় তো হলুদ গুঁড়ো তার সাথে মিশিয়ে দেয়,
0: তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ গুঁড়ো তো পিঁপড়ে গুলো তো ওগুলো দূরে যাবে একদম,
2: দূরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ এইটা কিন্তু।

0: আপনি একই সঙ্গে কীটনাশক সম্পর্কে আমাদের একটু মানে ধারণা দিয়ে দিলেন, খুব
1: ঠিক,
0: ভাল লাগলো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন
1: ঠিক
0: আমাদের
1: আছে,
0: অনুষ্ঠান কিছু
1: ঠিক
0: কথায়
1: আছে,
0: কিছু
1: ঠিক
0: গানে।
1: আছে, ঠিক আছে।
2: কৌশিক, কথা তো হলো, আরো একটা গান শুনি নাকি?
0: একদম, এবার একটা গান শুনবো, আর অবশ্যই গানের পরে এই প্রফুল্লবাবুর পরামর্শগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে তা করতে করতে একটা কল আমরা পেয়ে গেছি, আমরা
2: হ্যাঁ
0: দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে।
2: হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: স্যার, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন
2: বিশ্বজিৎ বাবু?
3: হ্যাঁ
2: হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন।
3: হ্যাঁ বুঝছি। দাদা ভাই ভালো আছেন তো?
2: আমরা সবাই ভালো আছি, আপনি আশা
3: আচ্ছা
2: করি ভালো আছেন। আজকের বিষয়টা শুনেছেন তো?
3: হ্যাঁ, বিষয়টা বলুন একটু।
2: বিষয়টা হচ্ছে এই ঘরের ভেতর সবজি চাষ। আমাদের তো এখন নগর কেন্দ্রিক জীবন, তো এখানে যেহেতু আমাদের জায়গা কম, স্বল্প জায়গায় আমরা কিভাবে ছাদ বাগানে বা ঘরের ভেতর বা বারান্দায় ছোট ছোট সবজি চাষ করতে পারি, যেটা আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে, আর গাছ লাগানোর যে বিষয়টা থাকে সেটাও আমাদের সেই চাহিদাটা মেটায়। কারণ
3: হ্যাঁ
2: আজকে মহারাষ্ট্রে এগ্রিকালচার দিবস পালন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আজকের দিনটি বন মহোৎসব সপ্তাহের শুরু।
0: এবং আজকের আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু ফসল বর্ষের শুরু, অর্থাৎ ভারতবর্ষের সরকারি কৃষি ক্যালেন্ডার অনুসারে 1 জুলাই থেকে কিন্তু নতুন ফসল বর্ষ শুরু হয়।
2: একদম, তো আজকে হচ্ছে ডে অফ ডেজ, তো আমরা সেজন্যই বিশ্বজিৎ বাবু আমরা এমন একটা বিষয় আলোচনায় রেখেছি যাতে যে আলোচনাটা আমাদের সবাইকে সমৃদ্ধ করবে, এবং আপনাদের মতো যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তারা আমাদেরকে এই বিষয়ে পরামর্শ বা আমাদের শ্রোতা বন্ধুদের পরামর্শ দিতে পারবেন।
3: আপনাদের দুজনকেই নমস্কার জানিয়ে আমি করছি। যেমন ধরুন, এই যে আগেকার দিনের যে সমস্ত বয়স্ক মানুষ ছিলেন, তারা বলতেন প্রতি কথায় কথায় যে ঘরে হাট বসাবি। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস তারা যেগুলো বলে গেছেন ডাক্তারের কথা, সেগুলো কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মানতে রাজি আছি। কেননা এখন যে ধরনের পরিস্থিতি, তাতে কিন্তু যদি যে কোনো মানুষ যদি সে রাসায়নিক সারই না করে অর্গানিক সার দিয়ে যে সমস্ত বাড়িতে সবজি বা ফুল ফলের বাগান যদি কেউ করতে পারেন, আমরা সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখি, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না।
0: আচ্ছা বিশ্বজিৎ বাবু,
3: হ্যাঁ বলুন।
0: বাড়িতে সার তৈরির ব্যাপারে আপনার কি পরামর্শ? বাড়িতে কিভাবে সার তৈরি করা যেতে পারে?
3: বাড়িতে সার তৈরি করতে গেলে পরে ধরুন, যে প্রত্যেকদিন যে সমস্ত সবজি তার রাখতে হবে, এবং সেই যে মাটিটা মধ্যে রাখবেন সেই মাটিটা যেন উর্বর হয়, এবং তার সঙ্গে দেখবেন যে কিছু কিছু জিনিস, যেমন এই এখন তো ওইগুলো নেই প্রায় গ্যাসে রান্না, ওই জন্য ঘুটের ছাই দিলে পরে হয়তো গাছের মধ্যে যদি পোকামাকড় লাগে তাহলে গাছের ওপর ছড়িয়ে দিলে সেই সমস্ত পোকামাকড় গুলো চলে যায়। তা বাড়িতে সার তৈরি করার জন্য অনেক রকম পদ্ধতি এখন দিনে অর্গানিক সার হিসেবে ব্যবহৃত হয়, তা সেগুলো কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু সেগুলো জানি না, বা অনেকেই হয়তো জানেন সেগুলো তৈরি করেন। আর
0: একদম
3: আমাদের
0: একদম একদম, আপনি ঠিকই বলেছেন, অনেকেই আমরা এই বিষয়ে জানি না এবং জানতে হবে। আপনি আমাদের সঙ্গে
3: হ্যাঁ
0: থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান, এরপরে একটি খুব সুন্দর গান রয়েছে রইল আপনার জন্য। আমরা এবার তাহলে একটা গানে আসি।
2: একদম,
0: এবারে যে গানটি আমরা শুনব শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে এবং ডক্টর শান্তনু মল্লিকের সুরে।

0: এই সুন্দর গানটি ছিল আমাদের শ্রোতা বন্ধু বিশ্বজিৎ বাবুর জন্য, কারণ উনি কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা,
1: একদম
0: এবং তার পাশাপাশি এত কিছুর মধ্যেও উনি আমাদের কিন্তু ওনার দিক থেকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন
1: দিয়েছেন।
0: আমাদের ভালোবাসা আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুদের জন্য।
1: কৌশিক, আমাদের সময় কিন্তু বলছে যাই যাই।
0: হুম,
1: তারও আগে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের জানাতে চাই, আমাদের আজকে বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত খেলাধুলো নিয়ে যে অনুষ্ঠান হয় ক্রীড়াঙ্গন, সেখানে আজকে কিন্তু আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নকআউটে আউটকে, কারণ আমাদের নকআউট পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে। স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক জয়ব্রত ঘোষ। আপনারা যারা ফোন করতে চান এবং আমাদের বিশেষজ্ঞের কাছে আপনাদের প্রশ্ন রাখতে চান, মতামত জানাতে চান, আপনারা ফোন করবেন 9434000।

0: 76705 এই ফোন নম্বরে আজ ঠিক চারটে বেজে বিকেল চারটে বেজে ৩০ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে।
1: ক্রীড়াঙ্গনের যেমন আপনারা থাকবেন লাইভ ফোন ইনে, তার পাশাপাশি মনে রাখুন গাছ লাগাতে হবে। বন মহোৎসব শুরু হয়ে গেছে, সুতরাং সব রকমের গাছ লাগান প্রিয় মানুষদের সঙ্গে, নিজে একা এবং কখনো টবে কখনো বারান্দায়। সব রকমের ফুল ফল সবজি ভরিয়ে তুলুন সবুজে সবুজে নিজের চারপাশ।
0: আর কৌশিক, এর সঙ্গে একটি কথা না জুড়লেই নয়, এই যে গাছ এবং বন মহোৎসবের শুরু, সব কিছুই তো আমাদের সুস্থতার সঙ্গে জড়িত এবং আমাদের ভালো থাকার সঙ্গে জড়িত। আজকে যেহেতু জাতীয় ডাক্তার দিবস, ডক্টরস ডে, সেই কারণে এই যে আমাদের সুস্থ হয়ে ওঠা, ডাক্তারবাবুরা আমাদের সুস্থ করে তোলেন, এই গাছও কিন্তু আমাদের সুস্থ করে তোলে, সেই জন্য এই দিন
1: আমাদের মানুষরূপী ডাক্তার এবং প্রাকৃতিক ডাক্তার উভয়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধা।
0: একদম,
1: সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু কথায় কিছু গানে আজ এই পর্যন্তই, এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এই বিষয়টা আমি আজকে বেছে নিলাম। বিষয়টি হচ্ছে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ভারত সভা। আজকের এই পাঠদানে আমার স্কুল অর্থাৎ পূর্ব ধনতলা উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষার্থী, যারা আমার খুব প্রিয়, খুব সিনসিয়ার, ওরা পূজা সরকার এবং নিহার খাতুন। ভারত সভা কী বা কেন হয়েছিল তা জানার আগে অবশ্যই জানতে হবে এই ভারত সভা গঠনের পটভূমি, কারণ তোমরা জানো ইতিহাসের কোনো কিছুই আকস্মিক হয় না, তাই না? সময়ের সাথে সাথে সব কিছুই ঘটে, কিন্তু ঘটার পেছনে যে পটভূমিটা সেটা আমাদের মনে রাখতে হবে। জাতীয় জাগরণের প্রথম দিক থেকে, একদম প্রথম সময়ে, ভারতবাসীরা উপলব্ধি করেন, কি উপলব্ধি করেন, যে ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা নিজেদের, যে আমরা দেশের মানুষ, সেই দেশীয় স্বার্থ রক্ষা এবং সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হচ্ছে কি, সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন। এই উপলব্ধি থেকেই 19 শতকে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ। এত বেশি ওই সময়টা, মানে 19 শতক ধরেই এত রকমের সভা সমিতি গড়ে উঠেছিল, যার জন্য ডক্টর অনিল শীল বলে একজন ঐতিহাসিক ওই সময়টিকে কি বলেছেন বলতো, সভা সমিতির যুগ। মানে এত সভা এত সমিতি হচ্ছিল, সেই ওই সময়টাকে সভা সমিতির যুগই উনি নাম দিয়েছিলেন। এরকম বেশ কিছু সভা আছে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, এই ধরনের অনেকগুলো সভা ওই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতবাসীর দাবি আদায়ে যে সংগঠনটি সবথেকে বেশি মানে আত্মপ্রকাশ করেছিল শক্তিশালী রূপে, সেটি হচ্ছে কি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচালিত কলকাতার অ্যালবার্ট হলে 1876-এর 26শে জুলাই ভারত সভা। তবে একা সুরেন্দ্রনাথই এর প্রতিষ্ঠাতা ছিলেন না, তার সাথে সহযোগী হিসাবেও কিন্তু ছিলেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রত্যেকে। এই সভার কিন্তু

মহান পুরুষ সুরেন্দ্রনাথ কিন্তু তারাও সমানভাবে এই সভা প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেছিলেন। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ভারত সভা প্রতিষ্ঠাটা কি সময় থেকে বা কোন সময় থেকে শুরু হলো, উনিশ শতক থেকে আস্তে আস্তে ভারতবর্ষ উপলব্ধি করলেন যে আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা, মানে ব্রিটিশরা ব্রিটিশই, তারা বহিরাগত একটা জাতি, তারা যে দিনের পর দিন আমাদের ওপর অন্যায় করছে বা আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষা করছে না, আমাদের ন্যায্য দাবি দাওয়া তারা পূরণ করছে না, এই ভাবনা চিন্তাগুলো আমাদের মতো বুদ্ধিজীবী সাধারণ মানুষকে আন্দোলিত করলো। তারা সেই ভাবনা থেকেই এমন একটা সংগঠন প্রতিষ্ঠার চিন্তা করলো যেটা সাধারণ মানুষ আর নিজের দাবি দাওয়াগুলোকে পেশ করতে পারে। কারণ রাস্তাঘাটে পথে ঘাটে তো আমি, আমার অন্যায় হচ্ছে, আমার সাথে আমার উপর জোর জুলুম হচ্ছে বা আমার দাবি মিটছে না বা আমি বঞ্চিত হচ্ছে, এভাবে তো রাস্তাঘাটে বলে কেউ শুনবে না। সেই জন্য কিছু সংখ্যক বুদ্ধিজীবী যারা সমাজের একটু উচ্চবংশীয়, মানে সম্ভ্রান্ত, যাদের কথা সমাজে একটা দাম আছে, সেই সমস্ত মানুষ, শিক্ষিত কিছু মানুষ মিলিতভাবে এরকম একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। এবং এটা কিন্তু একটা শুধু সংগঠন না, একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠনেরও রূপ নিয়েছিল। এবার আমি সংগঠন সম্পর্কে বলা শুরু করব, মানে এর ভেতরে চলে যাব, এই গঠনটা কেমন ছিল যদি দেখি ভালো মতো। এই সভার গঠনটা ছিল একদম মধ্যবিত্ত ভিত্তিক, মানে খুব মিডল ক্লাস ফ্যামিলির মানুষই এখানে ছিলেন। তার মধ্যে বেশিরভাগ কারা ছিলেন, তারা ছিলেন ব্যারিস্টার, তারা হচ্ছে উকিল, তারা হচ্ছে সাংবাদিক, তারা শিক্ষক, বুঝতে পেরেছ, ব্যবসায়ী, চিকিৎসক, এই সমস্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা বেশি ছিলেন। আবার অনেকে কি ছিলেন জানো, কলকাতার বাইরে ছিলেন এবং বিলেত ফেরত মানুষ ছিলেন। তাহলে বুঝতে পারছো ওই সভাতে মোটামুটি শিক্ষিত মানুষও রয়েছে, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, এরা প্রত্যেকেই শিক্ষিত সমাজের একটা মাথা এরা, এবং তার সাথে কলকাতার বাইরের থেকেও কিছু লোক এবং বিলেত ফেরত মানুষও এই সংগঠনে ছিলেন। আর এই সংগঠনে কিছু ব্রাহ্ম ছিলেন, ব্রাহ্ম মানে যে ব্রাহ্ম সমাজের কথা আমরা পড়েছি, সেই ব্রাহ্ম সদস্যরাও কিছু ছিলেন। এবং এই সংগঠনে যোগদানের জন্য না একটা চাঁদা নির্ধারিত করা হয়েছিল। কীরকম চাঁদার হার ছিল, সাধারণ মানুষের জন্য যাদের পয়সা আছে মোটামুটি তারা 5 টাকা দেবেন, আর কৃষকদের জন্য ছিল 1 টাকা। কোথাও অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবে যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। তাহলে গঠন আমরা বুঝলাম যে মোটামুটি মধ্যবিত্তিক ছিল, এখানে জমিদার, কৃষক, ব্যবসায়ী, চিকিৎসক, উকিল, এই ধরনের মানুষও যেমন ছিলেন, তেমনি কলকাতার বাইরের লোকও এসেছিলেন, বিলেত ফেরতও কিছু সদস্য ছিলেন এবং ব্রাহ্মণরাও এখানে ছিলেন। আর একটা নির্দিষ্ট চাঁদার হার ছিল, যেটা 5 টাকা ছিল সবার, আর যারা কৃষক তাদের জন্য কত ছিল, 1 টাকা করে। এবার গঠনের পরে আসি আমরা, কোথায় আসবো আমরা, এই লক্ষ্য। লক্ষ্য না জানলে তো অবশ্যই আমাদের কাছে কখনোই বোধগম্য হবে না যে এরকম একটা বড় রাজনৈতিক সংগঠন কেন প্রতিষ্ঠা হয়েছিল। এই সংগঠন প্রতিষ্ঠার মূলত যেটা বলা হয়, মূল 4টি লক্ষ্য ছিল। এই 4টি লক্ষ্য খুব ভালো করে তোমরা পড়বে, এটা পরীক্ষায় যখনই আসবে, ধরো মাধ্যমিকে বা টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, তো তখন এই লক্ষ্যগুলো কিন্তু লিখতে হবে। তুমি পটভূমি অল্প লেখো, যাই লেখো, লক্ষ্যটা যেন ঠিক থাকে। আচ্ছা, লক্ষ্যে চলে আসি। লক্ষ্যের প্রধান লক্ষ্য যেটা ছিল, দেশে একটা শক্তিশালী জনমত গঠন, 1 নম্বর পয়েন্ট গেল তাহলে কি, দেশে শক্তিশালী জনমত গঠন। 2 নম্বর কি লক্ষ্য, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতালম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। 3য় পয়েন্টটা তাহলে কী বললাম, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতালম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। 3য় পয়েন্ট কি, হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিমদের মধ্যে যাতে কোনো দাঙ্গা না হয়, তাদের মধ্যে একটা সৌহার্দ সম্প্রীতি বোধ থাকে, সেই বোধটা অর্থাৎ একটা ঐক্যবোধ তাদের মধ্যে জাগরিত করা। 4 নম্বর কি, জনসাধারণ, সাধারণ আপামর জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা। তাহলে 4টা পয়েন্ট সবাই বুঝলে, যে সে দেশে শক্তিশালী জনমত গঠন, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতালম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। তারপরের পয়েন্টটা কি বললাম, হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যবোধ জাগরণ করা। আর একটা 4 নম্বর পয়েন্ট বললাম যে জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা। সুরেন্দ্রনাথ আত্মজীবনী লিখেছিলেন, তোমরা সে নামটা নিশ্চয়ই জানো না, আমি বলে দিচ্ছি, সুরেন্দ্রনাথের আত্মজীবনীটির নাম হচ্ছে এ নেশন ইন মেকিং। ভীষণ ইম্পর্টেন্ট এ নেশন ইন মেকিং, কার আত্মজীবনী, এরকম প্রশ্ন পরীক্ষা আসে, তোমরা মনে রাখবে সুরেন্দ্রনাথের আত্মজীবনীর নাম এ নেশন ইন মেকিং। সেখানে উনি লিখেছেন কি জানো, আমাদের মনে এই চিন্তা কাজ করছিল, মানে সুরেন্দ্রনাথের কথায় আমাদের মনে এই

0: চিন্তা কাজ করছিল যে এই প্রতিষ্ঠান এক সর্বভারতীয় আন্দোলনের কেন্দ্র হোক। মানে উনি চাইছিলেন এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটা অঞ্চলে বা একটা জায়গায় আঞ্চলিক সংগঠন না, ভারতের বিভিন্ন প্রান্তে যাতে এই সংগঠনের শাখা স্থাপন হয় এটা সুরেন্দ্রনাথ চেয়েছিলেন। এবং সেই আত্মজীবনীতে সেটা তিনি স্পষ্ট লিখে গেছেন। বাংলার মফস্বলে এই আন্দোলন মানে এই প্রতিষ্ঠানটি মানে একটা নয় একাধিক শাখা, মোটমাট 124টি শাখা স্থাপিত হয়েছিল বাংলার মফস্বলে এই প্রতিষ্ঠানে। তাহলে বুঝতেই পারছো কি অসাধারণ পরিশ্রম, কি কষ্ট, কি ধৈর্য সহকারে তিনি তখনকার যুগে যখন সাধারণ মানুষের মধ্যে সেই রাজনৈতিক চেতনাও সেভাবে তৈরি হয়নি, শিক্ষাও মানুষের মধ্যে সেভাবে প্রসারিত ছিল না, কিন্তু কিছু মানুষের, কিছু এই মুষ্টিমেয় মধ্যবিত্ত শিক্ষিত মানুষগুলোর চেষ্টার ফলে এই একটা সংগঠনকে এই মফস্বলের মতো জায়গায় ছড়িয়ে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম উনি করেছেন তার জন্য কিন্তু ওনাকে অবশ্যই আমাদের প্রণাম জানাতে হয়। এই প্রতিষ্ঠানে কোনো ইউরোপীয় বা জমিদার কর্মকর্তা ছিলেন না, মানে সকলেই ছিলেন ভারতীয়। এবং তারা কী ধরনের ছিলেন? উদীয়মান মধ্যবিত্ত, উদীয়মান মানে জাস্ট উঠছে এই ধরনের মানুষ, মানে মিডল ক্লাস ফ্যামিলি মানুষরা। এবং বিভিন্ন পেশা, আগেই বলেছি পেশাগুলো, বলো তো পূজা কী কী পেশা বলেছিলাম?
1: শিক্ষক, ব্যারিস্টার, চিকিৎসক।
0: বা ভেরি গুড, এই তো বুঝেছো, মানে শিক্ষক, ব্যারিস্টার, উকিল, এই ধরনের মানুষ, তার মানে পেশার মানুষও রয়েছে, কোনো বিলেত ফেরত মানুষ আছে, কিন্তু কোনো ইউরোপীয় নেই। কিন্তু সে তো ভারতীয়রা বিলেতে যাই পড়াশোনার জন্য, সেরকম আছে, কিন্তু কোনো ইউরোপীয় সদস্য ছিলেন না, প্রত্যেকে মিডল ক্লাস ফ্যামিলির এবং বিভিন্ন পেশা নিযুক্ত মানুষ ছিলেন। বোঝা গেল? এটা গেল আমাদের এই সংগঠনটি লক্ষ্য, প্লাস তার সাথে এই সংগঠনটাকে তিনি কিভাবে প্রসার করিয়েছিলেন। থেটি ভারতীয় গণ আন্দোলন ও জাতীয় জাগরণের ইতিহাসে, খুব ভালো করে শুনবে, ভারতীয় গণ আন্দোলন, গণ মানে কারা?
1: সাধারণ
0: মানুষ, ভেরি গুড, গণ মানে সাধারণ মানুষ। ভারতীয় গণ আন্দোলন ও জাতীয় জাগরণ, পরে আসছি জাতীয় জাগরণটার বিস্তৃত ব্যাখ্যায়, জাতীয় জাগরণের ইতিহাসে ভারত সভা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকারী করে আছে। ভারত সভার এই আদর্শটা এমনই ছিল না, এটাকে তুলে ধরতে গেলে লড়াই করতে হবে। লড়াইটা কেমন? সেই তীর্ধনু বল্লম নিয়ে লড়াই না, লড়াই মানে কে মানুষকে বোঝাতে হবে যে আমরা ব্রিটিশ শাসনে কতটা শোষিত হচ্ছি, বা আমাদের অন্যায় দাবিগুলো মানা হচ্ছে না, আমাদের ন্যায্য দাবিগুলোকে মানা হোক, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করার জন্য যে সংগঠন উনি প্রতিষ্ঠার চেষ্টা করলেন এই ভারত সভার মাধ্যমে। সেই ভারত সভা তো শুধু একটা জায়গায় কলকাতা অ্যালবার্ট হলে হয়েছে বলে ওখানেই থেমে থাকলে চলবে না, ভারতবর্ষ তো বিরাট বড় জায়গা, অনেকগুলো রাজ্য, সেখানে কেউ তো সেই শাখা না স্থাপন করলে এই আদর্শগুলো, যে আদর্শগুলো আমি একটু আগে বললাম, সেই আদর্শগুলো তো ওই সব জায়গায় ছড়িয়ে পড়বে না। তা সেই আদর্শ ছড়ানোর জন্য তিনি কি করলেন? একদম ঝঞ্ঝার মতো তিনি সমগ্র ভারত ভ্রমণ করে তিনি আদর্শ প্রচারে লেগে পড়লেন। তিনি এত সুন্দর বক্তৃতা দিতে পারতেন, বাগ্মিতা মানে কি, যার অসাধারণ বক্তৃতার ক্ষমতা, তার বাগ্মিতা তার আদর্শে মুগ্ধ হয়ে লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি স্থানে সাধারণ মানুষ অসাধারণভাবে এই আদর্শ গ্রহণ করলো। সাধারণ সাধারণ মানুষ, যাদের মধ্যে শিক্ষা নেই সেরকম, সে হয়তো অতটা বোঝেও না কোনটা ইংরেজ শাসনে ভালো মন্দ, কিন্তু সেই আদর্শকে গ্রহণ করতে তারা পারলো কিভাবে? বলার ধরনে, আমি তোমাকে যেভাবে কোনো কিছু বোঝাবো সেটা শত কঠিন হোক, যদি আমি তোমার ভাষায় তোমার মতো করে উদাহরণ দিয়ে বোঝাই তুমি ঠিক বুঝতে বাধ্য হবে, তাই না? তেমনি আমি যতই পড়াশোনা প্রচুর জানি না কেন, আমি যদি তোমাকে আমার এই শক্ত বইয়ের ভাষা দিয়ে যদি শুধু বোঝাই ইতিহাস, কেন কোনো জিনিসই তোমার কাছে সহজ হবে না, কিন্তু আমি তোমার বয়সের উপযোগী করে চারপাশের পরিবেশের কিছু উদাহরণ দিয়ে যদি তোমাকে বোঝাই তুমি নিশ্চয়ই সেই কঠিন থেকে কঠিনতর সাবজেক্টও বুঝতে পারবে। বোঝানোর ধরনটাই ভালো হওয়া চাই। তাই ওনার বাগ্মিতা, তার আদর্শ এতটাই সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিল যার জন্য ভারতের লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি স্থানে জনসাধারণও এই আদর্শ গ্রহণ করে তাদের শাখা স্থাপন করলেন। বোঝা গেল এটুকু? এবার দেখো এই সভা কী কী সমস্যা নিয়ে আলোচনা করেছে। এই সভার প্রথম সমস্যা হচ্ছে কৃষক সমস্যা। কৃষক সমস্যা কি? এই সভার সদস্যরা বাংলার নানা স্থান ভ্রমণ করে বেশ কিছু রায়ত সভা বা কৃষক সভা স্থাপন করলেন। কৃষকদের এই যে জমিদার, জমিদাররা তো আগাগোড়াই চাইতো যে কৃষকদের থেকে যতটা পারি নিয়ে নিই, নিজেরা না পারলে তারা একটা মধ্যস্বত্ব ভোগীদের রাখতেন যাদের থেকে তারা এক্সট্রা করে অর্থ নিতেন। ওই মধ্যস্বত্ব ভোগীরাও অর্থ নিচ্ছে, জমিদাররাও নিচ্ছে, মাঝখানে কৃষকরা কি হচ্ছে, সর্বশান্ত হয়ে বাড়িঘর বেচে একদম পাগল হয়ে যাচ্ছে, হয় বাড়িঘর ছেড়ে দূরে পালিয়ে যাচ্ছে, না কেউ আত্মহত্যা করে ফেলছে। তাই তো হচ্ছে, তো আমরা পড়েছি তো বিভিন্ন বিদ্রোহ, আমরা পড়েছি না কেন বিদ্রোহগুলো হয়েছিল, নির্বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোনোটাই কিন্তু আমরা বলতে পারবো না জাতীয় আন্দোলন, কিন্তু আমার সাথে দীর্ঘকাল অন্যায়ের প্রতিবাদ করে আমার ন্যায্য দাবিগুলো তো পূরণ হোক,

0: আমার পূরণ হচ্ছিল না, সেই ন্যায্য দাবি দাওয়া পূরণের জন্যই প্রথম কিন্তু এই বিদ্রোহগুলো হয়েছিল। ফার্স্ট বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির, আমি অন্য কথায় চলে যাচ্ছি যদিও, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটাই বলছি যে সভাগুলো কেন হয়, রাজসভা, জমিদার সভা, প্রত্যেকটা মানুষই দীর্ঘদিন বঞ্চনা শিকার হতে হতে একটা সময় উপলব্ধি করে যে আর কত ঠকবো, তাই না? তাই এই সভাগুলো যত্নবান হলেন কারা স্থাপন করতে, এই ধরনের মানুষ যাদের শিক্ষা আছে, যাদের বুদ্ধি আছে, সমাজে যারা একটা মাথা, যাদের কথা শুনবে, সবাই না শুনুক, ইংরেজের কানে তো কিছুটা হলে যাবে যে এরা তো বুদ্ধিজীবী, এরা তো শিক্ষিত, এরা তো বোকা না যে আমি তোমাকে ঠকিয়ে যা খুশি করাতে পারবো, অশিক্ষিত না তো এরা, তাই না? তা এরকমই 1859 রেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাবনা কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে এই সভা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছিল যে কৃষকদের ন্যায্য দাবি দাওয়াগুলো যাতে আদায় হয়। 1884 খ্রিস্টাব্দে প্রজাদের পক্ষে একটা আইন করার জন্য তারা আন্দোলন করেছিল। এছাড়া সরকারের যে শোষণ, আমদানি ও শুল্ক আইন, তারপরে সম্পদের নিষ্কমন, জানোই তোমরা পলাশী যুদ্ধের সময় থেকেই আমাদের দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে, পলাশী লুণ্ঠন হয়ে যাচ্ছে, ক্রমাগতভাবে ড্রেন অফ ওয়েলথের মতো মানে আমাদের অর্থ, আমাদেরই সম্পদ, আমাদেরই জিনিস বাইরের লোক নিয়ে চলে যাবে, এটা তো মানা যায় না, কিন্তু চলে যাচ্ছে, আমরা আটকাতে পারছিলাম না। কারণ কি? জাতীয় চেতনা নেই, কোনো জাগরণ নেই, মানুষের মধ্যে শিক্ষার অভাব, মানুষ বুঝবে কী করে কোনটা ঠিক কোনটা বেঠিক? শিক্ষাই তো মানুষকে বোঝায় এটা অন্যায় ওটা ন্যায়। তা আসামের চাকুলিদের ওপর অত্যাচার প্রভৃতির বিরুদ্ধে সমিতি প্রতিবাদ জানায়। কিন্তু ডক্টর অমলেশ ত্রিপাঠি বলে একজন ঐতিহাসিক, উনি বলেছেন এই সংগঠনকে যে কৃষক বন্ধু আমি বলতে পারছি না, উনার কথায়, কারণ এখানে ওনার মতে কোনো ভাগচাষি, কোনো রকম বর্গা চাষি বা কোনো রকমের কুর্মি চাষি, তা বিভিন্ন ধরনের চাষিদের যে ভাগ, ওদের কথা এই সংগঠন বলেনি। হ্যাঁ, কৃষকদের পক্ষে, কৃষকদের আয় যেগুলো স্বার্থের জন্য আইন করা দরকার সেগুলো বলেছে, কিন্তু ওনার মতে, উনি একজন যেহেতু একজন ঐতিহাসিক বিখ্যাত, হয়তো ওনার কোনো দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে এটা কৃষক বন্ধু সভা নয়। কিন্তু নাই হোক, আন্দোলন তো করেছে তারা, তারা তো চেষ্টা চালিয়ে গেছে। এবার আমরা চলে আসব সিভিল সার্ভিস, যে সমস্যাটা নিয়ে এই সভা খুব বৃহত্তর একটা আন্দোলন করেছিল। সিভিল সার্ভিসটা কি? সিভিল সার্ভিস তোমরা জানো একটা উচ্চ পদ, যে পদে ভারতীয়দের নিয়োগ করার জন্য প্রথমে লর্ড লিটন চেয়েছিল যে ভারতবাসী নিয়োগ না হয়, মানে ভারতে তো মেধা সম্পন্ন মানুষের অভাব ছিল না, কিন্তু ওরা তো স্বার্থপর, ওরা তো চাইবে না যে আমাদের ভারতীয়রাই সবাই আসুক এই পদে, তাই ওরা কী করলো, ইচ্ছে করে যাতে এই উচ্চতর পদে যাতে ভারতীয়রা যোগদান করতে না পারে, লর্ড লিটন 1876 একটা আইন করে সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা করে দিল
1: 21 থেকে 19,
0: তোমরা জানো, কমিয়ে দিল। কেন কমালো? কারণ ইংরেজরা তো ছোটোবেলা থেকে ইংরেজি শিখে বড় হয়েছে, তাদের কাছে তো কোনো সমস্যা নেই ইংরেজি ভাষায় পড়াশোনা করা, কিন্তু আমরা একটা ভারতীয়, আমরা তো জন্ম থেকে ইংলিশ শিখে বড় হইনি, আমাদের মাতৃভাষা আমরা পড়াশোনা করেছি, ফলে আমাদের পক্ষে 19 বছর বয়সে গিয়ে ইংরেজি ভাষায় রপ্ত করে ওরকম একটা কঠিন পরীক্ষা দেওয়া সম্ভব? সম্ভব না, কত বড় অন্যায় আমাদের সাথে। তাহলে ইচ্ছাকৃতভাবেই বয়সটা কমানো হলো, তাহলে সাধারণ মানুষ, মানে যারা পড়াশোনা করে পরীক্ষা দিতে ইচ্ছুক ওই মেধাবী বাচ্চারা বা সেই সময়কার মানে ছেলেমেয়েরা কী করবে, তারা তো পরীক্ষা দিতে পারবে না। তো এই অন্যায়টা কি মেনে নেওয়া যায়? কেন বয়সটা কি 8-3 বছর বাড়ানো যাবে না? বাড়াবে না, ওরা কিছুতেই বাড়াচ্ছে না, সেটাই সুরেন্দ্রনাথ তার সভার মাধ্যমে প্রতিবাদ করলেন। তিনি একা নন, সে সময় আরেকজন বিখ্যাত বাগ্মী মানুষ লালমোহন ঘোষকেও তিনি পাঠালেন ব্রিটিশ পার্লামেন্টে, বললেন যাও তুমি বলো এটা অন্যায়, এটা প্রতিবেদন দাও। অনেক গুণী মানুষের স্বাক্ষর নিয়ে তারা গেলেন পার্লামেন্টে, বললেন যে না, হবে না, এইভাবে অন্যায় ভারতবাসীর উপর হওয়া যাবে না, মানে এই বয়সসীমা যদি না বাড়ানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামো। অনেক চেষ্টা, যাই হোক, অনেক চেষ্টা টেষ্টা করে শেষ পর্যন্ত সিভিল সার্ভিসের দাবি অনেকটা মানলো, মানলো না, এরকম করতে করতে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস প্রবর্তন হলো। বুঝতে পেরেছো?
1: ম্যাম একটা প্রশ্ন।
0: হ্যাঁ বলো।
1: স্ট্যাটুটারি সিভিল সার্ভিসটা আর একটু ভালো মতো বুঝিয়ে বলবে?
0: স্ট্যাটুটারি সিভিল সার্ভিসটা ব্যাপার হচ্ছে, সিভিল সার্ভিসে যেমন লিখিত পরীক্ষা দিতে হবে, যোগ্যতাটা বিচার হবে তোমার লেখার ওপর, তুমি কতটা যোগ্য সেই লেখা দেখে আমি তোমাকে নিয়োগ করব। স্ট্যাটুটারিটা সেরকম ছিল না, স্ট্যাটুটারি হচ্ছে কি, মনোনয়ন হবে, মনোনয়ন মানে আমার মনোনীত নিহার, আমার খুব প্রিয় ছাত্রী, এই নিহার তুমি আসবে, তুমি এই পরীক্ষায় যোগ্য, আমার মনোনীত তুমি, তুমি এই পরীক্ষায় পাস, একরকম। এটা ভাইসরয় বা স্টেট অফ সেক্রেটারি নিয়োগ করতেন, মানে কোনো লিখিত ডায়েরির পরীক্ষা হবে না, কিন্তু আমার পরিচিত, আমার মনোনীত প্রার্থীও, আমার মনে হয়েছে ওকে নেওয়া যাবে, তাই নেওয়া হলো। প্রশাসনিক পদে নেওয়া হচ্ছে, সেটার জন্য ভারতীয়দের একটা নির্দিষ্ট সংখ্যার আসনও সংরক্ষণ হচ্ছে, 16%, মানে 6 ভাগের 1 ভাগ আসন ভারতীয়দের থাকবে, কিন্তু মনোনয়ন হবে। তাহলে বুঝতে পারছো সেখানে 2 নম্বরই হওয়ার একটা বিশাল চান্স, তুমি যোগ্য হয়তো কিন্তু তোমাকে আমার পছন্দ না, আমি তোমাকে নির্বাচন করলাম না, ও আমার পছন্দের তালিকায় রয়েছে।

0: ইচ্ছা আমি করলাম, ও পরীক্ষা দিল না কিন্তু হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা হচ্ছে চাটুটারি।
1: এবার কি হচ্ছে, কৃষক সমস্যা গেল, সিভিল সার্ভিস গেল, এবার আসছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইন কি, 1878 যখন লর্ড লিটন গভর্নর জেনারেল ছিলেন, তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন নামে দুটি প্রতিক্রিয়াশীল আইন পাশ করলেন। এই দুটি আইন পাশ করার ফলে কি হলো, দেশীয় ভাষায় প্রকাশিত পত্রপত্রিকার ওপর নানা রকম বিধিনিষেধ আরোপ হতে লাগলো। অস্ত্র আইন দ্বারা কী বলা হলো, যে কোনো অনুমতি ছাড়া, মানে ইংরেজ সরকারের কোনো অনুমতি ছাড়া কেউ কোনো রকম বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না।
2: ম্যাম আমারও একটা প্রশ্ন আছে।
1: হ্যাঁ বলো।
2: ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কেন লাগানো হয়েছিল,
1: মানে কেন জারি করা হয়েছিল? আচ্ছা, ভার্নাকুলার মানে কি, ভার্নাকুলার মানে মাতৃভাষা, মাতৃভাষায় যে আমরা কথা বলি, জন্মের থেকে তুমি যে ভাষাটা কথা বলো সেটাকে বলে মাতৃভাষা। তুমি বাংলা ভাষায় কথা বলো, আমি বাংলাতে যদি পড়াই, তুমি বাংলা ভাষায় পড়ানো বা বাংলা ভাষায় লেখা বইগুলো পড়তে পারবে, সেই বই পড়ে তুমি বুঝতে পারবে যে একটা গল্পই বলো বা একটা কোনো কিছু নাটকই বলো, যাই বলো তুমি বুঝতে পারবে, কিন্তু আমি যদি ইংলিশে সেটা বোঝাই তোমাকে, চট করে তুমি সেটা নিতে পারবে না। তেমনই মাতৃভাষায় যে ব্রিটিশদের শাসন, অন্যায়, অবিচার, ওই সমস্ত বিষয়গুলো ওই পত্রপত্রিকায় বাংলা ভাষায় প্রকাশিত হওয়া শুরু করেছিল, যে তাতে কি হবে, মানুষ কিনে পড়লেই তো বুঝে যাবে, ও ব্রিটিশ সরকার আমাদের সাথে এই অন্যায় করছে, আমাদের এই জোর জুলুম করছে, সাধারণ মানুষ তো বাংলাতেই বুঝবে, ইংরাজি তো তোমার আমার পক্ষে বোঝা সম্ভব না, সবাই কি ইংরেজি জানে, সবাই কি পড়াশোনার সুযোগ পেত, শিক্ষাটা সবার কাছে প্রসারিত ছিল না তো সেই সময়। তার জন্যই ওরাই মানে মাতৃভাষা অ্যাড করলো, যে মাতৃভাষায় কোনো রকম লেখা লেখি পত্রপত্রিকা কিচ্ছু ছাপানো যাবে না, গেলেই ওগুলো যদি প্রকাশ হয়, মানুষ যদি পড়ে, সবার তো ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি হবে, আর মনোভাব তৈরি হলেই কি হবে, ব্রিটিশকে ভাগানোর একটা পরিকল্পনা, ওরা তো জাটিয়ে মানে গেড়ে বসছে যে যাবো না বাবা, এখানে আমি থাকবো আরও বেশ বছর, যতদিন পানি, পারলে যেতই না, শেষে তো বাধ্য হলো। যাই হোক, তা এই জিনিসগুলো করেছিল, তা এই প্রতিবাদে কিন্তু সারা দেশব্যাপী ভারতসভা ভীষণ পরিমাণে লড়াই করেছে, 5000 মানুষের সই নিয়ে বলেছে যে এইভাবে এটা করা যায় না। জ্ঞানেন্দ্র মোহন ঠাকুরের নামে মানে সভাপতি ছিলেন, তিনি প্রবাসী ভারতীয়দের নিয়ে পর্যন্ত একটা সভা করেছিলেন। এই চিন্তাভাবনাগুলো, এই যে ভাব আমি আমার দেশের মানুষের সাথে অন্যায় হচ্ছে, এই ভাবনাগুলোই তো একটা পরবর্তীতে জাতীয়তা বোধ সৃষ্টি করে, যে আমার ভারতবাসী, আমরা ভারতের নাগরিক, আমাদের সাথে যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটাই পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে ভারতের জাতীয় আন্দোলনের তৈরি করেছিল পটভূমি। এই মুহূর্তে যদি নাও হয়, এইগুলোই পরবর্তীকালে ধারাটা বই নিয়ে গেছে কিন্তু জাতীয় আন্দোলনে। এই ছোটো ছোটো সভা সমিতি কিন্তু পরবর্তীকালে বৃহত্তর সভা, অর্থাৎ যেমন যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি কীভাবে এসছে, এই ধারাবাহিকতাগুলোই তো মানুষকে অনুপ্রাণিত করেছে, যে লড়াই করতে গেলে একটা সুনির্দিষ্ট সংগঠন দরকার। জাতীয় কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠা হলো, এই এইদের সংগঠনের আদর্শ, ভূমিকা, লক্ষ্য, কর্মসূচিকে নিয়েই পরবর্তীকালে জাতীয় কংগ্রেস 1885 হয়েছিল। খুব কম দিনের ব্যবধান, কিন্তু 76 ভারতসভা, তার কিছু বছর পরই জাতীয় কংগ্রেস হলো। এই মানুষগুলোর চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের লক্ষ্য, সবগুলোই অনুপ্রাণিত করলো পরবর্তী মানুষগুলোকে ভাবার জন্য, তাই না? তা শেষ পর্যন্ত কি হলো, 1821 এই চিন্তাভাবনার বিরুদ্ধে যা করে জনগণের সই নিয়ে সব জায়গায় প্রতিবাদ মিছিল, শেষ পর্যন্ত 1881 28 জানুয়ারি লর্ড রিপন এই আইনটা প্রত্যাহার করে নিল, যে না বাবা ঠিক আছে তোমরা একটু শান্ত হও, আমরা বন্ধ করে দিচ্ছি। এরপর বিরাট একটা কাণ্ড ওরা করেছিল, মানে খুব মনে রাখার মতো একটা আন্দোলনে ওরা ইয়ে করেছিল, সামিল হয়েছিল, সেটা কি, ইলবার্ট বিল আন্দোলন। ইলবার্ট বিল, ইলবার্টটা কি, ইলবার্ট হচ্ছে পূর্বে কোনো ভারতীয়, মানে আমি ভারতীয় বিচারক, ও একজন ইংরেজ বিচারক, বুঝতে পারছো, আমি ভারতীয় হয়ে কোনো ইংরেজ অপরাধী বিচার করতে পারবো না, তুমি ইংরেজ হয়ে ভারতীয় অপরাধীরও বিচার করছো, ইংরেজ অপরাধী বিচার করছো, কথাটা বোঝো, আমি যেহেতু কালা আদমির মানুষ, আমি ভারতীয়, আমি যত শিক্ষিত হই আমি তোমার বিচার করতে পারবো, তুমি ভারতীয়, কিন্তু তুমি যদি একটা শ্বেতাঙ্গ হও, মানে ইংরেজ হও, ইংরেজ অপরাধী হও, তোমার বিচার করার ক্ষমতা আমার নেই, এই কী কথা, আমি তো বিচারক, বিচারকের আবার যার ধর্ম থাকে, যে ও কালো না ফর্সা, ও বিলের থেকে এসছে না আবার দেশের মানুষ, এটা তো কথা নয়, কিন্তু এটা করা হয়েছিল, করতে পারতো না। তখন কি হলো, এই ভাবনাগুলো তো ঠিক নয়, তখন ইলবার্ট বলে একজন ছিলেন আইন সচিব, তিনি বললেন যে না এটা করা সত্যি ঠিক না। এই বিলের জন্য তিনি পর্যন্ত কি করলেন, কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্র্যানসনও বললেন যে এই যে তারা ইলবার্ট বললেন যে শ্বেতাঙ্গ অপরাধী বিচারও ভারতীয়রা করতে পারবে এবং কৃষ্ণাঙ্গ অপরাধী বিচারও ভারতীয় করতে পারবে, বুঝতে পেরেছ, কিন্তু এই এই চিন্তাভাবনাটাকে, মানে এই যে ভাবনাটাকে ইংরেজরাই মেনে নিতে পারলো না, আরে তুমি ইংরেজ হয়ে তুমিই বলছো যে তোমরা, আমরা ইংরেজরা, আমাদের মান সম্মান থাকবে না, মানে আমি তোমার বিচার করতে পারবো সেটা।

0: অঙ্গ হয়ে কৃষ্ণাঙ্গরও বিচার করব, আমি ইংরেজ বিচারক যেহেতু। কিন্তু ইংরেজরাই বললেন একজন, তিনি বললেন যে না, আমি এটা মানি না, এটা ঠিক নয়, বিচারকদের কোনো আলাদা করে যোগ্যতা হওয়া উচিত না, যে একজন শ্বেতাঙ্গ বিচারক বিচার করতে পারছে, কৃষ্ণাঙ্গ বিচারক শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ দুজনের মধ্যে শুধু ভারতীয় অপরাধীকে বিচার করতে পারবে সেটা করা যায় না। তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো অসুবিধা হলে বলবে। তা এই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টে ব্যারিস্টাররা, তারপরে আরও অনেক ইংরেজরা মিলিত হয়ে বললেন যে না, এলবার সাহেবের এই বিল আমরা মানি না, একে বন্ধ করতেই হবে। তারা লালমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা যে প্রতি আন্দোলন করলো, সেই আন্দোলনকে ওরা প্রচণ্ডভাবে বাধা দেওয়া শুরু করলো। ভারতের নানা স্থানে এই মানে বিলটা নিয়ে সভা সমিতি অনুষ্ঠিত হলো। অমৃতবাজার পত্রিকা, সুরেন্দ্রনাথের বেঙ্গলি পত্রিকা প্রভৃতি, এই যে ইউরোপীয়রা যে এই অন্যায়টা করছে, যে এইভাবে বিচারকদের ক্ষেত্রে বৈষম্য, সেটার বিরুদ্ধে কিন্তু সব জায়গায় প্রতিবাদ হলো। এমনকি স্যার ইলবার্টের জীবনটাও দেখা যাচ্ছে বিপন্ন হওয়াটা ভয়, যে ও তুমি এরকম করছো, তুমি আমাদের দেশে এখানে শাসন করতে এসে তুমি ইংরেজ হয়ে তুমি আবার ভারতীয়দের পক্ষে সাফাই গেছো, না না না এটা তো মানতে পারবো না, এটাও এটার জন্য ওনারও জীবন বিপন্ন হওয়া শুরু করলো। তো যাই হোক, শেষ পর্যন্ত এই বিলটা প্রত্যাহৃত হয়নি, অনেকাংশে এর কিছু কিছু উদারনৈতিক ধারা সংশোধন করে হয়েছিল। বিলের প্রকৃত উদ্দেশ্য তাহলে ব্যর্থ হয়, মানে কি যে পরবর্তীতে এরকমও কিছু চিন্তাভাবনা হয়েছিল যে না, বিচারকদের মর্যাদা বা বিচারকদের যোগ্যতা, কাউকে বিচার করার ব্যাপারটা কখনোই রঙের বা বর্ণের ভিত্তিতে হবে না। অপরাধী সবাই এক, বিচারকও এক। সে অপরাধ করেছে, সে শ্বেতাঙ্গই হোক কৃষ্ণাঙ্গ হোক, বিচারক যে রকমই রঙের হোক, ভারতীয় হোক বা বিলেত হোক, সে তার বিচার করবে। বুঝতে পেরেছ? কিছু কিছু উদারনৈতিক ধারা প্রবর্তিত হয়েছিল, যেটা ডিটেলসে আমরা এটা পড়তে গেলে এর উদ্দেশ্যগুলো বা লক্ষ্যগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমাদের এটুকু বুঝতে হবে যে কোন কোন মেন বিষয়গুলোর ওপর ভারত সভা আন্দোলন করেছিল। তো বুঝতে পেরেছ? তাহলে কৃষক সমস্যা, সিভিল সার্ভিস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন এবং ইলবার্ট বিল আন্দোলন, এগুলো হচ্ছে মূল, যেগুলো দেশের সব থেকে বেশি আলোড়ন ফেলেছিল। এবার আমি তোমাদেরকে কি বলবো, যে এই যে ভারত সভার একটা কার্যকলাপ আমরা মোটামুটি পড়লাম, যে এর গঠন, লক্ষ্য, এর প্রচার এবং এই সভা মূলত কোন কোন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো, তাহলে এর থেকে আমরা এই ভারত সভার অবদানটা কী বা গুরুত্বটা কী কী বুঝলাম, কী মনে হচ্ছে? আমি তোমাদের একটু বলি, বা তোমরা যদি মনে করো, নিহারের কিছু মনে হচ্ছে, কিছু বলতে চাইছো নিহার?
1: ভারত সভা সাধারণ মানুষের অধিকারের দাবির একটা মাধ্যম হয়ে উঠেছিল।
0: অবশ্যই ভাই, বুঝতে পেরেছ মোটামুটি, তাও যখন লিখবে গুছিয়ে তখন এভাবেই লিখবে, ব্যাপারটা ধরেছ তো পূজা, যে একটা শক্তিশালী মাধ্যম, মাধ্যম ছাড়া রাস্তাঘাটে পথে ঘাটে তো আমি বলবো না এই দেখো আমার সাথে অন্যায় হচ্ছে, এই দেখো আমার জিনিস চুরি গেছে, বা এই দেখো ইংরেজ সাহেব আমার ই করছে, করা যাবে না। একটা সুনির্দিষ্ট একটা নীতি, একটা সংগঠন, একটা জায়গা দরকার যেখানে বসে সাধারণ মানুষ আলোচনা করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারে। তাহলে ঊনবিংশ শতাব্দীর 70-এর দশক থেকেই সর্বভারতীয় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের তোড়জোড় শুরু হয়ে গেছিল, এবং এই ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কে? সুরেন্দ্রনাথ, তাই না? তাই প্রাতিষ্ঠানিকভাবে ভারত সভার আন্দোলন ব্যর্থ হলেও তাদের আন্দোলন কিন্তু জনমানসে একটা অন্য তাৎপর্য নিয়ে এসেছিল। ভারত সভা আন্দোলনের ফলে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে একটা জাতি বৈষম্য, যে ইংরেজ ভারতীয় এই ভাবনাটা, ভারতীয়রা যে ইংরেজদের কাছে প্রিয় নয়, ইংরেজরা যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই ভারতে এসছে, নিজেদের অধিকার, নিজেদের সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে ভারতকে নিঃস্ব করার জন্যই এসছে, এই ধারণাটা কিন্তু ভারতবাসীর মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছিল। ব্রিটিশ সরকারও জাতির চোখে ভারতীয়দের প্রকৃত অবস্থান কি তা ভারতীয়দের কাছে স্পষ্ট হয়ে গেছিল। তার ফলে কি? তার ফলে মানুষ কিন্তু সচেতন হলো। এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের সংগঠন না তৈরি হলে মানুষ কোনোদিন বুঝতে পারতো না যে আমার সাথে কি অন্যায় হচ্ছে, বা আমি কিভাবে ঠকছি, বা ঠকে গেলেও আমি কোথায় যাব, কার কাছে বলবো আমার অন্যায় কথা, বুঝতে পেরেছো? তারপরে কি হলো, এই চিন্তা ভাবনা থেকে যে প্রতিষ্ঠানগুলো হলো, যেটা আমার সব থেকে মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোর পরবর্তী পদক্ষেপে কিন্তু ছিল জাতীয় কংগ্রেস। দেখো তখনকার যুগে যে আবহাওয়া ছিল, যে পরিবেশ ছিল, যে পরিস্থিতি ছিল, সেই মুহূর্তে ভারতীয়দের পক্ষে সম্ভব ছিল না যে একটা রাজনৈতিক আন্দোলন করে দেশ ইংরেজ থেকে হাটাও, এই ভাবনাটা করা সম্ভব ছিল না। মুষ্টিমেয় মানুষের মধ্যে ছিল শিক্ষার হার, কিছু কিছু মানুষ বুঝতে পারছিল কোনটা ভালো মন্দ, বইয়ের প্রকাশ ওইভাবে ছিল না যে প্রচুর প্রচুর বই প্রকাশিত হচ্ছে, মানুষ প্রচুর বই পড়ছে, তা নয়। সেই জন্য ভারত সভা কিন্তু সেই সময় জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওইভাবে টিকে থাকতে পারেনি। তাই ভারত সভার আন্দোলন চালনা ও একাধিক ব্যর্থতার অভিজ্ঞতা থেকেই সুরেন্দ্রনাথ উপলব্ধি করেন যে সর্বভারতীয় কোনো প্রতিষ্ঠান ছাড়া সরকার বিরোধী আন্দোলন সফল হওয়ার সম্ভব নয়। তাই তিনি সারা ভারত ঘুরে

0: কি করলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন এবং 1883-তে জাতীয় সম্মেলন সংগঠিত করে সেখানে স্বায়ত্তশাসন, সাধারণ কারিগরি শিক্ষা, বৃহত্তর কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আলোচনার ব্যবস্থা করলেন। এবং লাস্ট কথা আমার, 1885-তে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হলো, 1886-তে হলো দ্বিতীয় অধিবেশন, বুঝতে পেরেছো? সেই দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ যোগদান করলেন, যোগদান করার মাধ্যমে ভারত সভাটা কি হলো, জাতীয় কংগ্রেসের সাথে এক হয়ে গেল। জাতীয় কংগ্রেসের অস্তিত্ব তখন জাতীয় কংগ্রেসের সাথেই ভারত সভা মিশে গেল, মানে আলাদা করে আর ভারত সভা থাকলো না। কিন্তু এই যে রাস্তাটা উনি তৈরি করে দিলেন সেটা জাতীয় কংগ্রেসকে কিন্তু আরো উন্নত করলো। পরবর্তীতে জাতীয় কংগ্রেসের যে সমস্ত পরবর্তী যে অধিবেশনগুলো হয়েছিল সেগুলো আদর্শ কিন্তু এই জাতীয় কংগ্রেসের, মানে ভারত সভা এবং তার জাতীয় সম্মেলন থেকে নেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি যেটুকু চেষ্টা করলাম আমি এই ভারত সভার মাধ্যমে তখনকার যুগে সভা সমিতির একটা গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে এর ভূমিকাটা, তা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে বাড়িতে তৈরি করো, আশা করি তোমরা পরীক্ষা এটা ভালো করে লিখতে পারবে। ঠিক আছে,
1: ঠিক আছে ম্যাম।
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, আজ ছিল দশম শ্রেণীর জন্য পাঠ্যবিষয় ইতিহাস। পাঠদান করলেন পূর্ব ধনতলা হাইস্কুলের শিক্ষিকা অমৃতা সেন। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি।

আজ জাতীয় চিকিৎসক দিবস। চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয়। ভারতে এই দিনটি আজকের অর্থাৎ পয়লা জুলাই তারিখে পালন করা হয়। এই দিনটি বেছে নেওয়ার পেছনে রয়েছে আমাদের এক মহান ব্যক্তিত্ব ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি ছিলেন একজন কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ ওনার জন্ম এবং মৃত্যু দুটো দিনই।

কিছু কথায় কথায় সুরে অনুষ্ঠানে গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম সাপমোচন।

শুনছেন কথায় সুরে। আজ পয়লা জুলাই, বনমহোৎসব অর্থাৎ ভারতের যে বার্ষিক সপ্তাহব্যাপী বৃক্ষ উৎসব, তার সূচনা আজকে। আজ পয়লা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত দেশব্যাপী পালিত এই উৎসব, এর উদ্দেশ্য হল নাগরিকদের চারাগাছ রোপণে উৎসাহিত করা, বন উজাড় রোধ করা এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি আশা ভোসলের কণ্ঠে, সেলাম মেম সাহেব ছবি থেকে।

0: আজ পয়লা জুলাই, আন্তর্জাতিক ফল দিবস। এই দিনটি স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করার লক্ষ্যে পালিত হয়, যার মূল উদ্দেশ্য হল পরিবার, বন্ধু এবং অপরিচিতদের সাথে নিজের প্রিয় ফল ভাগ করে নেওয়া। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি সন্ন্যাসী রাজা ছবি থেকে, মান্নাদের কণ্ঠে।
1: শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি সেদিন চৈত্র মাস ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী।

0: এবারের গানটি মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম সংসারের ইতিকথা।
1: মনের কথা কই তোমারে,

স্মৃতিটুকু থাক। এবারে এই ছবির এই গানটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কথা সুরে অনুষ্ঠানে এবারের গানটি আশা ভোসলে ও কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম সুরের আকাশে।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়, অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহিং হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সব সে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিওঁ ইয়া সহকর্মীয়ों কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিস্সা জরুর লে। ইয়ে মহাত্মা গান্ধী জি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায়, জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন ট্রাফিক আপডেট। আজ বুধবার পয়লা জুলাই 2026 তারিখ শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শহরের প্রধান সড়কগুলিতে ঘন যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রীদের যাত্রা পরিকল্পনা করে বের হওয়ার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান গুরুত্বপূর্ণ এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, এখানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় এই রাস্তার অংশে মেরামত উন্নয়নমূলক কাজ চলছে। গাড়ি ধীরে চালানোর এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলমান রয়েছে। গাড়ির গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এক অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো যাচ্ছে যে শালবাড়িহাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। টিকিয়াপাড়াহাট থেকে জলপাই মোড় পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। নতুনহাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে সেবক রোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তার পরিবর্তে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট, কাওয়াখালী, খাপরাইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরা দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাসারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক আপডেট। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, 1942 A Love Story ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিমের বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথা শুনে অনুষ্ঠানে এবারের গানটি কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, সিরফ তুম ছবি থেকে।

0: একটু পরেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, আজ পয়লা জুলাই। পশ্চিমবঙ্গের উপকার প্রবাদ প্রতিম চিকিৎসক ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস, একই সঙ্গে মৃত্যু দিবসও। তাঁকে শ্রদ্ধা জানাতেই আজকের দিনটি চিকিৎসক দিবস হিসাবে সমস্ত চিকিৎসক সমাজকে সমর্পণ করা হয়েছে। আমাদের মহিলা মজলিসের আজকের আসরে আমরা স্মরণ করব প্রবাদ প্রতিম সেই চিকিৎসক, রাজনীতিক, দূরদ্রষ্টা ডক্টর বিধানচন্দ্র রায়কে, আর সেই সঙ্গে স্মরণ করব আরও অনেক চিকিৎসা বিজ্ঞানীকে যাদের অবদান কখনো ভোলার নয়, অথচ আমরা ভুলে যেতে বসেছি। আজকের দিনটি তাদের মনে রাখার দিন, তাদের শ্রদ্ধা জ্ঞাপনের দিন, তাদের প্রণাম জানানোর দিন। আর তাই আজকের অনুষ্ঠানের শীর্ষক আজি প্রণমি তোমারে।

অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে কিছু কথা। কথায় আছে, ভগবানের বাগানে খুব অল্প সংখ্যক ফুলই আছে যাদের তিনি জন্মদিনেই তুলে নেন, অর্থাৎ যাদের জন্মদিবসই তাদের মৃত্যুদিন। এমন অল্প সংখ্যক লোকের মধ্যে অন্যতম হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যার জন্মদিন আর মৃত্যুদিন একই, পয়লা জুলাই। 1820 সালের পয়লা জুলাই বিধানচন্দ্রের জন্ম হয় বিহারের পাটনা জেলার বাঁকিপুরে। পিতা প্রকাশচন্দ্র ও মা অঘোরকামিনী দেবীর 6 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন বিধানচন্দ্র। বিধানচন্দ্রের পিতা প্রকাশচন্দ্র ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন। স্বয়ং কেশবচন্দ্র সেন তার নাম রাখেন বিধান। বিধানের লেখাপড়ার সূচনা হয়েছিল গ্রাম্য পাঠশালায়। 1901 সালে পাটনা কলেজ থেকে গণিতে সাম্মানিক সহ বিএ পাস করে কলকাতা চলে আসেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে 1906 সালে LMS ও 2 বছর পর মাত্র 26 বছর বয়সে MD ডিগ্রি লাভ করেন। এরপর 1909 সালে ইংল্যান্ডে গিয়ে বার্থোলোমিউ হাসপাতালে উচ্চশিক্ষার আবেদন করেন। প্রথমে এশীয় বলে তার আবেদন অগ্রাহ্য হয়। কথিত আছে, নাছোড়বান্দা বিধান 30 বার আবেদন করে তবেই সাফল্য পেয়েছিলেন। অথচ কেবল 2 বছর 3 মাস সময়কালে তিনি একসঙ্গে MRCP ও FRCS পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর তিনি 1911 সালে কলকাতায় ফিরে প্রথমে কলকাতা মেডিকেল কলেজ ও পরে কারমাইকেল অর্থাৎ আরজিকর ও ক্যাম্পবেল তথা NRS মেডিকেল কলেজে শিক্ষকতা করেছিলেন। বিধানচন্দ্র 1923 সালে দেশবন্ধুর কাছে রাজনৈতিক দীক্ষা লাভ করেন। পরে তিনি মহাত্মা গান্ধীর ডাকে কংগ্রেসে যোগদান করেন। দেশ স্বাধীন হবার পর পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ এক বাক্যে তাঁকে দলনেতা নির্বাচন করলে সমস্যা কণ্টকিত পশ্চিমবঙ্গের নবরূপায়ণের জন্য দায়িত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন এবং 14 বছর ধরে আমৃত্যু তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। সময়টা 1948 খ্রিস্টাব্দ। সদ্য খণ্ডিত পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল লক্ষ লক্ষ নরনারী, শিশু, কিশোর নিঃসম্বল অবস্থায় শুধু প্রাণটুকু বাঁচাবার তাগিদে পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে সাত পুরুষের পদধূলি রঞ্জিত বাস্তুভূমি ছেড়ে। এই অক্লিষ্ট কর্মা কর্মবীর তাঁদের দিয়েছিলেন মাথা গোজার ঠাঁই, এক মুঠো খাবারের প্রতিশ্রুতি। উদ্বাস্তুর আগমনে রাজ্যে তখন খাদ্য ও বাসস্থানের সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। তাছাড়া পূর্ব পাকিস্তান থেকে কাঁচামাল পাটের যোগানো বন্ধ। তিনি বহু পতিত জমি উদ্ধার করে এবং কিছু ধানের জমিতে পাট চাষের ব্যবস্থা করে লক্ষাধিক চটকলকর্মীর সম্ভাব্য বেকারি রুখলেন। শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে তাঁর ত্রুটিহীন পরিকল্পনায় স্থাপিত হল দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, বাসস্থানের জন্য তৈরি হল কল্যাণী উপনগরী, লেক টাউন, লবণ হ্রদ নগর। দুগ্ধ সরবরাহের জন্য গড়ে তুললেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প। শিক্ষিত বেকারদের বিপুল পরিমাণে কর্মনিয়োগের জন্য সৃষ্টি করলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ঐকান্তিক শিক্ষাব্রতী অকৃতদার বিধানচন্দ্রের ইচ্ছায় গড়ে ওঠে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পুরুলিয়া, নরেন্দ্রপুর ও রহরায় প্রাচীন ভারতীয় আশ্রমিক পরিবেশ সমৃদ্ধ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়গুলি। সংস্কৃতি মনস্ক ডক্টর রায় ও তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার পথের পাঁচালী, যা ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পরিগণিত, সেই চলচ্চিত্রের প্রযোজনাতেও সাহায্য করেছিল। আজ এই অসম্ভব ক্ষয়িষ্ণু ও পরিবর্তনশীল সময়ে দাঁড়িয়ে ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্রের দূরদর্শিতা তাঁর স্বপ্ন নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করুক বারে বারে। তিনি বলেছিলেন, আমি গণতন্ত্র সমাজতন্ত্র বুঝি না, আমি বুঝি সাধারণ মানুষকে কিভাবে বেশি সুবিধা দেয়া যায়। এই উপলব্ধি হোক তরুণ সমাজের পাথেয়। একজন চিকিৎসক মানুষের জীবন বাঁচান, আর একজন দূরদর্শী নেতা সমাজের ভবিষ্যৎ গড়ে তোলেন। ডক্টর বিধানচন্দ্র রায় এই দুই পরিচয়কেই এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তাই আজও তিনি শুধু ইতিহাসের পাতায় নন, মানুষের হৃদয়ে বেঁচে আছেন।
তার জীবন আমাদের শেখায় মানুষের সেবাই সর্বোচ্চ ধর্ম। এই অমর আত্মার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যে সমস্ত চিকিৎসক নীরবে মানুষের সেবা করে গেছেন, মানুষকে দিয়েছেন নবজীবনের আশ্বাস, বিনিময়ে প্রত্যাশা করেননি কিছুরই, আজ তাঁদেরও স্মরণ করার দিন, শ্রদ্ধা জ্ঞাপনের দিন। সেরকমই একজন প্রবাদ প্রতিম চিকিৎসক হলেন চিকিৎসক ইউএন ব্রহ্মচারী বা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

1873 সালের 19শে ডিসেম্বর বিহারের মুঙ্গের জেলার জামালপুরে উপেন্দ্রনাথের জন্ম হয়। বাবার নাম নীলমণি ব্রহ্মচারী আর মা ছিলেন সৌরভ সুন্দরী দেবী। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবা নীলমণি ব্রহ্মচারী ছিলেন রেলের খুব নামী চিকিৎসক। হুগলি মহসিন কলেজ থেকে প্রথম শ্রেণীতে গণিত ও রসায়নে স্নাতক হন। 1894 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চতর রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর কলকাতা মেডিকেল কলেজ থেকে LMF ও 1899 সালে MB ডিগ্রি লাভ করেন। হেমাটোলজি বিষয়ে PhD ও MD ডিগ্রি লাভ করেন 1902 সালে। 1905 সালে তিনি ক্যাম্বেল স্কুলে, অর্থাৎ এখনকার নীলরতন সরকার মেডিকেল কলেজে, মেডিসিনের শিক্ষক হিসেবেই তিনি কাজ শুরু করেন। এখানেই তিনি 20টি গুরুত্বপূর্ণ বছর অধ্যাপনা ও গবেষণা করেছিলেন। 1896 সালে স্যার উইলিয়াম অসলার বলেছিলেন, হিউম্যানিটি হ্যাজ বাট 3 great enemies, ফিভার, ফেমিন অ্যান্ড ওয়ার। অফ দোজ বাই ফার দ্য গ্রেটেস্ট বাই ফার দ্য মোস্ট টেরিবল ইজ ফিভার। অর্থাৎ মানবতার বিশেষ শত্রুগুলোর মধ্যে অন্যতম হল যুদ্ধ, জ্বর ও দুর্ভিক্ষ। তার মধ্যে সবচেয়ে জঘন্য শত্রু হল জ্বর বা ফিভার। 1920 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছিল এক ধরনের জ্বর, যা কালাজ্বর বা ভিসেরাল লিসম্যানিয়াসিস নামে পরিচিত। এই কালাজ্বর ছিল একটি পরজীবী ঘটিত রোগ, যা বেলে মাছির কামড়ের মাধ্যমে ছড়ায়। এই রোগে ওজন হ্রাস,

জ্বর, অবসাদ, রক্তাল্পতা, প্লীহার আকারের পরিবর্তন, চামড়ায় কালচে ভাব এসব দেখা দেয়। 1902 সালে যখন গ্রামের পর গ্রাম ম্যালেরিয়া ও কালাজ্বরের প্রকোপে মানুষের প্রাণহানি হচ্ছিল, তখন ধাতব অ্যান্টিমনি নিয়ে গবেষণা শুরু করেন ডক্টর ব্রহ্মচারী। অসংখ্য প্রতিকূলতা সত্ত্বেও অদম্য জেদ ও অধ্যাবসায় তৈরি করলেন ইউরিয়া স্টিমামাইন, যা কিনা প্যারা অ্যামাইনোফিনাইল স্টেবোনিক অ্যাসিডের ইউরিয়া লবণ। প্রথমে খরগোশ, পরে মানুষের ওপর প্রয়োগ করে আশানুরূপ ফল পেলেন ডক্টর ব্রহ্মচারী। সালটা 1920। ইউরিয়া স্টিমামাইন প্রাণ বাঁচিয়েছিল লক্ষ লক্ষ মানুষের, শুধু ভারতে নয়, প্রাণ বাঁচিয়েছিল চীন, ফ্রান্স ও গ্রিসের কালাজ্বর আক্রান্ত বহু মানুষের। শুধু কালাজ্বর নয়, উপেন্দ্রনাথ ফাইলেরিয়া, ডায়াবেটিস, কুষ্ঠ ও মেনিনজাইটিস নিয়েও গবেষণা করেছিলেন। দুবার নোবেল প্রাইজের জন্য মনোনীত 47 বছরের এই বাঙালি চিকিৎসক বিজ্ঞানী ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারীকে আমরা আজ জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম।

এবার যে চিকিৎসক বিজ্ঞানীকে নিয়ে আমরা কথা বলবো, তাকে কতজন বাঙালি মনে রেখেছে তা হাতে গুনে বলা যায়। অথচ একসময় তাকে কলেরা রোগের ত্রাতা বলা হতো। তিনি ডাক্তার শম্ভুনাথ দে। শম্ভুনাথ 1915 সালে হুগলি জেলার গড়িবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। মেধাবী শম্ভুনাথ 1935 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1939 সালে MB ও 1942 সালে ট্রপিক্যাল চিকিৎসাবিদ্যায় ডিপ্লোমা প্রাপ্ত হন। লন্ডন থেকে PhD ডিগ্রি পাওয়ার পর নীলরতন সরকার মেডিকেল কলেজে প্যাথোলজি ও ব্যাকটেরিওলজি বিভাগে যোগ দেন ও কলেরা নিয়ে গবেষণা শুরু করেন। সেই সময় অবিভক্ত বাংলার পূর্ব ও পশ্চিমের জেলাগুলিতে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা যেত এবং মহামারীর ফলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। কলকাতায় কলেরা রোগ নিয়ে গবেষণা করে বিজ্ঞানী কক কলেরা জীবাণুকে চিহ্নিত করলেন। কিন্তু কিভাবে এই জীবাণু সুস্থ মানুষকে আক্রমণ করে তা আবিষ্কার করতে পারলেন না। ফলে জীবাণু আবিষ্কার হলেও রোগ প্রতিরোধ সম্ভব হচ্ছিল না। ডক্টর শম্ভুনাথ দে হলেন সেই চিকিৎসক বিজ্ঞানী যিনি প্রথম প্রমাণ করলেন কলেরার জীবাণু যে বিষাক্ত পদার্থ তৈরি করে তা এক্সোটক্সিন প্রকৃতির ও এন্টেরোটক্সিন ধর্মী। তিনি প্রথম কলেরা গবেষণায় খরগোশকে ব্যবহার করে সফলভাবে রোগ সংক্রমণ পদ্ধতি উপস্থাপন করতে পেরেছিলেন। তাঁর থিসিস পেপারটিকে কলেরা গবেষণার মাইল ফলক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরই গবেষণার ফলে কলেরা জীবাণু ভিব্রিও কলেরির টক্সিন সম্পর্কে মানুষ জানতে পেরেছে ও পরবর্তীতে কলেরা রোগের প্রতিষেধক প্রস্তুতি ও নিরাময় সম্ভব হয়েছে। নোবেল পুরস্কারের জন্য একাধিকবার তার নাম প্রস্তাবিত হয়েছিল। বিস্তৃত প্রায় এই চিকিৎসক বিজ্ঞানীকে আজকের দিনে জানাচ্ছি শত সহস্র প্রণাম।

এই কলেরা রোগের টক্সিনের হাত ধরেই আসে তার চিকিৎসা প্রসঙ্গ, বা বলা যায় ওআরটি বা ওআরএসের প্রসঙ্গ। এ বিষয়ে যে দুজন বাঙালি চিকিৎসক বিজ্ঞানী পথিকৃৎ হিসেবে পরিচিত তারা হলেন চিকিৎসক হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও চিকিৎসক দিলীপচন্দ্র মহলানবিশ। ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস ব্যবহার পদ্ধতির নামই হলো ওরাল রিহাইড্রেশন থেরাপি। ওআরএস হলো চিনি ও লবণ জলের যথাযথ মিশ্রণ। কলেরায় মৃত্যুর প্রধান কারণ জলশূন্যতা। কলেরা আক্রান্তের শরীর থেকে প্রতিদিন প্রায় 20 লিটার পর্যন্ত জল বেরিয়ে যেতে পারে, যার পরিণতি মৃত্যু। ওআরএস হলো এই জলশূন্যতার অমোঘ প্রতিকার। কলেরা চিকিৎসার যুগান্তকারী পথপ্রদর্শক ছিলেন ডক্টর হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি 186 জন রোগীকে আইভি স্যালাইন না দিয়ে গ্লুকোজ ও লবণ জল খাইয়ে চিকিৎসা করেছিলেন। তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল বিশ্ববিখ্যাত চিকিৎসা জার্নাল ল্যান্সেটে, কিন্তু শ্বেতাঙ্গ প্রধান বিজ্ঞানী মহল বর্ণবৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে এই আবিষ্কারকে দেখেছিল। জলশূন্যতার এত সহজ সমাধান।

তাও আবার ভারতবর্ষের চিকিৎসকের, এ তারা মানতে পারেননি। ফলে তার অবদান অপ্রচারিতই থেকে যায়। এরপরেই আসে অপর চিকিৎসক দিলীপ চন্দ্র মহলানবিশের উজ্জ্বল ভূমিকার কথা, যে ওআরটি নিয়ে ১৯৮৭ সালে

চিকিৎসা। নুন, চিনি ও বেকিং সোডার জল দিয়ে পানীয় তৈরি করেন ও তা খাওয়ানো শুরু করেন রোগীদের। দু মাস অক্লান্তভাবে কাজ করার পর সাফল্য আসে, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে। অথচ তখনও ওআরএস প্রয়োগের স্বীকৃতি দেয়নি বিশ্ব চিকিৎসা নিয়ামক সংস্থা। ঝুঁকি নিয়েই কাজ করেছিলেন চিকিৎসক, পরে তার হাত ধরেই স্বীকৃতি পায় ওআরএস। এই ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন এখন প্রতিটি গৃহে পরিচিত নাম। কলেরা, ডায়রিয়া কিংবা সানস্ট্রোক, সব ক্ষেত্রেই এটি জীবন রক্ষার প্রথম ধাপ। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই আবিষ্কারকে বলা হয় দ্য সিম্পলেস্ট মেডিকেল ইনোভেশন দ্যাট সেভড মিলিয়ন্স। ডক্টর মহলানবিশের জন্ম হয় অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে। দেশ ভাগের পর তারা পশ্চিমবঙ্গে চলে আসেন। ১৯৮০ থেকে ১৯৯০ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডায়রিয়া ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মেডিকেল অফিসার ছিলেন। অসামান্য কৃতিত্বের অধিকারী এই বিজ্ঞানী চিকিৎসকের জন্য রইল সশ্রদ্ধ নমন।

এরপরে আমরা শুনব আর একজন ভুলে যাওয়া চিকিৎসক বিজ্ঞানীর কথা, যিনি বিশ্বে দ্বিতীয় ও ভারতে প্রথম টেস্ট টিউব বেবির জনক, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যিনি ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি ব্যবহার করে বিশ্বে দ্বিতীয় ও ভারতে প্রথম নলজাত শিশুর জন্মগ্রহণে সাহায্য করেছিলেন। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি নিজের সময়ের অনেক আগে এগিয়ে চিন্তা করেছিলেন। ১৯৭৮ সালে ৩ অক্টোবর তাঁর গবেষণার ফলে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গা, যার আসল নাম কানুপ্রিয়া আগরওয়াল, তার জন্ম হয়। এই সাফল্য ছিল বিশ্বে দ্বিতীয় ও এশিয়ার প্রথম সফল IVF। কিন্তু নানা কারণে তার কাজ তখন যথাযথ স্বীকৃতি পায়নি। পরে তাঁর গবেষণার মূল্য উপলব্ধি করে দেশে বিদেশে ভারতে IVF-এর পথিকৃৎ হিসাবে তাঁকে সম্মান জানানো হয়। ডক্টর মুখোপাধ্যায়ের জীবন আমাদের শেখায় সত্যিকারের বিজ্ঞানী কখনো কেবল বর্তমানের জন্য কাজ করেন না, তিনি ভবিষ্যতের জন্য পথ তৈরি করেন। তার অবদান আজও অসংখ্য নিঃসন্তান দম্পতির জীবনে আশার আলো হয়ে রয়েছে। আজকের দিনে তাঁকে জানাই আমাদের আন্তরিক প্রণাম।

এবার যে চিকিৎসা বিজ্ঞানীকে নিয়ে আমরা কথা বলবো তিনি ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের প্রতিষ্ঠাতা, পেশায় চিকিৎসক। কিন্তু 1876 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে ভারতের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার হাত ধরে এসেছিল তিনি ডাক্তার মহেন্দ্রলাল সরকার। তার পরামর্শেই সরকারি প্রণয়নে মেয়েদের বিবাহের বয়স ন্যূনপক্ষে 16 বছর নির্ধারণ করা হয়। মহেন্দ্রলাল সরকার 1833 সালে 2 নভেম্বর কলকাতার কাছে বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত হাওড়া জেলার পাইকপাড়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম তারকনাথ সরকার। খুব ছোট বয়সে তিনি অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। মাত্র 5 বছর বয়সে তিনি পিতৃহারা হন। শিশুপুত্রকে নিয়ে মাতা অঘরমণি আশ্রয় নেন কলকাতার নেবুতলার পৈতৃক বাড়িতে। 3 বছর পর তার মাও কলেরায় মারা যান। অনাথ বালক মহেন্দ্রনাথের লালন পালনের দায়িত্ব নেন তার 2 মামা ঈশ্বরচন্দ্র ঘোষ ও মহেন্দ্রচন্দ্র ঘোষ। তার শিক্ষা শুরু হয় স্থানীয় পাঠশালায়। অত্যন্ত মেধাবী ছিলেন মহেন্দ্রলাল, আর গৃহশিক্ষকের প্রতি ছিল তাঁর অত্যন্ত শ্রদ্ধাভক্তি। 1840 সালে তিনি হেয়ার স্কুলে ভর্তি হন। পড়াশুনায় বরাবরই ভালো ছিলেন মহেন্দ্রলাল। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশুনা করার জন্য তিনি কলকাতা মেডিকেল কলেজে এরপর ভর্তি হন। মেডিকেল কলেজে পাঠরত অবস্থায় তার জ্ঞানের উৎকর্ষ এতটাই ছিল যে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সামনে একাধিক বক্তৃতা দিতে আহ্বান করেছিলেন অধ্যাপকরা। 1861 সালে মেডিসিন, শল্য চিকিৎসা ও ধাত্রীবিদ্যায় অনার্স সহ LMF পরীক্ষায় উত্তীর্ণ হন। 1863 সালে MD ডিগ্রি লাভ করেন। এর আগে ভারতীয় ছাত্রদের মধ্যে একমাত্র ডক্টর চন্দ্রকুমার দে MD ডিগ্রি পেয়েছিলেন, এবং তিনি এবং জগৎবন্ধু বসু ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় MD। মেডিকেল শিক্ষা

সমাপ্তির পর মহেন্দ্রলাল স্বাধীনভাবে চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন। কলকাতার দ্বিতীয় এমডি হিসেবে সুচিকিৎসার গুণে তার খ্যাতি ছড়িয়ে পড়লে চিকিৎসা জগতের অন্যতম ব্যক্তিত্ব হয়ে ওঠেন মহেন্দ্রলাল। অ্যালোপ্যাথি চিকিৎসায় কিছু সীমাবদ্ধতা দেখে এবং অন্যদিকে মর্গ্যান রচিত ফিলোসফি অফ হোমিওপ্যাথি পড়ে তখনকার খ্যাতনামা হোমিওপ্যাথ বিশেষজ্ঞ বিখ্যাত অক্রূর দত্ত পরিবারের রাজেন্দ্রচন্দ্র দত্তের চিকিৎসা পদ্ধতি ও ফলাফল সচক্ষে পর্যবেক্ষণ করে তিনি ক্রমশ হোমিওপ্যাথি চিকিৎসা ধারায় আগ্রহী হন। প্রথম দিকে সফল না হলেও হোমিওপ্যাথি চিকিৎসা রীতিতে তাঁর কর্মজীবনে সফলতা আসে। 1855 খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকারের একমাত্র পুত্র অমৃতলাল সরকারও ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। পিতার মৃত্যুর পর তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সম্পাদক হন। ডক্টর সরকার রানী রাসমণির পারিবারিক চিকিৎসক ছিলেন। সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ অসুস্থ হলে তার চিকিৎসার ভার তাঁকে দেওয়া হয়। ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকে ডক্টর সরকারের আধ্যাত্মিক ধ্যান ধারণার পরিবর্তন ঘটে। তিনি প্রায় প্রতিদিন ঠাকুরের কাছে আসতেন এবং প্রাণ ভরে ঠাকুর ও তাঁর ভক্তদের সঙ্গ দিতেন। ক্রমে ঠাকুরের সঙ্গে তার হৃদ্যতা জন্মে এবং মানসিক শান্তি লাভ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের কয়েক বছর পর 1903 সালে ডক্টর সরকার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগতে থাকেন, কিন্তু হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করেননি। এমনকি মৃত্যুর 12 ঘন্টা আগে পুত্র অমৃতলালকে জানিয়ে দেন যে তিনি কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করবেন না। 1904 সালে 23 ফেব্রুয়ারি সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের পূর্ণ দিনে ডক্টর সরকারের প্রতি আমাদের মহিলা মজলিসের তরফ থেকে থাকলো অসংখ্য অসংখ্য শ্রদ্ধাঞ্জলি ও ভক্তিপূর্ণ প্রণাম।

এখন আমরা শুনব আর একজন বিজ্ঞানীর কথা, যার নাম সুধীরনাথ সান্যাল। ডক্টর সান্যাল বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক। শুধু চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন বিজ্ঞান সাধক। জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যান্সার রোগ নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করে গেছেন। সুধীরনাথ সান্যালের জন্ম বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতা শহরের ঘোষপাড়ায় অত্যন্ত দরিদ্র পরিবারে। পিতা বৈকুণ্ঠনাথ সান্যাল ছিলেন স্বামী বিবেকানন্দের সতীর্থ ও শ্রী রামকৃষ্ণদেবের গৃহী শিষ্য। দারিদ্র সত্ত্বেও নিজের চেষ্টায় ও মেধায় ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ডাক্তারি পাশের পর 1928 সালে তিনি ও তাঁর তিন বন্ধু ডক্টর দেবপ্রসাদ মিত্র, ডক্টর নলিনী বিহারী গুপ্ত, ডক্টর নারায়ণ রায় মিলে ক্যালকাটা ব্যাকট্রোলজিক্যাল ল্যাবরেটরি গঠন করেন। তিনি এই গবেষণাগার থেকেই 1949 সালে মটর ডাল থেকে জন্মনিরোধক বড়ি তৈরি করেন। গবেষণার কাজে অর্থের প্রয়োজনে নিজের ক্যামেরা ও প্রিয় অর্গানটি বিক্রি করতে বাধ্য হন। 1950 সালে তিনি সান্যাল স্পিল নামে অতি সামান্য মূল্যের ওরাল কন্ট্রাসেপটিভ বা গর্ভনিরোধক বড়ি বাজারে ছাড়েন। দেশে বিদেশে তাঁর প্রেরিত বড়িটি সে সময় চিকিৎসা জগতে সাড়া ফেলেছিল। এই বড়ি প্রস্তুত করায় কাঙ্ক্ষিত ফললাভ হলেও তাঁর আর্থিক লাভ তেমন হয়নি। আমেরিকার বিখ্যাত কোম্পানি সান্যাল স্পিল পেটেন্ট করতে চাইলে তিনি রাজি হননি। তার ভাষায়, কোনোদিন ভাবিনি ওষুধ বেচে ধনী হব। ঠাকুর ও মা চাইতেন না ডাক্তাররা রোগী দেখে পয়সা নিক, তাই আর পারিনি। তার দুটি বিখ্যাত মিক্সচার ছিল, একটি পেটের, অন্যটি সর্দি কাশির। ডাক্তার বিধানচন্দ্র রায় রোগী পাঠাতেন ওই মিক্সচারের জন্য। জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যান্সার রোগ নিয়েও তিনি বৃদ্ধ বয়সে গবেষণা চালিয়ে গেছেন। বিশ্ববিখ্যাত জীববিজ্ঞানী স্যার জেবিএস হ্যালডেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর চিকিৎসাধীন এসেছিলেন। তিনি নিজের তৈরি ওষুধ দিয়ে প্রতি শনিবার ভুবনেশ্বর গিয়ে তাঁর চিকিৎসা করতেন। স্যার হ্যালডেন মোটের ওপর তাঁর দেহ ডাক্তার সুধীরনাথের হাতে তুলে দিয়েছিলেন এক্সপেরিমেন্ট করার জন্য। তিনি লিখে গেছিলেন, মৃত্যুর পর তাঁর দেহ যেন ক্যান্সার রিসার্চ সেন্টারে দেয়া হয় এবং তার ফলাফল যেন ডাক্তার সান্যালকে জানানো হয়। সুধীরনাথের কাছে ধর্মের অপর নাম ছিল সেবা। তিনি নিয়মিত বিনামূল্যে রোগী দেখতেন। ব্যাকট্রোলজিক্যাল ল্যাবরেটরির এক চিলতে ঘরই ছিল অপর অকৃতদার চিকিৎসা বিজ্ঞানীর স্থায়ী ঠিকানা। তার 1993 সালে 10ই জুন জীবনাবসান হয়।

এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, অনুষ্ঠানের শেষে রয়েছে ভারতের প্রথম মহিলা চিকিৎসকের কথা, যার কথা না বললে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি সমর্পণ অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় 1861 সালে বিহারের ভাগলপুরে। ভাগলপুরের হিন্দু মহিলা বিদ্যালয়ে কাদম্বিনী তাঁর পড়াশুনো শুরু করেন। 1883 সালে বেথুন কলেজ থেকে প্রথম গ্র্যাজুয়েট হন কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু, তারা ছিলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। এরপর তিনি ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নিলেন। কাদম্বিনী ফাইনাল পরীক্ষায় সমস্ত বিষয়ে পাশ করলেও প্র্যাকটিক্যালে একটি গুরুত্বপূর্ণ বিষয় অকৃতকার্য হন। 1886 সালে তাকে গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি দেওয়া হয়। 5 বছর মেডিকেল কলেজে পড়ার পর তিনি বিলেত যান। পরবর্তীতে 3টি ডক্টরেট ডিগ্রি, LRCP, LRCS এবং DPH অর্জন করেন। দেশে ফিরে তিনি লেডি ডাফরিন হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন তার বেতন ছিল তখনকার দিনে প্রায় 300 টাকা। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় কর্মীও ছিলেন। নারী শিক্ষা বিস্তার ও অধিকার রক্ষায় আজীবন কাজ করে গেছেন। 8টি সন্তানের জননী কাদম্বিনী 1920 সালে 62 বছর বয়সে কর্মরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি অপারেশন শেষে বাড়ি ফিরবার পথে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার জীবন প্রমাণ করে যে শিক্ষা ও দৃঢ় সংকল্প থাকলে নারীরা সব ক্ষেত্রেই সফল হতে পারেন। শ্রোতা বন্ধুরা, একবার ভেবে দেখুন, যে সময়ে নারীরা ছিলেন পর্দানুসীন, সেই সময়ে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় চিকিৎসা বিজ্ঞান শিখতে সমস্ত তার পুরুষ বন্ধুদের সাথে একসাথে বসে পড়াশুনো শিখে গেছেন, ডাক্তারি শিখেছেন, যখন গোটা মেডিকেল কলেজে একটিও মহিলাদের জন্য শৌচালয় ছিল না। যখন মেডিকেল কলেজে সমস্ত পুরুষ বন্ধুদের সাথে একসাথে বসে তিনি স্ত্রীরোগবিদ্যা বিষয়ে পড়াশুনো শিখেছেন, একবার অনুমান করে দেখুন তার দৃঢ় সংকল্প, অধ্যবসায় এবং তার নিষ্ঠার কথা।

শ্রোতা বন্ধুরা, আজ সময় প্রায় শেষ। দ্বিতীয় ভগবান চিকিৎসকদের সম্মান জানানোর জন্য সমর্পিত এই পয়লা জুলাই দিনটিতে আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম কয়েকজন হাতে গোনা বাঙালি চিকিৎসক বিজ্ঞানীকে। কবি সৃজনকে সাথে নিয়ে বললাম আজি প্রণমী তোমারে। কিন্তু আরও অনেক প্রচার বিমুখ, অসামান্য অবদানের জনক অনেক চিকিৎসক বিজ্ঞানীর কথা অনালোচিতই থেকে গেল, সময়ের স্বল্পতার কারণে তো বটেই, আমাদের জ্ঞানের স্বল্পতার জন্যও। সেজন্য আমরা তাদের সবার কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী। আবারও এই পুণ্যতিথিতে সমস্ত চিকিৎসক সমাজকে মহিলা মজলিসের তরফ থেকে জানালাম শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম। আজ শেষ করছি, ফিরে আসব মহিলা মজলিসের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার।

মহিলা মজলিশ অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত ১০টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্ট আপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 757 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। অকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জ্যাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাইও আর বহনো কো রোজগার দেগি বল্কি বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি চার চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণ মন্দির

0: ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
1: On the occasion of Doctors' Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45-74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও দুটি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে সিয়াটল স্টেডিয়ামে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হলো। পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু বিকাশ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত রয়েছেন। প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে চালানোর জন্য নারী ও শিশু বিকাশ কল্যাণ দপ্তর একটি পোর্টাল চালু করবে বলে মুখ্য সচিব অনুষ্ঠানে জানিয়েছেন। সেখানে রাজ্যের প্রতিটি ব্লকে কতজন মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের নাম আপলোড করা হবে। আজ দ্বিতীয় কিস্তিতে রাজ্যের 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত মাসে 28,00,000 মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুপুর 1টা পর্যন্ত 1,10,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরা পাবেন তা সুনিশ্চিত করা হবে। নিয়মের বাইরে যাতে কেউ টাকা না পান তাও দেখা হবে। জনকল্যাণের কাজে রাজনীতি বা দল বিবেচনা করা হয়নি বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি, আমরা এপক্ষ ওপক্ষ করিনি, সব বিধায়করা মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। আপনাদের সরকার অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে, নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম।
0: রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিভিজি রামজি আইন চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এজন্য প্রকল্পের মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পে শ্রমিকরা 125 দিন কাজ পাবেন। প্রকল্প চালু হওয়ায় রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান বিজেপি সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সল্টলেকে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবসে আয়োজিত রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানচন্দ্র রায় যে স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বর্তমান রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে চায়। এই ব্যবস্থা রাজ্যে দক্ষ চিকিৎসকের অভাব না থাকলেও দরিদ্র পরিবারের রোগীদের ভিন রাজ্যে সুলভ চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এই ব্যবস্থা দ্রুত বদল করার প্রয়াস চালাচ্ছেন তারা। চিকিৎসকদের ভয়ভীতি মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিয়ে শ্রী অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা তাদের আইনি সুরক্ষা দিচ্ছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে কখনোই চান না কোন রোগী মারা যাক বা তার ক্ষতি হোক, একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, যে আতঙ্কের পরিবেশ ছিল তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা।
0: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি চালু করা প্রকল্প সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে একাধিক অনিয়মের অভিযোগ তুলে থানায় এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, ক্যাম্পে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘন, অননুমোদিত চিকিৎসা, ভুয়ো নথির ব্যবহার, বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি এবং সরকারি সম্পদের অপব্যবহার করা হচ্ছে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর রেকর্ড করার বিষয়ে নিম্ন আদালতকে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠিয়েছেন অভিষেকের আইনজীবীরা। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শুনানি করেও শেষ মুহূর্তে তা ছেড়ে দেন, সে কারণেই নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন জানানো হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা রেশন ও অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 21 জুলাইয়ের মধ্যে রাজ্যকে এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে।

0: ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়া জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে 125 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী 3 ও 4 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন দূরের সুর অনুষ্ঠানে শুনবেন তামিল গান, শিল্পী SP বালাসুব্রমণিয়াম।

এতক্ষণ দূরের সুর অনুষ্ঠানে শুনলেন তামিল গান। শিল্পী ছিলেন এসপি বালাসুব্রমণিয়াম। দূরের সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে তিন তালে তবলা পরিবেশন শুনলেন। পরিবেশন করলেন উস্তাদ জাকির হোসেন। গান পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি যুব অনুষ্ঠান একটু পরেই।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শরীরমাদ্যং খলু ধর্মসাধনম। আমাদের সনাতন ভাবনায় শরীরই হল সকল সাধনার মূল, আর সেই শরীরকে ব্যাধিমুক্ত রেখে সমাজকে সুস্থ রাখার গুরুভার যার কাঁধে, তিনি হলেন চিকিৎসক। ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এবং বাংলার সমাজ রাজনীতিতে এমন একজন ব্যক্তিত্বের আগমন ঘটেছিল যিনি একাধারে ছিলেন ধন্বন্তরী চিকিৎসক এবং আধুনিক বাংলার রূপকার। তিনি পরম শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়। আজ পয়লা জুলাই, তাঁর জন্ম এবং প্রয়াণ দিবস, তাই এই তারিখটি সমগ্র ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পরম শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আর আজ আমাদের যুব অনুষ্ঠানে আমরা কথা বলে নেব ওনার জীবন বৃত্তান্ত।

0: নিয়ে। এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুববন্ধু অনুষ্কা,
1: ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম তৎকালীন বঙ্গ প্রেসিডেন্সির অন্তর্গত পাটনায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, অধ্যবসায়ী এবং আত্মনিয়োগী। কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ড যান। সেখানে এক বিরল কৃতিত্বের সাক্ষী হন তিনি। অল্প সময়ের মধ্যেই একসঙ্গে অর্জন করেন এমআরসিপি এবং এফআরসিএস ডিগ্রি, যা সেই সময় অত্যন্ত কঠিন এবং বিরল সাফল্য হিসেবে বিবেচিত হতো। দেশে ফিরে তিনি চিকিৎসা পরিষেবাকে নিজের জীবনের প্রধান ব্রত হিসেবে গ্রহণ করেন। ডক্টর রায় মনে করতেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানব সেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তিনি কখনো অর্থ বা খ্যাতির জন্য চিকিৎসা করেননি। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রোগীর কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করা এবং চিকিৎসাকে মানবিকতার সঙ্গে যুক্ত করা, এসবই ছিল তার জীবনের মূল আদর্শ। রোগ নিরাময়ের পাশাপাশি তিনি রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য এবং চিকিৎসা শিক্ষার উন্নয়নেও সমান গুরুত্ব দিয়েছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় শুধু চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিকও। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বহুবার তিনি গান্ধীজির ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি জনজীবনে আরও বড় দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান স্থপতি বলা হয় তাকে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শিল্পায়ন, নগর পরিকল্পনা, শিক্ষা ও ব্যবস্থার আধুনিকীকরণে অসামান্য ভূমিকা পালন করেন। তার পরিকল্পনায় গড়ে ওঠে দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, সল্টলেক, অশোকনগরের মতো গুরুত্বপূর্ণ নগরাঞ্চল। এছাড়াও বহু হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অবকাঠামোর বিকাশে তার অবদান আজও স্মরণীয়। ডক্টর রায় বিশ্বাস করতেন, একটি সুস্থ সমাজ গড়তে হলে যেমন উন্নত চিকিৎসার প্রয়োজন, তেমনি প্রয়োজন শিক্ষিত ও সচেতন নাগরিক। তার প্রচেষ্টায় চিকিৎসা শিক্ষা আরও শক্তিশালী হয়, নতুন নতুন মেডিকেল প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেয়। দেশের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1961 সালে তাকে প্রদান করা হয় ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। তার স্মৃতিতে পরবর্তীকালে চালু হয় ডক্টর বিসি রায় জাতীয় পুরস্কার, যা চিকিৎসা বিজ্ঞানে, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবায় এবং বিভিন্ন ক্ষেত্রসহ অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়।

0: স্বাস্থ্য সংস্কারে ডক্টর রায়ের ভূমিকা ছিল অতুলনীয়। চিকিৎসক থেকে রাজনীতিবিদ হয়ে তিনি স্বাস্থ্যকে শাসনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন। তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা 70 থেকে বেড়ে 271 হয়েছিল। তিনি 96টি প্রসূতি কেন্দ্র, 92টি কুষ্ঠরোগ ক্লিনিক, 16টি ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ভারতের প্রথম পোলিও ক্লিনিকগুলোর মধ্যে একটি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। নারী ও শিশুদের স্বাস্থ্যের প্রতি তাঁর গভীর উদ্বেগের ফলেই নারী ও শিশুদের জন্য চিত্তরঞ্জন সেবা সদন এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মতো প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যা দেশের অন্যতম প্রধান ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়। ডাক্তার রায়ের প্রশাসনিক দক্ষতা খোদ চিকিৎসার পেশা পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ MCI এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। MCI এর প্রথম সভাপতি হিসেবে তিনি ভারতের চিকিৎসা নীতিশাস্ত্র, পেশাগত মান এবং চিকিৎসা শিক্ষার নিয়ন্ত্রণের ভিত্তি স্থাপন করেন, যা আজও এক স্থায়ী উত্তরাধিকার। তাঁর কার্যকালে বিশেষায়িত মানসিক স্বাস্থ্যকেন্দ্র এবং সংক্রামক রোগ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবারও উন্নতি ঘটে। তাঁর দূরদৃষ্টির ফলে ভারতে স্বাস্থ্যসেবাকে আর বিচ্ছিন্নভাবে দেখা হতো না, বরং জাতি গঠনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হতো। ডাক্তার রায়কে তাঁর সমসাময়িকদের থেকে যা আলাদা করেছিল তা হল তাঁর নিঃস্বার্থ সেবার নীতি। তাঁর নেতৃত্ব কেবল নীতি বা শাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং জনকল্যাণের প্রতি ব্যক্তিগত অঙ্গীকার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। রাষ্ট্রীয় বিষয়াদির দিকে মনোযোগ দেওয়ার আগে সকল রোগীদের সেবা করার জন্য পরিচিত ছিলেন তিনি। স্বার্থের আগে সেবা, এই ধারণার মূর্ত প্রতীক ছিলেন ডক্টর রায়। 1956 সালে লখনৌ বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাবর্তন ভাষণটি তাঁর দর্শনের সার মর্ম তুলে ধরে। সেই ভাষণটি ছিল কিছুটা এই রকম: আমার তরুণ বন্ধুরা, তোমরা অভাব, ভয়, অজ্ঞতা, হতাশা এবং অসহায়ত্ব থেকে মুক্তির সংগ্রামের সৈনিক। নিঃস্বার্থ সেবার চেতনায় দেশের জন্য নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে তোমরা আশা ও সাহস নিয়ে সামনে এগিয়ে যাও। তার নিষ্ঠা কেবল প্রতীকী ছিল না, বরং ছিল অত্যন্ত বাস্তবসম্মত। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালে তিনি সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণ করেছিলেন। দেশভাগের পর শরণার্থীদের পুনর্বাসন নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের নীতি প্রণয়নে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয়ও দেন তিনি। তাঁর শাসন পদ্ধতি ছিল অন্তর্ভুক্তিমূলক, যা দ্রুত শিল্পায়নের চাহিদা এবং সুবিধা বঞ্চিতদের প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করত।
1: আজ প্রযুক্তি অনেক এগিয়েছে, আধুনিক চিকিৎসা প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, কিন্তু ডক্টর রায় আমাদের শিখিয়েছেন যন্ত্র নয়, চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি হল তার মানবিকতা। একজন চিকিৎসকের হাতে শুধু ওষুধ থাকে না, থাকে একজন মানুষের নতুন করে বাঁচার আশা। করোনার সময় আমরা আবারও উপলব্ধি করেছি চিকিৎসকদের আত্মত্যাগ, নিষ্ঠা এবং সাহসের প্রকৃত মূল্য। তাই জাতীয় চিকিৎসক দিবস শুধু একজন মহান চিকিৎসককে স্মরণ করার দিন নয়, বরং এটি দেশের প্রতিটি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষকে সম্মান জানানোর দিন। ডক্টর বিধানচন্দ্র রায় একবার বলেছিলেন, জীবনের প্রকৃত সার্থকতা

রাষ্ট্রের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই। আজ তার জন্মবার্ষিকীতে আমরা শুধু তাকে স্মরণ করি না, তার আদর্শকে ধারণ করারও অঙ্গীকার করি। মানবসেবা, সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধ, এই চারটি মূল্যবোধই ছিল তার জীবনের ভিত্তি। আগামী প্রজন্ম যদি সেই আদর্শকে অনুসরণ করে, তবেই তার প্রতি আমাদের শ্রদ্ধা সত্যিকারের অর্থে সার্থক হবে। ডক্টর রায়ের জন্মবার্ষিকীতে তাকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। পাশাপাশি দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

0: চিকিৎসক দিবস উপলক্ষেই আমরা কথা বলে নিয়েছিলাম একজন চিকিৎসকের সঙ্গে। এবারে আমরা শুনে নেব তাঁর চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা এবং তার নিজের চিকিৎসা জীবনের কিছু কথা। আমরা কথা বলে নিয়েছিলাম ডক্টর কুন্তল ব্যানার্জির সঙ্গে, শিলিগুড়ি শহরের একজন জেনারেল ফিজিশিয়ান।
1: আচ্ছা ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাই চিকিৎসক হওয়ার স্বপ্ন আপনার মনে ঠিক কখন এবং কিভাবে জন্ম নেয়?
2: ছোটবেলা থেকেই আমার মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। অসুস্থ মানুষের কষ্ট কমাতে পারা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারার সুযোগই আমাকে চিকিৎসক হতে অনুপ্রাণিত করেছে।
1: বেশ, একজন ভালো চিকিৎসকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ বা মূল্যবোধ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
2: একজন ভালো চিকিৎসকের নিজের নলেজটাকে আপগ্রেড করার রেগুলার চেষ্টা করা, তার জন্য CME অ্যাটেন্ড করা, নিজের নলেজটাকে আপগ্রেড করা, আর রেগুলার পেশেন্টের সাথে কথা বলার সময় পেশেন্ট কি বলতে চাইছে সেটা বোঝা, তার কথা ভালো করে শোনা, মন দিয়ে তাকে কথা বলতে দেয়া, এইগুলো আমরা অনেক সময়তেই অনেক ডাক্তারদের দেখি যে সময় কম থাকার জন্যে বেশি কথা বলতে দেয় না ডাক্তারবাবুরা, কিন্তু এইগুলো ম্যাটার করে ট্রিটমেন্টের ক্ষেত্রে। কারণ একটা পেশেন্ট আপনার কাছে যখন আসছে সে আপনাকে ট্রাস্ট করছে, তো সেই ট্রাস্টটা ডেভেলপ যাতে আরও ভালো করে হয় তাতে পেশেন্টকে খুলে বলতে দেয়া, এগুলো আমার মনে হয় ভালো চিকিৎসকের কোয়ালিটিস।
1: আচ্ছা, চিকিৎসা পেশা শুধুমাত্র একটি চাকরি নয় আমরা যেমনটা জানি, এটি একটি সেবার ক্ষেত্র, এই ভাবনাটিকে আপনি কিভাবে দেখেন?
2: হ্যাঁ, চিকিৎসা শুধু একটা চাকরি নয়, এটা শুধু টাকা কামানোর একটা সোর্স নয়। কারণ হচ্ছে অনেক সময়তেই আমরা দেখি যে পেশেন্টের কাছে অনেক সময়তেই টাকা হয়তো কম থাকে বা টাকার জন্য ট্রিটমেন্ট করাতে পারছে না, তো আমরা যদি সেই ধরনের কেসগুলোকে ছেড়ে দিই বা আমরা যদি তাদের হেল্প না করি তাহলে তো চিকিৎসক হওয়াটাই বৃথা আর কি। তো আমাদের সব পেশেন্টদেরকে নিয়ে চলা উচিত।
1: আচ্ছা, রোগীর সঙ্গে একজন চিকিৎসকের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
2: হ্যাঁ, এটাকে বলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। ডক্টর পেশেন্ট রিলেশনশিপে যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, একটা পেশেন্ট যখন আপনার

0: যে আসছে সে আপনাকে ট্রাস্ট করে নিজের রোগের ব্যাপারে বলছে, মানে আপনাকে বিশ্বাস করে নিজের রোগের ব্যাপারে নিজের সম্বন্ধে বলছে, সেটা সেটা সব যখন একজন নতুন ডাক্তারবাবু যখন বসেন তার কাছে পেশেন্ট আসে না, তারপরে দীর্ঘদিন বসার পরে একটার একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে এমনি করে পেশেন্ট বাড়ে, কারণ হচ্ছে উনি মানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা যত কম না ডেভেলপ হবে তত কম ট্রাস্ট করে কোনো ডক্টরকে এসে সব জিনিস খুলে বলবে না। তো এইটা বলতে গেলে পেশেন্টের সাথে একটা বন্ধুত্বর একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। ধরুন কোনো এলাকাতে একজন ডাক্তার চিকিৎসা করছে, তো এলাকার মানুষের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করতে হবে, আর সেই ট্রাস্টটা ডেভেলপ করার জন্যে এটা খুবই ইম্পর্টেন্ট যে সবার সাথে ভালোভাবে কথা বলবে একজন ডাক্তার।
1: আচ্ছা, আপনার কর্মজীবনে এমন কোনো রোগীর ঘটনা আছে যা আপনাকে আজও অনুপ্রাণিত করে?
0: আমি আমার কর্মজীবনে আমি আবু তাহের খান একজন এমপি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে ভর্তি হয়েছিলেন জিবিএস নিয়ে, জিবিএস মানে হলো গুলেনবেরি সিন্ড্রোম, উনি যখন ভর্তি হন ওখানে উনি 3 মাস ছিলেন টোটাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে ভর্তি ছিলেন। উনি ইনিশিয়ালি ভর্তি হয়েছিলেন, উনি ভেন্টিলেটারে ছিলেন, নিঃশ্বাস নিতে পারতেন না, পুরো ওনার জ্ঞানও ছিল না। 3 মাস ভর্তি থাকার পর উনি যখন নিউরোসায়েন্স থেকে ফিরলেন তখন উনি ঠিক করে হাঁটতে পারতেন না, তারপরে ওনার নিউরো রিহ্যাবিলিটেশন করা হলো ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে, তারপরে উনি এখন হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন। এই কেসটাকে দেখে উনি তারপরে এখন আমার সাথে একটু ওনার রিলেশনশিপও আছে, তো এই কেসটাকে দেখে আমার মনে হয় যে এটা একটা ইন্সপায়ারিং একটা ফ্যাক্টর।
1: আচ্ছা, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের দ্রুত পরিবর্তন ও প্রযুক্তির উন্নয়নকে আপনি কিভাবে দেখছেন?
0: বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্যে আমরা এখন অনেক তাড়াতাড়ি কোনো কেস ডায়াগনোসিস করতে পাচ্ছি, বিভিন্ন ধরনের টেস্ট বেরিয়েছে যার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি কোনো কেসকে ডায়াগনোস করতে পাচ্ছি, আমরা মনিটর করতে পাচ্ছি রেগুলারলি ডিজিজের প্রোগ্রেশন কেমনি, আর তাছাড়া এখন টেলিমেডিসিন বেরিয়েছে যার মাধ্যমে আমরা অনেক দূরের পেশেন্টকেও আমরা ধরুন কোনো গ্রামে আছে কোনো পেশেন্ট তাদেরকেও আমরা পরিষেবা দিতে পারছি। এখন প্রত্যেক রোগের জন্যে অনেক ডায়াগনোস্টিক টেস্ট রয়েছে যার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি কোনো ডিজিজকে ডায়াগনোস করতে পারি এবং সেটা মনিটর করতে পারি ডিজিজের প্রোগ্রেশন কেমনি হচ্ছে, এবং তার সাথে এখন টেলিমেডিসিন বা আরও অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন রেডিওগ্রাফিক একটা ইমেজ আর কি যেটা রিপোর্ট পেতে আমরা আমাদের টাইম লাগতো, এখন রেডিওলজিস্টরা আগেই একটা টেন্টেটিভ ডায়াগনোসিস পেয়ে যাচ্ছে যার দৌলতে আমরা তাড়াতাড়ি রিপোর্ট পাচ্ছি। তো এই ধরনের জিনিসগুলো যত দিন যাচ্ছে আমাদের ট্রিটমেন্টে হেল্পফুল হচ্ছে, প্লাস আমরা কোনো গ্রামে দূরের কোনো পেশেন্টকে খুব দূর থেকে আমরা তাদের ট্রিটমেন্ট দিতে পারছি, প্লাস এখন রোবোটিক সার্জারি হয়েছে যার মাধ্যমে ধরুন আমরা কোনো ডাক্তার দূর থেকে বসে একটা অন্য ওটিতে অন্য জায়গায় ওটিটা করতে পারছে আর সে ওই জায়গায় পরিষেবাটা পাচ্ছে কোনো রিমোট এরিয়াতে, তো সেইগুলো অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে এই টেকনোলজির জন্যে।
1: বেশ, আচ্ছা, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় একজন চিকিৎসক হিসেবে দীর্ঘ সময়ের কাজের চাপ ও মানসিক চাপ কিভাবে সামলান?
0: একজন চিকিৎসক হিসাবে আমরা জ্ঞান দিই যে টাইমে শুয়ে যাবেন, টাইমে খাবার খাবেন, কিন্তু আমরা নিজেরাই ভালো লাইফস্টাইল লিড করবেন, কিন্তু আমরা নিজেরাই সেগুলো ফলো করি না অনেক সময়, কারণ কাজের মধ্যে আর কি আমাদের নিজেদেরই রাত্রিবেলা অনেক সময় শুতে লেট হয়, প্লাস স্ট্রেসও অনেক সময় সারাদিন কাজ করার পরে কোনো পেশেন্টের ব্যাপারে বা কোনো একটা জিনিসের তাড়াতাড়ি আমাদেরকে ধরুন কোথাও পৌঁছাতে হবে সেই অনেক কারণে আমাদের স্ট্রেস হয়, সেই স্ট্রেসটাকে আমাদের ম্যানেজ করার জন্য অনেক সময় আমরা মেডিটেশন টাইমে শুয়ে যাওয়া প্লাস লাইফস্টাইল নিজে

0: চেঞ্জেস করা, এগুলো করা উচিত, কিন্তু আমরা যদিও আমরা অ্যাভয়েড করি না আর কি।
1: বেশ, আচ্ছা, বর্তমান প্রজন্মের তরুণদের জন্য আপনার পরামর্শ কী যারা চিকিৎসা পেশায় আসতে চায়?
0: যারা চিকিৎসা পেশায় আসতে চায় তাদের তাদের রেকমেন্ডেশন হবে যে টাকার জন্যে যেন কেউ চিকিৎসা পেশায় না আসে, কারণ এই পেশায় টাকা আসতে অনেক টাইম লাগে, অনেক পেশেন্সের দরকার। টাকার জন্যে যদি কেউ চিকিৎসক হন তাহলে কিন্তু সে আর কি মানে মানে কোনো দিন সার্ভাইভ করতে পারবে না। টাকা এই পেশায় তারই আসা উচিত যার মানুষকে হেল্প করার ইচ্ছা রয়েছে, মানুষের মানুষের কষ্ট কমানোর ইচ্ছা রয়েছে, তাদেরই আসা উচিত।
1: বেশ, আচ্ছা, গ্রাম ও শহরের স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে পার্থক্য রয়েছে তা কমাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন?
0: গ্রাম আর শহরের যে হেলথ কেয়ার ফেসিলিটি যেটা ডিফারেন্স রয়েছে সেটা আপনাকে কমাতে গেলে রুরাল এরিয়াতে পোস্টিং, যে ডাক্তারদেরকে পোস্টিং দিলে অনেকেই অ্যাভয়েড করে, যেতে চায় না, কিন্তু এখন আমরা দেখছি যে অনেক পিএইচসি বা রিমোট এরিয়াতেই ডাক্তাররা যাচ্ছে এবং পরিষেবা দিচ্ছে, কিন্তু অনেক সময়ই আমরা দেখি ডাক্তার থাকা সত্ত্বেও সেখানে মেডিসিন অ্যাভেলেবেল থাকে না বা ইকুইপমেন্ট থাকে না। সেইগুলোর আমার মনে হয় ডেভেলপ করা উচিত, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট দুটোরই আর কি এতে উদ্যোগে একটা সলিউশন করা উচিত।
1: স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে সাধারণ মানুষকে আপনি কী কী অভ্যাস অনুসরণ করতে পরামর্শ দেবেন আজকের দিনে?
0: রেগুলার নিজের হেলথ চেক আপ করানো উচিত, নিজের ব্লাড প্রেশার, সুগার মনিটরিং, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল এগুলো চেক করা উচিত রেগুলারলি, যাতে মানে কোনো রোগ হয়ে থাকলে সেটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে।
1: বেশ, আজকের সময় একেবারেই শেষ আমাদের। শেষে আপনার থেকে একটাই প্রশ্ন জানতে চাই, একজন চিকিৎসক হিসেবে আপনার জীবনের মূল শিক্ষা বা দর্শন যদি একটি বাক্যে বলতে হয় সেটি কী হবে?
0: প্রতিটি রোগের চিকিৎসা শুধু রোগের নয়, একজন মানুষের, তাই নিজের জ্ঞান, সততা, সহানুভূতি এবং মানবিকতা নিয়ে চিকিৎসা করা আমার জীবনের মূল দর্শন।
1: বেশ, আপনাকে অনেক ধন্যবাদ।
2: আমরা শুনলাম একজন ডাক্তারের, একজন চিকিৎসকের তার চিকিৎসা জীবনের কিছু কথা, তার নিজের অভিজ্ঞতার কিছু কথা। আজকের দিনে দাঁড়িয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের দিকে তাকালে বিস্ময় জাগে। কিভাবে একজন মানুষ একই সাথে চিকিৎসকের স্টেথোস্কোপ এবং রাজ্যের শাসনদণ্ড সমান ক্ষমতায় পরিচালনা করতে পারেন? চিকিৎসকদের পৃথিবীর বুকে ঈশ্বরের রূপ বলা হয়। অতিমারী বা যে কোনো স্বাস্থ্য সংকটে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে চিকিৎসকেরা লড়ে যান তা ডাক্তার রায়ের সেবাব্রতেরই এক একটি রূপান্তর। তাই প্রতিটি চিকিৎসক যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা এবং শুভকামনা। আপনারা আছেন বলেই আমরা ভালো আছি।

0: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আজ আমরা এসে পৌঁছেছি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বানারহাট থানা এবং পোস্ট অফিস লক্ষ্মীকান্ত পাড়ার চামটিমুখী গ্রামে। এখানে আমরা সম্মানীয় পরিতোষ রায় এবং সম্মানীয় অসীম ওরাও, এই দুজন কৃষক বন্ধু যারা এখন এই মুহূর্তে শূকর পালনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এরকম দুজন প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গেই আমরা আলাপচারিতায় নিয়োজিত হব। আকাশবাণী শিলিগুড়ি গ্রামেগঞ্জ অনুষ্ঠানে আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাই। নমস্কার পরিতোষবাবু, নমস্কার অসীমবাবু, আপনাদের দুজনকেই স্বাগত। এই দীর্ঘ আপনাদের যে জীবন, আপনারা যে সংগ্রামে ব্যস্ত হয়েছেন শূকর পালনের উপরে, এই শূকর পালনের উপরে আমি প্রথমে পরিতোষবাবুর কাছেই শুরু করি। পরিতোষবাবু, আপনি তো শুরু করেছেন 2011 সাল থেকে, তাই তো? তো আপনি, হ্যাঁ, 2011 সাল থেকে আপনি শূকর পালনে ব্রতী হয়েছেন। এই দীর্ঘ 15 বছর, দীর্ঘ 11 সাল থেকে 15 বছরই হচ্ছে, তাই না? 15 বছরই আপনার যে অভিজ্ঞতা শূকর পালনে, আপনি তো একদিনে এই বর্তমান অবস্থায় আসেননি। 11 সাল থেকে যে আপনি শুরু করেছেন, আপনি বলছেন যে আপনি 15 আগস্ট থেকে শুরু করেছেন, যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন থেকে। বাহ, খুব একটা দারুণ দিন, ভারতবর্ষের স্বাধীনতা লাভের যে দিন আমরা পালন করে থাকি, সেই দিন থেকে আপনি আপনার জীবন উৎসর্গ করেছেন স্বনির্ভর হবার লক্ষ্যে এই শূকর পালনের প্রতি। তো এই ক্ষেত্রে আপনার মূল্যবান মতামত একটু শুনতে চাই, আপনি কেন নিয়োজিত হলেন এই শূকর পালনের প্রতি, বলুন।
1: দীর্ঘদিন আমি অনেক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু থাকার ফলে অর্থনৈতিক অনটনের কারণে সেটা আমি করতে পারি নাই। কিন্তু অল্প পয়সার মাধ্যমে আমি উন্নতির লক্ষ্যে এই শূকর পালনটাকে আমি একমাত্র স্বনির্ভরশীলতার মানে শ্রেষ্ঠ কেন্দ্রবিন্দু হিসাবে বেছে নিলাম।
0: আর আপনার সঙ্গে কিন্তু আপনার স্ত্রী কণিকা।

0: উনিও যুক্ত আছেন, আপনারা দুজনে মিলে ভালোবেসে সন্তান পালনে এই শুকর পালন করছেন, তাই তো?
1: আচ্ছা, আমার প্রথম শুরুয়াত 2011 সালে 15 আগস্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি প্রথম চারটা নিয়ে শুরু করি, তিনটা মেল একটা ফিমেল নিয়ে।
0: আচ্ছা,
1: প্রথমে সর্বপ্রথম আমরা মাটিতে রেখে চাষ শুরু করি।
0: আচ্ছা আচ্ছা,
1: দীর্ঘ 9 মাস যাওয়ার পরে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে বিক্রি করে তারপরে সর্বপ্রথম একটা 20 ফুটের একটা ছাপড়া তৈরি করলাম।
0: 20 ফুটের একটি ছাপড়া তৈরি করেছিলেন। হ্যাঁ,
1: বাচ্চা বিক্রি করার পরে মোটামুটি 6 মাস পরে আবার মানে বাচ্চা হলো, তারপরে আমি আর একটা 20 ফুটের একটা বাংলা ঘর সর্বপ্রথম তৈরি করি।
0: আচ্ছা আচ্ছা,
1: মানে আস্তে আস্তে দীর্ঘ এরকম করতে করতে বর্তমান আমার আর কি এই লাগাতার 15 বছরে আর কি মোটামুটি ঘর আমার 50 ফিট বাই 26 ফিট।
0: আচ্ছা আচ্ছা,
1: এবং বাউন্ডারি আমার যে আছে বাউন্ডারি তার জমির সঙ্গে আর কি পুরো 1.5 বিঘা এরিয়া ব্লক করানো আছে। এর মাধ্যমে আমি অর্ধমুক্ত হিসাবেই আছি, আমি চাষবাস করতেছি। রাত্রেবেলা আমি ঘরের ভিতরে রাখি, দিনের বেলা আমার বাউন্ডারি এরিয়ার মধ্যে আমি ছেড়ে দিই।
0: তার মানে আপনি সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে আপনি শূকর পালন করছেন। তো আপনার এখানে যে শূকর পালনটা আপনি করছেন, এখানে কি কি ভ্যারাইটি আছে?
1: আমার এখানে বর্তমান ভ্যারাইটি মানে 3 রকমের।
0: আচ্ছা,
1: একটা হলো ঘুঙরু, পিওর ঘুঙরু।
0: আচ্ছা,
1: আর একটা ঘুঙরুর মধ্যে থেকে ওটাকে TNT বলে।
0: আচ্ছা,
1: মানে ওর TNT যেটা ওর একটু ছোটটা একটু লম্বা থাকবে, আর যেটা পিওর ঘুঙরু ওটা মুখটা একটু থোবড়া থাকবে,
0: আর কানটা বড় বড় হয়।
1: কানটা বড় বড়
0: হয়। আর ঘুঙরু কিন্তু আমাদের এই তরাই অঞ্চলের এখানকারই শূকর।
1: হ্যাঁ, এখানকারই শূকর, এবং মানে বেস্ট ব্রিড বলা যায়।
0: হ্যাঁ, বেস্ট ব্রিড। হ্যাঁ, আর আপনার এখানে দেখলাম যে আপনি শঙ্কর ব্রিডও করেছেন ইয়র্কশায়ারের সঙ্গে। ইয়র্কশায়ারের সঙ্গে,
1: হ্যাঁ, ইয়র্কশায়ার প্লাস ঘুঙরু ব্রিডটা।
0: আচ্ছা আচ্ছা,
1: এই ব্রিডটাও এখানে আছে। আর একটা যেটা হলো জংলি শূকরের ব্রিড,
0: জংলি শূকর একটা আছে,
1: এই ব্রিডটাও এখানে আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জংলি শূকরটা আপনি কেন পুষছেন? এটার কি মার্কেট ভ্যালু বেশি?
1: হ্যাঁ, একটু মার্কেট ভ্যালু বেশি।
0: আচ্ছা, কেন বলেন তো?
1: এটার মেন কারণ এটা আবার মানে কিছু কিছু ধর্মের ক্ষেত্রে আর কি ব্যবহার করে।
0: আচ্ছা,
1: সেই কারণে আর কি মার্কেট ভ্যালুটা একটু বেশি।
0: আচ্ছা,
1: আর এগুলা সব জায়গাতে পাওয়া যায় না।
0: আচ্ছা আচ্ছা,
1: সেই কারণে আমি এই বিটটাকে একটু বেছে নিয়েছি।
0: আচ্ছা আচ্ছা, দেখুন পরিতোষ বাবু, আমাদের শূকর যে আমরা পালন করি, এই আপনি করছেন সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে, এই শূকর কিন্তু যেটা পালন করছেন এটা কিন্তু বছরে আপনার 2 বার বাচ্চা দেয়। কারণ আমরা যতদূর জানি 114 থেকে 115 দিন গর্ভধারণ ক্ষমতা থাকে, তাই এটা কিন্তু আমার মনে হয় আমাদের নবীন প্রজন্মের কাছে একটা ভালো খবর যে যে প্রাণীটি আপনি পালন করবেন সেটা কিন্তু বছরে 2 বার বাচ্চা দিচ্ছে। তার মানে 2 বার বাচ্চা দেওয়া মানে 114 থেকে 115 দিনের মধ্যে তার গর্ভধারণ ক্ষমতা, তার মানে 365, মানে 2 বার সে বাচ্চা দেয়। মানে বেশি বাচ্চা, বেশি প্রোডাকশন, বেশি লাভ, তাই তো? আর তার জন্যই আপনি এই শূকর পালন এই যে পদ্ধতি আপনি আপন করে নিয়েছেন। আপনারা নিজেরাই তো, আপনারা স্বামী স্ত্রী মিলে লুক আফটার করেন, তাই তো? আপনারা দুজনে মিলে এখানে বলতে গেলে সারাটা দিন আপনারা এখন মেইন যে আয়ের যে উৎস সেটা কিন্তু এই শূকর পালন,
1: একমাত্র
0: শূকর পালন। দেখুন এই যে আপনি পালন করছেন, আপনি কি সরকারি কোনো সহযোগিতা কি পেয়েছেন বা কোনো প্রযুক্তিগত সহায়তা?
1: সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমি পাইনি, মানে একবার নয় 2 বা 3 বার গিয়েছিলাম। তো আমাকে বলছিল যে বর্তমানে তো কোনো সাবসিডি লোন নেই, লোন নিতে পারেন ডাইরেক্ট। তো আমি বললাম যে ডাইরেক্ট লোন নেব না, যদি সাবসিডি লোন থাকে তাহলে আমি নিতে পারি।
0: আচ্ছা, আরেকটা ব্যাপার, দেখুন আপনি কিন্তু হাতে কলমে এই শূকর পালনের ব্যাপারে আপনি সহযোগিতা পেয়েছেন আমাদের এই ধূপগুড়ি ব্লকের যিনি প্রাক্তন ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন শুভেন্দু মণ্ডল সাহেবের, আপনি তার কাছে হাতে কলমে প্রশিক্ষণ পেয়েছেন। পরবর্তীতে আপনি সহায়তা পেয়েছেন ডাক্তার অসীম কুমার সরকার, যিনি ধূপগুড়ি ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার আছেন, ওনার কাছ থেকে আপনি কিছু ওষুধপত্র বা সহায়তা পেয়েছেন। এছাড়াও আপনি কি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে ডাক্তার মানস কুমার দাসের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন প্রযুক্তিগত বা কোনো কিছু?
1: হ্যাঁ, প্রযুক্তিগত কিছু পাই, কোনো ওষুধপত্র সেখান থেকে পাওয়া যায় না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: খাওয়ারও কিছু পাই নেই, শুধু কেভিক থেকে আমাকে 1টি ড্রাম আর 2টি গামলাই শুধু দিয়েছে।
0: আচ্ছা আচ্ছা, মানে ওই আপনার প্রতিপালনের ক্ষেত্রে মানে সেরকম ভাবে আপনি কোনো পিগলেস মানে শূকর ছাড়া এখনো পর্যন্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাননি, কিন্তু ডক্টর মানস কুমার দাসের আপনি সহায়তা, প্রযুক্তিগত সহায়তা পেয়েছেন, পরামর্শ পেয়েছেন,

0: আগামী দিনে নিশ্চয়ই আপনি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আরও যোগাযোগ নিবিড়ভাবে রাখবেন, যাতে সেখান থেকে আপনি বিনে পয়সায় সরকারি যে আনুকূল্য, শুকরের বাচ্চা, ঘুঙরু ব্রিড, কেননা কৃষি বিজ্ঞান কেন্দ্রে মানে এটা হচ্ছে পিগলেটস, যেটা বাচ্চা বিনামূল্যেই কিন্তু কৃষক বন্ধুদের দেওয়া হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আশায় থাকবো আমরা যে আপনি এই সহযোগিতা পাবেন। তো এই যে আপনি শুকর পালন করলে এতদিন ধরে করছেন, তাতে আপনার কী মনে হয় এই শুকর পালন করে আপনি যে সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে কাজ করছেন স্বামী স্ত্রী মিলে, কীরকম আয় হতে পারে বা আপনার কীরকম কতগুলো বাচ্চা হয়েছে বিক্রি করেছেন?
1: আয় তো অবশ্যই এখানে মানে অন্যান্য কিছু ব্যবসার ক্ষেত্রে আর কি, আপনি যদি এখন ভাবতে চান তো শুকর ব্যবসায় মানে অনেক বেশি লাভ যদি এটা আপনি করতে পারেন আর কি। তো সঠিক সময়ে যদি আপনি করতে পারেন, 2 বছরে একটা মা শুকরকে মানে 5 বার বাচ্চা নেওয়া যাবে।
0: 2 বছর? হ্যাঁ, 5 বার।
1: হ্যাঁ, 5 বার, কিন্তু সঠিক সময়ে সব কিছু সমস্ত কিছু করতে হবে, সঙ্গে কিন্তু অর্থনৈতিক ক্ষমতাও সঠিক থাকতে হবে, তাহলে কিন্তু এটা সাকসেসফুল হবে। আর যদি মানে অর্থনৈতিক ক্ষমতা একটু কম থাকে তাহলে ওই 2 বছরে 4 বারই সম্ভব। আমি তো বেশি আমি করতে পারি না, ওই বছরে 2 বারই মানে 2 বছরে 4 বারই আমি নেই। তো সেই হিসাবে বর্তমানে আর কি প্রতি বছরে আর কি আমার শুধু বাচ্চা বিক্রি করে মানে 6.5 থেকে 7.5 লাখ টাকার মতো আসে আর কি।
0: দেখুন,
1: আর আমার খরচ যেটা সারা বছরে আমার খরচ প্রায় ওই 3.5 থেকে 4 লাখ।
0: আচ্ছা, এই যে শুকর যে খাবারটা, এই খাবারটা কি আপনি নিজে হাতেই বানান নাকি আপনি বাজার থেকে কিনে আনেন?
1: না, বাজার থেকেই কিনে আনি, নিজে হাতে তৈরি করতে পারি না এখনো।
0: আচ্ছা,
1: মানে সমস্ত কিছু তৈরি করার পদ্ধতিও আমি জানি।
0: আচ্ছা,
1: কিন্তু সমস্ত জিনিস একসঙ্গে না থাকার কারণে আমি সেই খাবারটা তৈরি করতে পারতেছি না।
0: আচ্ছা,
1: কিন্তু পদ্ধতিও আমার জানা আছে, শুকরের খাওয়া কীভাবে ম্যাশ তৈরি করতে হবে বা ওদের প্রোটিনযুক্ত খাবার কীভাবে তৈরি করা যাবে, সমস্ত কিছু আমার মানে কমপ্লিট আমি মানে প্রশিক্ষিত আছি, কিন্তু আমি অর্থনৈতিক কারণে সেটা মানে যেতে পারতেছি।
0: হ্যাঁ, যদি এই ক্ষেত্রে আপনার এই শুকর ফার্ম যদি সরকারি কোনো আনুকূল্য পেয়ে যায়, সেই আশাতেই আমরা থাকবো, কারণ আপনি যেভাবে এই শুকর পালনটি করছেন আমার মনে হয় আগামী দিনে এই অনুষ্ঠান শোনার পর আমাদের যারা আমাদের যুবক যুবতীরা আছেন তারা নিজের এলাকায় যদি এই শুকর পালন সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এবং সকলের প্রযুক্তিগত সহায়তা নিয়ে করে উঠতে পারে, তাহলে নিশ্চয়ই তারা লাভবান হবে, এই আশা তো রাখাই যায়।
1: হ্যাঁ, রাখা যায়, স্বনির্ভরশীলতা মানে অবশ্যই হতে পারে।
0: তো এই এই ক্ষেত্রে তাহলে আমরা জানতে পারলাম যে আপনার এখান থেকে আপনি যা যেভাবে বললেন তাতে আপনি 2 বছরের যে খরচের হিসেব দিলেন, আয়ের হিসেব দিলেন, সেই থেকে মনে হয় আগামী দিনে এই শুকর পালনের প্রতি মানুষের আরও আগ্রহ বাড়বে, আর এর মার্কেট ভ্যালুও তো বাড়ছে, কেননা এই তো চাহিদা বাজারে তুঙ্গে এখন। আপনি তখন বলছিলেন যে যেটা আপনি ওই জংলি শুকর যেটা, তার মার্কেট প্রাইস কত বলছিলেন যখন কেজিতে?
1: 800 টাকা কিলো,
0: খুচরো মূল্য 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হয়তো সেখানে মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট থাকে যারা নিয়ে গিয়ে বাজারে করে, কিন্তু যাই হোক মানে মানুষের কাছে তো এর গ্রহণযোগ্যতা আছে, এর মাংসের একটা ভ্যালু আছে, দাম পাচ্ছে। তাই আগামী দিনে নিশ্চয়ই এই শুকর পালন আপনার মতো যারা মানুষ বা অসীমবাবু যারা মানুষ যারা পালন করছেন, আগামী দিনে আমরা আশা করব যে এই দিকে মানুষের নজর নিশ্চয়ই আসবে। ধন্যবাদ আপনাকে পরিতোষবাবু। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কৃষক বন্ধু অসীম ওরাও, ওনার বাড়ি মাঝিয়ালি বস্তি, পোস্ট অফিস নাথুবাহাট, থানা বানারহাট, জলপাইগুড়ি জেলা। আচ্ছা অসীমবাবু, আপনি কি বলবো, আপনি যে শুকর পালন করছেন আমরা সব পাশাপাশি বসে আছেন, তো আপনি কবে থেকে শুরু করেছেন?
2: আমি শুরু করছি 2012 থেকে, তার আগেও মানে এক দুইটা করে বাড়িতে পালতো।
0: আচ্ছা আচ্ছা,
2: এক দুইটা করে বাড়িতে পালতো আমার বাবা মা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
2: তারা পালতো এক দুইটা করে।
0: আপনি কি সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন, মানে বাবা মা আগে পালন করতো সেখান থেকে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি পরবর্তীতে এটাকেই পেশা হিসেবে নিয়েছেন, তাই তো? বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আপনি এই মুহূর্তে আপনার যে শূকর পালন যে খামার সেখানে কত

0: গুলো শুকর আছে, মানে মেয়ে শুকর আর পুরুষ শুকর আর বাচ্চা?
1: আমার কাছে মেয়ে শুকর আছে মোটামুটি 20টার মতো, আর পুরুষ শুকর আছে 10টার মতো।
0: আচ্ছা আচ্ছা, এখানে খাসি বলছিলেন যে আপনি খাসি?
1: খাসি খাসি 10টার মতো আছে, একটা আর কি মেল আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্রিড করার জন্য একটা আছে। তো এই যে আপনার যে পশুপালন খামার, সেখানে আপনার, আপনিও তো সেই সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে, মানে এই এই যেরকম ঘর করে এরকম করে ছেড়ে দিয়ে এরকম করেই তো করছেন, তাই তো? তাতে আপনার এখানে, আপনারা তো স্বামী স্ত্রী, আপনারা কি দুজনেই করছেন নাকি? আপনাদের দেখে তো আরো উৎসাহিত হওয়া উচিত, কেননা এই যেরকম পরিতোষবাবু, ওনারা স্বামী স্ত্রী মিলেই কিন্তু এটাকে আগলে রেখেছেন, আপনারাও আগলে রেখেছেন। তো আপনার ওখানে এই যে শুকর পালনটা আপনি করছেন, আপনার এলাকায় তার একটা ছাপ পড়েছে নিশ্চয়ই, যে আপনি এই যে তো পরিশ্রম করে করছেন, আপনার দেখা দেখি তো আরো নিশ্চয়ই কেউ যারা সব আগ্রহী হয়েছে নাকি?
1: হ্যাঁ, আমার বাড়ির আশেপাশে আছে আরো দু চারজন আছে, ওরা মোটামুটি এক দুটো করে এরকম ভাবে পালে।
0: হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে দেখে তারাও মানে উৎসাহিত হয়েছে, আগামী দিনে নিশ্চয়ই আরো তারাও আরো বেশি করে পালবে, কারণ যদি এখান থেকে লাভজনক কিছু উঠে আসে সবাই যেমন দেখবে যখন। তো আপনি প্রশিক্ষণ কবে নিয়েছেন?
1: আমি 2024 নিয়েছি রামসাহেব থেকে।
0: ও, আপনি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে 2024 সালে প্রশিক্ষণটা নিয়েছেন? তো তার আগে থেকেই আপনি শুরু করেছেন?
1: তার আগে থেকে।
0: তারপরে প্রশিক্ষণ নিয়ে তো নিশ্চয়ই প্রশিক্ষণে আপনি মোটামুটি ফার্স্ট এইড, যেটা বলে প্রাথমিক চিকিৎসা, এগুলো আপনি তো পেয়েছেন ওখান থেকে, তাই তো? ওখান তারপরে আপনার সঙ্গে কি কোনো প্রযুক্তিগত সহায়তা আপনি পেয়েছেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে?
1: হ্যাঁ, এরকমই তো ওষুধপত্র ব্যাপার নিয়ে এই সমস্ত নিয়ে আমাদেরকে, মানে যখন ট্রেনিং নিয়েছিলাম তখনই বলেছিল কোনো সমস্যা হলে আমরা সেখানে ফোন করি, মানব স্যারের সঙ্গে কথা বলি।
0: ডক্টর মানস কুমার দাস আছেন ওখানে, সায়েন্টিস্ট। হ্যাঁ
1: হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলে কোনো সমস্যা সে ওখান থেকে আমরা সমাধান পেয়ে যাই।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এই ক্ষেত্রে এমনি শুকর পালন করতে রোগের যে ব্যাপারটা, সেটা নিয়ে কি আপনার কিছু মানে সমস্যা আছে? রোগ কীরকম হয়?
1: আমার কাছে তো যে বিটটা আছে ঘুংরু বিট, এখানে তো আমাদের ডুয়ার্সের মধ্যে এটাই মনে করো।
0: হ্যাঁ, ঘুংরু আমাদের এখানকার স্থানীয় ব্রিড, একটা বড় বড় কান হয়,
1: বেশ অ্যাডজাস্টমেন্ট আছে। অত কিছু রোগ এখানে, আমি তো ঘুংরু বিট পালন করছি তো অত কিছু এখানে রোগ বিধি আমি দেখি না। তবু যেটা সাইন্টিফিক পদ্ধতিতে যেটা মানে আমরা ট্রেনিংয়ে শিখছি এখন, সেই ভ্যাকসিনগুলো সময় মতন আমরা করাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই তো দরকার প্রাথমিকভাবে। যদি মানে বলে না যে প্রিভেন্টিভ মেজারগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু রোগটা একটু কমই হয়। আপনি কি বলেন পরিতোষবাবু, তাই না? আমি যদি আগের থেকে প্রিভেন্টিভ মেজারগুলো নিতে থাকি, মানে প্রতিরোধক কোনো রোগ আসার আগে, আর তাহলে কিন্তু আমার এই শুকরের কিন্তু সেরকম রোগ আসবে না। হ্যাঁ, সেই জন্য এটা একদম প্রাথমিকভাবে,
2: মানে সারা বছরের মধ্যে শীতের শুরুতে,
0: হ্যাঁ,
2: শুরুর মাধ্যমে সোয়াইন ফ্লু, বর্ষার ঠিক আগে এই এফএমটি ভ্যাকসিন, এই দুটো অবশ্যই করতে হবে।
0: ঠিক, এফএমটি, এফএমটি ভ্যাকসিন,
2: এই দুটো ভ্যাকসিন অবশ্যই।
0: ঠিক বলেছেন।
2: আর সারা বছরে একবার, কমসে কম একবার অ্যামক্সো সিলিন এলে, যেটা
0: আচ্ছা,
2: 1 ml করে প্রতিটা শুকুরকে অবশ্যই দেওয়া উচিত।
0: ঠিক,
2: এটা হলো সর্বপ্রথম রোগ প্রতিষেধক ওষুধ।
0: ঠিক, রোগ প্রতিষেধক ব্যবস্থা আমাকে নিতেই হবে, না হলে ফার্মের বিরাট ক্ষতি হয়ে যাবে, তাই না? কেন, রোগ হয়ে গেলে তখন কিছু করার থাকে না। এই যে আপনি বলছিলেন পরিতোষবাবু, যে আপনার মাঝখানে এই যে আপনার দীর্ঘ যে সময়, মাঝখানে কিন্তু একবার আপনার এরকম বিপদ এসেছিল, সেটা কি বলুন তো একটু?
2: সেটা তো মানে কি বলবো স্যার, যেটা তো আমি নিজের চোখে দেখিনি।
0: আচ্ছা,
2: কিন্তু একদিনে সমস্ত মাল মানে শেষ হয়ে গেল।
0: একদিনে
2: সমস্ত মাল শেষ,
0: সব প্রাণীগুলো মরে গেল।
2: বাচ্চায় তো 197টা ছিল, টোটাল 137টা মাল, একদিনে সমস্ত মাল শেষ।
0: এটা কিন্তু বিরাট একটা ক্ষতি, মানে 70টা প্রতিবেশী, 70টা, আর তারপরেই আপনি এই ফেন্সিংটা দিয়েছেন?
2: তারপরেই আমি ফেন্সিং দেওয়া শুরু করেছি।
0: আচ্ছা অসীমবাবু, আপনার তো এরকম কোনো সমস্যা হয়নি তো?
1: না না, আমার তো এরকম কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
1: আমি ভ্যাকসিনেশনটা সময় মতো করাই।
0: আচ্ছা,
1: সব কিছু মানে নজরদারি রাখি, কেননা এটা দিয়ে আমার মনে করো এখন
0: ভবিষ্যৎ, তাই তো? এটাই আপনার এখন ভবিষ্যৎ, আপনার ধ্যান জ্ঞান এই শুকর পালন। তো এদিকে নজর আপনাকে ঠিকভাবে যদি রাখতে পারেন তাহলেই আগামী দিন আরও উজ্জ্বল হবে। আশা করি পরিতোষবাবুর যে সমস্যাটা হয়েছিল মাঝখানে, সেই সমস্যা যেন আর কারো না হয়। হ্যাঁ, এই জন্য চারদিকে ফেন্সিংটা দেওয়াটা খুবই জরুরি, যেহেতু ফার্ম করতে গেলে, খামার করতে গেলে এবার ফেন্সিংটা আগামী দিন আরও ভালো হোক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ওখানে এই যে আপনার শুকরের যে বাচ্চাগুলো আপনি বিক্রি করেন, দাম কীরকম পাচ্ছেন?
1: দাম তো আমরা লোকালে এখানে বিক্রি করি

0: লিখিত এই ক্ষেত্রে যেমন মার্কেটের উপরেও এই ব্যবসাটা নির্ভর করে, যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা সার্থক হয় যদি মার্কেট ভ্যালুটা ভালো থাকে। তবে ইদানিং দেখা যাচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে মানে পাহাড়ি এলাকায় এবং এই সমতল এলাকায় কিন্তু শুকরের মাংসটা ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভালো বিক্রি হচ্ছে, আগামী দিন আরও উজ্জ্বল হবে আশা করি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করা দরকার, মানে সরকারি ক্ষেত্রেও, যে আপনাদের মতন যে সমস্ত মানুষ এই গ্রামীণ এলাকায়, এই রিমোট এলাকায় এই শুকর পালনটা করছেন নিজেদের একমাত্র জীবিকা হিসাবে, সেখানে নিজের স্বনির্ভর এবং জীবিকা হিসাবে নিজের পরিবারের লোকজনকে নিয়ে, তাতে কিন্তু আপনারা একটা দিকে সাশ্রয় করছেন যে আপনাদের কোনো শ্রমিক রাখতে হচ্ছে না। সেই শ্রমিক রাখলে সেই পয়সাটা হয়তো তারা পেত, তাদের ফ্যামিলিটা সমৃদ্ধ হতো, কিন্তু আপনারা চাইছেন আমরা নিজেরা করতে পারলে নিজেদের কাছে থাকুক, তাহলে আমরা নিজেরা একটু আমাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা একটু আরও বাড়ুক। এই তো, এটাই তো চেষ্টা। হ্যাঁ, আপনাদের ছেলেমেয়েরা আরও ভালো পড়াশোনা করুক, তাই তো, যাতে আপনাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করে পরবর্তী জীবনে তারা এখানে না আসুক। নিশ্চয়ই কোনো বাবা মা চায় না যে আমি যেটা করছি তার থেকে আমার ছেলেমেয়েরা যেন না করে ভালো করে পড়াশোনা করে আরও সমৃদ্ধ হয়, আরও ভালো জায়গায় কিছু করুক, তাই তো, এটাই তো আপনাদের দুজনেরই ইচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে একটু সরকারি সাহায্য পেলে আপনাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারটা এটা আরও ভালো হতে পারে, তাই না? আর এক্ষেত্রে সরকারি শুধু টাকা পয়সা নয়, ধরুন যদি আপনি শুকরের বাচ্চা বিনে পয়সায় সরকারি খামার থেকে পান, ওষুধপত্রগুলো, ভিটামিন সাপ্লিমেন্ট যেটা, ভ্যাকসিন, তাই না, এগুলো যদি সরকারি জায়গা থেকে যদি ঠিকভাবে আপনাদের এখানে যোগান দেওয়া হয়, এমনি আপনারা তো প্রযুক্তিগত সহায়তা পাচ্ছেনই, পরামর্শ পাচ্ছেন, পরামর্শই তো সব নয়, প্রয়োজন হচ্ছে ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট আর পাশাপাশি ভ্যাকসিন, যাতে এটা সরকারি ক্ষেত্রে সঠিকভাবে যোগান আপনাদের থাকে, তাহলে সবথেকে ভালো হয়, তাই না? আচ্ছা পরিতোষবাবু, আপনি বলছিলেন যে আপনার এখান থেকে যে শুকরের বাচ্চাগুলো যে বিক্রি হয়, হ্যাঁ, আপনার কাছ থেকে কি কোনো সরকারি সংস্থা বা কোনো এফপিসি বা এফপিও কি কোনো শুকরের বাচ্চা কিনেছে?
1: হ্যাঁ, কিনেছে, আমার এই দীর্ঘ 15 বছরে হ্যাঁ 7 বার কিনেছে। দ্বিতীয়তে নিল সেটা হলো নাগরাকাটার এক মহিলা গ্রুপ।
0: আচ্ছা,
1: তৃতীয়তে ছিল আর একটা গ্রুপ, সেটা হলো সাকুয়াঝোড়া।
0: সাকুয়াঝোড়া, আচ্ছা।
1: তৃতীয়তে আসলো আমাদের নাথকুয়া অঞ্চলেরই।
0: আচ্ছা,
1: এটা ওই গ্রুপের নামটা জানি না।
0: আচ্ছা, এটা কতগুলো বাচ্চা নিয়েছে আপনার কাছে?
1: 10টা করে নিয়েছে।
0: 10টা করে
1: একটা গ্রুপের থেকে আমরা 20টা।
0: আচ্ছা, এমনি আপনার ওই 10টি করে বাচ্চা নিয়েছে 5টি স্বনির্ভর গ্রুপ, মহিলা স্বনির্ভর গ্রুপ, আর একটি গ্রুপ নিয়েছে 20টি বাচ্চা, আর এগুলো সবই হচ্ছে এফপিসির আন্ডারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার কোনো অসুবিধা হয়েছে?
1: অসুবিধা কি, এটা যদি আমরা ডাইরেক্ট সরকারি মানে খাতা থেকে যদি আমরা দামটা মূল্যটা পাই তাহলে সবচেয়ে বেশি ভালো হতো।
0: তার মানে
1: সরকারি হিসাবে মূল্য তো সর্বনিম্ন মানে 4500 টাকা।
0: আচ্ছা,
1: কিন্তু আমরা পাচ্ছি মাত্র মানে ওই 3200 থেকে 3500 টাকা।
0: তার মানে আপনি চাইছেন যদি স্বনির্ভর গ্রুপের আমাদের যারা মা বোনেরা আছেন তারা যদি সরাসরি আপনার এই পশুপালন খামার থেকেই এটা তারা ক্রয় করতেন তাহলে আপনি একটু বেশি পয়সা পেতেন। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে অসীমবাবু আপনি তো এফপিসির সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কি অভিমত? উনি বলছেন পরিতোষবাবু এটা অনুযোগ করেছেন আর কি, যে যদি সরাসরি যদি স্বনির্ভর গ্রুপগুলো টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনতো তাহলে ওনার একটু বেশি দাম পেতেন। তো আপনি তো এফপিসির সঙ্গে যুক্ত আছেন, তো আপনার কি অভিমত এই ক্ষেত্রে? এফপিসি কি এই যে এফপিসির মাধ্যমে কিনছে সেক্ষেত্রে এফপিসির ব্যাপারটা কি, লাভটা কি, কোনো কি লাভ?
2: পরিতোষদা যে কথাটা বললো,
0: আচ্ছা আচ্ছা,
2: উনি ওনার মতামত হিসেবে বললো কথা, ওনারটাও ঠিক। আমি তো নিজে এপিসিতে আসি, এপিসি দেখুন, এপিসি চালাইতে গেলে মোটামুটি এমনি তার চলে না, সেখানে পরিচালনাগত একটা খরচ থাকে,
0: খরচ থাকে একটা, হ্যাঁ,
2: ওই খরচ যাতে ওইখান থেকে যাতে 50-100 টাকা যদি বাঁচে, সেখানে অনেক মনে করো 10-15 জনক 20 জনক সেখানে কর্মচারী থাকে একটা এপিসিতে।
0: মানে আপনি বলতে চাইছেন যে এপিসি তো এই এতগুলো কৃষক বন্ধু মা বোনেদেরকে নিয়েই তো একটা সংগঠন, তাই না? মানে কৃষক বন্ধু বা স্বনির্ভর গ্রুপের বন্ধু হিসেবে কাজ করে, সেক্ষেত্রে একটা পরিচালনাগত খরচ থেকে যায়, সেই জায়গাতেই এফপিসি একটা সামান্য টাকা হয়তো পরিচালনাগত খরচ

0: সামলানোর জন্যই ওখান থেকে রেখে দেয়। মানে এটা এতে কি হয়, শুধু একজন না, অনেক কৃষক বন্ধুরই কিন্তু তাতে সামগ্রিক উন্নতি সাধন হয় এই ক্ষেত্রে। ওই জন্য এপিসির মাধ্যমে ওই স্বনির্ভর গ্রুপের মহিলাদের কিনে দেওয়া হয়, তাই তো? বা এটা খুব ভালো জিনিস, এটা এটাও একটা উদ্যোগ। যেমন পরিতোষবাবুও বলছিলেন সরাসরি ওনার কাছ থেকে, যেমন অনেক খুচরো যারা ক্রেতা তারা কেনেন, তো উনিও চাইছিলেন যে যদি স্বনির্ভর গ্রুপরা সরাসরি ওনার কাছ থেকে শুকর ছানাগুলো কিনতেন, উনি একটু দাম বেশি পেতেন। এটা একটা ওনার মত, উনি অনুযোগ করতেই পারেন, এটা স্বাভাবিক। একজন শুকর পালনকারী হিসাবে ওনার একটা দাবি থেকেই যায়, হ্যাঁ। আর সেই ক্ষেত্রেও আর এপিসিরও একটা গুরুত্ব থেকে যায়। এপিসিও এই 200-300 কৃষক বন্ধুকে একসঙ্গে একটা সম্মিলিত একই জায়গাতে নিয়ে আসা, এটা একটা বিরাট ব্যাপার না, সবাইকে নিয়ে চলা। সেই ক্ষেত্রে সবাইকে সুবিধা পাইয়ে দেওয়াও এপিসির একটা বিরাট দায়িত্ব। আর সেটা সরকারও চায় যে এপিসিকে আমরা সহায়তা করব, এপিসির মারফতে আমরা একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে যাব। তো খুব ভালো লাগলো এটা, আজকে আপনাদের দুজনকে একই সঙ্গে পেলাম আকাশবাণী শিলিগুড়ি গ্রামেগঞ্জে অনুষ্ঠানে। আপনাদের এই মূল্যবান সাক্ষাৎকার আগামী দিনে আমাদের উত্তরবঙ্গ কেন, সমগ্র পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্বাঞ্চলে এই শুকরের ছানা যাতে আরও বেশি করে পালন হয়, কারণ আমরা জানি যে দক্ষিণ ভারত থেকে এখনও কিন্তু প্রচুর শুকর ছানা আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যায়, ট্রাকে ট্রাকে যায়, হ্যাঁ আমরা দেখি। তো সেই ক্ষেত্রে যদি এই আপনাদের কোন যারা পশুপালনকারী আছেন, আপনাদের এই যে শুকর ছানাগুলি যদি এইভাবে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও যায় আগামী দিনে, এই চেষ্টা আরও সঠিকভাবে সরকার দেখুক, প্রশাসন দেখুক, আপনাদের উন্নতি হোক, এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: নমস্কার।
0: নমস্কার।
2: এখন শুনবেন লোকগীতি, আর এর সাথেই শেষ করছি আজকের অনুষ্ঠান।

0: এতক্ষণ গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আর্থিক স্বনির্ভরতা ও শূকর পালন এ বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনলেন, উপস্থাপনায় সৌমেন্দ্র দাস। এখন কৃষকভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টার কৃষকভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এক সতর্কবার্তায় কৃষকভাইদের জানানো যাচ্ছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে এবং বজ্রপাত হতে পারে। শুনলেন কৃষকভাইদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফোনিন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। চলছে ফুটবল বিশ্বকাপ, ইতিমধ্যেই হয়ে গিয়েছে গ্রুপ পর্বের খেলাগুলি, শুরু হয়ে গিয়েছে নক আউট পর্বের খেলা। আজকের লাইফোনিন ক্রীড়াঙ্গনে আমরা আলোচনা করব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নক আউটে আউটকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে বিশিষ্ট ফুটবল কোচ জয়ব্রত ঘোষ। নমস্কার জয়ব্রতবাবু।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই বিষয়ে ফোন করতে বা আমাদের বিশেষজ্ঞের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে এই বিশ্বকাপ ফুটবলের ওপর, এছাড়াও আপনাদের মতামত জানাতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে, উত্তর দেবেন আমাদের বিশেষজ্ঞ। জয়ব্রতবাবু, ইতিমধ্যেই তো নক আউটের খেলা শুরু হয়ে গিয়েছে, তো আমরা দেখতেই পাচ্ছি এই নক আউটের খেলা শুরু হতেই কিন্তু অঘটনও ঘটতে শুরু করে দিয়েছে। আমরা যাদের ফুটবল জায়ান্ট বলি, সেই সমস্ত দেশ কিন্তু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে, এটা নিয়ে আপনি কি বলবেন?
1: হ্যাঁ, আমরা প্রত্যেকেই যখনই বিশ্বকাপের খেলা দেখবার জন্য অপেক্ষা করে থাকি এবং দেখতে শুরু করি, আমাদের কাছে কিছু দেশ আমাদের ফেভারিট হয়ে পড়ে, সেটা আমরা সকলেই জানি এবং সকলেই একটা মন স্থির করে রাখি বা একটা অ্যাজাম্পশন করে রাখি যে এই এই দেশ আগামীতে বা এই বিশ্বকাপে ভালো খেলবে। তার মধ্যে কিছু দেশ কারো ফেভারিটও থাকে, যেরকম আমরা যদি এখন এইবারের বিশ্বকাপের এই নক আউট পর্যায়ে একটু আলোচনায় প্রথম দিক থেকে শুরু করি, তাহলে হয়তো সবার আগে অনেকের মনে

0: অনেকের ফেভারিট টিম জার্মান, সেই জার্মানকে আমরা দেখেছি প্যারাগুয়ের কাছে হেরে যেতে
1: একদম।
0: এবার ঠিক আবার আমরা যদি আবার গতকালের খেলার দিকে একটু তাকাই, মরক্কো ভার্সেস নেদারল্যান্ড, অনেকের ফেভারিট নেদারল্যান্ড, আজকের থেকে নয় রুট গুলিটের সময় থেকে সে নেদারল্যান্ড কিন্তু বিদায় নিয়েছে
1: একদম। এবং মরক্কোর কাছে তাদের মতো দলকে হেরে বিদায় নিতে হবে সেটা বুঝি তারা মানে কিছুদিন আগেও পর্যন্ত কল্পনা করেন বা ম্যাচের আগে পর্যন্ত কল্পনা করেননি এটা আমরা বলতেই পারি।
0: হ্যাঁ একদমই ঠিক, কিন্তু আমি আবার আরেক দিক দিয়ে বলবো, মরক্কো কিন্তু এই বছর অনেকটাই ভালো ফুটবল খেলছে, মানে আমাদের প্রত্যেকের যা এক্সপেকটেশন, যা আমরা দেশ হিসাবে নাম ধরে যেভাবে চলি, যদি সেই বিচারে করি তাদেরকে কিন্তু মরক্কোকে আমরা অতটা ফেভারিট বলে কেউ ধরিনি, সেই তুলনায় কিন্তু মরক্কো এত ভালো ফুটবল খেলেছে যে নেদারল্যান্ডকে তারা হারিয়ে দিতে পারলো। যদিও খেলাটি অমীমাংসিতভাবে এক এক গোলে শেষ হয়েছিল, পরে পেনাল্টি শুট আউটে ডিসিশন হয়, কিন্তু আমার খুব মানে কষ্ট লেগেছে নেদারল্যান্ডের মতন টিমের প্লেয়াররা যখন শট নিচ্ছেন তাদের শটগুলো যখন বাইরে চলে যাচ্ছে পেনাল্টি শুট আউটের সময়, এটা আমার খুবই মানে খারাপ লেগেছে দেখে।
1: হ্যাঁ জয়ব্রতবাবু, এই জিনিসটা কিন্তু একটা বড় ব্যাপার। কালকে কিন্তু যে দুজন ফুটবল জায়েন্ট, যে দুটো ফুটবল জায়েন্ট যারা বিদায় নিয়েছে তারা কিন্তু এই পেনাল্টি শুট আউটেই বিদায় নিচ্ছে। এখানে কিন্তু একটা মানে এবারের বিশ্বকাপের আতঙ্ক বলা হচ্ছে যে এই পেনাল্টি শুট আউটকে, মানে সেখানে আপনি কোচ হিসেবে মানে কোন জায়গাটা মনে করেন যে তারা কি এত বড় দল হিসেবেও, কারণ বড় মঞ্চে সবারই খেলার অভিজ্ঞতা রয়েছে,
0: একদম,
1: তারা কি নার্ভ ধরে রাখতে পারছে না? আপনি উত্তর দেওয়ার আগে আমাদের একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, একটু নিয়ে নেব তাকে। সেই শ্রোতা বন্ধু কি বলতে চাইছেন শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি হচ্ছে শিলিগুড়ি থেকে বলছিলাম।
1: হ্যাঁ,
2: আমার একটা কোশ্চেন ছিল।
1: হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন।
2: আমার নাম হচ্ছে কুমারেশ।
1: হ্যাঁ কুমারেশ বাবু, প্রশ্নটা বলুন।
2: প্রশ্নটা হচ্ছে মানে যে ব্রাজিল জাপানের কাছে হাঁটতে হাঁটতে যেভাবে জিতলো, সেই ব্রাজিল কতদূর এগোতে পারে?
1: খুব ভালো প্রশ্ন। আপনি আরো প্রশ্ন করবেন বা আপনার কোনো মতামত রয়েছে? আর
2: এই একটা প্রথম প্রশ্ন এটা আমার। আর দ্বিতীয় প্রশ্ন, এইভাবে নেইমারকে প্রথমে বসিয়ে রাখাটা কি যুক্তিসঙ্গত হচ্ছে, মানে বয়সের কারণে কি বা অন্য কোনো কারণে নেইমার টানতে পারছে না?
1: ঠিক, খুব ভালো প্রশ্ন করছেন।
2: এই যে ব্রাজিল যে বিভিন্ন মানে প্রত্যেকটা ম্যাচে বেশি বিভিন্ন মানে ব্রাজিলের সমর্থক ভাবে অন্য সমর্থক ভাবে এই কোশ্চেন আসে যে এখনো কি যেহেতু নক আউট পর্যায়ে চলে গেছে, এই যে পরীক্ষা নিরীক্ষা গুলো করছেন কোচ, এতে কি মানে দলের ক্ষতি হয়ে যাবে না? তো
1: ঠিক, এটা সমর্থকদের স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসা খুব স্বাভাবিক। খুব ভালো লাগলো কুমারেশবাবু, আপনি শুনতে থাকুন। হ্যাঁ জয়ব্রতবাবু, কুমারেশবাবু যে প্রশ্ন করল যে ব্রাজিল এই জাপানের কাছে হাঁটতে হাঁটতে জিতেছে তো কত দূর যাবে, সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের এই বঙ্গে, বিশেষত আমাদের এদিককায় মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের সমর্থককে কিন্তু ভর্তি, সেখানে ব্রাজিলের যে পারফরমেন্স সেটা কিন্তু ব্রাজিল সমর্থকদের মাঝে মাঝে কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আপনি কি বলছেন?
0: আমি আপনার প্রশ্ন শুনে খুবই আনন্দিত হলাম, কারণ দেখুন এটা কিন্তু স্বাভাবিক। আমরা বিশেষ করে ভারতীয়রা, বিশেষ করে যেহেতু আমরা নিজেরা ওয়ার্ল্ড কাপে প্রতিনিধিত্ব করছি না বা করার সুযোগ আমাদের হয়ে ওঠেনি, তাই আমরা বেশিরভাগই হয় আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সাপোর্টার হয়ে যাই, এটা স্বাভাবিক। সেদিক দিয়ে আপনার প্রশ্ন একদমই সঠিক যে ব্রাজিল যেভাবে কোয়ালিফাই করেছে ফার্স্ট নকআউটটা জাপানের সাথে, কোনো রকমের শেষ মুহূর্তে আমার যতটুকু মনে পড়ছে 96 মিনিট, মানে 90+6 অ্যাডেড টাইম, এই 96 মিনিটে তারা শেষ গোলটি করে। তার আগ পর্যন্ত খেলা এক এক গোলে অমীমাংসিত ছিল, অর্থাৎ জাপান আগে গোল করেছিল, ব্রাজিল পরে সেই গোল শোধ করে। এই ক্ষেত্রে আমি একটু উল্টো দিক দিয়ে একটু বলি, আমি আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, জাপান কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, এই ক্ষেত্রে কিন্তু জাপানকে আমরা কোনো মতেই খাটো করে দেখব না। হ্যাঁ ব্রাজিলের প্রতি আমাদের একটা আবেগ আছে নিশ্চয়ই, কিন্তু

0: জাপান যে ফুটবলটা খেলেছে দুর্দান্ত ফুটবল খেলেছে, তারা অ্যাটাকিংয়ে যেরকম কাউন্টার অ্যাটাকে এত ফাস্ট মুভমেন্ট করেছে সাইড বাই সাইড, তারা কিন্তু যখন এক গোল দিয়েছিল অ্যাডভান্টেজ পজিশনে ছিল তখন তারা কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনটা অনেক ভালো করেছিল। কিন্তু যে কোনো কারণেই হোক ব্রাজিল একটা ওয়েট আছে টিমের, একটা ভারী কি টিম, সেই হিসাবে কিন্তু ব্রাজিলের প্রশংসা করতে হয় এই কারণেই যে তারা কিন্তু এক এক গোলে খেলাটা শেষ করলেও কিন্তু এক্সট্রা টাইমে আবার খেলাটা যেত, কিন্তু ব্রাজিল কিন্তু একটি সেকেন্ডও অপচয় করেনি তাদের টিমটাকে লিড নিয়ে নেওয়ার জন্য। সেই জন্যই কিন্তু তারা 96 মিনিটে যখন খেলার অন্তিম সময় সেই সময় তারা গোল করে ম্যাচটি বার করে নেয়। এতে একটা জায়গা আমরা, যদিও সবাই প্রফেশনাল যারা খেলছে এখানে প্রত্যেকেই প্রফেশনাল, তবুও আরেকটা যেহেতু টিমের ওয়েট অনুযায়ী এখানে একটা প্রফেশনালিজম আমরা দেখতে পাই। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কি না জানি না, এখানে ব্রাজিল যেই ফরমেশনটা খেলছিল 4-1-2-3 ফরমেশনে, এই মাঝ মাঠে না ওরা একটা ট্রায়াঙ্গেল শেপ বানিয়েছিল, এই ট্রায়াঙ্গেল শেপে তারা একটি ডিফেন্সিভ শেপ রেখে দিয়েছিল ড্রপ ডাউন ট্রায়াঙ্গেল দেখবেন। আর এই ট্রায়াঙ্গেলের নাম্বার 6 পজিশন যেটাকে আমরা বলি বর্তমান ফুটবলে, সেই নাম্বার 6 পজিশনে তারা এরকমভাবে ওই জায়গাটাকে ফর্ম করছিল যে নাম্বার 6 পজিশনে যে খেলছে সে খেলছিল ক্যাসেমিরো, যাকে আমরা কিন্তু ব্রাজিলের একজন তারকা ফুটবলার বলি। তার অপোনেন্ট কিন্তু ক্যাসেমিরোকে মার্ক করতে পারেনি যে সময় ক্যাসেমিরো গোলটা করেছিল। তো এই জায়গায় ব্রাজিলের প্রফেশনালিজম, তাদের ট্যাকটিক্যাল অনেকটাই, তারা যে একটি অ্যাডভান্টেজ পজিশনে চলে গেছে এটা আমি বলতে পারি। আর আপনি যেটা বলছেন আগামীতে কতটা এগোতে পারবে, দেখুন এগুলো তো সবই প্রশ্নের বিষয়, সবই অ্যাজাম্পশনের বিষয়, তবে একটা জিনিস বলতে পারি, প্রথম ম্যাচ ব্রাজিল যেটা খেলেছিল তার থেকে কিন্তু এখন আস্তে আস্তে আরও তারা খুলছে, আরও তারা ভালো খেলছে।
1: বড় দলগুলো আমরা দেখি যে ধীরে ধীরে তাদের খোলস খুলে, কিন্তু
0: একদম একদম যখন যেরকম দরকার তখন ততটুকুই তারা বেরিয়ে আসে
1: একদম।
0: এবং উনি নেইমার নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ ঠিকই,
1: টিম কম্বিনেশন নিয়ে যে কার্লো আনসেলত্তি যে পরীক্ষা নিরীক্ষা করছেন সেটা নিয়ে ওনার একটা প্রশ্ন।
0: দেখুন এই ক্ষেত্রে আমি ঠিক পরীক্ষা বলবো না, কারণ আমরা জানি নেইমার ইঞ্জুরিতে ছিল, এবং নেইমার ইঞ্জুরিতে থাকাকালীন প্রায় 2.5 বছর সে কোনো ম্যাচে নেই, সে কোনো ম্যাচ খেলেনি। তাই আগে একটি ম্যাচে তাকে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল সে ম্যাচে ফিট আছে কি না দেখবার জন্য। এবং দেখুন যেই কোচ হোক না কেন সে কখনোই তার ভালো প্লেয়ারকে বাইরে বসিয়ে রাখবে না, এটা কেউই কামনা করে না। তো সেক্ষেত্রে একই সিচুয়েশন আমরা এখানেও দেখতে পাচ্ছি নেইমারের চোটজনিত কারণ এবং ম্যাচ আনফিটের জন্যই আমার মনে হচ্ছে নেইমারকে উনি এখনও ইউজ করছেন না, তবে নিশ্চয়ই আমরা আগামীতে নেইমারকে দেখতে পারবো, আস্তে আস্তে নেইমার ফিট হয়ে উঠছে
1: একদম। আর কোচ হিসেবে যে কার্লো আনসেলত্তির যে অভিজ্ঞতা, বিশেষত ক্লাব ফুটবলে তিনি একজন বড় মুখ, তো সেখানে ব্রাজিল দলকে সামলানো এবং তার যে পারফরমেন্স যখন যেমন প্রয়োজন, আমরা উনার মতো কোচের কাছে কিন্তু যারা ব্রাজিল ভক্ত রয়েছে তারা কিন্তু আশা রাখতেই পারি যে তিনি কিন্তু ঠিক মতোই দলটাকে সাজাবেন এবং নিয়ে যাবেন। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, যাদের ব্রতবাবু আমরা শুনে নিই কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি বাগডোগরা থেকে দিলীপ রায় বলছি।
1: হ্যাঁ দিলীপ বাবু, বলুন আপনার প্রশ্ন বা মতামত।
2: আমার প্রশ্ন যে আমাদের বিশ্বকাপে তো সবাই আমরা পাখির চোখ করে আছি একটা জিনিসের দিকে, যে এবছরের যে গোল্ডেন গ্লাভস বা গোল্ডেন বুট, এই শিরোপা কে পেতে চলেছে বা কার হাতে উঠছে বলে মনে হয়? যে ভালো গোলকিপার এবং ভালো যে সব সর্বাধিক গোলদাতা কে হতে চলেছে বলে মনে হয়?
1: ভালো প্রশ্ন, আপনি শুনতে থাকুন, আপনার কি আর কোনো মতামত রয়েছে?
2: আর কোনো মত, এই প্রশ্নটা মোটামুটি আলোচনা হোক।
1: খুব ভালো, আপনি শুনতে থাকুন। হ্যাঁ জয়ব্রতবাবু, এবার সেই একই প্রশ্ন আমরা ফিরে যাই যে সেরা কে, অর্থাৎ টুর্নামেন্টের সেরা কে, সবচেয়ে বেশি গোলদাতা বা সবচেয়ে বেশি সেফ, এরকম আমরা কাদের দেখতে পাই? যেমন গতবারের বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেসকে দেখতে পেয়েছিলাম যে গোল্ডেন গ্লাভ হাতে, তো এবারও কি তিনি তারকা? কারণ আর্জেন্টিনা দল যেভাবে এগোচ্ছে

0: ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত যাবে এটুকু মোটামুটি বেশিরভাগ ফুটবল ভক্তই ধরে রেখেছেন। তারপর কি হবে সেটা সেমিফাইনাল যেহেতু সে নিশ্চিত না, স্বাভাবিকভাবেই সেটা তারপরের কথা। কিন্তু এবছর আর ফ্রান্স দলটিও যেভাবে এগোচ্ছে, তাদের যে গোলকিপার রয়েছেন তিনিও কিন্তু গোল্ডেন গ্লাভের দাবিদার হতেই পারেন। তো আপনি কি বলছেন, আপনার যে এক্সপার্ট মতামত?
1: সবার আগে আমরা যে গোল্ডেন গ্লাভস পাবে কি না আমরা এখনই বলতে পারছি না। কোপা ভার্ডির যে গোলকিপার, সে প্রথম খেলায় আমরা দেখেছি ভুজিনা এত দুর্দান্ত গোলকিপিং করেছিল যে পুরো স্পেনকে একাই রুখে দিয়েছিল বলতে পারি, এবং তাকে নিয়ে একটি আলোড়ন পড়ে যায় যে এই বছর এইরকম একটা বয়স, তার এজ 41,
0: মানে 11 ভার্সেস 1 আমরা দেখেছিলাম
1: প্রায় ওরকমই। তো এবার তাকে নিয়ে এতটাই আলোচনা হয় যে আগামীতে তার মাকে, যিনি আনতে পারেননি তার ওয়ার্ল্ড কাপে খেলায় দর্শক আসনে বসাবার জন্য, তাকে তিনি আলটিমেটলি নিয়ে আসতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি এই কারণে যে উনি কতটা হাইলাইটেড হয়েছেন এবং কতটা ভালো খেলেছেন এবং সকলের মন জয় করেছেন এবং আমরা তার পারফরমেন্স দেখতে পেরেছি। কিন্তু সব কিছুই ভালো, কিন্তু আগামীতে এই কোপা ভার্ডি দলটা কতদূর এগোবে তার উপরেও নির্ভর করবে গোল্ডেন গ্লাভস কে পেতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখনও মার্টিনেজকে ধরে রেখেছি, এখনও মার্টিনেজ ভালো ভালো গোলকিপিং করছে। সাইড বাই সাইড আমরা ব্রাজিলের অ্যালিসন বেকারের গোলকিপিংয়ে কিন্তু আমরা প্রশংসা করব। অ্যালিসন বেকারও কিন্তু দুর্দান্ত গোলকিপিং করেছে। স্পেনের সিমনকেও আমরা বাদ দিলে চলবে না, সিমনও এই দাবিদার। এবং আমরা আরেকজনকে দেখতে পেয়েছিলাম, যদিও তাকে আমরা হয়তো আর এই মুহূর্তে দেখতে পারবো না, সেটা বেলজিয়ামের গোলকিপার তো কোটিয়াস। তো আমরা আপাতত যা দেখতে পাচ্ছি, আমরা মার্টিনেজ, অ্যালিসন বেকার, সিমন, এদের মধ্যে আমার মনে হয় গোল্ডেন গ্লাভসটা ঘোরাঘুরি করবে।
0: তবে আপনি কেপ ভার্দের কথা বললেন, এই রাউন্ড অফ 32 সেখানে কিন্তু কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা,
1: একদম
0: সেখানে কিন্তু এই তিনি কতটা মেসিকে আটকাতে পারবেন এটা কিন্তু দেখার জন্য সারা বিশ্ব তাকিয়ে। তিনিও 41, মেসিও 39, অর্থাৎ দুই অভিজ্ঞ, এদের মধ্যে খেলা কতটা জমে। আমরা ঠিক একইভাবে মনে করতে পারি লেভিয়াসিন এবং পেলে,
1: একদম একদম সত্যি খুব ভালো উদাহরণ নিয়ে এসছেন আপনি। পুরনো দিনে যে চিন্তা করি আমরা, সত্যি তাই অভিজ্ঞতার একটা যে কে কার থেকে বেশি অভিজ্ঞ সেটা আমরা এখানে দেখতে পারব।
0: একদম, আর তার সঙ্গে সঙ্গে আমরা এই এক্ষুনি যেটা আলোচনাটা শুরু করছিলাম প্রশ্ন আসার আগে, যে পেনাল্টি শুট আউট, সেখানে একটা নার্ভের ব্যাপার আসছিল, কিন্তু এই যে গোলকিপিং এবং সেভ, পেনাল্টি সেভ করা, এটা আপনি কোচ হয়ে মানে একজন গোলকিপারের মাইন্ডে কী চলতে থাকে? এবং যেই দুটো দল প্যারাগুয়ে এবং মরক্কো বেরিয়ে গেল দুটো ইউরোপের ফুটবল জায়েন্টের বিরুদ্ধে, সেখানে তাদের কতটা মানে মানসিক প্রিপারেশন এবং কতটা দক্ষতা থাকলে এটা বার করা যেতে পারে, মানে অর্থাৎ এইরকম পেনাল্টি শুট আউটে জেতা যেতে পারে, এক্ষুনি যেহেতু গোল্ডেন গ্লাভসের কথা হচ্ছিল।
1: একদম একদম, দেখুন আমরা যখনই কোচ হিসাবে ডাগ আউটে থাকি বা কোনো টিমকে আমরা পরিচালনা করি, সেখানে আমাদের এই পেনাল্টি শুট আউটের একটি আলাদা প্র্যাকটিস হয়, একদিনের নয়, ধরে নিন প্রায় রেগুলার বেসিসে প্র্যাকটিস হয়। এই পেনাল্টি শুট আউটটা এরকম জিনিস, হয়তো প্রত্যেকেই ভালো মারতে পারে এবং গোলকিপাররাও তাদের দক্ষতা অনুযায়ী ভালো বল সেভ করতে পারে, কিন্তু পুরোটাই নির্ভর করে ওই সময়, অ্যাট দ্যাট পার্টিকুলার মুভমেন্ট, যেই সময়টা খেলার সেই লগ্নে, যেই সময় ওই শটটি মারতে যাচ্ছে সেই সময় সেই প্লেয়ারটির নার্ভ কতটা কাজ করছে। কারণ দেখুন, যদিও বিশ্বকাপের আসর, আমরা জানি সবই তারকা প্লেয়ার, সবই আমাদের বিশ্ববিখ্যাত প্লেয়াররা খেলছে সেখানে, কিন্তু তারাও কিন্তু কেউ কারো থেকে কম নয়। তার এগেনস্টে যে প্লেয়ারটি গোলকিপারের নিচে দাঁড়িয়ে আছে অ্যাজ এ গোলকিপার, সেও কিন্তু কারো থেকে কম নয়। তাদের অ্যাজাম্পশন, প্রথমত যে মারবে তার কথা বলে নেই, প্লেয়ারদের একটা জায়গা টার্গেট করে নিতে হয় যে আমার এই জায়গা

0: জায়গাটায় আমি মারবো এবং আমি এই জায়গায় আমার সঠিক, আমি আমার পারফেকশন এখানে অনেক বেশি আছে, সেটা একটা প্লেয়ার সেই জায়গাটা ধরে নেয়। এবং সে তখন মারতে যাচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে যদি দেখে যে গোলকিপার সেই দিকে চলে যাচ্ছে, তাহলে তাকে ইমিট সাডেন ডিসিশন চেঞ্জ করতে হয়, যেটা খুব কঠিন, সেটা খুব কঠিন। এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দুটো মাইন্ড প্লে করলে হয়তো ভালো শট নাও হতে পারে। সেজন্য
1: জগতবাবু, আমরা আলোচনা জারি রাখবো, আরেকজন শ্রোতাবন্ধু জুড়তে চাইছেন, একটু নিয়ে নি। কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, গোলকিপিং নিয়ে চলছিল আমাদের।
0: তো ওই জায়গাটায় যে মারতে যাবে তাকে একটি নির্দিষ্ট দিক ধরে নিতে হয় এবং তাকে ধরতে হয় এরকম একটা জায়গা, যে জায়গায় বলটা মারলে গোলকিপারের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। যেরকম আমরা প্লেয়ারদেরকে সাধারণত বলি, হয় একদম গ্রাউন্ডে মারতে বলি অথবা একদম কোণাতে উঁচু করে মারতে বলি, মাঝামাঝি মারতে না করি। তো এই জায়গাটায় এই কারণেই বলি যাতে মাঝামাঝি মারলে গোলকিপারদের একটা ফেভার থাকে। একদম কোণার দিয়ে উপরে মারলে একটু দূরত্ব হয় গোলকিপারের থেকে, আর একদম গড়িয়ে মারলে দুটো সাইডে দুটো কোণাতে মারলে পরে গোলকিপারের থেকে একটু দূরত্ব হয়। তো সেটা হচ্ছে যে মারবে তার দিক দিয়ে অ্যাডভান্টেজ। আর গোলকিপারের ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি বা গোলকিপারদের আমরা জানি, গোলকিপাররা যখনই মাঝ মাঠে গোলকিপোস্টের নিচে দাঁড়ায়, তারা একটি সাইড অলরেডি তারা পারফেকশনের জন্য চলে যায় যে এই সাইডটা আমি ব্লক করব। এবং যদি ওইদিকে বল চলে গেল, গোলকিপার সেভ করে দেবে, যদি না যায় তাহলে অ্যাক্সিডেন্টালি সেটা গোল হবে। তো একটা সাইড গোলকিপাররা ধরেই নেয় এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করে, এবং গোলকিপাররা দেখে যে মারতে যাচ্ছে তার নন কিকিং ফুটটা কোন জায়গায় আছে, তার উপর কিন্তু অনেকটাই কাজ করে গোলকিপারের দেখাটা।
1: একদম। আমাদের আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি প্রণব বলছি, আর আপনাদের এই অনুষ্ঠান শুনছিলাম।
1: হ্যাঁ প্রণব বাবু, কোথা থেকে বলছেন?
2: আমি শিলিগুড়ি জংশন থেকে বলছি।
1: হ্যাঁ বলুন প্রণব বাবু।
2: নমস্কার, রানাদার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। রানাদা, আমি প্রণব বলছি।
0: হ্যাঁ প্রণব বলো।
2: বললাম যে যাক, তোমাকে পেলাম আজকে, ভালো লাগছে, মাঝে মাঝে এই অনুষ্ঠানটা শুনি আমি। আমার তোমার কাছে একটা জিনিস জানবার থাকবে এই লাইভ ফোনের প্রোগ্রামটাতে, যে মেসি ভার্সেস কেভ ভার্দে। আমি মেসি ভার্সেস কেভ ভার্দে এই জন্যই বলছি কারণ কেভ ভার্দে গোলকিপার ইতিমধ্যে রাউন্ড অফ 32 তে তার টিমকে পৌঁছতে পেরেছে। প্রথমবার তারা কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপে, 48 এ আসলো এবং 32 মধ্যেও চলে আসলো নক আউট পর্ব। আর্জেন্টিনার কাছে কেমন চ্যালেঞ্জ থাকবে? আর দ্বিতীয় প্রশ্ন সঙ্গে সঙ্গে করে রাখছি, যে এবার কি আমরা এই গোল্ডেন বুটের যে দাবিদার সেখানে এমবাপেকে এগিয়ে রাখবো নাকি মেসি ম্যাজিক কন্টিনিউ চলবে? এই দুটো কথা যদি বলো।
0: খুব ভালো,
1: খুব ভালো, আপনি শুনতে থাকুন প্রণব বাবু।
0: তো আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে, প্রণব যেভাবে কথাটাকে নিয়ে এলো, আমরাও একটু আগে সে কথাটাই আলোচনা করছিলাম যে মেসি ভার্সেস কেপ ভার্দের যে গোলকিপার, একটু আগে যে কথা আলোচনা করছিলাম। তো সত্যি কেপ ভার্দে গোলকিপার দুর্দান্ত গোলকিপিং করেছে, আমরা প্রত্যেকেই দেখেছি। কিন্তু আমার যেন কেন মনে হলো, কেন মনে হচ্ছে মেসি যেন আরও দিন দিন এই প্রত্যেকটা ম্যাচ খেলছে, মেসি যেন আরও খোলস ছেড়ে বেরিয়ে আসছে। তো এবার মেসিকে জানি না, হয়তো মেসি ভাবছে এটা হয়তো তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, আগামীতে হয়তো আগামীতে খেলতে পারবে কি পারবে না, সে নিজেকে কিন্তু অনেকটা উজাড় করে দিচ্ছে। তো এক্ষেত্রে একটা দুর্দান্ত ম্যাচ আমরা আশা করব। কিন্তু কেপ ভার্দেকে আমরা আগের দিনেও দেখেছি যে ডিফেন্সিভ ফরমেশনে তারা অনেকটাই স্ট্রং এবং কম্প্যাক্টনেস তাদের অনেক বেশি, তবুও কেন যেন মনে হচ্ছে আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো, যদি আমার মতামত এখানে চায়।
1: একদম, কারণ গতবারের তারা চ্যাম্পিয়ন,
0: একদম
1: শেষ চ্যাম্পিয়ন, এবং তারা এবারও যেভাবে ফর্মে খেলছে, তারা তার সঙ্গে মেসির ফর্ম যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু তারাই এগিয়ে। আর কেপ ভার্দে যেটা আমরা বলছিলাম যে এবারের বিশ্বকাপ ফুটবলে উত্থান একেবারে উল্কার মতো, এবং এখনও পর্যন্ত নক আউট রাউন্ডে পৌঁছেছে, সেখানেও কিন্তু তাদের উত্থান আমরা বলবো যে সত্যি প্রশংসনীয়।
0: আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই, আমরা ভারতীয় হিসাবে আমাদের খুব দুঃখ হয় এই কেপ ভার্দের কত জনসংখ্যা, 5,30,000 তার জনসংখ্যা, ঠিক তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে।
1: যেদিন বিশ্বকাপের সূচনা হয় ঠিক তার আগের দিন আমাদের যে এই লাইভ ফোনিনে আমরা এই বিষয়টা নিয়ে আক্ষেপ করছিলাম যে আমরা কেন নই, এশিয়ার তো

0: সেরা দলগুলোর মধ্যে একটা হতে পারি,
1: একদম
0: সেটাতে তো কোনো অসুবিধে নেই। আমরা ভারতীয়রা আরও স্বপ্ন দেখব, আশা করি আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের সেই সৌভাগ্য এবং সেই সুযোগ হবে।
1: আমাদের একটা প্রশ্ন বোধ হয় আমরা দিলীপবাবুর এবং প্রণব দুজনের কাছ থেকে পেয়েছিলাম যে যে
0: গোল্ডেন বুট,
1: তো এখন পর্যন্ত আমরা দেখেছি এমবাপ্পে এবং লিওনেল মেসি দুজনেই 6টি করে গোল করেছে। কিন্তু আরেকটা জিনিস আমি দেখছি এবারে খেলাতে, আমরা হ্যালান্ডকেও কিন্তু পিছিয়ে রাখলে চলবে না, তারও 5টা গোল হয়ে গেছে নরওয়ের।
0: একদম।
1: কিন্তু এমবাপ্পেকে কেন যেন এবার দেখছি একটু বেশি, তার ফর্ম অনেকটাই বেটার। এমবাপ্পে 6টা গোল করেছে কিন্তু 2টো অ্যাসিস্ট করেছে। মেসি কিন্তু 6টা গোল করেছে কিন্তু অ্যাসিস্ট কিন্তু মেসির কাছ থেকে পাইনি আমরা এখনও।
0: ঠিক,
1: সেক্ষেত্রে এমবাপ্পে কিন্তু অনেকটাই এগিয়ে।
0: হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা যদি একটু রাউন্ড অফ 32টা দেখে নিই, ইতিমধ্যে নরওয়ে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে আর এখানে ফ্রান্সও পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে, দেখব মেক্সিকো চলে গিয়েছে পরবর্তী রাউন্ডে, 3টে খেলা অলরেডি হয়ে গিয়েছে, ব্রাজিল চলে গিয়েছে পরবর্তী রাউন্ডে। আর আমরা রাউন্ড অফ 16-এ যদি দেখি, ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে কারা কারা খেলবে। কানাডার সঙ্গে মরক্কো খেলবে এবং প্যারাগুয়ের সঙ্গে ফ্রান্স খেলবে, যেখানে আমরা প্যারাগুয়ে কিন্তু এই জার্মানিকে ছিটকে দিয়ে কিন্তু অঘটন আরও একটা ঘটাবে কিনা আমরা কিন্তু বুঝতে পাচ্ছি না। জয়ব্রতবাবু, আপনার মতামত চাইব। আর তার সঙ্গে সবে শুরু হয়েছে নকআউট রাউন্ড, তো আপনি একই বলবেন যে নরওয়ে কি থেমে যাবে, হালান্ড কি থেমে যাবে, বা প্যারাগুয়ে কি আরও একটি অঘটন ঘটাবে?
1: যা পরিস্থিতি চলছে তাতে আমি যদি ব্রাজিল আর নরওয়েকে দিয়েই আলোচনাটা শুরু করি, ব্রাজিল জাপানের সাথে যে খেলাটা খেলে লাস্ট মোমেন্টে জিতেছে এবং নরওয়ে আইভরি কোস্টের এগেনস্টে 2-1 গোলে জিত, দুজনেরই কিন্তু স্কোর 2-1 2-1। তো নরওয়ে এবং ব্রাজিলের খেলাটি প্রতিদ্বন্দ্বিতামূলক তো নিশ্চয়ই হবে, এটা তো কোনো দ্বিমত রাখে না। তবু আমি যেন কেন ব্রাজিলকে এগিয়ে রাখবো এবং মেক্সিকোর সাথে আমরা অপেক্ষায় আছি।
0: ব্রাজিলকে আপামর বাঙালি, বেশিরভাগ বাঙালিরাই এগিয়ে রাখবে
1: এবং মেক্সিকোর সাথে আমরা অপেক্ষা করছি ইংল্যান্ডকে দেখবার জন্য। এই খেলাটি কিন্তু আমরা একটি দুর্দান্ত খেলা দেখব, কারণ মেক্সিকো কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, ইকুয়েডরকে আজকে তারা 2 গোলে হারিয়ে দিয়েছে।
0: তবে মেক্সিকোর সামনে যদি ইংল্যান্ড পড়ে, সেক্ষেত্রে মেক্সিকো কিন্তু পরের বাধা টপকানো, ইংল্যান্ড বাধা টপকানো কিন্তু অত সহজ হবে না।
1: একদম তাই,
0: কারণ ইংল্যান্ড দল টমাস টুচেলের নেতৃত্বে যা ফুটবল উপহার দিচ্ছে,
1: একদম
0: সেখানে কিন্তু ইংল্যান্ডকে সমীহ করতেই হবে।
1: একদম, আমি এই মতে আমি একদম একমত।
0: আর সেখানে ফ্রান্স, আমরা ধরতেই পারি যে ফ্রান্স প্যারাগুয়েকে পরাজিত করবে, কারণ অঘটন হয়তো প্রতিবার ঘটবে না, টাইব্রেকারে হয়তো আবার যেতে দেবে না ফ্রান্স, তার আগেই হয়তো তারা ফয়সলা করে দেবে ম্যাচটির। আর কানাডা মরক্কোর মধ্যে দুটো দলই খুব ভালো ফুটবল উপহার দিচ্ছে, তো সেটা তো আমরা জানতে পারলাম। এরপরের যে দলগুলো আমরা দেখি, যাদের খেলা এখনও বাকি রয়েছে, আমরা আজকে রয়েছে বেলজিয়াম এবং সেনেগাল, এই আফ্রিকার দেশগুলো তারা কিন্তু যা পারফর্ম করছে আমরা কিন্তু অবাকই হতে হয়। এই বেলজিয়াম সেনেগালের মধ্যে, যদিও বেলজিয়াম অনেক কাগজে কলমে শক্তিশালী, কিন্তু সেনেগালকেও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়।
1: একদম একদম, মানে আপনি যে কথাগুলো বলছেন আমি এই কথাগুলো বল জাস্ট মানে আলোচনা করতে যাচ্ছিলাম যে আমরা মানে যদি মানে অন্য দিক দিয়ে ধরি যে ছোট দেশ যদি বলি আর কি, যদিও কোনো দেশই ছোট নয় এবং ফুটবলের ক্ষেত্রে কোনো দেশই আমরা কাউকে খাটো করে দেখছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এই সো কল্ড নামধারী দেশ, যাদেরকে আমরা রিনাউন্ড নাম আমরা পরিচিত, সেই দেশগুলো বাদ দিয়েও যে অন্য দেশগুলো এত দুর্দান্ত ফুটবল খেলছে। আমরা হোস্ট যারা ইউএসএ, ইউএসএর টিম দেখি যারা হোস্ট, কী দুর্দান্ত ফুটবল খেলছে। সাইড বাই সাইড আমরা মেক্সিকো, তার নিজের দেশে তার হোম গ্রাউন্ডে ফুটবল খেলছে আজকে। মানে আমার একটা খুব ভালো লেগেছে, এত স্ট্র্যাটেজিক্যাল ফুটবল, ফার্স্ট হাফে তারা 2 গোলে লিড করে গেল, লিড করার পরে সেকেন্ড হাফে তারা ডিফেন্সিভ ফরমেশনটা এত সুন্দর সাজিয়ে ফেললো খেলতে খেলতে, মানে আমাদের সত্যি খুব মানে চোখে শেখবার, একদম দেখে শেখবার জিনিস এগুলো, যে যখন অ্যাটাকে যাচ্ছে তাদের কী ফরমেশন এবং যখন

0: তাদের মনে হচ্ছে না আমরা আর কনসিড করি, যাতে গোল না করি, আর গোল করার দরকার নেই, তখন তারা কীভাবে খেলছে এটা কিন্তু মেক্সিকো আজকে দুর্দান্ত দেখিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যত এগিয়ে যাব, আমরা কিন্তু আরেকটি খেলা সামনে দেখতে পারবো, সেটা পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া।
1: একদম,
0: এটা কিন্তু একটা বলতে গেলে দুটোই ভালো টিম, যদিও পর্তুগাল আমরা প্রত্যেকেই জানি কিছুটা রোনাল্ডো নির্ভরশীল এবং রোনাল্ডোর দিকে সবাই তাকিয়ে আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা রোনাল্ডোর কাছ থেকে সেই খেলা দেখতে পাইনি আমরা,
1: যদিও রোনাল্ডো গোল করেছে।
0: গোল করেছে,
1: আমরা যারা রোনাল্ডো ভক্ত এবং তার সঙ্গে পর্তুগাল ভক্ত তারা নিশ্চয়ই চেয়ে রয়েছেন যে ঠিক সময়ে রোনাল্ডো জ্বলে উঠবে। আমাদের হাতে জয়ব্রতবাবু খুব বেশি সময় নেই, আপনার কাছে জানতে চাইব যে শেষ চারে কারা?
0: দেখুন, একটা গ্রুপ থেকে আমরা দেখতে পারবো যে আর্জেন্টিনা আর ব্রাজিল হয়তো সেমিফাইনাল খেলছে, কারণ আর্জেন্টিনা আর ব্রাজিল দুটো এমন একটা গ্রুপে আছে যে তারা একই সাইডে আছে, তাদের মধ্যে একটা সেমিফাইনাল হয়তো আমরা দেখতে পারবো।
1: আর সেই সেমিফাইনাল যদি হয় সেটা কিন্তু বাঙালিদের স্বপ্নের সেমিফাইনাল, বাঙালিরা কেন, সেটা সারা বিশ্বের কাছে কিন্তু স্বপ্নের সেমিফাইনাল হবে। আর দ্বিতীয় সেমিফাইনাল,
0: দ্বিতীয় সেমিফাইনাল আমার মনে হচ্ছে ফ্রান্সের সাথে, একটি টিম ফ্রান্স এবং দ্বিতীয় টিম আমার একটু অপেক্ষা করতে হবে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া এবং স্পেন অস্ট্রিয়া। এর মধ্যে আমি মনে হচ্ছে আমার স্পেন এবং ইউএসএর মধ্যে কেউ একজন এগিয়ে যেতে পারে, একটি ফ্রান্স এবং স্পেন এবং ইউএসএর মধ্যে যে কোনো একজন এগিয়ে গিয়ে স্পেনের সাথে সেমিফাইনাল খেলবে, ফ্রান্সের সাথে সেমিফাইনাল খেলবে।
1: ইউএসএকে কেন, কারণ তাদের হোম গ্রাউন্ড বলে?
0: একদমই তাই।
1: আমাদের সময় শেষ, আমরা আজকে যে আলোচনা করলাম আমাদের লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নকআউটে আউটকে, এই বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ হিসেবে বিশিষ্ট ফুটবল কোচ জয়ব্রত ঘোষ। অসংখ্য ধন্যবাদ জয়ব্রতবাবু আপনাকে আমাদের এই স্টুডিওতে আসবার জন্য।
0: ধন্যবাদ সবাইকে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন আমাদের পরবর্তী অনুষ্ঠান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

শুনলেন লাইফোনিন ক্রীড়াঙ্গন। আজকে এই লাইফোনিনের বিষয় ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নক আউটে আউটকে। স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল কোচ জয়ব্রত ঘোষ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাহেরুল আলম। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য।

0: এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই অবগত যে আজ জাতীয় চিকিৎসক দিবস। এই বিশেষ দিনে আমরা আমাদের মহান যারা পূর্বসূরী চিকিৎসক, তাঁদের অনন্য অবদানের কথা আজকে স্মরণ করব। আপনারাও তাঁদের স্মরণে আমাদের ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। বলতে বলতে একটি ফোন চলে এসছে, দেখে নিচ্ছি কে আছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই,
0: বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন অমিতাভ বাবু।
1: হ্যাঁ, কেমন আছেন?
0: এই তো, আপনারা সকলে ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ভালো আছি, ভালো আছি।
0: হ্যাঁ,
1: তবে আমাদের আমাদের এদিকে খুব গরম, একদম বৃষ্টি নেই।
0: ঠিক। অমিতাভ বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে আজ জাতীয় চিকিৎসক দিবস। আপনার জীবনে কোনো, যদি মনে রাখার মতো স্মরণীয় কোনো চিকিৎসক বা তার চিকিৎসার কোনো ঘটনা থাকে, এ বিষয়ে আমাদেরকে আপনি জানাতে পারেন?
1: আমি আপনাকে বলছি, এরকম ঘটনা আমার ছোটবেলায় একটা ঘটেছিল। তো ছোটবেলায় আমি যাচ্ছি না, আর ছোটবেলায় আমার একবার ডিপথিরিয়া হয়েছিল। তো ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু প্রাণ আমার বাঁচিয়েছিলেন, তিনি রূপগঞ্জপুরের নাম করা, তখন দাদা আমি গ্রামে থাকতাম।
0: তার নাম মনে রয়েছে?
1: তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনাকে মনে পড়লে আমি বলবো। কিন্তু এই ঘটনাটা বলি, রিসেন্ট যে ঘটনাটা, এই মানে ধরুন এক মাস আগে আমি এই প্রচন্ড গরমে খুব একবার অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে কয়েক ঘন্টার জন্য আমাকে হসপিটাল এডমিট হতে হয়েছিল। তো সেখানকার ডাক্তারবাবু, হ্যাঁ মানে ধরুন গ্রামীণ হসপিটাল প্রথমত, হ্যাঁ পরিকাঠামোর অভাবটা ছিল না ঠিকই, কিন্তু ডাক্তারবাবুর যে আন্তরিক

0: ভাটটা সেটা আমাকে। আর ডাক্তারবাবুরা কি করেন জানেন তো, মানে মানুষের সঙ্গে মিশে মিশে, মানে তার সঙ্গে তার ভেতরে যে কথাটা, মানে কি রোগটা অ্যাকচুয়ালি কি সেটা বার করার চেষ্টা করেছিলেন। এবং তিনি যখন আমার সঙ্গে মাথায় হাত বুলিয়ে আমাকে বলেছিলেন কি হচ্ছে, আমরা এরকম আমি যখন খুলে বললাম, তখন ডাক্তারবাবু আমার সঙ্গে মানে আমার ফেসটা দেখে আমাকে বললেন, আপনার ফেসটা তো খুব ইনোসেন্ট, হ্যাঁ এবার আপনার, হ্যাঁ আমার সঙ্গে গল্প জুড়ে দিলেন, বললেন আপনি কি করেন। তো আমি বললাম যে এরকম সকালে এক জায়গায় কাজ করি আর বিকেলে আমি টিউশন করাই। আচ্ছা আর আর কি ভালোবাসেন? আমরা এরকম লেখালেখি করি, হ্যাঁ আর মানে কোথায় লেখেন? আমি বললাম এই সংবাদপত্রের ধরুন সম্পাদকীয় কলাম কিংবা রেডিওর কোনো চিঠিপত্রের অনুষ্ঠানে। হ্যাঁ আর গান ভালোবাসেন না? বললাম হ্যাঁ গান ভালোবাসি। হ্যাঁ কোন গান শোনেন? আমি বললাম আমি বেশি শুনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল, এরকম করে আমার সঙ্গে সঙ্গে বেশ ভালোভাবেই তিনি
1: একেবারেই তাই
0: আমার ইয়েটাকে বুঝতে পারলেন।
1: চিকিৎসকদের ব্যবহারেই যেন রুগী 90% সুস্থ হয়ে ওঠেন, তাই না?
0: হ্যাঁ ওদের ওনাদের যে কথা, মানে ওনাদের যে ব্যবহার, ব্যবহারেই আমি মানে সুস্থ হয়ে গেলাম। এবং তিনি আমাকে গানটা শুনিয়েছিলেন, একটা রবীন্দ্রসঙ্গীত, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো আরো আরো দাও প্রাণ, এই গানটা। এবং বাহ ডাক্তারবাবু আপনি তো
1: সেই গানেই যেন মিউজিক থেরাপি হয়ে গেল, তাই না?
0: থেরাপি হয়ে গেল, হ্যাঁ দাদাভাই মিউজিক থেরাপি হয়ে গেল। এবং বললো আমাকে যে যান আপনি এবার বাড়ি চলে যান,
1: আপনার সমস্ত ক্লান্তির অবসান হয়ে গেল এবং আপনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন,
0: সুস্থ হয়ে গেলেন।
1: সত্যি আমাদের এই চিকিৎসকদের অনন্য অবদানের জন্যই হয়তো আমাদের সভ্যতা এখনো,
0: দেখুন এখন চিকিৎসা পদ্ধতি কতটা উন্নত, আগেকার থেকে কতটা উন্নত। আগে যেমন ধরুন এই ডেঙ্গু, তারপর আপনার এই ম্যালেরিয়া, এই আপনার কলেরা, হ্যাঁ এইগুলোর জন্য আগে যেমন ছিল চিকিৎসা, মানে ইয়েও ছিল, কিন্তু এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ সেটা সেই তখনকার দিনের সঙ্গে আজকের দিনের যে ফারাকটা, হ্যাঁ ফারাকটা কিন্তু বোঝা যায় না ডাক্তারবাবুদের ব্যবহারে। চিকিৎসক দিবস উপলক্ষে আজকে শ্রদ্ধেয় সমস্ত ডাক্তারবাবুকে আমার আন্তরিক হ্যাঁ শ্রদ্ধা এবং প্রণাম।
1: একেবারেই তাই, একেবারেই তাই। আপনিও যেটা জানালেন, আমরাও আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আমাদের যারা বরেণ্য যারা চিকিৎসক, আমাদের যারা চিকিৎসা কর্মী এবং চিকিৎসকরা রয়েছেন, তাদের সকলকে আমরা আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই। খুব ভালো থাকবেন অমিতাভবাবু, নমস্কার।
0: ধন্যবাদ দাদাভাই, ধন্যবাদ, নমস্কার, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে আজ থেকেই কলকাতা হাইকোর্ট শুরু করেছিল তার পথ চলা। এই আজকের 1 জুলাই এই দিনটিতেই শুরু হয়েছিল। তো আমরা হ্যালো সুবলবাবু, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ সুবলবাবু, আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ তো শ্রোতা বন্ধুরা, যে কথা বলছিলাম যে আজকের দিনেই কিন্তু কলকাতা হাইকোর্ট তার পথ চলা শুরু করেছিল, তাই তো সুবলবাবু? হ্যাঁ আমি যে কথাটা বলছি শুনতে পাচ্ছেন আপনি?
2: আমি পরিষ্কার শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ তো আমাদের মাঝে, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সুদূর কলকাতা থেকে সুবলবাবু, সুবল সর্দার। আমরা সুবলবাবুর থেকে কলকাতা হাইকোর্টের যে সে সময়ের যে ইতিহাস এবং তার যে বিবর্তন, তার কিছু কাহিনী, তার কিছু কথা আমরা শুনে নেব। সুবলবাবু
2: নমস্কার। আমি হাইকোর্টের, আজকের হাইকোর্টের 165তম জন্মদিন, আজ 1 জুলাই কলকাতা হাইকোর্টের জন্মদিন। 1862 সালের এই দিনেই প্রতিষ্ঠা হয় ভারতের প্রাচীনতম হাইকোর্ট। 1861 সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী 1 জুলাই 1862 সালে পথ চলা শুরু হয়। কলকাতা, বোম্বে আর মাদ্রাজ, এই তিন হাইকোর্ট একসাথে জন্ম নেয়। স্যার বার্নেস পিকক ছিলেন প্রথম প্রধান বিচারপতি। গথিক স্থাপত্যের এই ভবন শুধু আদালত নয়, ন্যায় বিচারের প্রতীক। স্বাধীনতা আন্দোলন থেকে মৌলিক অধিকার রক্ষা, বহু ঐতিহাসিক রায় এখান থেকে এসেছে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে বহু আইনবিদ এই বারান্দায় হেঁটেছেন। সি আর দাস, আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বি আর আম্বেদকর এই কোর্টে ওকালতি করেছেন। প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণিভূষণ চক্রবর্তী।

লাল ইটের গথিক ভবনটা ডিজাইন করেছিলেন ওয়াল্টার গ্রানফিল, লন্ডনের ক্লক হলের আদলে তৈরি। 1872 সালে উদ্বোধন হয়। 150 ফুট উঁচু টাওয়ার, আর ঘড়িটা এখনো কলকাতার স্কাইলাইনের অংশ। বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের রক্ষা কবচ আর সাধারণ মানুষের শেষ ভরসা হাইকোর্টের যে ভূমিকা অসীম। 161 বছর পরও আজ লাখো মানুষের আশা ভরসা শেষ ঠিকানা এই কোর্ট, এটাকে আমরা আইনের মন্দির বলব। এই প্রসঙ্গে আমি একটু বলে নেব, হাইকোর্টে কিন্তু আরো দুটো আমাদের বেঞ্চ আছে। একটা হলো আন্দামান সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। জলপাইগুড়ি যে সার্কিট বেঞ্চ আপনারা জানেন, ওখানে যে আমাদের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ শুরু হয়েছিল 1920 সালে, সম্প্রতি প্রায় 6 মাস আগে যেখানে আমাদের এটা ছিল, আমাদের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটা ছিল, ওটাকে একটা নতুন জায়গায় তৈরি হয়েছে সেটা আপনারা জানেন। ওটা জায়গা শেষ জায়গাটা ফিক্সড হয়েছে আর কি, নতুন ভবন তৈরি হয়েছে। আগে যেটা ছিল রেন্টেড হাউস, এখন হাইকোর্টের যে প্রচুর যে ঐতিহ্যবাহী হাইকোর্ট, সেই হাইকোর্টের এই প্রসঙ্গে আর কি বলে নেব, আমার যে 3টে হাইকোর্ট আছে, চ্যাটার হাইকোর্ট, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ, এই 3টে হাইকোর্টে কিন্তু সেরিট আছে। দিল্লি বা অন্য কোথাও কোনো কোর্টে সেরিট নেই। কেন এই সেরিট আছে? যেহেতু এটা মেট্রোপলিটন শহর ছিল বলে এই 3টে শহরে সেরিট আছে। কলকাতা হাইকোর্টের বর্তমান সেরিট বিশ্ববন্দিত চিত্র পরিচালক গৌতম ঘোষ মহাশয়। এখানে আরো অনেক সেরিট ছিলেন, যেমন মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা শঙ্কর বলে চিনি, ছিলেন আমাদের বিখ্যাত নাট্যকার এবং ক্রিকেটার সৌরভ ঘোষ, নাট্যকার উৎপল দত্ত, সৌর ক্রিকেটার সৌরভ ঘোষ এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, অনেক শরীর ছিলেন যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা আমাদের হাইকোর্টে অলঙ্কৃত করেন। সেরিট নির্বাচন হয় আবার রাজ্যপাল মনোনীত করেন হাইকোর্টের চিফ জাস্টিসের মধ্য দিয়ে। এই আমাদের হাইকোর্টের পথ চলা শুরু। মাঝখানে একটা হয়েছে, সেটা আমাদের যে জুরি সিস্টেম ছিল সেটা উঠে গেছে 1950 সালের পরে, জুরি সিস্টেম আর নেই। হাইকোর্ট এখন আমাদের যে মৌলিক অধিকার, ম্যান্ডামাস, হেভিয়াস, ক্যাপাস, সার্টিওয়ারি, যে আমাদের যে মৌলিক অধিকার সেইগুলো রক্ষা করে। এবং হাইকোর্টে তো আপনারা জানেন অনেক গুরুত্বপূর্ণ রায় আছে যেগুলো খুব স্মরণ করা যায় বা উল্লেখ করা যায়। 1891 সালে নতুন মামলা, দেশের স্বাধীনতা নিয়ে রায় হয়েছিল। 1947 সালে গোলকনাথ মামলা শুরু হয় এখানে, পরে সুপ্রিম কোর্টে যায়। 2007 সালে সিঙ্গুর নদীগ্রাম জমি অধিগ্রহণ মামলা, 2021-24 শিক্ষক নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েত নির্বাচন, সন্দেশখালী, সম্প্রতি বহু গুরুত্বপূর্ণ অর্ডার আছে। এই প্রসঙ্গে আটকু বলে নিই, এই যেহেতু আমি সন্দেশখালীর কথা বললাম, এখানে কিন্তু আমাদের হাইকোর্ট যখন দেখা যায় যে প্রশাসন চুপ করে থাকে, তখন হাইকোর্ট কিন্তু সুমত মামলা করেন। এই সুমত মামলার অধিকার একমাত্র হাইকোর্ট করতে পারে এবং সুপ্রিম কোর্ট করতে পারে, যার ফলে এখানে অনেক সময় যখন দেখা যায় যে প্রচণ্ড ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হয়েছে, মানুষের সম্পত্তি এবং জীবনহানি হয়েছে, প্রশাসন যখন চুপ করে আছে, তখন কিন্তু এই সুমত অর্ডার সুপ্রিম কোর্টের জজ কিংবা হাইকোর্টের জজ এগুলো করতে পারেন। এগুলো তাদের সেই 226 এর সেই পাওয়ার দেওয়া আছে। এখন হাইকোর্ট তো আগের তুলনায় এখন অনেক অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন ধরুন, যে বিচার পাচ্ছে না তারা লোক আদালতের মাধ্যমে আসতে পারে। এখন বিচার এই লোক আদালতের মাধ্যমে যারা দুষ্ট, যারা দুর্বল, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা অন্ধ, যারা বিচার করতে চা তাদের অধিকার কিন্তু পাচ্ছে না, তারা লোক আদালতের মাধ্যমে এই আসতে পারে এবং তারা বিচার পাবে। লোক আদালতের মাধ্যমে বিচার হলে কি হয়, খুব দ্রুত স্পট বিচার পাওয়া যায়, আইনি পরিষেবা পাওয়া যায়, সেখানে নিজে দাঁড়াতে পারে, লয়ার লাগে না, যার ফলে একটা একটা উল্লেখযোগ্য দিক, যার ফলে বিচার ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপে। আমি আজকে দাঁড়িয়ে বলবো সেই দিনটা আর নেই, সবাই বিচার পাবেন, সবাই বিচারের হকদার। এই বিচার ব্যবস্থা আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই রক্ষার কবচ দিয়েছে। আজকের দিনে আইনের শাসন বেঁচে থাক। শুভ জন্ম।

0: মোদী, কলকাতা হাইকোর্ট, নমস্কার।
1: একেবারেই তাই, একেবারেই তাই। সুবলবাবু, আপনাকে এত সুন্দরভাবে কলকাতা হাইকোর্টের ইতিহাস জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি হাইকোর্টের বিভিন্ন বর্তমানে যে সমস্ত বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, বিভিন্ন কথা আপনি সংক্ষেপে উল্লেখ করলেন, একটি বিষয় একটু আপনার থেকে শুনতে চাই, যেটা যে বিষয়টি আমাদের অনেক শ্রোতাবন্ধুদেরই অনেক দিনের জিজ্ঞাসা, বিভিন্ন সময় অনেকের মুখে শুনতে পাই, এই যে ন্যায় সংহিতা। এখন এই ন্যায় সংহিতার কথা বলা হচ্ছে, আচ্ছা এই ন্যায় সংহিতা বিষয়টি কি?
0: হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আমাদের যে আইনটা আছে সেটা ন্যায় সংহিতা হিসেবে ট্রান্সফার হয়েছে। শুধু আইনের ধারাগুলো বিরুদ্ধে নতুন আইনের ধারা এসেছে, আর তার সঙ্গে কিছু কিছু আইন চেঞ্জ হয়েছে, যেমন দ্রুত নিষ্পত্তি, 3 মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি। যেমন আগে সিভিশন সিজন হয়ে গেছে, সিভিশন মানে হচ্ছে 1856 সালে আমরা যে আন্দোলন ছিল সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহের সময় তখন এগিয়েরা কি করতেন, যে যারা আমাদের স্বদেশি আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তাদের ওই গাছে ডালে ডালে ঝুলে মেরেছে, নৃশংস ভাবে ফাঁসি দিয়েছিল। নৃশংস ভাবে ফাঁসি দেওয়ার জন্য তখন ব্যাপক হারে মানবাধিকার অধিকার লঙ্ঘন হয়েছিল। তখন মনে হয়েছিল যে আমাদের এখানে হাইকোর্ট তৈরি হওয়ার দরকার, সেখানে হাইকোর্ট হয়েছিল। এবং এই যে সিজন এবং আইনের যে ধারাগুলো চেঞ্জ, এই আইনের ধারাগুলো চেঞ্জ হয়েছে। এবং জিরো এফআইআর আমরা তখন কি হচ্ছে, তখন যে জায়গায় কেস হচ্ছে সেই জায়গায় এফআইআর করতে হবে, না না যে জায়গায় এফআইআর করতে হবে, যার ফলে এখন এই ন্যায় সহায়তায় অনেক সরলীকরণ হয়ে গেছে, অনেক সুবিধা হয়ে গেছে
1: এবং শ্রোতাদের অনেক কাজে লাগছে, অনেক উপকার, মানে আমাদের যারা যারা উপভোক্তা বা যারা যাদের প্রয়োজন তাদের কিন্তু অনেকটা সুবিধে হয়েছে, তাই না?
0: অনেক। ধরুন আমরা যখন একটা কিছু, আমি ধরুন শিলিগুড়ি বাড়ি, আমরা ধরুন কলকাতা একটা কিছু ঘটনা ঘটে গেল বা আমরা শিলিগুড়ি ফুটে গেল, আমার মনে হলো যে আমি এখন যে শিলিগুড়ি নেই, আমি আমি এফআইআরটা করতে গেলে 3 দিন টাইম দেবে তা নয়, আমি যেখানে আছি সেখানে এফআইআর করতে পারি। সেটা তো জিরো এফআইআর বলছে বা জিরো এফআইআর বলছে, এটা অসুবিধার কোনো কারণ নেই। সেই প্রসঙ্গে আমি আজকে বললাম, আমাদের হাইকোর্ট অবশ্যই 1962 সালে চালু হয়েছিল এবং শেষ হয়েছিল নির্মাণ ভবনটা 1974 সালে, কিন্তু তার 10 বছর পরে, এটা মাইন্ড করা দরকার বা সেটা বলে জানাতে চাইছি, 1975 সালে আমাদের হাইকোর্ট চালু হলো, কিন্তু ঠিক তার 5-10 বছর পরে 1825 সালে বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট চালু হয়েছে, আমাদের স্বাধীনতার দিক থেকে প্রাচীনতম আমাদের হাইকোর্ট। আমাদের এই হাইকোর্ট আসার আগে আমাদের হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট ছিল, তখন সুপ্রিম কোর্ট হয়েছিল 1774 সালে, সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার, এটা হচ্ছে হাইকোর্ট অফ জুডিকেচার, সেটা হাইকোর্ট 1774 সালে যখন আমাদের সুপ্রিম কোর্ট চালু হয়েছিল, তখন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইনসে। আমরা সকলে জানেন যে 1775 সালে মহারাজা নন্দ কুমারকে ফাঁসি দিয়েছিল, ফাঁসিটা কিন্তু সুপ্রিম কোর্টেই হয়েছিল, দিয়েছিলেন স্যার এলিজা ইনসে। তারপরে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে উঠে যায় হয়ে যায় চলে আসে আমাদের হাইকোর্ট। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাদরামী গল্পে এই হাইকোর্টের সম্বন্ধে বলা আছে, তখন যখন তখন যখন হাইকোর্ট চালু হলো, তখন যখন হারজিত হতো ছেলেগুলো তখন কোথায় যেত, তখন যেতাম সিটি কাউন্সিল, সেটা অবস্থান ছিল কিন্তু লন্ডনে সিটি কাউন্সিল। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে রাধারানী মা জ্ঞাতির কাছে যখন হেরে গেলেন, জ্ঞাতিদার ডিগ্রি জারি করলেন, তখন রাধারানী মা অলঙ্কার দিয়ে বন্ধ দিয়ে সিবি কাউন্সিলে একটা অ্যাপিল করলেন, অর্থাৎ তখন আমাদের অ্যাপিল করতে হতো সিবি কাউন্সিলে, এবং এটা জাহাজে করে যেত, এটা কিডন্যাপ এরকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে সেই বিচার ব্যবস্থা ছিল। সেই সিবি কাউন্সিল বলুন, সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সেখান থেকে আজকের এই যুগে দাঁড়িয়ে আমাদের বিচার ব্যবস্থা ভারতবর্ষের একটা অগ্রগতি দূর বলব,
1: একেবারে একেবারে, এবং সুবৃহৎ, সব থেকে সুবৃহৎ সংবিধান আমাদের এই সংবিধান যাকে অনুসরণ করছি আমরা, তাই না?
0: একদম একদম,
1: ঠিক ঠিক। সুবলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নমস্কার। ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলাম সুবলবাবুর আলোচনা, বেশ কিছুক্ষণ ধরে আমরা হারিয়ে গিয়েছিলাম কলকাতার পুরনো আইন, পুরনো কলকাতার সে যুগের আইন, প্রশাসন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন যে সমস্ত বিষয় আমরা যেন ডুবে গিয়েছিলাম। তো আমরা এখন আনন্দধারা অনুষ্ঠানে এরকমই একটা গান শুনে নিই, কেশরী চ্যাপ্টার 2, ছায়াছবি থেকে শিল্পী পণ্ডিত

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বীরভূম থেকে অম্বিকা দি, বলুন কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ অম্বিকা দি, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আপনি নিশ্চয়ই জানেন, যা আজকে যেহেতু জাতীয় চিকিৎসক দিবস,
1: হ্যাঁ
0: আপনার
1: হ্যাঁ হ্যাঁ
0: আপনার স্মরণে, আপনার ভাবনায় এমন কি কোনো কোনো চিকিৎসককে আপনি পেয়েছেন যার অসাধারণ কীর্তি আপনার মনে রয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ আছে তো, আমাদের বোলপুরি রয়েছেন ডক্টর শিশুবন ব্যানার্জি, যিনি মাত্র 1 টাকায় রোগীদেরকে দেখতেন।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো ওই ডাক্তারবাবুর নাম মানে সকলেই জানেন, উনি বিদেশেও গিয়েছেন বা অনেক রোগীদেরকে, মানে ওনার মায়ের কথা রাখতে, হ্যাঁ, সমস্ত মানুষের জন্য, বড়লোক গরিব সকলের জন্য উনি মাত্র 1 টাকায় রোগী দেখেন। এবং ওনার সান্নিধ্য আমার ছেলে পেয়েছিল, যখন আমার ছেলে 3 থেকে 3.5 বছর বয়স, তখন আমার ছেলে জ্বর হলেই মানে তড়পে যেত, তো ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে, হ্যাঁ, রাত্রে মধ্যে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল
0: আচ্ছা,
1: ডাক্তারবাবু, তো ওই ডাক্তারবাবু উনি আর নেই, এই 2 বছর হলো উনি মারা গিয়েছেন। তো ডাক্তারবাবু সত্যি ধন্বন্তরি ছিলেন, হ্যাঁ,
0: একেবারে
1: বহু, হ্যাঁ, তো ডাক্তাররা, আর আজকে দেখুন ডক্টর যে আজকে, তো সমস্ত ডাক্তারদের প্রতি আমাদের হলো শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম। হ্যাঁ
0: একেবারে একেবারে, খুব ভালো থাকবেন অম্বিকা দি,
1: হ্যাঁ ভালো থাকবেন
0: খুব ভালো
1: আপনিও।
0: থাকবেন। হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আজ জাতীয়

জাতীয় চিকিৎসক দিবস স্মরণে মননে আমরা আজকের আনন্দধারা অনুষ্ঠানে আমরা চিকিৎসকদের, আমাদের যারা পথপ্রদর্শক, আমাদের যে আমাদের এই সভ্যতাকে যারা বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমাদের ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। এবারের ছবি হসপিটাল, শিল্পী গীতা দত্ত।

0: আরেকটি ফোন চলে এসেছে বলতে বলতে আমরা আগে একটি ফোনটি নিয়ে নিই। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: শুভ্রাদি, কেমন আছেন?
1: ভালো আছি,
0: বলুন।
1: আমি 90-এর কথা বলতেছি, সেই সময় আমি 6 মাসের প্রেগনেন্ট।
0: মানে 90 দশক, 90 দশকের কথা বলছেন?
1: হ্যাঁ, সেই
0: হ্যাঁ।
1: সময় আমার বুকে জল জমে যায়, বুকে সারা শরীরে জল জমে যায়।
0: আচ্ছা,
1: ডাক্তার নন্দীর কাছে যাই, তিনি বলেন যে গাছ বাঁচে কিনা তা আসা নাই তো কলে আসা, এই বলে তিনি মেডিকেলে আমাকে ভর্তি করলেন।
0: আচ্ছা,
1: তারপরে ইঞ্জেকশন দিয়ে আমার জল শরীরে জল দিয়ে শুকালেন, তারপরে গাছও বাঁচলো ফলও বাঁচলো।
0: আচ্ছা,
1: সেই ডাক্তার 2 বছর হলো মারা গেছেন, SM নন্দী, তার কাছে তাকে আমি শতকোটি প্রণাম জানাই।
0: একেবারেই। আপনার সেই সন্তানের এখন বয়স কত?
1: বয়স তার 35+।
0: আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে শুভ্রাদি, খুব ভালো থাকবেন।
1: আচ্ছা,
0: খুব ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, আমরা শিলিগুড়ি থেকে শুভ্রাদির মুখে আরেকজন অসামান্য চিকিৎসকের স্মৃতি শুনছিলাম, কথা শুনছিলাম যে কিভাবে, দেখুন এই যে করোনাকালীন সময়ে কি নিরলসভাবে নিজেদের প্রাণের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে আমাদের এই মহান চিকিৎসকেরা দিনের পর দিন, যেখানে আমরা গৃহবন্দী, নিজেদেরকে ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, এই রকম বহু শব্দের বন্ধনীতে নিজেদেরকে বেঁধে রেখেছিলাম। বলতে বলতে আরেকটি ফোন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি ময়নাগুড়ির বোলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
0: ময়নাগুড়ি না?
2: হ্যাঁ,
0: হ্যাঁ মায়াদি, বলুন, কেমন আছেন? হ্যাঁ, আমাদের আজকে যেহেতু জাতীয় চিকিৎসক দিবস, আপনার যদি কোনো ডাক্তারের, কোনো চিকিৎসকের স্মৃতি যদি মনে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনি আমাদের সঙ্গে কথা শেয়ার করতে পারেন।
2: আজকে আমার এক জেঠু ছিল, কানু চক্রবর্তী, এক ডাক্তার ওষুধ মানে খুব সিরিয়াস।
0: মায়াদি, মায়াদি, আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না, কোনো একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে। হ্যালো, হ্যালো, কোনো একটি কারণে যান্ত্রিক গোলযোগের দরুন আমরা মায়াদির সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। মায়াদি, আপনার ফোনটা আমি কাটতে বাধ্য হলাম, কিছুই ঠিকভাবে শোনা যাচ্ছিল না। আপনি পরবর্তীতে আমাদেরকে আবারও ফোন করতে পারেন, আমাদের পরবর্তীতে যে লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, আমরা সারাদিন আজকে অন্যান্য অনেক চিকিৎসকদের কথা শুনব। আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, হাতে আর সময় নেই, হসপিটাল ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে গানটি শুনে নিচ্ছি।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হল আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠান। বহু শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করছিলেন, কিন্তু সময় যে বলছে বিদায় নিতে হবে। এবং আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে পারলেন না, তাঁদের কাছ থেকেও আমরা এই একই বিষয়ে আমরা শুনে নেব তাঁদের অভিজ্ঞতা, তাঁদের স্মৃতিচারণা রাত 10:30 থেকে মনের জানালা অনুষ্ঠানে। আমাদের পরবর্তী যে লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে মনের জানালা, আমরা সেখানেও শুনে নেব তাঁদের স্মৃতিচারণা। আনন্দধারা আজ এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হয়েছে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় সিকিমের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের গতকালের সর্বোচ্চ তাপমাত্রাও কয়েকটি জায়গায় উল্লেখযোগ্যভাবে স্বাভাবিকের থেকে বেশি ছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ ইয়ুকসুম 5, চেল 3, বক্সাদুয়ার 3, গুডহোপ চা বাগান 3, আনন্দপুর চা বাগান 2, ওদলাবাড়ি চা বাগান 2, রায়গঞ্জ 1। আগামী 7 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেড দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মেনি প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ইয়েস্টারডে ম্যাক্সিমাম টেম্পারেচার রোজ মার্কলি এট 1 or 2 প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। রোজ অ্যাপ্রিসিয়েবলি এট এ ফিউ প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল ইয়ুকসুম 5, চেল 3, বক্সাদুয়া 3, গুডহোপ টি এস্টেট 3, আনন্দপুর টি এস্টেট 3, ওদাবাড়ি টি এস্টেট 2, রায়গঞ্জ 1। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শোয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শোয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Weather warning for public services, thunderstorm with gustly wind 30 to 40 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over all the districts of South Himalaya and West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Akashbani Shiliguri, ekhon aaj rater onushthan suchi. Shondha 6:05 minute shunte paben bishesh onushthan alochona tarader kotha. Jatiyo Chikitsak Diwas upolokkhe এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে। রাত 8টায় শুনতে পাবেন বিজ্ঞান ঘরেও বাইরে।

8:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু দে, 9:15 গজল রুনা লায়লার কণ্ঠে, 9:30 বিশ্ব যোগ দিবস উপলক্ষে শুনতে পাবেন একটি বিশেষ অনুষ্ঠান, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল, 10:30 শুনতে পাবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 611 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী শিলিগুড়ি, 1 শুনবেন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান তাহাদের কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান তাহাদের কথা।

0: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সমস্ত চিকিৎসকদের শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান তাহাদের কথা। আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি তিনজন বিশিষ্ট চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডাক্তার পার্থ প্রতিম পান, অধ্যাপক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত।
1: হ্যাঁ, নমস্কার জানাই আপনাকে এবং অবশ্যই শ্রদ্ধা জানাই সমস্ত শ্রোতা বন্ধুদের যারা আকাশবাণীর এই অনুষ্ঠান শুনছেন জাতীয় চিকিৎসক দিবস হিসেবে। এটাতে আমরা সবাই মিলে একটু আড্ডা দেব এটাই ভেবেছি।
0: আমাদের সাথে রয়েছেন ডাক্তার কল্যাণ খান, অধ্যাপক, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকেও স্বাগত।
2: নমস্কার। জাতীয় চিকিৎসক দিবস, তার শুভেচ্ছা সকল শ্রোতা বন্ধুকে আমাদের তরফে। তবে আমার একটা কথা এখানে আছে, সেটা হচ্ছে যে চিকিৎসক দিবস না বলে আমি যেটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে যে চিকিৎসক একা তো কিছু করতে পারে না, সেই জায়গায় আমরা
1: সবাই মিলে সম্মিলিতভাবে টিম ওয়ার্ক বলি যেটা আমরা।
2: একদমই টিম ওয়ার্কের কারণেই আমরা এইটাকে যদি চিকিৎসা কর্মী দিবস হিসেবে বলা হয় তাহলে বোধহয় অনেক বেশি সত্যের কাছাকাছি আমরা থাকি।
1: একদম।
2: তো সকলকে চিকিৎসা কর্মী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
0: আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জয়িতা চক্রবর্তী, মেডিকেল অফিসার, প্যাথোলজিস্ট, ইসলামপুর সাব ডিভিশন হসপিটাল। আপনাকে স্বাগত।
3: নমস্কার। আজ পয়লা জুলাই, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস। তো আজকে আমরা আকাশবাণীতে একটা আড্ডায় উপস্থিত হয়েছি। শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের আড্ডাটা আজকে আপনারা উপভোগ করুন।
0: আজ এই আড্ডার অনুষ্ঠানে আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনাদের মনের কথা আমাদের সাথে, সকল শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে চিকিৎসক জীবনের বিভিন্ন দিক আমরা জানি।

0: থাকতে পারি এবং আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে এই সমাজকে চিকিৎসক ফ্রেন্ডলি করে তুলতে পারি, তাহলে আর দেরি না করে আপনারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করুন, আর আমরা মনোযোগ সহকারে শুনব আর উপভোগ করব আপনাদের আড্ডা।
1: আমাদের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের একটা ছবি শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াটা দরকার। তো আমাদের সেই যাত্রাটা চিকিৎসার ক্ষেত্রে যাত্রা শুরু হয়েছিল যখন আমরা মাধ্যমিক পাশ করেছিলাম, তারপরে থেকে। এবং কল্যাণদা, আমরা তো দুজনেই গ্রামের থেকে উঠে এসেছি, জয়িতা দি কলকাতার মানুষ। হ্যাঁ, সেই সময়ে তখন কিন্তু আমাদের কাছে ডাক্তার তো অনেক দেখিনি, ওই যেগুলো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সেখানে দু একজন ডাক্তার থাকতেন, তো তাদেরকে দেখে তো ভালো লাগতোই। আর আমাদের একটা আশ্চর্য ব্যাপার হলো, আমাদের ডাক্তার হওয়ার অনুপ্রেরণা কিন্তু উত্তম কুমার।
2: একদম ঠিক বলেছো।
1: এবং অগ্নেশ্বর, হ্যাঁ, ওই উত্তম কুমারের যে অগ্নেশ্বর চরিত্র, সেটা দেখেই তখন মনে হয়েছিল না আমাকেও এরকমই ডাক্তার হতে হবে।
2: একই সঙ্গে আমাদের ফ্যামিলিতেও ডাক্তার ছিলেন, শিক্ষক চিকিৎসকও ছিলেন, তাদের দেখে একটা অনুপ্রেরণা, মানে অনেকে বলে যে তোমার কি হবার ইচ্ছে ছিল, তা আমি যতদূর মনে করতে পারি আর যতটা অবধি মনে আছে, তাতে কিন্তু আমার একটাই ইচ্ছে ছিল যে চিকিৎসক যদি হওয়া যায়। তো সেটা তো আর সবার ভাগ্যে শিখে ছেড়ে না, জয়েন্টের শিখে
1: কি বাবা,
2: আমি আর জয়িতা একই ব্যাচের, একই সঙ্গে জয়েন্টের,
3: মানে শুধু MBBS লেভেলের স্ট্রাগলটা না, তার আগে যে জয়েন্টের যে ক্র্যাক করার যে স্ট্রাগলটা, সেটাও কিন্তু ভীষণ একটা বড় স্ট্রাগল।
1: মানে ওই যে দুটো বছর 11 এবং 12, সেই সময় আমাদের তো আর ওই কোনো মানে বাইরের ট্রেনিং ইত্যাদির কোনো সুযোগ ছিল না, মাস্টারমশাইদের উপরে নির্ভর করা, বইয়ের উপরে নির্ভর করা, এবং সেখানে আমাদেরকে মানে প্রতিদিন 16-18 ঘন্টা করে দিতে হতো দু বছর ধরে।
2: একদম 16-18 ঘন্টার সাথে সাথে একই সাথে যেটা হায়ার সেকেন্ডারির পড়া এবং সাথে জয়েন্ট এন্ট্রান্সের পড়া। শুধু তাই নয়, আমাদের সময় একটা ট্রেন্ড ছিল যে একই সাথে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুটোতেই বসবে, এরকম কিন্তু ছিল এবং আমিও বসেছিলাম সেই জায়গায়। আমার নিজের আরেকটা ছোট একটা, এটা এটা শুনলে হয়তো মজা লাগবে, সেটা হচ্ছে আমি যেহেতু দুর্গাপুরে মানুষ, দুর্গাপুরে আমি বলি যে ইঞ্জিনিয়ারিং কলেজের আমাকে ডাক্তারিতে অ্যাডমিশনের জন্যে ইঞ্জিনিয়ারিং কলেজের একটা বড় রোল ছিল। কেন সে, তার কারণ আমাদের ওখানে ছিল আরি কলেজ, রিজিয়নাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং সেই রিজিয়নাল ইঞ্জিনিয়ারিং কলেজের যে মাস্টারমশাইরা, ফিজিক্স বলো, অঙ্ক বলো, কেমিস্ট্রি বলো, এগুলো তো বিশেষ করে জয়েন্টে ভীষণ জরুরি, বায়োলজি ছাড়াও, এই মাস্টারমশাইদের কাছে পড়ে কিন্তু আমরা মেডিকেলে জয়েন্ট পেয়েছিলাম। যে কজন আমাদের ব্যাচের অনেকেই ছিল, জয়িতাও চেনে সকলকেই দুর্গাপুর থেকে।
1: মানে আমার একটু সুবিধে হয়েছিল যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে পরিবেশটা ছিল, মানে মাস্টারমশাই ছাড়াও আমাদের বন্ধুরাই এত বেশি মানে দক্ষ ছিল, সাহায্য করতে পারতো, যে কোনো একটা অঙ্ক আটকে গেলে আরেকজন কেউ করে দিল। সেই একটা
2: ঠিকই, ক্লাস 10 অবধি আমিও যেহেতু নরেন্দ্রপুরের ছাত্র ছিলাম, সেখানে আমার মনে আছে একটা সময় পরপর 3 বছর মাধ্যমিকে প্রথম হয়েছিল আমাদের স্কুল থেকে, এবং যারা সেই প্রথম, সত্যি কথা বলতে তাদেরকে সামনে থেকে দেখতে পাওয়াটাও একটা বিশাল ব্যাপার ছিল। যাই হোক, জয়েন্ট
1: লড়াইটা আমাদের একটা বিরাট একটা লড়াই ছিল।
2: লড়াই শুধু না, এটা এই যে স্ট্রেসটা ওই ছোট বয়সে, আমার এখন এসে মনে হয় আর কি, যে বাচ্চাদেরও আমাদের নিজেদের ছেলে মেয়েকে সত্যি ওই স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়া মানে অনেক কিছু শিখেও যাওয়া যায়, এটাও ঘটনা। কারণ আমার ওই সময় এখনও মনে আছে, নরেন্দ্রপুরে ক্লাস 10 থেকে যখন বাড়ি ফেরার সময় কিছু অসুবিধে হয়েছিল, সেই সময় আমি বাবাকে, ওই যা হয় আর কি, বাবার সঙ্গে এটা রাগারাগি হয়েছিল, তখন বাবা একটা কথা বলেছিল যেটা আমার ভীষণ মানে কি বলবো মনে গেঁথে গেছিল, এবং পরবর্তীতে এই যে প্রসার ভারতী মানে আকাশবাণী সেরকম দূরদর্শনেও একটা অনুষ্ঠান করেছিলাম, আমি তখন 3rd year পড়ি, সেটাও ছিল আবার HIV নিয়ে, তখন সবে সবে HIV এইডস এগুলো নিয়ে আলোচনা চলছে। সেই সময়তে দূরদর্শনে যিনি প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন, উনি তখন ওই কথাটা শুনে খুব আনন্দ পেয়েছিলেন, এবং আমার অনুষ্ঠানটা তো ওটা দিয়ে শুরু হয়েছিল। বাবা বলেছিলেন যে তুই এমন কি করেছিস, ইভেন ক্রাইস্ট হ্যাড টু ক্যারি হিজ ওন ক্রস, বাবা এই কষ্ট করেছে। এবং এটা আমার মনে এত গেঁথে গেছিল যে যেটাতে তাকে ক্রুসিফাই করা হবে সেটাও সে কিনা যীশু খ্রিস্ট
1: গেলে তো লড়াইটা মানে অত্যন্ত
2: কিছু কিছু জিনিস মনে থেকে যায়।
1: এবং তারপরে এই জয়েন্টের পরেই

0: মানে এবার একটু আমার MBBS এর কথাটা বলি, যে আমাদের কলেজ, আমি আর ডক্টর খান একই ব্যাচের, আমরা একই কলেজে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আমাদের একটা মজার ব্যাপার ছিল, আমাদের কলেজটার হসপিটালটা কিন্তু রাস্তার এপারে আর ওপারে, সুতরাং আমরা না কলেজে খুব আনন্দ করে পড়াশোনা করেছি। কলেজের ভাইবস, মানে কলেজের আমাদের ফেস্ট হচ্ছে, নানা রকম কালচারাল প্রোগ্রাম হচ্ছে, পড়াশোনাও করছি, আনন্দ হুল্লোড় করছি, পিকনিক করতে যাচ্ছি, পড়ার যে একটা অসম্ভব স্ট্রেস সেটা কিন্তু আমাদের এই কলেজে এই দিন যাপনের মধ্যে দিয়ে চলে গেছে। তারপরে ধরুন আমরা যখন থার্ড ইয়ারে উঠলাম, আমাদের তো বেডসাইড ক্লিনিক্স হতো, ভীষণ এনজয় করতাম পেশেন্টের সাথে, এবং আমরা ওই সময়টা দিকপাল সব টিচারদের পেয়েছি, হ্যাঁ, এবং তাদের পড়ানো আমরা এত এনজয় করতাম। সন্ধেবেলা আমরা ওই ইমার্জেন্সিতে চলে যেতাম, তখন একটা বন্ধুদের মধ্যে লড়াই হতো কে কটা টিটেনাস ইঞ্জেকশন দেবে। ওই টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়াই একটা বিরাট ব্যাপার, যে বাড়িতে গিয়ে গল্প করবো যে আজকে ইঞ্জেকশন দিয়েছে এত।
1: ওই সময়তে অনেক মানে স্বাস্থ্যকর্মী যাদেরকে বলি আমরা, তাদের কাছে অনেক কিছু শিখেছি আমরা, সুচার যে সেলাই করা,
0: সেলাই করা
1: কোন ডাক্তার বাবু শেখায়নি কিন্তু আমাদের,
0: ওই সেলাই করাটা বিশাল একটা উদ্দীপন, মানে উত্তেজনা, আজকে সেলাই করব,
2: মানে নার্সিং এর দিদিরা শিখিয়েছেন কত কিছু।
0: হ্যাঁ, আমরা মানে ভীষণ আমরা পেশেন্ট ওরিয়েন্টেড ছিলাম, মানে অতটা বুকিশ ছিলাম না আমরা, সারাক্ষণ কিন্তু ওয়ার্ডে পড়ে থাকতাম।
2: আমাদের তখন বলা হতো যে মানে জামাটা যতক্ষণ না রংটা ওই ওয়ার্ডের বিছানার রঙের মতো হচ্ছে ততক্ষণ তুমি শেখোনি কিছু।
0: তারপরে যখন নতুন নতুন ওটিতে প্রথম প্রথম, তো আমাদের দু একজন বান্ধবী তো মানে অজ্ঞান হয়ে পড়ে গেল রক্ত দেখে, কিন্তু ওই যে সময়টা আমরা পেরিয়েছি না, ওগুলো কিন্তু আমাদের একটা গোল্ডেন আওয়ার্স ছিল।
2: তবে দিদি তুমি এটা ভুলে গেছো নিশ্চয়ই, যে এক একটা প্রপ, মানে ফার্স্ট প্রফেশনাল, সেকেন্ড প্রফেশনাল এবং থার্ড প্রপ, এক একটা প্রপ পাস করতে, কারণ তখন আমাদের নিশ্চিত ছিল হ্যাঁ ওই 150 জনের মধ্যে 30 জনকে সাপ্লি দেওয়াই হবে, মানে আমরা পরে আবার 3 মাস পরে তারা পরীক্ষা দিতে পারবে।
0: এখন যেটা হোম সেন্টার হয়ে গেছে, আমাদের সময় তো সেটা ছিল না, আমরা অন্য কলেজে অন্য টিচার, আমরা কাউকে চিনি না। এবার আমার মনে আছে ফার্স্ট প্রফেশনাল আমাদের তো ডিসেকশন ছিল, মানে ডিসেকশনের উইন্ডো দেখতে হতো, এবার আমাদের রাত্রিবেলা বডি দেখতে হবে, কোথায় আমার মেডিকেল কলেজে সিট পড়েছিল, এবার ওখানে ডোমকে ধরে বডি দেখে ওই উইন্ডো গুলো আইডেন্টিফাই করে তারপরে পরের বা পরের দিন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি, মানে
1: অন্যান্য সমস্ত ইয়েতেই প্যাথোলজির স্পেসিমেন দেখতে যাওয়া মনে আছে। এইখানে আমার ডক্টর প্রফেসর সমর মিত্রর কথাটা খুব মনে পড়ে, মানে আমাদের যিনি
2: আমাদের দাদু অ্যানাটমিতে,
1: হ্যাঁ অ্যানাটমিতে আমরা
2: সবাই দাদু বললে না, ইনি একটা ছোট্ট কথা
1: তোমাদের কলেজে,
2: হ্যাঁ আরে আমি খুব একটা অ্যানাটমির পার্ট পরীক্ষা হতো না, এক একটা অংশ যে আপার লিম আইটেম, হ্যাঁ তো আমরা ওই পরীক্ষা দিতে, আমি পরীক্ষা দিতে গিয়েছি আর অত্যন্ত বাজে উত্তর দিয়েছি। হ্যাঁ তো উত্তর দেওয়ার পরে AKD খুব বিখ্যাত টিচার ছিলেন, সেই AKD আমাকে বলছেন তুমি এটা কোত্থেকে বললে, আমি বললাম স্যার দাদুর বই থেকে, দাদু হয় তোমার, মানে প্রথমেই একটা বকা, তারপর বললেন তুমি একটা বই লেখো, বুঝলে তুমি একটা বই লেখো
1: না দাদুকে। এটা সবচেয়ে মজার হচ্ছে আমরাও দাদু বলতাম, আমরা ক্লাসে শুধু তাই নয়, আমার দিদা অ্যানাটমির, হ্যাঁ প্রফেসর বানি মার্জি,
2: আমরা খুব ভয় পেতাম
1: তোমাদের কলেজে,
2: আমাদের কলেজে
1: পড়া মানে
2: মেডিকেল কলেজে
1: চিকিৎসক শিক্ষক ছিলেন, এবং ওনার হিস্টোলজি বই আছে, তো উনি যেহেতু আমার দিদা মানে মায়ের মামিমা, উনিও কিন্তু সমর মিত্রকে দাদু বলতেন, আবার আমিও দাদু ওনার নাতি হিসেবে। দাদুর একটা কথা ছিল, উনি বলতেন যে দুটো রাত তোমাকে মনে থাকবেই যারা ডাক্তার হয়, তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে পরীক্ষার আগের দিনের রাত আর কি, সঙ্গে মেডিসিনটাও উনি জুড়তেন কিছু কিছু ক্ষেত্রে, আর নিজের বিয়ের রাত, এই দুটো রাত চিকিৎসকদের মনে থাকবে।
2: আর প্রতিটি পরীক্ষার রাতই মনে আছে এখনো, এবং
1: ওই ভলিউম,
2: এবং রাত রাত মানে কি
0: প্যাথোলজির সময় স্লাইড দেখতে যাওয়া, সেহেতু
2: রাত মানে কি আমরা আমরা মানে আমি মেডিকেল কলেজের মেন হোস্টেলে কোনোদিন আমরা সন্ধেবেলায় পড়তে বসিনি, এটা সত্যি কথা, সন্ধেবেলাটায় আমরা পড়তে বসবো ভাবতাম, তারপরে একটা আড্ডা শুরু হতো রাত্রি 12টার সময়, মানে এই আড্ডাই হলছে পড়া হয়নি, তখন 12টার সময় আমরা পড়তে বসতাম, তারপরে 2:30-3টের সময় একটা মানে ব্ল্যাক কফি খেতাম কেটলিতে গরম করে, আর তারপর 4:30-4:30-5 অবধি পড়তাম, এটাই আমাদের অভ্যেস ছিল, সন্ধেবেলাটায় পড়তে বসলেই আড্ডা হয়ে যেত, কারণ ওই একটা রুমে 4-5 জন, মানে আমাদের হোস্টেলগুলো কিন্তু সেরকম মানে খুব ভালো যে হোস্টেল ছিল তা না, গে
1: সেটা ঠিক, এখন ছাত্ররা অনেক ভালো হোস্টেল পায় ঠিকই, এবং সেটা খুবই জরুরি ছিল,

0: ইওর মাইন্ড। এবং পরবর্তীতে পড়েছি যে বিধানচন্দ্র রায় নাকি উনিও যেহেতু মেডিকেল কলেজেরই ছাত্র ছিলেন, উনিও ওই শিলটা দেখেছিলেন এবং ওনার লেখাতেই রয়েছে যে ওইটা তার জীবনের মন্ত্র হয়ে যায়। তা আমারও ভীষণ, এবং পুরো ইয়েটা আমার মামাও যেহেতু ডাক্তার সাইকিয়াট্রিস্ট, উনি মামারও কথা ছিল যে দুটো জিনিস মেনটেন করবি, একটা হচ্ছে যে যেটাই করবি প্রচণ্ড জোরের সাথে প্রচণ্ড মন দিয়ে করবি, আর দ্বিতীয় হচ্ছে একদম সত্যি কথাটা বলে দিবি। যে আমার অ্যানাটমিতে আমার মনে আছে যে যখন এনআরএসে সেই তুই যেটা বলছিলি যে হোম সেন্টার নয় অন্য কলেজে পরীক্ষা দিতে গেছি, তখন যে জায়গাটা পয়েন্ট করে দেখানো হচ্ছে যে এটা কী স্ট্রাকচার বলো, সেই সময় না আমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি না, ওর উপরে ফরমালিন মানে যেটার মধ্যে বডি প্রিজার্ভ করা হয় আর কি, সেই ফরমালিন পড়ে আছে। তা আমি এখনও মনে আছে আমি বলেছিলাম স্যার আমি ফরমালিন দেখতে পাচ্ছি, ওর তলায় যে মাসলটা আছে সোয়াস মাসলটা উনি দেখানোর চেষ্টা করছিলেন, তো সেটা আমি বলিনি, আমি ফরমালিন বলেছি। উনি রেগে গেছিলেন কিন্তু মনে মনে আনন্দ পেয়েছিলেন আমি নিশ্চিত। আজকে আমি নিজে শিক্ষক চিকিৎসক হিসেবে আমি বুঝি যে হ্যাঁ এটা উনি আনন্দ পেয়েছেন, তখন ওটা ডোমকে দিয়ে মুছিয়ে দিলেন।
1: এটা নিয়ে বলি তোমাকে আরেকটা কিছু মনে পড়লো, যে ওই একটা ব্যাঙের নাচ নিয়ে একটা গ্রাফ করতে হলো না ফিজিওলজিতে, ওটাতে অনেক সময় ওই যারা গ্রুপ ডি থাকতেন তারা অনেক সময় ওটা সাহায্য করে দিতেন। তো আমি না কারো সাহায্য নিইনি এবং আমার গ্রাফটা অত ভালো হয়নি, এবং তার জন্য খারাপ গ্রাফ হয়েছিল, সেই জন্য কিন্তু আমি নম্বরটা বেশি পেয়েছিলাম।
0: যে ওটা বোঝা যাচ্ছে তুমি নিজে করেছি। তো যাই হোক, MBBS যেমন একরকম হলো, সঙ্গে তারপরের যে স্ট্রেসটা, এইটা অনেকে যারা ডাক্তার
1: ইন্টার্নশিপ
0: ডাক্তারদের সঙ্গে জড়িত নয় যারা, তাদের পক্ষে ওই জায়গাটা অনেক সময় মাথায় থাকে না যে ইন্টার্নশিপ হস্টাফশিপ এবং তারপরে ওই যে স্ট্রেস।
1: মানে ইন্টার্নশিপেই দেখো না, ইন্টার্নশিপে মানে মানে সার্জারি যে আমরা তখন ইয়ে করছি, তখন সার্জারিতে ইন্টার্নশিপের সময় সকাল 9টায় আউটডোর শুরু হলো, বিকেল অবধি আউটডোরটা মানে 2:30 অবধি আউটডোর হলো,
0: ঠিক
1: তারপরে সোজা ওটিতে চলছে, ওটি কন্টিনিউয়াস ওটি চলছে,
0: এমার্জেন্সি ওটি,
1: এমার্জেন্সি ওটি, পরের দিন সকাল 9টা অবধি এমার্জেন্সি ওটি, তারপরে ওই আগের দিনের পেশেন্টের রাউন্ড
2: রাউন্ড
1: ব্লাড টানা, এবং তারপরে 2:30-3টের সময় হাউস স্টাফ বলছে এবার তুই বাড়ি যেতে পারিস, মানে 36 ঘন্টা পরে এবার তুই, এবং তখন না বাড়ি ফিরে খাবো না ঘুমাবো কোনটা বুঝতে পারছি না।
0: ঠিক একদম, এবং সত্যি কথা বলতে শরীর মনের উপরে যে চাপ ওই সময়টায় পড়ে, আরেকটা জিনিস যে ওর সাথে সাথে আর যেন কিছু করা যায় না, মানে ডাক্তারিটা একটা একটা ফুল টাইম যে দিতে হয় সেই বিষয়টা, কিন্তু তার কারণেই হয়তো আমাদের আরো অনেক কিছু শুকিয়ে যায় মরে যায় আমাদের মনের মধ্যে জিনিসগুলো।
1: কিন্তু লড়াইটা
0: চলতে থাকে, কিন্তু তার জন্যই আমার নিজের মনে হয়েছে আমাদের তার জন্যই বয়সটা অনেক পড়ে হয়।
1: আমরা যখন ইন্টার্নশিপ করছি আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুরা তখন চাকরি শুরু করে
0: দিয়েছে,
1: তখন তারপরে এবার আমাদের আবার এই তারপরে পড়া শুরু হয়ে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের, 23টা সাবজেক্ট একসাথে নিয়ে বসছি, হ্যাঁ, এবং এবং মানে ঘুমানোর সময় ওই বইগুলো এমনভাবেই খাটটায় থাকতো, ছোটো তো হোস্টেলের ছোটো ঘর ছোটো খাট, এই বইগুলো এমনভাবে খাটে থাকতো ওগুলোকে সরাবার সময় হতো না, শক্তিও হতো না, ওই বইগুলোকে একদিকে রেখে কোনো রকম এক ফুট জায়গার মধ্যে ঘুমিয়ে পড়া।
0: আমি আমি তো আমার জীবনে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন পরীক্ষাটা আপনি আর কোনোদিনই দিতে চান না, তাহলে আমি বলবো যে
1: এন্ট্রান্স, এমডি এন্ট্রান্স,
0: এমডি এন্ট্রান্স আর আমি দিতে চাই,
1: আর দিতে চাই না বলে বাবা।
0: ওই সময়তেও আমার একটা যেটা হয় আর কি, যে আমার এখনো মনে আছে যখন খুব কষ্ট হতো যে পড়তে গিয়ে, তখন একটা ইয়ে আবার সে মনে মনে সবসময় আওড়াতাম আর কি, যে একটা ইয়েতে পেয়েছিলাম। তখন তো আমাদের যেটা সুবিধে হলো সেটা হচ্ছে যে আমরা দেখ আমাদের একটা সময় ছিল যে কোনো কিছু পড়তে গেলে লাইব্রেরি ছাড়া কোনো
1: রাস্তা ছিল না, এবং আমরা জেরক্স করাতাম,
0: হ্যাঁ,
1: লাইব্রেরি বইগুলো জেরক্স করে নিজের কাছে রাখতাম
0: একদম, তখন সেই ডিজিটাল প্রিন্ট,
1: হ্যাঁ ডিজিটাল প্রিন্ট হতো,
0: মনে আছে? তো সেইখান থেকে আমরা কিন্তু আবার নেট আসছে সেই সময়টাও আমরা ওই ওই ট্রানজিশন
1: পরের দিকটাতে পেয়েছি,
0: তো তখন আমার মনে আছে এমডি
1: যখন এমডি করছি যখন তখন নেট পাচ্ছি,
0: তখন শুরুতে আসছে, তো তখন পড়তে পড়বার সময় কিছু কিছু এরকম গ্রুপ ছিল যারা হচ্ছে একসাথে পড়ছে ইত্যাদি, সেইখানে লেখাটা পেয়েছিলাম যে ওয়েন দ্য গোয়িং গেটস টাফ only the tough gets going. Sheita bar moner moddhe aurate hoto tobei sei jotta
1: tobei sei lorai
0: abar arekta subject notun kore revision kora shuru koro otogulo subject shottyi kothin
1: byapar chilo tarpor emni power poreo abar

0: তিন বছরের একটা লড়াই,
1: সেই লড়াইটাও একটা বিরাট
0: বিরাট লড়াই,
2: ভীষণ
1: ভীষণ,
0: সেটাও পাস করব কি না পাস করব, মানে আমরা তো এই যে বললাম না গ্রামের স্কুলে পড়েছি, তখন স্কুলের ফার্স্ট বয়, মানে সবাই যারা জায়গাতে, তো আমরা যে পাস ফেল নিয়ে চিন্তা করতে হবে এটা ডাক্তারিতে ঢুকে প্রথম জানলাম। হ্যাঁ, বাড়িতে জানছে ফেল করে গেল, এটা তো বিরাট একটা ব্যাপার। হ্যাঁ,
2: সেটাই, আমরা সত্যি আমাদের বাড়ির মানুষজন যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে,
0: সে তো বটে,
2: এবং আমরাও বোধহয় সমাজের কাছে আমাদের কোথাও একটা মনের মধ্যে তৈরি হয় যে আমাদের এই সাপোর্টটা, মানে এই কথাগুলো জানার পরে যে সাপোর্ট একটা অন্তত আসুক এই এই দিক থেকে। এবং একই সঙ্গে ভেবে দেখো, আমরা কিন্তু কোনো জায়গায় কোনো জায়গাতে, আমার তো মনে পড়ে না, এখন অ্যাটকম নিয়ে প্রচুর চিন্তা ভাবনা হচ্ছে, ছাত্রদেরকে পড়ানো হচ্ছে অ্যাটিটিউড, এথিক্স, কমিউনিকেশন, আমাদের সময় তো এই বিষয়গুলো
1: ছিল না,
2: ফর্মাল ছিল না,
0: ফর্মাল পড়াতে হয়নি, কিন্তু আমরা আমাদের শিক্ষকদের দেখে শিখেছি যে কিভাবে মানে নিজেদের সাথে কথা বলতে হয়, সিনিয়রদের সাথে, টিচারদের সাথে কথা বলতে হয়, রুগীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, রুগীর বাড়ির লোকেদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এটা শুধু আমরা প্রতিদিন অবজার্ভ করে করেই শিখেছি
2: একদম।
0: মানে আমি আমরা 10 বছর অ্যাভারেজ সবাই পড়াশুনো করেছি এই ডাক্তারি বিষয়ে, তো কেউ আরও বেশি, তো সেক্ষেত্রে কিন্তু মানে আমি এখনও মনে করি যে এই 10 বছরের মধ্যে পড়ার জিনিসটা আমাদের মাথায় আছে 2 বছরের, আর এই 8 বছর হচ্ছে যে আমরা কী করে ব্যবহার করতে হয় মানুষের সাথে, একটা কঠিন পরিস্থিতি কী করে সামলাতে হয়, সেই জিনিসগুলোই শিখেছি 8 বছর ধরে।
2: একদম একদম, এবং এবং দেখো যে আমাদের কাজটা আরও বেশি কঠিন আমি বলবো, কারণ আমরা সত্যি কথা বলতে একটা ট্রানজিশন মানে জেনারেশন আর কি, সেই জায়গাতে সব দিক থেকে, মানে অগ্নিশ্বর থেকে শুরু করে বদমাইশ ডাক্তার বলছে সমাজ, এটা সত্যি আমরা অভ্যস্ত ছিলাম না, এবং সঙ্গে হচ্ছে যে একটা প্রফেশনকে এইভাবে দুর্নাম করে দেওয়ার একটা প্রচেষ্টা সামগ্রিকভাবে সমস্ত দিক থেকে সমাজের ইয়ে থেকে, এটা কোথাও একটা ব্যথা দেয়। এটা কোথাও
0: দেখো আসলে কি সামগ্রিকভাবে একটা সামাজিক অবক্ষয় তো ঘটছেই, সেটা আমরা অস্বীকার করতে পারি না, এবং কোনো একটা প্রফেশন তো সেটার বাইরে যেতে পারে না, কিছু নিশ্চয়ই অল্পসংখ্যক মানুষ এর মধ্যে এরকম হতেই পারেন আমাদের ডাক্তারদের মধ্যেই, কিন্তু এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে একজন রোগীকে প্রাণ বাঁচানোর জন্য আমি দেখেছি এমার্জেন্সিতে, আমি নিজে এমার্জেন্সির ডাক্তার নই এখন, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে আমরা কোয়ালিটি অফ লাইফ, মানুষকে কীভাবে মানে আরও বেশি ব্যথামুক্ত সুস্থ জীবন দেওয়া যায় সেটা নিয়ে আমরা ভাবি, কিন্তু আমরা এই এমার্জেন্সিতে দেখেছি যে 48 ঘন্টা 72 ঘন্টা লড়াই চলছে একটা রুগীকে জীবনে ফিরিয়ে আনার জন্য, সে কি বিভৎস লড়াই, খাওয়া নেই দাওয়া নেই, ডাক্তারদের একটা টিমে,
2: তার মধ্যে তোমার নলেজ স্কিলের থেকেও একটা ইমোশন থাকে,
0: ইমোশন
2: ভীষণ একটা ইমোশন মানে আমাদের মধ্যে কাজ,
0: মানে আমার জানা কোনো ডাক্তার নেই যে মানে ইচ্ছে করে পেশেন্টের ক্ষতি চায়, আমার জানা কোনো বন্ধু নেই, কারো একটা গাফিলতি একটা হতেই পারে যে মানে কেউ তো ভগবান না, হ্যাঁ এটা ডাক্তাররা ভগবান, এটা আগের কথা বলা হতো, আমরা নিজেদেরকে ভগবান বলে দাবি করি না, আমাদের ভুল হতেই পারে,
2: ভগবান তো মানুষের মধ্যে,
0: মানুষের মধ্যে
2: মানুষ তো ভগবান, আমাদের সবচেয়ে বড় ভগবান যদি হয় সেটা আমরা
0: নিজেদের
2: মধ্যে, তাই না,
0: তো সেই সেই
2: সেইভাবে আমাদেরকে কিন্তু শেখানো হয়েছে।
0: তবে একটা জিনিস কি জানো কল্যাণদা, মানে আমরা তো দু ক্ষেত্রেই কাজ করি, আমরা তিনজনেই দুই ক্ষেত্রেই কাজ করি, আমরা সরকারি ক্ষেত্রেও কাজ করি এবং বেসরকারি ক্ষেত্রেও কাজ করি, তো সরকারি ক্ষেত্রে অনেক চাপ বেড়ে গেছে, জনসংখ্যা বেড়েছে, প্রতিদিন আউটডোরে রোগী বেড়ে গেছে, সমস্ত ক্ষেত্রেই রোগী বাড়ছে, তা সত্ত্বেও এবং আমরা অত সংখ্যক ডাক্তার নেই বা অত সংখ্যক চিকিৎসাকর্মী নেই, তা সত্ত্বেও তুমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আছো, আমাকেও একটা অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হয়, জয়িতাদিকেও একটা কাজ দায়িত্ব নিয়ে করতে হয়, তো কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকি সরকারি জায়গা থেকে, এবং পরিষেবা মানুষ পাচ্ছে বলেই এখনও সরকারি জায়গায় আসেন। আর দ্বিতীয় যেটা বেসরকারি ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আগে যেমন ডাক্তারদের নার্সিংহোম, ডাক্তাররা কয়েকজন মিলে একটা কিছু একটা চেষ্টা করছেন, তার মধ্যে যে এথিক্সের জায়গাটা থাকতো, এখন দুর্ভাগ্যক্রমে এটা বলতে বাধ্য হচ্ছি যে দুর্ভাগ্যক্রমে অনেকটা কর্পোরেটের হাতে চলে যাওয়ার জন্য, কর্পোরেট সমস্তটা নিয়ন্ত্রণ করছে, বড় বড় হাসপাতালগুলো সব কর্পোরেট নিয়ে নিয়েছে, এবং তারা অন্য ব্যবসার সাথে চিকিৎসা ব্যবসাটাকে একই রকম, মানে আলু ব্যবসা, কাপড় ব্যবসা, চিকিৎসা ব্যবসা, মানে একই মানুষ তার হয়তো এরকম 25 রকমের ব্যবসা আছে, এবং প্রত্যেকটা ব্যবসা থেকে একই রকমভাবে মুনাফা চাইছেন।

0: এবং তার তার বলিটা হচ্ছেন চিকিৎসকরা, ডাক্তাররা, ডাক্তার কর্মীরা,
1: আমাদের যে টিমটা, তার মধ্যেই তুমি বলছো ব্যবসায়িক মানসিকতাটা যেন একটু মানে আধিপত্য বিস্তার করছে
0: না টিমটার মধ্যে? হ্যাঁ, টিমটার মধ্যে কিছুটা করছে
1: না। এই কর্পোরেটের এদের যাদের কথা আমরা বলছি, যারা ইনভেস্টর, তাদেরকে ছাড়া তো কোনো প্রফেশন চলতে পারে না, এটাও ঠিক। তুমি যেমন যেমন শুধু সরকারি ব্যবস্থায় তুমি সমস্তটা আমরা কভার করতে পারবো না, একই জায়গায় আমার নিজের যেটা চিন্তা সেটা হচ্ছে, দেখো আমাদের যে ভালো এবং খারাপ দুটোই আসে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে ডক্টর পপুলেশন রেশিও। কারণ আমাদের গুরুত্বটা এই কারণেই ছিল যে অনেক মানুষের মধ্যে একজন ডাক্তার, যেটা আমাকে, আমি যখন গ্রামে বীরভূমে চাকরি করেছি সেই সময় আমাকে একজন আর বলেছিল একজন, যে আমি বাইকে করে অনেক রাত্রে ফিরবো, তো ওখানে বেশ মানে ডাকাত টাকাতেরও গণ্ডগোল ছিল ওই সময়। তো সেই জায়গাতে আমার তখন একটু আতঙ্কিতভাবে জিজ্ঞেস করতে, তখন গ্রামের ওরা বলেছিল যে ডাক্তারবাবু আপনাকে কেউ কিছু করবে না। কেন? বলছে এরকম তো আর নয় যে বহু ডাক্তার এখানে আছে, আপনাকে সবাই চিনবে, আপনাকে যদি ধরে বুঝতে পারে সাথে সাথে ছেড়ে দেবে। তো এই জায়গাটা,
0: এই সম্মানটুকু আমাদের ছিল,
1: ছিল কারণ হচ্ছে ডক্টর পপুলেশন রেশিও। আর সেই ডক্টর পপুলেশন রেশিওর কারণেই মানে যেহেতু অনেক বেশি পেশেন্টকে আমাদের দেখতে হচ্ছে, যে কথাটা আমরা বলছিলাম যে অনেক বেশি আমরা হয়তো ইয়ে হয়ে পড়ি, টায়ার্ড হয়ে পড়ি ইত্যাদি, সেইটার কারণেই কিন্তু আবার আমাদের অসুবিধেগুলোও আসে,
0: কিছু ভুল হয়ে যায়,
1: কিছু মানুষ আমাদের উপরে,
0: প্রত্যেকটা মানুষকে সমানভাবে সময় দেওয়া যায় না,
1: হতে পারে, সেই ঘটনাগুলো ঘটে। প্লাস হচ্ছে যে মানুষের যে তোমার কি বলবো, অপ্রাপ্তির যে জায়গাটা সেটা বেড়ে যায়। তো এই জিনিসটা আজকের দিনে, যেহেতু দেখো এখন প্রত্যেক জেলাতে প্রায় মেডিকেল কলেজ, আজকের দিনে সেটা কমতে চলেছে। আমাদের যারা একই ক্লাসে, একই ইয়েতে, ইয়ারে আমরা পড়তাম, তাদের মধ্যে মহিলাদের সংখ্যাও কিন্তু দেখা যেত কম। তো তোকে, তোকেও তো আমাদের থেকে বোধ হয় বেশি স্ট্রাগল করতে হয়েছে।
2: বাড়তি একটা স্ট্রাগল। একটা তো ধরুন মহিলা হিসেবে এটা সিকিউরিটির ব্যাপার আছে, একটি ছেলে যদি মানে সে ক্লাস করে যদি রাত 10-11টায় ফেরে তার কিছু অসুবিধে নেই, কিন্তু সেখানে আমি রাত্রিবেলা, আমি যেটা বলছিলাম ডিসেকশনের ব্যাপারটা, এই আমাকে বাবা তো কিছুতেই যেতে দেবেন না, যে না অত রাত্রে তোমাকে ওখানে আমি ছাড়বো না। তো অনেক কষ্ট করে, কাকুতি মিনতি করে আমি বললাম যে বন্ধুদের সাথেই যাবো, বন্ধুদের সাথেই ফিরবো। এই যে ইনসিকিউরিটির জায়গাটা মা বাবা যেটা ভুগেছেন, সেটা হয়তো প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই এটা হয়েছে। এটা তো ধরুন পড়াশোনা করার সময় অবধি একটা ব্যাপার, এবার ধরুন আমাদের যখন নাইট ডিউটি থাকতো ওই সময়টা একটা সিকিউরিটির ব্যাপার ছিল। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে মানে আমি তো গাইনিতে হাউসস্টাফশিপ করেছি, ওখানে তো রাউন্ড দ্য ক্লক ইমার্জেন্সি, নানা রকম পেশেন্ট এবং নানা রকম পেশেন্ট পার্টি আসতো। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যে ইন্টার্নশিপ, মানে আমার ওই শিক্ষানবিশ পার্টটা ইন্টার্নশিপ হাউসস্টাফশিপে, ওই সিকিউরিটির যে একটা ব্যাপারটা না, তখন আমি না কিছু ফিল করিনি সত্যি কথা বলতে। মানে কলেজের ব্যবস্থাও খুব সুন্দর ছিল, রাত্রিবেলা ওখান দিয়ে হেঁটে আমরা হোস্টেলে ফিরতাম, সেরকম কোনোদিন আমি মানে সেরকম ওই অবস্থায় ফিল করিনি। কিন্তু যেটা আমি ফিল করেছি পাশ করবার পরে, যখন আমি চাকরিতে জয়েন করলাম এখানে, যখন আমি নর্থ বেঙ্গলে আমার ফার্স্ট পোস্টিংটা হলো, আমি একটি গ্রামীণ হাসপাতালে নকশালবাড়িতে প্রথম চাকরি আসলাম, ওখানে আমি সম্মানটা খুব পেয়েছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখেছি একটা জেন্ডার বায়াস ভীষণ কাজ করেছে। ধরুন আমি আউটডোরে আমি বসেছি, আমার সাথে আমার সতীর্থ বসেছেন, তিনি পুরুষ, তো আমি যেটা দেখছিলাম মানে ট্রেন্ডটা দেখছিলাম যে আমার কাছে পেশেন্ট কম আসছে, আমাকে একটু মানে তির্যক একটা দৃষ্টি দিল, দিয়ে তারপরে চলে গেল কিন্তু তার কাছে অনেকটা বেশি পেশেন্ট আসলো। তো আমি এটা বলতে চাইছি না যে আমি একজন পুরুষ ডাক্তারের থেকে আমি ভালো কি খারাপ, আমি সেই জাজমেন্টে যেতে চাইছি না, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি অনেক ফিল করি। যেমন শিলিগুড়ি হাসপাতাল, শিলিগুড়িটা তো মোটামুটি শহর কেন্দ্রিক, ওখানে যখন আমি বসেছি আমাকে দেখছে, আমার গলায় সেথো আছে, আমি লিখছি, কিন্তু পেশেন্ট এসে বা পেশেন্ট পার্টি এসে উল্টো দিকে যে ছেলেটি বসে মানে খাতা কলমের যে কাজ করে, তার কাছে তার কমপ্লেন্টসগুলো বলছে, ডাক্তারবাবু আমার এটা হয়েছে, ডাক্তারবাবু আমার এটা হয়েছে। এবং এখনও অবধি আমি যে মানে ইসলামপুরে কাজ করি, ওখানে যে ব্রাদার, এখন তো আমাদের ব্রাদাররাও আছেন আমাদের সাথে কাজ করেন, সিস্টারদের সাথে, বা ব্রাদারদের গিয়ে বলছে ডাক্তারবাবু আমার এটা হয়েছে, আমার দিকে তাকাচ্ছেন, এবার তারা খুব অপ্রস্তুত হয়ে পড়ছে, তারা আমাকে বলছে, তারা বলছে ম্যাডামকে বলো, বলছে না, এটা একটা হয়েছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি এখন অবধি ফেস করি।
1: এটা একটা তোকে ছোট করে বলি যে ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে আমরা ওই ওখানে ন্যাশনালে পড়াকালীনই দেখেছিলাম যে এই যে একটা প্রেফারেন্স যেটা থাকে, তুই যেরকম বলছিস যে আমাদের একটা জেন্ডার প্রেফারেন্স থাকে, তো সেটা তো ধর গাইনিতে আমিও যেহেতু হাউসস্টাফশিপ করেছিলাম সেই সময়,

0: বলতে যাচ্ছে এটা, সেটা অ্যাডভান্টেজ আবার,
1: সেইটা আবার মানে মহিলা
0: মহিলারা সেই অ্যাডভান্টেজ,
2: তখন মহিলা ডাক্তার নেই
1: অ্যাডভান্টেজ হয়। কিন্তু ওই ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে যেটা আমি আর্টিকেলটাতে পড়েছিলাম যে পুরুষদের কিন্তু তোর এই যে প্রেফারেন্সটা অনেক বেশি, এটা একটা অদ্ভুত জিনিস যেটা ওই ওইখান ওই স্ট্যাটিস্টিক্যালি বেরিয়ে এসেছিল যে মানে একজন মহিলা সে চায় যে মহিলা ডাক্তারকে দেখাতে, যতটা চায় সে পুরুষ ডাক্তারকেও দেখাতে পারে, কিন্তু একজন পুরুষ বিশেষ করে তার যদি কোনো কিছু এরকম ইয়ে থাকে, গোপন কিছু জিনিস বলার থাকে, তাহলে সেক্ষেত্রে সে সবসময় চায় পুরুষ ডাক্তার, সে কিন্তু মহিলা ডাক্তারের কাছে স্বচ্ছন্দ একেবারেই নয়। তো এইটা এইটা কিন্তু ওই সময় দেখেছিলাম, এখন এটা হতে পারে
2: আস্তে আস্তে এগুলো কাটছে, কারণ কারণ অনেক মানে মহিলা ডাক্তার তো বাড়ছে।
0: আর মহিলা হিসেবে ধরুন একটা সময়ের পরে তো আমাদের সংসার জীবনে প্রবেশ করতেই হয়, তো সেখানে আমি সংসার করতে গিয়ে মানে সংসার আর কেরিয়ারকে ব্যালেন্স করতে গিয়ে দেখেছি যে আমার দুটো দিকই নষ্ট হয়েছে, যেরকম আমার কেরিয়ারও কিছুটা কম্প্রোমাইজড হয়েছে, আমার সংসারও কিছুটা কম্প্রোমাইজড হয়েছে। আমার ছেলে মেয়েকে আমি সেরকমভাবে সময় দিতে পারিনি, আমার হাজব্যান্ডকে সেরকম সময় দিতে পারিনি, উনিও সেম প্রফেশনে আছেন, তো এবার ওই দুজনেই একই প্রফেশনে থাকাতে আমার ছেলে মেয়ে এতটাই ডিপ্রাইভড হয়েছে যে হয়তো আমার ছেলে মেয়ে দুজনের কেউ ডাক্তারি প্রফেশনে যায়নি, হয়তো ওদের মনের কোনায় কোথাও ছিল যে মা বাবা দুজনেই এত ব্যস্ত, আমরাও যদি এই লাইনে যাই তো আমরাও সেরকমই ব্যস্ত হয়ে যাব, মনের কোনায় সেটা
1: ডিটারডেন্ট হিসেবে কাজ করে।
0: হ্যাঁ, সুতরাং ওরা মানে ইচ্ছে ছিল কিনা জানি না, কিন্তু ওরা যেতে চায়নি, ওরা বলেছে না তোমরা তো এখনো তোমাদের কেরিয়ার নিয়ে স্ট্রাগল করছো, রামগঞ্জ হচ্ছে রেফারেল টু ইসলামপুর, তো কোনো কারণে একটি বাচ্চা ওখানে মারা গেছে, তাকে ওখানে ডেথ ডিক্লেয়ার করা হয়নি, তাকে সেই বাচ্চাটাকে নিয়ে এসছে আমাদের হাসপাতালে, হাসপাতালে ইমার্জেন্সিতে আমি আছি। এবার যে আমি ডেথ ডিক্লেয়ারটা করলাম, পার্টি এমন ভাবে আমার উপরে এসে মানে মানে প্রায় চড়াও হওয়ার মতো যে যেন দোষটা আমি করে ফেলেছি, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু তখন মনে হয় যে সিকিউরিটিটা কোথাও একটা একটু ল্যাপস হচ্ছে, বা কোথাও একটা কাউন্সেলিং বা রেফারেল সিস্টেমটা ঠিকঠাক হওয়া উচিত, যে কেন ওখানে ডেথ ডিক্লেয়ারটা হবে না।
1: ফিজিক্যাল অ্যাসল্ট একটা বলি তোকে, যে আমার নিজের মনে হচ্ছে যে তুমি বলছিলে যে অ্যাডমিনিস্ট্রেশনে থাকা ডাক্তারদের না আরেকটু বেশি নিজেদের তরফে অ্যাডমিনিস্ট্রেশনে আরেকটু বেশি করে ইন্টারেস্ট নেওয়াটা দরকার, কারণ দেখ আমরা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমরা না থেকে পিওর অ্যাডমিনিস্ট্রেশনের মানুষজন থাকে তাহলে কিন্তু আমাদের কথাগুলো বুঝতে পারবে না, যে কথাটা আমার বারবার মনে হয় যে
2: একটা সমস্যা হচ্ছে।
1: এবং যার যে বারবার যে বিধানচন্দ্র রায়ের সময় থেকে দেখো অত বড় মাপের চিকিৎসক ছিলেন সেটা তো শুধু নয়, তিনি একজন চিফ মিনিস্টার ছিলেন এবং পলিসি মেকার ছিলেন সবচেয়ে বড় কথা, যে জায়গাটা ডাক্তারদের এই মুহূর্তে আমার যে মনে হয় আর কি নিজের এটা ব্যক্তিগত ধারণা যে আমাদের পলিসি মেকিংয়ে আরও একটু বেশি
2: ইনভলভ
1: হওয়া দরকার,
2: আসলে ইনভলভ হওয়ার সুযোগটাও রাখতে তৈরি করতে হবে, কেন সেটা তো
1: তো আমাদেরই একজন সিনিয়র তুই চিনবি জাভেদ দা, সার্জারিতে করেছে জাভেদ খান, ও খুব সুন্দর বলতো, বলছে যে সবচেয়ে তাড়াতাড়ি দৌড়ই হচ্ছে ঘোড়া, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তার কোনো মানে প্রতিরোধের জন্যে বা অ্যাট্যাক করার জন্যে কোনো কিছু নেই, না না শিং আছে না তার একটা ইয়ে নোক আছে,
2: সে দৌড়তেই পারে,
1: সে দৌড়তে ভালো পারে, তো সেই জন্যে ইনসিকিউরিটি সবচেয়ে বেশি ড্রাইভ করে যে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য। আমাদেরও এই যে ইনসিকিউরিটি, তুই যে কথাটা বললি, ইনসিকিউর তো আমরা অবশ্যই আজকের সমাজে বিশেষ করে ভীষণ রকম প্রত্যেক ডাক্তার ইনসিকিউর, যেটা পার্থ বলছিল যে প্রত্যেক প্রফেশনই হয়তো কোনো একটা জায়গায় ইনসিকিউর,
2: প্রত্যেকটা মানুষই ইনসিকিউর, সেটা
1: কিন্তু এই ইনসিকিউরিটিটাই আমাদেরকে ড্রাইভ করে আরও বেটার ইয়েতে, এবং এই জিনিসটা আমাদের মধ্যে আসা উচিত মানে সম্মিলিতভাবে যে পলিসি মেকিং অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গাগুলোতে আমাদের যত বেশি পার্টিসিপেশন থাকবে তত, তুই যে কথাগুলো বলছিস,
2: এবং আমাদেরকে একটু মানে সরকারি ক্ষেত্রে একটু চাপ দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশনে আমাদেরকে আরেকটু ভাবা হোক, দায়িত্ব দেওয়া হোক,
1: রাইট,
2: মানে কারণ আমরা ব্যাপারটা যতটা ভালো বুঝি সেটা পিওর অ্যাডমিনিস্ট্রেটর ততটা ভালো বুঝবে না স্বাস্থ্য,
1: একদমই একদমই। এবং দেখো একটা জায়গায় কোথাও আমার এটা এটা দুঃখের কথা একটু বলি, সেটা হচ্ছে যে আমরা না আমরা তো সত্যি কথা বলতে বিজ্ঞানের ছাত্র, আমরা তো ওই বৈজ্ঞানিক জিনিস ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করাটাই আমাদের জন্য অন্যায়, সেই জায়গায়

0: দাঁড়িয়ে একটা বয়সের পরে আমাদের ডাক্তারদের মধ্যেও যেটা আমি দেখতে পাই যে অনেক ধরনের অবৈজ্ঞানিক চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। তোরা খেয়াল করেছিস কিনা জানি না, আমি কিন্তু এটা যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে দেখছি আশেপাশেও অনেক অবৈজ্ঞানিক চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। এই যে কোভিডের সময় আমরা যেটা দেখলাম যে অনেক অবৈজ্ঞানিক বিষয় ডাক্তাররাও বিশ্বাস করতে শুরু করলো, তখন তো WHO বললো যে মানে লেটস বি উইথ সায়েন্স, বিজ্ঞানের সঙ্গে থাকা।
1: তবে এই কোভিড এর কথা যখন বললে, মানে কোভিড একটা জিনিস শিক্ষা দিয়ে গেল, অনেক শিক্ষা দিল, এবং এই কোভিডে যে ডাক্তারদের যে লড়াইটা, আমরা অজস্র আমাদের সহকর্মী, আমাদের মাস্টারমশাই, তাদেরকে আমরা হারিয়েছি, আমাদেরও হয়েছে কোভিড, কোনো রকমে আমরা বেঁচে গেছি। হ্যাঁ, কিন্তু এই লড়াইটার কথা যেন না মানুষ ভোলে, কারণ এই সময়টায় যেভাবে শুধু ডাক্তার নয় সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের নিজেদের জীবন বাজি রেখে একদম লড়াইয়ে নেমে গিয়েছিল এবং এই মানে অজস্র মানুষ বাঁচাতে পেরেছে, তো এই যে তাদেরকে ফিরিয়ে দিতে পেরেছে স্বাভাবিক জীবনে আবার, মানে তখন মানে বলা হলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ইত্যাদি ক্ষেত্রে যে যে যারা এই লড়াইটা দিচ্ছে শুধু ডাক্তার নয় সমস্ত স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে অনেক বেশি তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, তাদেরকে মূল্য দেওয়া উচিত, এই সমস্ত কথা উঠলো। কিন্তু আবার তুমি দেখো মানে দুর্ভাগ্য যে এন্টারটেনমেন্টের দুনিয়ার, খেলার দুনিয়ার মানুষরা যে পরিমাণ সম্মান, যে পরিমাণ নিয়ে পান, তার তুলনায় কিন্তু যারা জীবন বাঁচান তারা কিন্তু সেটা পান না। সেটা দুর্ভাগ্য, একটা সামাজিক ব্যবস্থার একটা দুর্ভাগ্য।
0: জয়িতা, আরেকটা কি বলছিলি তুই যে ওই বাচ্চাটার বিষয়ে, যে তাকে ডেথ ডিক্লেয়ার করার পরে তো তোর
2: তখন একটা মানে আনরেস্ট হয়েছিল আর কি। তো এই ধরনের কিন্তু আমরা খুব ফেস করি, তো এটা যে মানে মনে হয় না এটা কোনোদিন ঠিক হবে এই যে ইমার্জেন্সিতে। আমি একবার এরকমও শুনেছি, ডেথ ডিক্লেয়ার করেছে তো পেশেন্ট পার্টি ডাক্তারকে চড়ো মেরেছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু এই সময়গুলো তখন আমাদের মনে হয় কি যে সিকিউরিটিটা একটু মানে আর একটু স্ট্রং করলে, মানে আমরা
1: সিকিউরিটিতে দেখো দিদি, সিকিউরিটিটাই সব কথা নয়,
2: মানসিকতাটাও মানে
1: আমরা যে মানে মানুষকে এই ভরসাটা আমাদেরকে যোগাযোগ মানে মানে যোগাতে হবে এবং মানুষেরকেও এই ভরসাটা আমাদের উপরে পেতে হবে, যে ওই যে কথাটা বললাম যে আমরা কোনো রোগীর ক্ষতি কখনোই চাই না। হ্যাঁ, এটা কে মানে এবং একটা রোগীরকে যত দূর সম্ভব ভালো করার সমস্ত চেষ্টা প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী শেষ অবধি তার রক্তবিন্দু দিয়ে লড়ে যায়। কোভিড আমাদের সেটা দেখিয়ে দিয়ে গেছে যে মারা গেছে কত ডাক্তার, কিন্তু তাও কিন্তু তারা কেউ যুদ্ধক্ষেত্র থেকে কেউ সরে যায়নি।
0: ঠিক সপ্তাহখানেক আগে আমাদের হাসপাতালে মেডিকেল কলেজে একটি পেশেন্ট, এখনো নতুন মেডিকেল কলেজ যেহেতু, সেকে তাকে রেফার করার প্রশ্ন উঠেছিল অনেক রাত্রে, প্রায় রাত একটার সময়। সেই সময়তেও মানে একবার ফোন করতেই আমি যেহেতু ফোন ধরি তার জন্য ওখানকার মানুষ ভীষণ রকম ইয়ে করেছে, পরবর্তীতে আমাদের সংবর্ধনাও দিয়েছে, সেটা স্বীকার করতেই হয়। তখন আমি একটাই কথা মনে হয়েছিল, একদম আমার মনের কথা যেটা আমি মিডিয়াতেও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের টিমটা কিন্তু এইটা যদি আমরা চিন্তা করি, এবং এটা সেদিন আমার চোখের সামনে আমি দেখেছি যে টিমটা শুধু যে স্বাস্থ্যকর্মীদের টিমটা নয়, এই যে আমার রোগী এবং রোগীর বাড়ির মানুষজন তারাও কিন্তু আমার এক্সটেন্ডেড টিমের সদস্য। রোগীর বাড়ির লোকজন যতটা চাইছে তার রোগী সুস্থ হয়ে উঠুক, আমিও ঠিক ততটাই চাইছি। সেই বিশ্বাসটা সে করে আমাদের বলেছিল যে আপনারা অপারেশন করুন, যা হয় হবে। এই যে সাহসটা দিলেন এবং সেই সময় যা কিছু প্রয়োজন ছিল তারা করেছিল, ওই জন্য আমি পরের দিন ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম যে আপনারা সম্মিলিতভাবে আমাদের টিমের মেম্বার হিসেবে কাজ করেছেন, সেই জন্য আপনার পেশেন্ট সুস্থ।
1: শোনা যে আমাদের যে সাবজেক্ট রিহ্যাবিলিটেশন মেডিসিন, এখানে একদম মানে উল্লেখ করাই আছে যে রিহ্যাবিলিটেশন টিম, তো রিহ্যাবিলিটেশন টিমের খুব ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে ফ্যামিলি মেম্বার্স।
0: একদম একদম,
1: ফ্যামিলি মেম্বার্স যদি, বাড়ির লোক যদি রিহ্যাবিলিটেশনের সাথে নিজেকে না যুক্ত করে, তাহলে রোগীর রিহ্যাবিলিটেশন বা রোগীকে দাঁড় করানো, হাঁটানো, এগুলো করা সম্ভব।
0: একদম একদম, দেখো মিলে গেল, সেটাই আমি বলতে চাইছিলাম।
2: মানুষকে একটু মানে সচেতন হতে হবে, ওদের বুঝতে হবে যে আমাদেরও কিছু লিমিটেশনস আছে। হ্যাঁ, সেটা বুঝে যদি আমরা একসাথে কাজ করি আমাদের মনে হয় পরিষেবাটা অনেক ভালো হবে।
0: মানে দেখ, মানুষ আমাদের নলেজ এবং স্কিলটার ব্যাপারে চিন্তা করে যে এই উনি পাস করেছেন, উনি শিখেছেন, হাতে নাতে শিখেছেন ইত্যাদি, কিন্তু এই যে কথাটা যেটা উঠে এলো, যেটা আমার মনে হচ্ছে আর কি, যে আমাদের যে ইমোশনটা এটার সাথে যুক্ত, যেটা
1: একদম
0: যে সেই ইমোশনটার সাথে যদি ওনাদের ওয়েভলেংথটা, ওনাদের ইমোশনের ওয়েভ সেইটা মিললে তবেই না কাজটা সঠিক হয়,
1: একদম একদম
0: সবচেয়ে সফল হয় আমার মতে।
1: হ্যাঁ। একদম ইমোশন এবং

0: এবং এটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিশ্বাস করেন আমাদের, শ্রদ্ধা করেন আমাদের, আমরাও মানুষকে শ্রদ্ধা করি। মানে এখন আর আমরা তো ওই মানে আগের আমল তো আমরা নেই যে ওই ভগবান আর ভক্তের ইয়েতে চেয়ারে আমরা আমরা পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি যে কি হয়েছে, আমি যতদূর বুঝতে পেরেছি অসুখটা ততটাই রোগীর বাড়ির লোককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সে ব্যাপারটার মধ্যে তিনি ইনভলভ হয়ে যান, এবং তার ফলে এই মানে পরস্পরের সহযোগিতার জায়গাটাকে আরেকটু আমাদেরকে কোনো না কোনো ভাবে বাড়িয়ে
1: দেবে। একই সঙ্গে হ্যাঁ, যেটা আমরা যেটা আমার আমার একটা ইয়ে থাকবে, যেটা আমরা ছাত্রদেরকেও বলি, আমি একজন মানে সেই অর্থে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি বলি, সেটা হচ্ছে যে একই সঙ্গে আমাদের যে মেডিকো লিগাল যে অ্যাসপেক্টগুলো, ডকুমেন্টেশনের যে পার্টটা, সেগুলোও না ভীষণ জরুরি। এইটা যারা নতুন যারা এখন শিখছে তাদের মধ্যে অনেক জায়গাতেই হয়তো, যেমন ইমোশনের জায়গাতে উল্টো ইমোশনটা চলে আসে যে পেশেন্ট পার্টি আমার গায়ে হাত দিল সুতরাং আমি সে তার আমার শত্রু ইত্যাদি। একই সঙ্গে হ্যাঁ, একই সঙ্গে আমার যে কর্তব্যগুলো, সেটা মেডিকো লিগাল হোক, ডকুমেন্টেশনের পোর্শনটা হোক, সেই জায়গাটা যদি আমি সঠিক থাকি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমার পিঠটাও বাঁচে।
0: পারস্পরিক মানে আসল কথা হচ্ছে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, এবং এই রোগী, রোগীর বাড়ির লোক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী সবাই মিলে একটা মানে আমরা মানে এটা তো লড়াইয়ের ময়দান নয়, এটা একেবারেই লড়াইয়ের ময়দান নয়, এটা পরস্পরের সহায়তায় পরস্পর সুস্থ থাকা এবং মানে একটা ভালো সমাজ তৈরি করা।
1: একদম, এবং মন খুলে আজকে কথা হলো অনেকগুলো, সেগুলো মানে জানি না এবার মানুষ কিভাবে নেবেন, কারণ এই অনেক কথাই হয়তো আছে যেগুলো আগে আমরা পাবলিকলি বলি সেরকম কথা
2: আজকে মন উজাড় করে বলে
0: দিলাম, কোনো চাপা রেখে বলিনি।
1: তবে আশা করি মনের থেকে দ্যাট হুইচ কামস ফ্রম দ্য হার্ট টাচেস দ্য হার্ট, সেটা মানুষের হৃদয়ে আশা করি স্পর্শ করবে। তো সেই হিসেবে সকলকে আবার
0: আবার শ্রদ্ধা জানাই চিকিৎসক দিবসের,
1: অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার।
3: নমস্কার,
1: নমস্কার।
3: বাহ, বেশ উপভোগ করলাম আপনাদের আড্ডা। ডাক্তার পার্থপ্রতিম পান, ডাক্তার কল্যাণ খান ও ডাক্তার জয়িতা চক্রবর্তী আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনাদের হৃদয়ের জানালা খুলে দেওয়ার জন্য আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান তাহাদের কথা। অংশগ্রহণে ডাক্তার পার্থপ্রতিম পান, অধ্যাপক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডাক্তার কল্যাণ খান, অধ্যাপক জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডাক্তার জয়িতা চক্রবর্তী, মেডিকেল অফিসার প্যাথোলজিস্ট ইসলামপুর সাব ডিভিশন হসপিটাল। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: डायल कीजिए 870-001-4242।
1: नंबर एक बार फिर नोट करें 870-001-4242।
2: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

ছবির নাম হম দিল দে চুকে সনম, শিল্পী উস্তাদ সুলতান খান, শঙ্কর মহাদেবন এবং কবিতা কৃষ। গানটিতে সুর দিয়েছেন ইসমাইল দরবার।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনে দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4-6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है बीच में, आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा कम्प्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमिडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের

0: ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে আছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরিভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারেন্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ, বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো জায়ে। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসসা মিলা লিয়া জায়ে তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাইও আর বহনো কো রোজগার দেগি বলকে
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকি রাও, পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটে রিভারসাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড, ভারতীয় সময় রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম

0: বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে রাত 1:30টায় খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন বিজ্ঞান ঘরে ও বাইরে। 8:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শান্তনু দে। 9:15 শুনতে পাবেন গজল রুনা লায়লার কণ্ঠে। 9:30 শুনবেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। 10:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাশা ঘোষাল। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এই রাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিবস যথোচিত মর্যাদায় পালিত। উৎসশ্রী পোর্টাল আবার চালু। মহিলাদের নিরাপত্তায় আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথক মহিলা হেল্প ডেস্ক খুলছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য উপভোক্তারাই পান তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় যে সমস্ত শরণার্থী নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সব মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,000-এর কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: লক্ষ্মী ভান্ডারের যে 2,00,000-এর কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে, আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: শ্রী অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়েও বিতর্ক তৈরি হয়, তবে ফর্মে দেওয়া তথ্য সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম পূরণের দরকার পড়বে না। এদিকে এই প্রকল্পে স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে 12,000 উপভোক্তা উপস্থিত ছিলেন। তাদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এক সুবিধা প্রাপক জানালেন,
2: আমার নাম রমা ঘোষ, বাড়ি গার্ডেনরিচ মুদিয়ালি। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করাতে আজ আমার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আর কর্পোরেশন থেকে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য বাড়িতে বাড়িতে এসেছি। আমি আজকে গেছিলাম ওখানে, এই টাকাটা আমাদের সংসারের অনেক উপকারে আসবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও অনেকটা সাহায্য করতে পারবো। মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আমাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা করা খুব উপকৃত, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একটি প্রতিবেদন।
3: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছ

0: দক্ষতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার মানুষ চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু থাকায় সাধারণ মানুষ চিকিৎসার বিপুল খরচ থেকে রেহাই পেলেও পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন।
2: জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধান চন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। সমগ্র চিকিৎসা ব্যবস্থা এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না, এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য থাকতে পারে না।
1: অনুষ্ঠান মঞ্চ থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের সুবিধার্থে আজ 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 102 নম্বরে ফোন করলেই মিলবে এই অ্যাম্বুলেন্স। সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও নজরদারি আরও জোরদার করতে স্বাস্থ্যভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমেরও উদ্বোধন হয়েছে আজ। মা ও নবজাতকদের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে চালু হয়েছে জননী পোর্টাল। একই সঙ্গে রাজ্যের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারও আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা প্যাটেল, প্রশাসক স্মিতা পাণ্ডে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনাবসান হয়। বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে আজ WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, প্রশাসনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসশ্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022 সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল। দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নিজ জেলায় ট্রান্সফারের সুযোগ প্রদান এবং সব শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সুরক্ষা নিরাপত্তায় জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে দুটি মহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে মহালয়ার আগে 112 নম্বর হেল্পলাইন। বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। 5 জুলাই ভোট হওয়ার কথা ছিল। বিধানসভা সূত্রে খবর, কোনো কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে 21 জুলাই নির্বাচন হতে পারে। দলীয় কর্তৃত্ব, নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিধাননগরের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন

0: আটকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এরাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞান ধারাবাহিক বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা, বিরল রক্তের গ্রুপ। এ বিষয়ে বলছেন শ্রেয়সী পাল।
2: শিলিগুড়ি জেলা হাসপাতাল, রাত 2। একজন প্রসূতি মায়ের প্রচণ্ড রক্তক্ষরণ। ডাক্তারবাবু বললেন বোম্বে গ্রুপের রক্ত লাগবে এখনই। কিন্তু বোম্বে গ্রুপ সেটা আবার কি? সিস্টার দিদিমণি ছুটলেন ব্লাড ব্যাংকে। কম্পিউটারে সার্চ, সারা উত্তরবঙ্গে ডোনার মাত্র 2 জন, একজন কোচবিহারে, একজন শিলিগুড়িতেই। রাত 2:17 মিনিটে ফোন গেল। 3টের সময় যুবকটি এলেন হাসপাতালে। 350 মিলি রক্ত দিয়ে হাসি মুখে বললেন, ম্যাডাম আমি বিরল। কিন্তু মানুষ তো বিরল না। মা বেঁচে গেলেন, বাচ্চাটা পেল প্রথম কান্নার অধিকার। শ্রোতা বন্ধুরা, আজকের আলেখ্য আমরা জানব সেই বিরল মানুষদের কথা, যাদের শিরায় বয়ে চলা লাল তরলটাই পৃথিবীর সবচেয়ে দামি হীরার চেয়েও বিরল। আমরা সবাই জানি রক্ত লাল, কিন্তু এই লাল রঙের মধ্যেই লুকিয়ে আছে কোটি কোটি পরিচয়পত্র। আমাদের লোহিত রক্তকণিকার গায়ে থাকে অ্যান্টিজেন নামে চিনি আর প্রোটিনের মালা, আর প্লাজমায় থাকে অ্যান্টিবডি নামে সৈন্য। অ্যান্টিজেন হল পরিচয়পত্র, অ্যান্টিবডি হল দারোয়ান। 1901 সালে অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এই খেলাটা ধরতে পারলেন। তিনি দেখলেন কারো আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে, কারো বি, কারোর দুটোই, কারোর একটাও নেই। জন্ম হল এ বিও সিস্টেম। এর জন্য তিনি নোবেল পেলেন 1930 সালে। তারপর 1940 সালে এলো আরএইচ সিস্টেম, রিসাস বাদরের রক্ত থেকে আবিষ্কার, তাই নাম আরএইচ। ডি অ্যান্টিজেন থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। এ বিও এবং আরএইচ মিলিয়ে আমরা পাই 8টা গ্রুপ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। ভারতবর্ষে ও পজিটিভ সবচেয়ে বেশি, 35%, আর এ বি নেগেটিভ সবচেয়ে কম, মাত্র 1%। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা এখন জানেন মানুষের আরবিসির গায়ে মোট 360টার বেশি অ্যান্টিজেন আছে। এগুলোকে 38টা আলাদা গ্রুপ সিস্টেমে ভাগ করা হয়েছে, এ বি ও, আরএইচ, কেল, ডাফি, কিড, MNS। নাম শুনলে মাথা ঘুরে যাবে। এই 38টা সিস্টেমের কম্বিনেশন যদি করি, তাহলে পৃথিবীর 800 কোটি মানুষের রক্তই একে অপরের থেকে আলাদা। আপনার রক্ত আপনার আঙ্গুলের ছাপের মতো ইউনিক। তাহলে বিরল রক্ত কাকে বলবো? যখন কোনো অ্যান্টিজেন 99% মানুষের শরীরে নেই, অথবা একটা দরকারি অ্যান্টিজেনই নেই, তখন তাকে বিরল বলি। চলুন এবার একটু বিশদে যাই। বোম্বে ব্লাড গ্রুপ, বা যাকে বলা হয় বাংলার লাল হীরা। 1952 সাল, বোম্বে, এখনকার মুম্বাই। ডাক্তার ভিভি রাও একজন রোগীর রক্ত পরীক্ষা করেছিলেন। রোগীর গ্রুপ ও মনে হলো, কিন্তু ও গ্রুপের রক্ত দিতেই রোগীর প্রচণ্ড রিয়াকশন। ডাক্তারবাবু অবাক। তিনি আবিষ্কার করলেন নতুন গ্রুপ, বোম্বে গ্রুপ। পৃথিবীতে 10,000 জনে একজন, কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশে এটা বেশি, 7,600 জনে একজন। পশ্চিমবঙ্গ গুজরাট মহারাষ্ট্রে তুলনামূলক বেশি পাওয়া যায়। বিপদ কোথায়? ল্যাবে টেস্ট করলে বোম্বে গ্রুপকে শূন্য গ্রুপ মনে হবে বা ও গ্রুপ মনে হবে, ডাক্তার ও রক্ত দেবেন, কিন্তু বোম্বে রোগীর প্লাজমায় আছে অ্যান্টি এইচ, অ্যান্টি এ, অ্যান্টি বি, তিনটে মারাত্মক অ্যান্টিবডি। ও রক্তের আরবিসির গায়ে এইচ অ্যান্টিজেন আছে, অ্যান্টি এইচ এসে আক্রমণ করবে, 10 মিনিটে রোগীর কিডনি ফেল, মৃত্যু। বোম্বে গ্রুপের মানুষ শুধু বোম্বে গ্রুপের রক্তই নিতে পারবে। এরপরের বিষয় আর এইচ নাল, যাকে বলা হয় সোনার রক্ত। 1961 সালে অস্ট্রেলিয়ায় প্রথম ধরা পড়ে। আজ পর্যন্ত সারা পৃথিবীতে 50 জনেরও কম মানুষের শরীরে এই রক্ত রয়েছে। 60 লক্ষ জনে একজন। কেন সোনার রক্ত বলে? কারণ আর এইচ নাল রক্ত আর এইচ পজিটিভ এবং আর এইচ নেগেটিভ দুজনকেই দেওয়া যায়, ইউনিভার্সাল ডোনার। তাই যুদ্ধক্ষেত্রে, দুর্গম এলাকায় এর দাম সোনার চেয়েও বেশি। কিন্তু সমস্যা কি? আর এইচ নাল মানুষ নিজে শুধু আর এইচ নাল রক্তই নিতে পারবে, আর এদের হালকা অ্যানিমিয়া থাকে। এর পরের বিষয় পি গ্রুপ, 1 লক্ষ জনে একজন। আরবিসির গায়ে P1, PK, পি অ্যান্টিজেন নেই। সবচেয়ে বড় বিপদ গর্ভাবস্থায়। পি গ্রুপের মায়ের শরীরে অ্যান্টি PP1, PK অ্যান্টিবডি বানায়। এই অ্যান্টিবডি প্লাজেন্টা দিয়ে বাচ্চার শরীরে ঢুকে যায়, বারবার গর্ভপাত হয়। এর পরের বিষয় ভেলভেট নেগেটিভ রক্ত, 2,500 জনে একজন। ভেল অ্যান্টিজেন নেই, রুটিন ক্রস ম্যাচে ধরা পড়ে না। ভেল পজিটিভ রক্ত দিলে 24 ঘন্টা পর মারাত্মক রিয়াকশন, কিডনি নষ্ট হয়ে যায়, আলাদা করে অ্যান্টিভেল টেস্ট করতে হয়। এর পরের বিষয় ডাফি নাল। আফ্রিকায় 64% মানুষ ডাফি নাল, এশিয়ায় কম। এদের সুবিধা, ডাফি অ্যান্টিজেন না থাকায় প্লাজমেডিয়াম ভাইভেক্স ম্যালেরিয়া হয় না, কারণ ওই জীবাণু ডাফিকে দরজা বানিয়ে আরবিসিতে ঢোকে। দরজা নেই তাই ঢুকতে পারে না, প্রকৃতির আশীর্বাদ। উত্তরবঙ্গে বিরল গ্রুপের ছবি। শিলিগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের তথ্য বলেছে উত্তরবঙ্গে AB নেগেটিভ মাত্র 0.7%। বোম্বে গ্রুপ গত 10 বছরে 6 জনের পাওয়া গেছে। সমস্যা হলো অনেকেই জানেন না তাদের গ্রুপ বিরল। অপারেশন টেবিলে গিয়ে ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, আপনার গ্রুপ বোম্বে, আপনি জানেন ভারতে আপনার মতো মানুষ আছে মাত্র 15,000, রক্ত লাগলে পাবেন কোথায়? সব সময় একটা ভয় কাজ করে। অ্যাক্সিডেন্ট হলে কি হবে? কার্ডে বড় করে লিখে রাখতে হয় I am বোম্বে ব্লাড গ্রুপ, নিট HH গ্রুপ অনলি, সঙ্গে ফোন নাম্বার। বোম্বে গ্রুপের মা হলে প্রতি মাসে অ্যান্টিবডি টেস্ট করাতে হয়। ডেলিভারির সময় নিজের রক্ত জমিয়ে রাখতে হয়, অটোলোজাস ডোনেশন। এরা নিজেরা বছরে 3-4 বার রক্ত দেন, কারণ তারা জানেন তাদের রক্ত ফ্রিজে থাকলে আরেকজন বোম্বে রোগী মারা যাবে। এরা নীরব সৈনিক। 18 বছর হলে সবাই একবার এক্সটেন্ডেড ব্লাড গ্রুপিং করান। শুধু ABO আর এইচ না, কেল, ডাফি, বোম্বে স্ক্রিনিং করান। খরচ 500-1,500 টাকা, জীবনভর নিশ্চিন্ত। এর পরের বিষয় কি বলছে? রেজিস্ট্রি করুন। ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফাশন এর রিয়ার ডোনার রেজিস্ট্রি, এতে নাম লিখান www.irdo.in ওয়েবসাইটে। ফোন নাম্বার দিন, রক্ত লাগলে ওরাই ডাকবে। এরপরে রক্তবন্ধু হন। আপনি সাধারণ গ্রুপের হলেও বিরল গ্রুপের ডোনার গ্রুপে যুক্ত থাকুন। বোম্বে রোগীর রক্ত লাগলে আপনি ও পজিটিভ দিলেন, আপনার বদলে বোম্বের ডোনার জোগাড় হলো। একে বলে পেয়ার্ড এক্সচেঞ্জ। বিয়ের আগে ছেলে মেয়ে দুজনের গ্রুপ টেস্ট বাধ্যতামূলক। মেয়ে আর এইচ নেগেটিভ হলে স্বামী আর এইচ পজিটিভ।

0: পজিটিভ হলে ডাক্তারের পরামর্শে অ্যান্টি ডি ইঞ্জেকশন দিন। 99% ক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকবে। রক্তদানে উৎসাহ দিন, গবেষণায় সাহায্য করুন। শ্রোতা বন্ধুরা, রক্তের গ্রুপ বিরল হতে পারে, কিন্তু রক্তের প্রয়োজন বিরল না। প্রতি 2 সেকেন্ডে ভারতে একজনের রক্ত লাগে। বোম্বে গ্রুপের মানুষ আমাদের শেখায়, সংখ্যায় কম হলেও মূল্য কম না। আর এইচ নাল রক্ত মানুষ শেখায়, আপনি ইউনিক হলেও আপনি সমাজের জন্য দামি। কিছুদিন আগেই উদযাপিত হলো জাতীয় রক্তদাতা দিবস। আসুন শপথ করি, 1, নিজের গ্রুপ জানব, 2, বছরে অন্তত একবার রক্ত দেব, 3, বিরল গ্রুপের মানুষকে রোগী না ভেবে হিরো ভাবব। কারণ মনে রাখবেন, শিলিগুড়ির পানিঘাটা মোড়ে দাঁড়ানো ট্রাফিক পুলিশের গ্রুপ ও পজিটিভ, আপনার পাশের বাড়ির দিদিমণির এবি নেগেটিভ, আর পাহাড়ের ওই চা বাগানের শ্রমিকের বোম্বে, সবার রক্তের রং লাল, আর সেই লাল ধর্ম একটাই, জীবন বাঁচানো। এক ফোঁটা রক্ত মানে একটা পৃথিবী। আপনি দেবেন কি?
1: বিরল রক্তের গ্রুপ, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ এ বিষয়ে আলোচনা করলেন শ্রেয়সী পাল। এবারের বিষয়, ভারতীয় চিকিৎসকদের অনন্য অবদান, এ বিষয়ে বলছেন গীতাঞ্জলি হালদার।
2: রাত 3টে হাসপাতালের বারান্দায় বসে এক মা ফুপিয়ে কাঁদছে। ডাক্তারবাবু বেরিয়ে এসে শুধু বললেন, ভয় নেই, ছেলেটা বেঁচে যাবে। একটা বাক্য, একটা হাতের ছোঁয়া মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনে জীবন। ভারতবর্ষ শুধু তাজমহল বা গীতার দেশ নয়, এ মাটি হলো করুণার দেশ। এখানকার ডাক্তাররা শুধু স্টেথো গলায় ঝোলান না, তারা বুকে ধারণ করেন হাজারো অসহায়ের বিশ্বাস। যখন বিজ্ঞান হার মানে, যখন ওষুধের শিশি খালি হয়ে যায়, তখন একজন ভারতীয় ডাক্তারের চোখের জেত্তাই হয়ে ওঠে শেষ ওষুধ। আজ আমরা যে পৃথিবীতে নিশ্চিন্তে শ্বাস নিই, কুষ্ঠরোগকে অভিশাপ ভাবি না, ছানি অপারেশনকে ভয় পাই না, তার পেছনে আছে একের পর এক ভারতীয় চিকিৎসকের ঘাম, জেদ আর আবিষ্কার। তারা বিদেশের ঝাঁ চকচকে ল্যাব পাননি, পেয়েছেন সীমিত যন্ত্রপাতি, সীমাহীন রোগী আর অফুরান মমতা। সেই অল্প সম্বল দিয়েই তারা পৃথিবীর চিকিৎসা শাস্ত্রের মানচিত্র বদলে দিয়েছেন। আজকের আলোচনা সেইসব আলোক পর্তিকাদের নিয়ে, যাদের আবিষ্কার আজও কোটি কোটি প্রাণ বাঁচাচ্ছে। সুশ্রুত হলেন শল্য চিকিৎসার জনক। সময়টা খ্রিস্টপূর্ব 60 অব্দ। আজকের যন্ত্রপাতি নেই, অ্যানোস্থেশিয়া নেই, অ্যান্টিবায়োটিক নেই। তার লেখা সুশ্রুত সংহিতা হল পৃথিবীর প্রথম সার্জারির পাঠ্যবই। তিনি 125 রকমের সার্জিক্যাল যন্ত্রের বর্ণনা দিয়েছেন, চামচের মতো, সূচের মতো, করাতের মতো যন্ত্র, সব নিজের হাতে বানিয়ে নিতেন, 30 রকমের অপারেশন পদ্ধতি, 120 রকমের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ভাবা যায়। তার অনন্য আবিষ্কার প্লাস্টিক সার্জারি বা রাইনোপ্লাস্টি। সেকালে শত্রুরা যুদ্ধবন্দীর নাক কান কেটে দিত, সমাজে তারা হীন হয়ে যেতেন। সুশ্রুত এই অপমান ঘোচাতে আবিষ্কার করলেন নাক পুনর্গঠনের পদ্ধতি, কপালের চামড়া কেটে নাকের আকার দেওয়া। একে বলে ইন্ডিয়ান মেথড অফ রাইনোপ্লাস্টি। 1794 সালে ব্রিটিশ পত্রিকা দ্য জেন্টলম্যান্স ম্যাগাজিন এই পদ্ধতিতে ছেপে সারা ইউরোপে হইচই ফেলে দেয়।

আজও বিশ্বের প্লাস্টিক সার্জনরা ইন্ডিয়ান ফ্ল্যাপ মেথড শেখেন সুশ্রুতের বই থেকে। 19 শতক, ছানি পড়া মানে অন্ধকার। অপারেশন হলেও 90% রোগী সংক্রমণে মারা যেতেন। সেই সময় কলকাতার ডক্টর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এক অসম্ভবকে সম্ভব করলেন। তিনি ইউরোপীয় পদ্ধতির সাথে ভারতীয় রোগীর শরীর বুঝে নতুন টেকনিক আনলেন। অপারেশনের আগে পরে অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার বাধ্যতামূলক করলেন, ফলে মৃত্যুহার 90% থেকে নেমে এলো 5%। 1950-এর দশক, পোলিও গ্রাস করছে ভারতের শিশুদের। লোহার ফুসফুস, বাঁকা পা, একটা প্রজন্ম পঙ্গু হয়ে যাচ্ছে। ডক্টর আনন্দ বিহারি বোস তখন দিল্লির এক ছোট ল্যাবে কাজ করছেন। বিদেশ থেকে ভ্যাকসিন আসবে, সে আশা ক্ষীণ। তিনি নিজেই ভ্যাকসিন তৈরির চেষ্টা শুরু করলেন। 1960 সালে তিনি সফলভাবে ভারতেই ওপিভি ভ্যাকসিন উৎপাদনের পদ্ধতি দাঁড় করালেন। আজ ভারতও পোলিও মুক্ত। এই জয়ের নেপথ্যে ছিলেন ডক্টর বোসের মতো নীরব যোদ্ধারা। একসময় কুষ্ঠরোগী দেখলে মানুষ রাস্তা বদলাত, অসুচি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিত। ডক্টর প্রাণকৃষ্ণ আচার্য এই কলঙ্ক মুছতে নিজের জীবন দিয়ে দিলেন। কুষ্ঠরোগের জন্য সস্তার ড্যাপসন থেরাপি প্রয়োগ ও পুনর্বাসন মডেল। 1940-এর দশকে তিনি প্রমাণ করলেন, কুষ্ঠ ছোঁয়াচে নয়, সঠিক ওষুধে সারে। চন্দনগড়ে তিনি কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্র বানালেন, রোগীদের কাজ শেখালেন, বিয়ে দিলেন, সমাজে ফেরালেন। তার মডেল দেখে WHO পরে সারা পৃথিবীতে লেপ্রোসি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালু করে। তিনি ওষুধের চেয়ে বড় ওষুধ দিলেন মর্যাদা। ভারতকে এখন ডায়াবেটিসের রাজধানী বলা হয়। কিন্তু কে প্রথম বুঝলেন যে ভারতীয়দের ডায়াবেটিস পশ্চিমাদের থেকে আলাদা? এশিয়ান ইন্ডিয়ান ফাইনোটাইপ ও চেন্নাই আরবান রুরাল এপিডেমিওলজি স্টাডি, ডক্টর ভি মোহন 1980-এর দশকে দেখালেন ভারতীয়দের শরীরে চর্বি পেটের ভেতরে জমে, ওজন কম হলেও ডায়াবেটিস হয়। একে বলে থিন ফ্যাট ইন্ডিয়ান। তার গবেষণার ফলে ভারতীয়দের জন্য আলাদা BMI চার্ট, আলাদা ডায়েট চার্ট তৈরি হয়। আজ লক্ষ ভারতীয় তার দেওয়া গাইডলাইন মেনে সুস্থ আছেন। গ্রামের মাদার টেরেসা, বিহারের মজফরপুর, মাথা ঘুরিয়ে বাচ্চারা মারা যাচ্ছে, চমকি জ্বর, সরকারি ডাক্তার নেই। এই সময় ডক্টর শোভা দেবী একজন সাধারণ MBBS ডাক্তার, নিজের সব সঞ্চয় দিয়ে 10টি বেডের একটা ICU বানালেন। রাত জেগে বাচ্চাদের স্যালাইন দিতেন, মুখে মুখে শ্বাস দিতেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে মাকে বোঝালেন, খালি পেটে লিচু খাওয়াবেন না। এই একটা কথায় হাজারো বাচ্চার প্রাণ বাঁচল। কোনো জার্নালে পেপার নেই, নোবেল নেই, আছে শুধু মায়ের আশীর্বাদ। গরিবের হার্ট সার্জন, বেঙ্গালুর নারায়ণা হৃদয়ালয়ের প্রতিষ্ঠাতা, বিল গেটস একবার জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত কম দামে হার্ট অপারেশন করেন কি করে? ডক্টর সেট্টি হেসে বলেছিলেন, দাদা, আমি স্কেল বড় করছি। একটা অপারেশন করলে খরচ বেশি, 10টা করলে খরচ কম। হাব অ্যান্ড স্পোক মডেল ও কম খরচের কার্ডিয়াক সার্জারি। তিনি অপারেশন থিয়েটারকে ফ্যাক্টরির মতো চালান, যন্ত্রপাতি শেয়ার হয়, ডাক্তাররা স্পেশালাইজড কাজ করেন, ফলে হার্ট বাইপাসের খরচ 5 লক্ষ থেকে নেমে 1 লক্ষে এলো। আজ আফ্রিকা থেকে বাংলাদেশ, গরিব রোগীরা ব্যাঙ্গালোরে ছোটেন ডক্টর সেট্টির কাছে। তিনি প্রমাণ করলেন, ভালো চিকিৎসা দামি হতে হবে, এটা মিথ। ডক্টর আনন্দীবাই যোশী ও ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

ছিলেন প্রথম মহিলা ডাক্তার। ব্রিটিশ শাসন, মেয়েদের ডাক্তারি পড়া মানে সমাজচ্যুত হওয়া। আনন্দীবাই 19 বছর বয়সে আমেরিকা গিয়ে MD পাশ করলেন। কাদম্বিনী কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করে

0: 1900 সালে ডক্টর সলমন নিসার একটা ল্যান্ড ফোন আর কম্পিউটার নিয়ে বসলেন। গ্রামের স্বাস্থ্যকর্মী রোগীর ছবি ইসিজি স্ক্যান করে তাকে পাঠাতেন। তিনি দিল্লি বসে প্রেসক্রিপশন দিতেন। কোভিডের সময় যে টেলিমেডিসিন কোটি মানুষকে বাঁচালো, তার বীজ বপন করেছিলেন তিনি। ডক্টর গগনদীপ কাং, রোটা ভাইরাস ভ্যাকসিন, রোটাভ্যাক, ভারতে তৈরি করতে মূল ভূমিকা। ডক্টর সিএন আনন্দ, লিভার ট্রান্সপ্ল্যান্টে ভারতকে বিশ্বের 2 নম্বর জায়গায় নিয়ে গেলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যক্ষ্মার MDR টিবি চিকিৎসায় নতুন প্রোটোকল দিলেন। তালিকা শেষ হবে না, কারণ প্রতি পাড়ায় প্রতি ব্লক হাসপাতালে এমন একজন ডাক্তার আছেন যিনি নিজের আবিষ্কারকে বুদ্ধি বলেন না, বলেন কর্তব্য। শেষ ওষুধটা মমতা। আমরা চাঁদে রকেট পাঠাই, AI বানাই, কিন্তু একজন মায়ের কান্না থামাতে পারে শুধু একজন ডাক্তার। ভারতীয় ডাক্তারদের আবিষ্কারের তালিকা দেখলে বোঝা যায় তাদের সবচেয়ে বড় যন্ত্র হল সহানুভূতি। সুশ্রুতের ছুরি, ডক্টর সেট্টির স্কেল, ডক্টর শোভাদেবীর রাত জাগা, সব কিছুর পেছনে ছিল একটাই প্রশ্ন, মানুষটা বাঁচবে তো? আজ যখন কর্পোরেট হাসপাতালের বিল দেখে আমরা আঁতকে উঠি, তখন মনে রাখতে হবে এই পেশার শিকড় গাথা আছে ত্যাগে। আনন্দীবাই দেশ ছেড়েছিলেন, কাদম্বিনী লাঞ্ছনা সয়েছেন, ডক্টর আচার্য কুষ্ঠরোগীর ঘা ধুয়েছেন নিজের হাতে। তারা আমাদের শিখিয়েছেন চিকিৎসা মানে শুধু রোগ সারানো নয়, চিকিৎসা মানে ভাঙা মানুষকে আবার জোড়া লাগানো, শরীরের সাথে মনটাকেও। তাই পরের বার যখন কোনো ডাক্তারবাবু আপনার প্রেসক্রিপশনে শুধু ওষুধের নাম না লিখে পাশে ছোট্ট করে লিখবেন, টেনশন করবেন না, বুঝবেন ওটাই আসল প্রেসক্রিপশন, ওটাই ভারতীয় চিকিৎসার আত্মা। সুশ্রুত থেকে ডক্টর সেট্টি, একটা লম্বা সাদা অ্যাপ্রনের যাত্রা। রক্ত, ঘাম আর আশীর্বাদে ভেজা এই অ্যাপ্রনই আমাদের জাতির সবচেয়ে পবিত্র পোশাক, কারণ শেষ পর্যন্ত ওষুধের শিশি খালি হয়ে যায়, কিন্তু একজন ভারতীয় ডাক্তারের দেওয়া ভরসাটুকু তা থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম।
1: ভারতীয় চিকিৎসক ও তাদের অনন্য অবদান, এ বিষয়ে এতক্ষণ বললেন গীতাঞ্জলি হালদার। শ্রোতাবন্ধুরা, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ আধুনিক গান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শান্তনু দে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শান্তনু দের কণ্ঠে। শিল্পী কে এসরাজে সহযোগিতা করলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় অনিন্দ্য সিংহ নিয়োগী এবং পারকাসনে শঙ্কর দেবনাথ। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি, তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন রুনা লায়লার কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান, যোগে রোগ মুক্তি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: শ্রোতা বন্ধুদের অনেক নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমরা শুরু করছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমরা আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান যোগাতে রোগ মুক্তি, এই শিরোনামে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ অপু ভৌমিক। প্রথম পর্বে আমরা অনেক কিছু জানবার চেষ্টা করেছি এবং শুনেছি তার কাছ থেকে। আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রথমেই তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: আমরা প্রথম পর্বের অনুষ্ঠানে বেশ কিছু যোগা সম্পর্কে আপনার কাছ থেকে জেনেছি। এবারে আমরা একটু চলে আসি যে একদম ঘরোয়া কিছু রোগের কথা, বিশেষ করে ধরুন যে সাইনাসের প্রবলেম, আমাদের প্রেশার বেশি থাকলে কি করা দরকার, বা সুগার বেশি থাকলে কিভাবে আমরা যোগা করলে মুক্তি পাব, তো এই বিষয়টা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলেন। প্রথমে আমরা চলে আসি সুগারের ক্ষেত্রে।
2: খুব ভালো প্রশ্ন, এটা লাইফস্টাইল ডিজিজ, এখন এটা ঘরে ঘরে,
1: একদম ঠিক।
2: আর প্রথমে আমি একটা কথা বলে নেছি, যোগা কিন্তু মেডিসিনের পরিপূরক নয়। আপনারা যোগাসন করতে গিয়ে ফার্স্টেই কোনো যোগ টিচার যদি বলেন যে আপনি এটা আমার কাছে করুন, কোনো ওষুধ খেতে হবে না, আপনারা সেই ভুলটা করবেন না। আমি আগেই বলে দিচ্ছি, আপনারা যোগা আপনাদেরকে অনেকটা রিলিফ করবে, ভালো রাখবে, এবং এটা আপনি ধীরে ধীরে যখন ফল পেতে শুরু করবেন তখন হয়তো ওষুধের ডোজ কমবে, হয়তো লাগবেই না, কিন্তু সেটা অবশ্যই যেন ডাক্তারের
1: পরামর্শ মানে শুরু কর। আপনি আপনার কথা যে যখন আমি যোগাটা শুরু করব তখন আমি ওষুধটাও কন্টিনিউ চালিয়ে যাব।
2: হ্যাঁ, চালিয়ে যেতে হবে।
1: তারপর যখন আস্তে আস্তে আমি রিলিফ পাচ্ছি
2: তখন আমি ডোজ কমাবো, কিংবা
1: সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অবশ্যই, নাকি?
2: হ্যাঁ, পরিপূরক ভাববেন না। এখন তো অনেক টিচার বেরিয়ে গেছে,
1: একদম ঠিক,
2: তো ওনারা আর ইউটিউব দেখে দেখে অনেকে অনেক কিছু শিখে ফেলছে, এই ভুলগুলো করবে না। একজন সঠিক যোগা শিক্ষক, তার মাধ্যমে আপনারা তার কথাই শুনবেন, তার মাধ্যমে করবেন। আর হচ্ছে এটা এই জন্য বলে নিলাম কারণ এগুলো হয়তো অনেক সময় দেখি তাতে অনেক মারাত্মক ক্ষতি হয়।
1: আমরা এই বার্তা শ্রোতা বন্ধুদের কাছে দিতে চাই যে অবশ্যই যখন যোগা আপনি করবেন আপনার পাশাপাশি যে ওষুধগুলো চলছে সেটা অবশ্যই আপনি চালিয়ে যাবেন। তো হুট করে যে আমি যোগা শিখছি বলে আমি ওষুধ বন্ধ করে দিলাম, সেটা আরো হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, প্রথমে আমরা সুগারে আসি।
2: সুগার দেখুন, সুগারও হচ্ছে একটা হরমোনাল ডিসব্যালেন্স। হ্যাঁ, তো এটা মেনলি বংশগত আর বাজে লাইফস্টাইল এইগুলো কারণেই হয়ে থাকে। সুগারের ক্ষেত্রে ফার্স্টে আপনাকে একটা সময় বের করে ওয়াক করতে হবে, হাঁটতেই হবে। এটা শুধু আসন বা প্রাণায়াম সেটাতে কিন্তু পুরোপুরি সারানো মুশকিল আছে, কারণ আপনাকে ওয়াক করতে হবে। এই জন্য 40 মিনিট হাঁটার পর আমাদের শরীর, আমাদের বডি ইনসুলিন তৈরি করে, তো হাঁটার ব্যাপারটা মাথায় রাখুন। এবং একদিনে অবশ্যই 40 মিনিটস যাবেন না, 10 মিনিটস 5 মিনিটস করে করে ধীরে ধীরে বাড়াবেন, বা দুবেলায় করবেন। হ্যাঁ, আর সেটা আপনি রাত্রে খাওয়ার পরেও করতে পারেন যারা সময় পান না। আচ্ছা, আর সেই ক্ষেত্রে সুন্দর আপনাদেরকে আসন বলে দিচ্ছি, এটাকে বলে মুন্ডুক আসন, অর্থাৎ মুন্ডুক মানে ব্যাং, ফ্রগ, তো ব্যাঙের মতো একটা আকৃতি। তো এটা কিভাবে করবেন ভালোভাবে শুনবেন বন্ধুরা, আপনারা যদি সুন্দরভাবে শুনে এটা পালন করেন তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের এটাই মানে সার্থকতা। পা ভাঁজ করে বজ্রাসনে বসবেন, দুটো হাতের মুঠি করে, হাতের মুঠিটা নাভির মধ্যে চেপে আপনি যতটা পারবেন সামনের দিকে ঝুঁকে যাবেন।
1: ও, নাভির মধ্যে দুটো,
2: নাভিতে পুরো দুটো হাতের মুঠি চাপ দিতে হবে। নাভিটা হচ্ছে পয়েন্ট, ওখান থেকে ইনসুলিনটা তৈরি হয়। তো ওখানে যখন আমরা এটাতে চাপ দেব, চাপ দিয়ে সামনের দিকে ঝুঁকবেন, কিন্তু হিল হিপ টাচ থাকবে।
1: আচ্ছা,
2: হিপটা যেন উঠে না যায়। তারপরে যতটা পারবেন ঝুঁকবেন এবং শ্বাস ছেড়ে দেবেন। শ্বাস ছেড়ে আপনি 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, যতটা আপনি পারবেন, লিসেন ইউর বডি, মানে আপনি পারছেন না 20 সেকেন্ডই থাকতে হবে, করবেন না। 5 সেকেন্ড হলে 3 বার করুন, আর যদি আপনি 10 সেকেন্ড পারেন সেটা 2 বার 3 বার, মানে আস্তে আস্তে করে আপনি টাইমটা বাড়াতে পারবেন। বাট আপনি ফার্স্টেই এটা করবেন না, ধীরে ধীরে শ্বাস ছেড়ে ঝুঁকে থাকবেন, আর মাথাটা একটু উঁচু করে রাখবেন, পুরোটা প্রেশার আপনার নাভিতে যাবে।
1: আচ্ছা,
2: তারপর আবার শ্বাস নিয়ে উঠে যাবেন। আর এইবার এখানে একটা ব্যাপার হয় কি, যাদের হাঁটু ভাঁজ করতে পারে না তাদের জন্য আবার এই আসনটা উপকারী না, এটা বরং ক্ষতিকর। তারা কিভাবে, তারা পাটা লম্বা করবে, পা লম্বা করে বসে বা চেয়ারে বসে হাতটা মুঠি করে নাভিতে লাগাবে, নাভিতে চাপ দেবে, বডিটা নিচু করে দেবে, সেম উপকার কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ আসন, এই জন্য পোশ্চার ডিফারেন্ট বাট সেম বেনিফিট সেম। এক নম্বর। দুই নম্বর হচ্ছে ভুজাঙ্গাসন, মানে যতগুলো আসন আছে আমাদের যোগাসনে সব থেকে উপকারী আসন হচ্ছে ভুজাঙ্গাসন। একটা আসন আটখানা রোগের কাজ হয়।
1: কিরকম?
2: উপর হয়ে শুয়ে পড়বেন, শুয়ে আপনি হিলটা যথাসম্ভব পায়ের গোড়ালিটা জোড়া রাখার চেষ্টা করবেন, পাটা ফ্ল্যাট থাকবে, পাটা উঁচু থাকবে না, ফ্ল্যাট রেখে হিলটাকে জয়েন করে হাত দুটো বুকের দুই পাশে পেতে যতটা পারবেন উঠতে থাকবেন। কিন্তু আপনার
1: পুরো বডিটাই উঠবে না, শুধু সামনে পর্যন্ত?
2: শুধু সামনে, নাভি পর্যন্ত।
1: নাভি পর্যন্ত,
2: নাভির নিচ থেকে নিচে থাকবে, নাভির উপরটা উঠে যাবে,
1: নাভির উপর থেকে মাথা পর্যন্ত
2: উঠে যাবে,
1: উঠে যাবে।
2: হ্যাঁ, এটা মানে এটাও ইউটিউবে ঘাটলেই অনেক ভাবে পাবে, কিন্তু সঠিক পদ্ধতি হচ্ছে হিল জয়েন্ট রেখে, এলবো জয়েন্ট রেখে নাভি অবধি উঠা। অনেকে দেখা যাচ্ছে পুরো উঠে যাচ্ছে, কিন্তু সঠিক হচ্ছে আমি যেটা বললাম এটা সঠিক। আর একটুকু উঠবেন, উঠে 10 সেকেন্ড থেকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবে, এটা 5 থেকে 7 বার করবেন। আর হচ্ছে ধনুরাসন, ধনুরাসনটা হচ্ছে ভুজাঙ্গাসনের মতোই শুবে, উপর হয়ে শুয়ে দুই হাত দিয়ে দুটো পা ধরে যতটা উঠানো যায় বডি, ওটা নাভি
1: অবধি উঠবে।
2: হ্যাঁ, ওটা থাই থেকে উঠবে, শুধু নাভি থেকে পেটটা নিচে থাকবে।
1: আচ্ছা,
2: উপরে পোর্শন উঠে গেল, পেছনের পোর্শন উঠে গেল।
1: আচ্ছা,
2: সামনেরটা পেছনেরটা। আর নৌকাসন,
1: নৌকাসন,
2: হ্যাঁ, এগুলো করলেই অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে।
1: আচ্ছা, আর আর যেমন যে অনেকে আমাদের অতিরিক্ত রোদে বেরোলে একটা প্রবলেম হয়ে যায়,
2: হ্যাঁ, মাইগ্রেন, সাইনাস।
1: অ্যাকচুয়ালি
2: সাইনাসের প্রবলেমটা এখন খুব কমন, এত দূষণ আর এক এক রকম ওয়েদার, এই সকালে দেখলাম বৃষ্টি একটু পরে রোদ, এই সমস্ত কারণেই মাইগ্রেন ব্যথাটা, সাইনাসের ব্যথাটা খুব হয়। এতে কিন্তু কোনো মেডিসিন নেই।
1: আচ্ছা,
2: কোনো মেডিসিন নেই, এটা আপনি যোগার মাধ্যমেই আপনি ভালো হবেন, শুধু একটা

0: বলি যে রৌদ্রে গেলে আপনারা সানগ্লাসটা ইউজ করবেন, আর হচ্ছে আপনি খুব ভালো করে ঠিক ব্রহ্মতালু যেটাকে আমরা বলি ক্রাউন এরিয়া, ওখানে আপনার বাঁ হাতের তালুটা রেখে প্রাণায়াম করবেন, অনুলোম বিলোম বা নাক দিয়ে শুরু করবেন, বা নাক দিয়ে লম্বা শ্বাস টেনে খুব ধীরে ধীরে ডান নাকে ছেড়ে আবার ডান নাকেই টানবেন, অর্থাৎ যে নাক দিয়ে শ্বাস টানছেন
1: সেটা দিয়ে,
0: না যেটা দিয়ে টানবো সেটা দিয়ে ছাড়া যাবে না,
1: উল্টোটা
0: যেটা দিয়ে ছাড়বো সেটা দিয়ে আবার
1: টানবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
0: এইটু খালি মাথায় রাখবেন যে যেটা দিয়ে ছেড়েছি সেটা দিয়ে আবার নেব।
1: ঠিক ঠিক,
0: এইটা যত ধীরে করতে পারবেন তত বডি অক্সিজেন অ্যাবজর্ব করবে, তত কোষ ভালো থাকবে, তত ব্রেন শান্ত ঠান্ডা থাকবে, আর এটাই আপনাকে অনেক রিলিফ দিয়ে দেবে।
1: আচ্ছা, এছাড়া দেখুন দৈনন্দিন মানুষের জীবনে বেশ কিছু রোগের সম্মুখীন আমরা হই। আমরা তো সুগার নিয়ে বললাম, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই যোগা নিয়ে আছেন, তো আর কি কি ধরনের রোগ পেশেন্টরা আসছে?
0: আমার কাছে খুব কমন পেশেন্ট আসে যে বিপি খুব হাই,
1: আচ্ছা,
0: তারপরে হচ্ছে আপনার ফ্রোজেন শোল্ডার,
1: ফ্রোজেন শোল্ডার,
0: হ্যাঁ, চুল আঁচড়াতে পারছি না, মাথা ব্রাশ করতে পারছি না, মানে শোল্ডারটা এত ফ্রিজ হয়ে আছে উঠাতেই পারছেন না।
1: ঠিক, তো সেক্ষেত্রে কিছু আপনি কিভাবে করেন?
0: হ্যাঁ, সেক্ষেত্রে একটা আসন আছে যেটা হচ্ছে গোমুখ আসন, খুবই কাজ করবে বন্ধুরা, আপনারা দেখে নেবেন এটাও ইউটিউবে, গোমুখ আসন। আর এছাড়া আপনাদেরকে আরও সহজ কয়েকটা পদ্ধতি বলছি, আপনারা ওয়ালের সাথে ঘেসে দাঁড়াবেন, মুখটা আপনার ওয়ালের দিকে থাকবে,
1: আচ্ছা,
0: আর দুটো হাত শরীরের দুই পাশ থেকে ওয়ালটা ধরে ধরে ওয়ালের মধ্যে ওয়াক করবেন, আঙ্গুল দিয়ে হেঁটে হেঁটে হেঁটে হেঁটে উপরের দিকে যতটা পারবেন উঠাবেন,
1: আচ্ছা,
0: আবার আস্তে ধীরে ধীরে নামাবেন,
1: মানে যেখানে আমি নিয়ে গেলাম হাতটা সেখান থেকে আবার নিচে,
0: আবার নিচে নামবে, সেইভাবেই, মানে এটাকে আমরা বলি ওয়াল ওয়াক,
1: আচ্ছা।
0: এটাতে খুব উপকার হয় ফ্রোজেন শোল্ডারের। আর দুটো হাত বিহাইন্ড ইউর ব্যাক, পিঠের পেছন দিয়ে ধরে উপরের দিকে উঠানোর চেষ্টা করতে হবে, মানে আপনি বুঝেন আপনার ফ্রিজ হয়ে আছে, আপনি এটাকে কি করে নমনীয় নরম রাখবেন, আপনি হাত দিয়ে আপনার শোল্ডারটাকে টাচ করে শোল্ডারটা পুরো ঘোরাবেন, সোজা উল্টা সোজা উল্টা, এগুলো করলেই মোটামুটি আপনারা ভালো থাকবেন।
1: আচ্ছা, তো আমরা মোটামুটি বেশ কিছু কমন রোগ যোগাতে যে ঠিক হতে পারে সেগুলো জানবার চেষ্টা করছি, আর কিছু কি আপনার?
0: এটা খুব ভালো প্রশ্ন, এটা আমি বলতেই চেয়েছিলাম। আর একটা খুব অল্প বয়সী মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে আপনার পিসিওডি প্রবলেম, হ্যাঁ, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যেটা, এই ডিজিজে কি হয়, মেয়েরা অবিসিটি মোটা হয়ে যাচ্ছে, তো বাচ্চারা ফাস্ট ফুড খাচ্ছে, না করলেও খাচ্ছে, কোনো উপায় নেই বলেও খাচ্ছে, শখেও খাচ্ছে,
1: একদম।
0: তো এই খাবার ফলে কি হয়, আপনার ওভারিতে একটা সিস্টের মতো হয়, এতে আরও মোটা হয়, পিরিয়ডস ঠিক মতো হয় না, আনওয়ান্টেড হেয়ার হয় মুখে টুকে, এটা খুব পেশেন্ট আসছে আমার কাছে।
1: এটা কি ফাস্ট ফুড বেশি খাওয়ার ক্ষেত্রে কি হয়? হ্যাঁ,
0: এটা লাইফস্টাইল।
1: এই ক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন?
0: এই ক্ষেত্রে মায়েদেরকে বলবো যে বাচ্চারা যেরকম খেতে চায় চেষ্টা করুন সেরকম বাড়িতে একটু বানিয়ে দিতে, আর একদম বাইরে খাবে না সেটাও বলবো না, বাচ্চারা রাগ করবে আমার দিকে। আর যেহেতু অনেক সময় এমন হয় যে আমরা বাইরে গেলাম, বাইরে খাবার খেতে হয়, তখন কি হয় বাচ্চারা সেই খাবারটা নিতে পারে না, যেহেতু ও একটা লাইফস্টাইল যেভাবে আছে বাইরের একটু অনিয়ম হলেই অসুস্থ হয়ে যায়, সেই জন্য সপ্তাহে একাদ দিন খেলে ঠিক আছে, তবে যতটা কম খাওয়াতে পারেন ততই ভালো। এই পিসিওডির প্রবলেমটা আমি 3 মাসে একদম গ্যারেন্টি সহকারে আমি ঠিক করে দিই, ডাক্তারবাবুরাও আমার কাছে পাঠান পেশেন্ট। তো আমি বলবো এই ক্ষেত্রে কিচ্ছু না, বাচ্চারা তোমাদের বলছি, তোমরা একটু অ্যাক্টিভিটি বাড়াবে, কীরকম স্কিপিং করবে, স্কিপ তোমার দড়ি লাগবে না, তুমি মাইমের মতো, মানে তোমার,
1: আচ্ছা, মনে করছো আমার হাতে,
0: তোমার হাতে এরকম করে তুমি লাফাও, সারাদিনে 300টা লাফ দিলে আর ভুজঙ্গাসন করলে পিসিওডির প্রবলেম ঠিক হয়ে যায়, একদম হাতের মধ্যে সব।
1: এটা আমরা আরেকবার একটু শুনতে চাই শ্রোতা বন্ধুরা,
0: হ্যাঁ, পিসিওডির প্রবলেমের জন্য তোমাদের আমি জানি যারা শুনছো অনেকেরই আছে, মায়েরা যারা শুনছেন আপনি জানেন মেয়েকে নিয়ে টেনশনে আছেন যে পিসিওডি হয়েছে কি জানি আমার মেয়ে বিয়ে হলে মা হবে না, এরকম অনেকে আসে তো আমার কাছে, কিচ্ছু ভয় নেই, এটা শুধুমাত্র আপনার বাচ্চাকে বা মেয়েটাকে আপনি সারাদিনে 300টা দড়ি লাভ দেওয়াবেন বা জাম করলো, ছোট ছোট করে জাম করলো, আর ভুজঙ্গাসন 5 থেকে 10টা, যে আসনটা ভুজঙ্গাসন আমরা একটু আগে বলেছি কিভাবে করতে হয়, এই দুটো যদি ঠিক মতো করে 3 মাস পরে আপনি নিজে টেস্ট করে দেখবেন যে নেই, পিসিওডি ঠিক হয়ে গেছে।
1: তা আমরা একটু শুনলাম বা শুনবার চেষ্টা করলাম। আর একটা বড় প্রশ্ন যে আপনারা যারা যোগব্যায়াম করেন তারা কি কখনোই মিষ্টি জিনিস আজ আজ তো আমরা রসগোল্লা অমুক তমুক খেতে খুব অভ্যস্ত, চা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খাবার খাওয়া এইসব খাই কিনা, এবং সেটা কি যোগ ব্যায়ামের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কিনা বা সুবিধা আছে কিনা এটা একটু যদি বলেন, যারা একটু মানে খুব খাদ্য রসিক মানুষ।
0: এটা অনেকেই ভাবেন যে যারা যোগা করে ওরা সারাদিন আমাদের উপদেশ দেয়, ওরা বুঝি কিছুই করে না। যোগা আসলে কি, কোথায় থামতে হবে এটা জানা, নিজেকে কন্ট্রোলে রাখা, বাট নিজেকে বঞ্চনা করা নয়, বঞ্চিত করে নয়, শুধু আমাদেরকে জানতে হবে যে কোথায় থামতে হবে। হ্যাঁ, কখনো সখনো খাওয়া যাবেই, কিন্তু আমার শরীর বলে দিবে, আমি নিজেই বুঝতে পারবো যে না এটা খেলে আমার খারাপ হবে, আমি এটা অ্যাভয়েড করবো, আমাকে থামতে জানতে হবে। ইয়োগাস চিত্তবৃত্তি নিরোধাহা, পতঞ্জলির একটা খুব সুন্দর একটা সূত্র, যে চিত্তের যে বৃত্তিগুলো এগুলোকে নিরোধ করা, কন্ট্রোল করা। হ্যাঁ, এই ফার্স্ট আমাদের যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়, ফার্স্ট আসন মানে একটাই ধাপেই হচ্ছে ইয়াম, অর্থাৎ সংযম। এই সংযমের মাধ্যমে আমরা অনেক কিছু ভালো নিজেকে রাখতে পারি।
1: একদম ঠিক,
0: সংযম জানতে হবে যে আমাকে এই জায়গাটায় থামতে হবে, ওইটা করলেই অনেক ভালো থাকে।
1: আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যে আমরা তো সুগার সম্পর্কে জানতে পারলাম, সুগারের বিভিন্ন যোগা সম্পর্কে, থাইরয়েড বা হাইপারটেনশন এইসবের ক্ষেত্রে যদি একটু আমাদের দৃষ্টিপাত করেন।
0: হ্যাঁ, প্রত্যেকটা রোগের জন্যই যোগা প্রাণায়াম সবই আছে। আসলে এত আমাদের টাইমের ব্যাপারটা থাকে বলে, তবু ইম্পর্টেন্ট সব থেকে যেগুলো এগুলো আমি বলে দিচ্ছি। দেখুন, টেনশনের জন্য সবসময় আপনাকে আগে মাইন্ড আপনাকে সেট আপ করতে হবে যে আমি লাইফে এসেছি, আমি একটা মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আমি কোনো পশু নই যে খাবো দাবো বংশবৃদ্ধি করবো মরে যাবো। আমি যত বেশি লাইফে প্রেশার নেব, টেনশন নেব, তত আমি নিজেকে গড়তে পারবো, আমি শক্তিশালী করতে পারবো নিজেকে। তো সেই জন্য আগে আপনি একটা মাইন্ডসেট করুন যে আমার প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জ হবে, আজকে আমার জীবনে অনেক কাজ, অনেক ঝামেলা, আমি এটা থেকে উত্তরাবো এবং খুব ভালোভাবে আমি আমি ওভারকাম করে আজকে দিনটা পার করব। এটা সেট করে নিন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে প্রাণায়ামটা একটু বেশি করে করুন, প্রত্যেকটা শ্বাসের জন্য পরমপিতাকে ধন্যবাদ জানান যে আমি শ্বাসটা নিতে পারছি, তার মানে আমি এখনও প্রাণ নিতে পারছি, মানে আমি এখনও বেঁচে আছি, এটাই কিন্তু অনেক বড় আশ্চর্যের কথা।
1: একদম ঠিক,
0: আর আমি শ্বাস নিতে পারছি এটা কেমন আশ্চর্য, আজকের দিনে আমি কোনো ইনহেলার, কোনো অক্সিজেন কিছু ছাড়া আমি নিজে শ্বাস নিতে পারছি। এই মুহূর্তে কত মানুষ হসপিটালে শ্বাসের সাথে যুদ্ধ করছে, নিতে পারছে না, কত মানুষ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে, কত টেনশনে আছে। আমরা একটা সেফ জায়গায় জোনে বসে আমরা যদি বুক ভরে শ্বাস নিতে পারি, বাকি তো আমাদের হাতের মুঠোয় থাকার কথা, বাকি আমি জুজবো। এটা আমাকে করতে হবে, আমার সেই মেন্টাল পাওয়ারটাকে বাড়াতে হবে। আর অনুলোম বিলোমটা করবেন, আর শশকাসন যেটাকে অর্ধকূর্মাসন বলা হয় এইটা, আর হচ্ছে আপনার বালাসন, চাইল্ড পোজ, এই দুইটা আসন করবেন, অনেক স্ট্রেস রিলিফ হবে। মাঝে মাঝে একটু যোগনিদ্রা করবেন, সেটা হচ্ছে কি মানে আপনি যোগনিদ্রাটা একদম কিছু না, শবাসনের মতো শুয়ে থেকে জাস্ট আপনার বডিটাকে স্ক্যান করবেন, চোখ বন্ধ করে আপনার হাত পাগুলো সমস্ত আপনি যেন নিজে দেখতে পাচ্ছেন এবং এগুলো ভালো আছে, সেই ফিলিংটা।
1: আচ্ছা, আমার আরে এই কথা শুনতে শুনতে আমার একটা প্রশ্ন মনে এলো, সেটা হচ্ছে যে আমরা এখন প্রায়ই পরিবারে দেখতে পাচ্ছি, প্রায় ঘরে ঘরে এই বিষয়টা আছে। আপনি এইটা আমরা প্রথম পর্বেও একটুখানি হিন্টস পেয়েছিলাম আপনার কাছ থেকে, সেটা হলো যে এই যে বাচ্চাদের মোবাইল ব্যবহার।
0: হ্যাঁ,
1: মোবাইল ব্যবহার, এটা থেকে তাদের স্মৃতি কি লোপ পাচ্ছে?
0: খুব খারাপ অবস্থা মোবাইলের ব্যবহার, শুধু বাচ্চাদের নয়, আমরা জ্ঞান পাপি কিরকম, আমরা বাচ্চাদেরকে মানা করি, হ্যাঁ মোবাইল ধরবে না, চোখ খারাপ হবে, কিন্তু আমরা নিজেরাও কিন্তু কম না। আমরা একটা অ্যাপ যদি মাধ্যমে ঢুকি, হ্যাঁ এটা থেকে ওইটা, ওইটা থেকে ইউটিউব থেকে ফেসবুক, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, এরকম ঘুরে আসতে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে মায়েরা আজকাল দেখছি যেটা, নিজেরা বাচ্চাদের বিরক্ত করছে, ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য মোবাইলটা দিয়ে দিই, বসিয়ে দিল। কী যে ক্ষতি করছেন আপনারা, কী যে ক্ষতি করছেন! আপনি বাচ্চাকে একটু সময় দিন, ওদের কোয়ালিটি টাইম, ওদেরকে যোগা করান, ওদেরকে সুন্দর যোগার ছবি দেখিয়ে বলুন যে বাবু এরকম তুমি করতে পারো কি না দেখো তো। ওরা কিন্তু খুব খুশি হয়, যে বাচ্চাগুলো আমার কাছে আসে ওরা যোগাসন করতে এত খুশি হয়, এরা মোবাইল অ্যাডিক্টেড হয় না, এরা আসনের প্রতি ওদেরকে যোগা বলতে কি, যোগা প্রত্যেকটাই উপকারী। এবার এই নেশাটার থেকে মুক্তি পেতে গেলে ওদেরকে ডাইভার্ট করতে হবে,
1: সেক্ষেত্রে অভিভাবকদের একটা বড় ভূমিকা,
0: খুব ভূমিকা। এবং আপনাদের কাছে হাত জোর করে বলছি, এই জন্য কারণ আমি দেখছি এরকম অনেক পেশেন্ট, মানে খুব কান্নাকাটি ফ্যামিলি, ফ্যামিলিতে সব আছে কিন্তু বাচ্চা কথা বলছে না, 5 বছর হয়ে গেল বাচ্চা কথা বলছে না, অথচ 1.5 বছরে বাচ্চাটা কথা বলতো, এই মোবাইল দিয়ে খাবার দিয়ে বসিয়ে দিত। আপনারা ওদেরকে একটুখানি সময় দিয়ে যোগায় ইনভলভ করুন, সুস্থ থাকবে আর এই নেশা থেকেও মুক্তি পাবে।
1: আচ্ছা, আমরা এই এই প্রসঙ্গে আরো দুটো প্রশ্ন আমার মাথায় চলে এলো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক শিশুদের না জিহ্বাটা ভারী হয়ে যায়, হ্যাঁ, এবং কথা বলতে অসুবিধে বা জড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি যোগার মাধ্যমে এর কোনো প্রতিকার আছে?
0: এটা যোগার মাধ্যমে বলতে কি জিভ সঞ্চালনা, যেটা গ্রীবা সঞ্চালনা আমাদের এগুলো থাকে, জিভ সঞ্চালনা বাচ্চাদের সাথে অনেক কথা বলে বাচ্চারাও কথা বলতে থাকে, তাতে জিভ সঞ্চালনা হয়। আর এটার খুব ভালো একটা এক্সারসাইজ আছে, এটা অনেকে পারেন না, গ্রামে মায়েরা একসময় উলুধ্বনি দিত,
1: আচ্ছা,
0: এটা কিন্তু খুব কাজের।
1: আচ্ছা,
0: এই জিভটা পুরো চারদিকে বের করে মুভ করা, নাড়ানো। আর একটা আছে সিংহাসন, হ্যাঁ, সিংহাসনটা হচ্ছে কি সিংহের মতো বসবে, বসে সিংহ যেরকম গর্জন করে, আমি একটু গর্জনটা আপনাদেরকে শোনাতে পারি শ্রোতা বন্ধুরা, জিভটা বের করে, এই এই আওয়াজটা, এটা শুধু জিভ ভারী না,
1: কতক্ষণ করতে হবে
0: এটা? 5 থেকে 7 বার।
1: এটা
0: শুধু জীবের জন্য না, এটা থাইরয়েডের জন্য সাংঘাতিক কাজ করে। বাচিক শিল্পী যারা আছেন তাদের গলায় সাংঘাতিক ও পাওয়ারফুল হয়, ইভেন যাদের ভোকাল কর্ডে প্রবলেম থাকে তাদের জন্য উপকারী এই আসনটা, অনেক উপকারী।
1: আচ্ছা, বা
0: এটা করতে পারেন।
1: আচ্ছা, আমরা খুব ভালো একটা যোগা সম্পর্কে জানতে পারলাম। এবারে যেটা বলেছিলাম দুটোর মধ্যে একটি জানতে পারলাম জিভার ব্যাপারটা, দ্বিতীয়টা হচ্ছে যে আমরা এটাও খুব লক্ষ্য করি যে অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কি, এর কি কোনো প্রতিকার আছে যোগের মাধ্যমে রোগ মুক্তি হওয়ার?
0: এটা অনেকে আসে এটা নিয়ে, আসলে কি এটা তো একটা আপনার মেলানিনের ব্যাপার আছে, বা এটাও একটা জিনগত ব্যাপার থাকে, এটা যোগায় কখনোই সম্পূর্ণ সেরকম সারবে না। কিন্তু এক্ষেত্রে কি হয়, আপনি যদি আসন করেন, প্রাণায়াম করেন, আপনার ভালো ঘুম হবে, বডি পুরো অক্সিজেন পাবে, আপনি রিল্যাক্স পাবেন, তাহলে কি হয়, যখন আমরা যত রিল্যাক্স পাই, যত বডি অক্সিজেন নেয়, তখন কি হয় এটা একটু ধীর হয়, মানে এই যে পাকা চুল পাচ্ছে ওটা একটু ধীর হয়, কিন্তু এটা যোগাতে সম্পূর্ণ সারে না।
1: আচ্ছা আচ্ছা, আর এই কথা শুনতে শুনতে আরেকটা কথা মনে পড়ে গেল যে এই যে নাক ডাকার শব্দটা, মানে এটা আমরা বাসে ট্রেনে বা অনেক সময় আমার সামনে কেউ হয়তো বসে আছেন, সে হঠাৎ করে ঘুমিয়ে গেল, তার এমন নাক ডাকা আরম্ভ হলো যে আশপাশের লোকেরা সব সরে গেল, বিরক্ত হয়ে গেল। তো এটার কি কোনো প্রতিকার আছে যোগার মাধ্যমে?
0: এটাও বলছি, আসলে তো নাক ডাকে না, গলা ডাকে।
1: আচ্ছা,
0: তো এটা নিয়েও অনেকে বলেন, প্রশ্ন করেন, ভালো প্রশ্নটা করেছেন, কারণ কি যারা নাক ডাকেন তার পাশে যে ঘুমান তার খুব বিরক্তির কারণ হয়, সেও জানতে পারবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আপনার ঘাড়ে, আমাদের যে ঘাড় গলায় এইগুলো যখন মাসেলগুলো না লুজ হতে থাকে বয়সের সাথে সাথে, দেখবেন অনেকে না ইয়াং বয়সে নাক ডাকতো না, দেখা যায় একটু বয়স হলে মধ্য বয়সে গিয়ে নাক ডাকছে, তখন কি হয় স্কিনের যে ইলাস্টিসিটিটা কমে, কমে যাওয়াতে কি হয় মাসেলগুলো একটু লুজ হতে থাকে, তখনই এটা হয়। এটাও আমি বলবো যোগাতে অনেকখানি কমানো যায়, সেক্ষেত্রে যে গ্রীবা সঞ্চালনা যে এক্সারসাইজটা আছে, অর্থাৎ কি আপনি ঘাড়টাকে যতটা পারবেন সামনে করবেন, যতটা পারবেন পেছনে করবেন, দুই সাইডে করবেন, সাইডে সাইডে, আবার পাশ এই পাশ ওই পাশ, এইগুলো যদি নিয়মিত করেন এটা অনেকটাই ঠিক হয়। তবে এটা সম্পূর্ণভাবে আমি এটাকে বলবো না যে ঠিক হয়ে যাবে যোগার মাধ্যমে।
1: আচ্ছা, আর আপনি তো দীর্ঘদিন ধরেই এই যোগের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে গর্ভবতী মহিলারা,
0: হ্যাঁ,
1: তারা কি সেই সময়ে কোনো যোগ করতে পারবে বা তাদের পরবর্তীতে যাতে কোনো অসুবিধা না হয় সন্তান সন্ততি হওয়ার জন্য?
0: ওখানে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে কি ওখানে না টাইমেস্ট থাকে, ফার্স্ট টাইমেস্ট, সেকেন্ড টাইমেস্ট, 3 মাস করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রথম 3 মাস সেখানে আপনারা পেটের উপর চাপ না দিয়ে,
1: আচ্ছা,
0: শুধু হাত পা নাড়ালেন, একটু হাঁটলেন, একটু হালকা করে টুইস্টিং করলেন, আর সবসময় চেষ্টা করবেন ওই সময় ভদ্রাসনে বসতে। ভদ্রাসনটাকে আমরা খুব মানে কমন একটা কথা বলি বাটারফ্লাই, বাটারফ্লাই আসন, মানে বদ্ধ কোণ আসনও বলে, দুটো পাকে ভাঁজ করে পায়ে পায়ে নমস্কারের মতো করে দুই পাশে হাঁটু দুটো বসিয়ে এই পাটাকে নাড়ানো, এটা খুব ভালো, এটা এটাতে মানে প্রসবের ক্ষেত্রেও খুব ভালো হয়, প্লাস নর্মাল প্রসব যারা করাতে চান, যে এখন তো সিজার ছাড়া কিছুই হয় না, দেখা যায় যে কথায় কথায় সিজার, তো সেই ক্ষেত্রে এটা অনেক উপকার। আর শ্বাসের ব্যায়াম খুব ভালো, ভেতরে যত অক্সিজেন যাবে আপনার বাচ্চা তত ভালো থাকবে। তবে এই ক্ষেত্রে সাবধানতা হচ্ছে আপনি কখনো কুম্ভক করবেন না, অর্থাৎ শ্বাস নেবে নিয়ে আটকে রাখবেন না, ধীরে ধীরে যত প্রাণ ভরে শ্বাসটা নিয়ে আবার ধীরে ধীরে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, শান্তির শ্বাস ছাড়বেন। আপনি যত শান্ত থাকবেন আপনার ভেতরের বাচ্চাটাও তত ভালো করবে, হেলদি মা একটা হেলদি বাচ্চা জন্ম দিতে পারে। শ্বাস প্রশ্বাস হচ্ছে আপনার অক্সিজেনের কাজগুলো ভালো করবে। আর অঙ্গ সঞ্চালনা যেটা, আসন, এই সময় বজ্রাসনে আপনি বসতে পারবেন, ভদ্রাসনে বসতে পারবেন, বীরাসনে বসতে পারবেন, বাট আপনি এই সময় ভুজাঙ্গাসন, ধনুরাসন, এরকম আসনগুলো পেটে যেটাতে চাপ লাগে সেগুলো করা যাবে না।
1: আচ্ছা, যে এবারে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে, আমরা যতটা সম্ভব একটু একটু জানবার চেষ্টা করি যে আমরা তো এতক্ষণ আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, দুটো পর্বে, এটা দ্বিতীয় পর্ব, তো একটা অনুরোধ আপনার কাছে রাখবো যে আপনি মনে করেন আপনি আমাদের স্টুডিওতে আছেন, যেহেতু আপনি একজন যোগা গুরু বা যোগা বিশেষজ্ঞ, সেখানে আমি সামনে বসে আছি মনে করুন, হ্যাঁ, সেখানে আপনি একজন গুরু হিসেবে যদি একটু কিছু যোগ ব্যায়াম আমাদের বলে দেন বা একটু পদ্ধতিটা একটু যদি বলে দেন খুব সংক্ষেপে।
0: এটা মানে আসলে আমাদের সঞ্চালক মানে উনি এটাই বোঝাতে চাইছেন যে আমি আপনাদেরকে মানে দর্শক বন্ধু আপনাদেরকে কি করে যোগায় উৎসাহিত করব, কি করে এঙ্গেজ করব, মানে আপনারা যোগাসন কেন করবেন এটা একটু বলে আমি ওনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি, আপনি যোগা এই জন্য করবেন কারণ আপনি নিজেকে ভালোবাসেন, কারণ আপনি শুধু আপনি না, আপনি কিন্তু পরমাত্মার একটা অংশ, আপনার দেহটাকে ঘিরেই কিন্তু সব। এখানে যারা যোগী বা ভোগী দুজনকেই বলছি, আপনি যদি ভোগী হন, ভোগ করার জন্য একটা দেহ লাগবে, আর যোগ সাধনায় যদি যান তাও একটা দেহ লাগবে, দেহটা একটা মিডিয়া, সেই জন্য তো আমি কমন দুই একটা আসন যেটা শ্বাসের উপরে সেটাই আমি এখানে হ্যাঁ করে দেখাচ্ছি। যেটা হচ্ছে একটু আগে যেটা বলেছি ভস্তিকার, হচ্ছে আমরা প্রথমে হাতটাকে ধরবো, দুইটা হাত দুইটা কাঁধের আঙ্গুলগুলো কাঁধে রাখবো, রেখে যতটা পারি এরকম করে আমরা ঘোরাবো, সোজা উল্টা ঘোরাবো, এটাতে ফ্রোজেন শোল্ডার ভালো থাকবে। আর এই যেটা বলেছিলাম ভস্তিকে, যেটা লাংস ভালো রাখবে, হাতটাকে তুলবো শ্বাস নিয়ে, তারপরে ছাড়বো যখন,
1: আচ্ছা হাতটা ও আচ্ছা হাতটা যখন আমি উঠাচ্ছি তখন আমি কিছু করছি না,
0: তখন আমি শ্বাসটা নিচ্ছি না,
1: আচ্ছা
0: নাকে নিচ্ছি,
1: নাকে নিচ্ছি,
0: হ্যাঁ, নিয়ে হাতটা উঠাচ্ছি, আর
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: এতে কি হয় আমাদের লাংসের ক্যাপাসিটিটা ভালো থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: যখন টুইস্টিং বসে বসে চেয়ারে বসলাম, এই পাশে বডিটাকে কতটা,
1: তখন কি ঘোরানোর সময় কি আমার বডিটা মাথাটাও কি ঘুরবে,
0: পুরো সব ঘুরে যাবে, আপার পোরশন সবটা ঘুরে যাবে,
1: ও আচ্ছা পুরোটাই ঘুরে যাবে,
0: হ্যাঁ, কোমরের উপরের পোরশনটা পুরো ঘুরে যাবে।
1: আচ্ছা,
0: ঘুরলে কি হয়, টুইস্টিং ব্যায়ামগুলো কোমর এবং কিডনিকে ভালো রাখে।
1: আচ্ছা, এটা যদি একটু আমাদের একবার যদি বুঝতে না পারে, আরেকবার এই শোল্ডারে যেটা আপনি চেয়ারে বসে যেটা করছেন, আর
0: চেয়ারে বসে প্রথমে হাতটা আপনি শোল্ডারের উপর রাখবেন, রেখে আপনি এটাকে চেষ্টা করবেন যতটা তুলে ঘোরানো যায়, একটা আপনি ভাবেন এখানে আমার একটা পেন আছে, কোনুইতে একটা পেন আছে, পেনটা দিয়ে আমি একটা সার্কেল বানাচ্ছি,
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সার্কেল বানাচ্ছি, নালে অনেক আধা করে ছেড়ে দেয়,
1: পুরোটা ঘোরাতে হবে,
0: সুন্দর সার্কেল বানাচ্ছি, সোজা করছি আবার উল্টা করছি, ওটা ফ্রোজেন শোল্ডারের কাজ হয়ে গেল, লান্সের জন্য, হার্টের জন্য, শ্বাস নিয়ে হাতটা মুঠি করে উপরে তুলবো, শ্বাসটা ছাড়ার সময় তাতে কি হচ্ছে, ব্রিদ একসাথে, যা শরীর মন জোর, শরীর সাথে মনকে জুড়ছি, কি করে জুড়ছি, শ্বাসের মাধ্যমে,
1: একদম ঠিক,
0: আমি এটা যখন তুলছি শ্বাস
1: নিচ্ছি
0: নাকে, আবার যখন ফুদিয়ে ছাড়ছি শ্বাস ছাড়ছি, অটোমেটিক আমার লান্সের ক্যাপাসিটি
1: বাড়ছে,
0: হ্যাঁ ভালো কাজ করছে, লান্স কাজ করছে,
1: ঠিক ঠিক,
0: ফুসফুস ভরে শ্বাস নিচ্ছি,
1: ঠিক। আচ্ছা, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, হাতে আর একদমই সময় নেই, শুধু একজন যোগা শিক্ষক হিসেবে আমাদের শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ির, একটা বিশেষ দিন, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান আমরা করছি, যোগাতে রোগ মুক্তি। এই অনুষ্ঠানের শেষে আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কী বার্তা দেবেন?
0: হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে লাভ ইউরসেলফ, নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখুন। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার আশেপাশের মানুষগুলা দেখবেন আস্তে আস্তে কিভাবে স্বার্থপরের মতো সরে যাবে, কারণ মানুষ খুব আনন্দ প্রত্যাশী, আনন্দের জন্য সবাই ছুটি আমরা। আপনার কাছে এসে যদি কেউ সারাক্ষণ উস আমার এই ব্যথা ওই ব্যথা এই শরীরটা খারাপ, কেউ আপনাকে ভালোবেসে আপনার কাছে আসবে না, আপনি আস্তে আস্তে আরও একা হয়ে যাবেন। আপনি নিজে ভালো থাকুন এবং অন্যদেরকে আপনি নিজের সাথে জুড়ুন। আপনি আমাদের যোগের উদ্দেশ্য তো এটাই, আমরা মিলন মানে একাধিক সবার সাথে আমরা কী করে আরও মিলব মানে জুড়ব আরও, তো সেক্ষেত্রে আগে আপনি নিজেকে নিজে

0: সাথে জুড়ুন।
1: ঠিক,
0: প্রথমে আপনি নিজেকে চিনুন। আপনি কিন্তু অনেক পাওয়ারফুল, আপনি জানেন না যে আপনার ভেতরে কত পাওয়ার আছে।
1: একদম ঠিক।
0: সেটা জানতে হলে আপনাকে যোগে আসতে হবে। যোগের ছায়াতলে আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনি একটা কত পজিটিভ, কত পাওয়ারফুল মানুষ, যে কিনা নিজের শক্তিটা জানার আগেই মরে যাচ্ছে, মাতু হয়ে যায় অনেকে, নিজেকে জানতেই পারে না,
1: চিনতেই পারে
0: না। তো হ্যাঁ, তো নো ইউর সেলফ, নিজেকে জানুন, যোগ করুন, সুস্থ থাকুন। আজকের দিনে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আপনার কাছে যত টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার একটা সুস্থ শরীর নেই, আপনি সব থেকে বড় ভিখারি। আপনি ভালো থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ আপনাকেও। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আকাশবাণী শিলিগুড়ির বিশেষ অনুষ্ঠান যোগাতে রোগ মুক্তি, এই শিরোনামে আজ আমাদের স্টুডিওতে ছিলেন বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ অপু ভৌমিক, যাকে আমরা অপুরানী উকিল বলেই জানি বা চিনি। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে বা দুটি পর্বে যেভাবে আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে যেভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং যোগার যে প্রয়োজনীয়তা এখনকার দিনে কতটা রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনি আমাদের শ্রোতা বন্ধুদের জানালেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: আপনাদেরকেও সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই প্রচেষ্টা তখনই কাজে আসবে যদি আপনারা আমাদের কথা শুনে যোগাসন করুন, নিজেদেরকে ভালো রাখেন। সুস্থ সমাজ, সুস্থ পৃথিবী, এটাই আমাদের লক্ষ্য।
1: ধন্যবাদ। ঠিক, নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান যোগে রোগ মুক্তি। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শান্তনু আচার্য। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভিভিজি রামজি আইন 2025 সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্প নির্মাণে 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি

0: ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগার জায়গায় এসেছে। নতুন এই আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। কর্মসংস্থানের এই বাড়তি সুযোগ গ্রামীণ উন্নয়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি গ্রামীণ পরিবারগুলো গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই নতুন পরিকাঠামোয় যাতে কোনো রকম বাধা ছাড়াই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সরকার কাজ করছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी, बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পে
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে।
3: লক্ষ্মী ভাণ্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে? 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্ন আইটিআর এর ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে, সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তা সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতি চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, সাধারণত বিগত তিন বছরের আয়কর রিটার্নে দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ জানিয়েছে, মোটর ভেহিকল আইনের অধীনে বার্ষিক আয় গণনার কোনো কঠোর বা বাঁধা ধরা নিয়ম থাকতে পারে না, তবে আয়কর রিটার্নের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বেতনভোগী এবং স্বনির্ভর ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি ছ লেনের সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। এই প্রকল্পের ফলে পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে।
4: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। এতে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুম্বাইতে আজ সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকেই ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে মুম্বাই শহর এবং মেট্রোপলিটন এলাকায়। আবহাওয়া দপ্তর রত্নগিরিতে লাল সতর্কতা এবং মুম্বাই থানে, পালঘর ও কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ভারত আজ ফারুকাবাদের 125 বছরের পবিত্র শ্রী গুরু সিং সাভা সাহেব ধ্বংসের জন্য পাকিস্তানকে তীব্র নিন্দা করেছে। ঐতিহাসিক এই গুরুদ্বারাকে ধ্বংস করার জন্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজের 2-0 ব্যবধানে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাশা ঘোষাল।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাশা ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আজকের যে লাইভ ফোন ইন অনুষ্ঠান, আমরা বিকেল 5:30 আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল, আমাদের আজ যে বিশেষ দিন অর্থাৎ জাতীয় চিকিৎসক দিবস, এ উপলক্ষে আমরা আমাদের পরিচিত, আমাদের কাছের যারা মহান চিকিৎসক, তাঁদের স্মৃতিচারণায় আমরা মুখরিত হয়েছিলাম। মনের জানালা অনুষ্ঠানের শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই, আমরা এরকম গত অনুষ্ঠানে বহু ফোন কিন্তু আমাদের কাছে এসেছিল, আমরা সময়ের অভাবে সেই ফোনগুলো কিন্তু ধরতে পারিনি। তাই স্মরণে মননে আমাদের চিকিৎসক, এই আমাদের এখনকার অনুষ্ঠানের বিষয়। আমাদের যারা রোগ নির্মূল করেছেন, আমাদেরকে বিভিন্ন সময়ে শৈশব থেকে শুরু করে আজ এ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময় সুস্থ করে তুলেছেন, আজকের দিনটি আমরা তাঁদের স্মৃতিতে, তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘে উদযাপিত করব। শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে ফোন করুন আমাদেরকে 9434076705 এই নম্বরে। আবারও জানাচ্ছি 9434076705। আমাদের আজকের বিষয় স্মরণে মননে আমাদের চিকিৎসক। বলতে বলতেই একটি ফোন চলে এসেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?

0: শিলিগুড়ি থেকে বলছি, নিবেদিতা দত্ত।
1: শিলিগুড়ি থেকে নিবেদিতা দা?
0: হ্যাঁ
1: বলুন দিদি।
0: হ্যাঁ বলছি, শোন, আজকে সব বরেণ্য ডাক্তারদেরকে আমার শ্রদ্ধা প্রণাম সব জানাচ্ছি।
1: একেবারেই
0: তারপরে আমি শ্রদ্ধা বলতে বলবো, ভালোবাসা বলবো আমার পুত্রটা দেব ডাক্তার আপনার ইয়েকে আপার বাগডুগরা ডাক্তার ডিপি কর, মানে দেবপ্রসাদ কর।
1: আচ্ছা,
0: উনি আমার স্বামী 3.5 বছর বিছানায় ছিলেন, পার্কিনসন হওয়াতে আস্তে আস্তে শরীরটা ডিটোরিয়েট করে এবং কথাটা বন্ধ হয়ে যায়। কি
1: আচ্ছা
0: সব সেন্স ছিল মাথা বা এক্সপ্রেশন ছিল, সেই আমার দেবর ডাক্তার দেবপ্রসাদ কর উনাকে ট্রিটমেন্ট করে 3.5 বছর এমন ভাবে রাখলেন, কোনো রকম ক্যাথেটার লাগে নাই, কোনো রকম ফুড পাইপ লাগে নাই, একটা মানে কোনো রকম শরীরে কিচ্ছু হয় নাই। আস্তে আস্তে ডিটোরিয়েট করতে করতে যা হওয়ার ওই 2 জানুয়ারি উনি চলে গেলেন।
1: আচ্ছা,
0: একটা বেডসোর পর্যন্ত হয় নাই, সবাই আশ্চর্য হয়ে গেছে। 3.5 বছর একটা পেশেন্ট বিছানায় থাকলো, অথচ কিছু হলো না।
1: আচ্ছা,
0: কাজেই যদিও আমার দেবর আমার ছোট, এই সেই দেবপ্রসাদ করকে আমার শ্রদ্ধা ভালোবাসা সম্মান সব জানাচ্ছি।
1: একেবারেই একেবারেই। শ্রোতা বন্ধুরা, আমাদের নিবেদিতাদি বাগডোগরার একজন মহান চিকিৎসক ডক্টর ডিপি কর, সকলেই তাকে প্রায় এক নামে চেনেন, আমরা তাঁর প্রতি আমরা আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাই। শ্রোতা বন্ধুরা, আপনারাও আমাদেরকে ফোন করতে পারেন 9434076705, এই নম্বরে 9434076705 এ নম্বরে আপনারা ফোন করে আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের, যে আপনাদের অথবা আপনাদের কাছের মানুষের সঙ্গে যে মহান চিকিৎসকদের আরোগ্য, তাদের যে চিকিৎসা, চিকিৎসার ফলে আমাদের সেরে ওঠা, এই বিষয়টি কিন্তু আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। শ্রোতা বন্ধুরা, একটি ছোট্ট ঘটনা আজ এই অনুষ্ঠানে, আমি যেহেতু ভারতীয় চিকিৎসকদের নিয়ে এই অনুষ্ঠানটি আমরা তাঁদের শ্রদ্ধার্ঘ্যে, তাঁদের প্রতিশ্রুতি এবং শ্রদ্ধার্ঘ্যে আমরা আজকের অনুষ্ঠানটি নিবেদন করছি, একটি ছোট ঘটনা আপনাদের সঙ্গে আমি একটা গল্প আমি বলতে চাই। এটা ঠিক গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা। কাশী কনখলে, কনখলে একটি সেবাশ্রম রয়েছে এবং সেখানে বহু বছর থেকে, আজ প্রায় 100 বছর বা তারও বেশি সময় হয়ে গেল, সেখানে বহু মানুষ, সেখানে যারা ওই দুর্গম পাহাড়ি যে সমস্ত সাধু অথবা যারা সন্ন্যাসীরা থাকেন, সেই পাহাড়ি অঞ্চলে, সেই দুর্গম অঞ্চলে কিন্তু আজ থেকে 100-150 বছর আগে কোনো হাসপাতাল বা কোনো রকমেরই নিরাময় স্থান ছিল না। তো সে সময় একজন, বলতে পারেন তিনি মহামানব, স্বামী কল্যাণানন্দ, স্বামী বিবেকানন্দের তিনি ছিলেন একজন দীক্ষিত সন্তান, তিনি সেই কাশী, সেই কনখলে প্রথমে মুলিবাসের বেড়া দিয়ে এবং তারপর, আজকে তো কনখল সেবাশ্রমের বিশাল তাদের ব্যুৎপত্তি এবং বিশাল জায়গা জুড়ে তাদের সেই আশ্রম, সেখানে প্রথমে মুলিবাসের বেড়া দিয়ে যখন শুরু হয়েছিল, তিনি যখন ওই মুমূর্ষ সমস্ত সাধুদের বা সেখানকার মানুষদের, সাধারণ মানুষদের তিনি চিকিৎসা করতেন, সেখানে মুলিবাসের বেড়ায় তাদেরকে নিয়ে আসা হতো সেখানে এবং তিনি তাদেরকে পথ্য বা ওষুধ সেই সময়ের তাদের অসুবিধা বা সুবিধা মতন দিতেন। একবার হলো কি, একজন টাইফয়েডের রুগী তাঁর কাছে শুশ্রূষা পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য তার কাছে এলেন। তার সারা শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা এবং যন্ত্রণায়, ওই যন্ত্রণা, ওই রুগ্ন, ওই ব্যক্তিকে যখন তিনি সেবা করতে গেলেন কল্যাণানন্দ, দেখা যাচ্ছে অতিষ্ঠ হয়ে, যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি ওনাকে, মানে স্বামী কল্যাণানন্দজিকে, উনি যেন, উনি

0: চড় মেরে বসলেন, থাপ্পড় মেরে বসলেন। এবং থাপ্পড়ে এমন অবস্থা হলো যে তার যে চোখে চশমাটা ছিল, চশমাটা তার চোখ থেকে পড়ে গেল এবং চশমাটা কিন্তু ভেঙে গেল। অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে সকলে বা ওখানে যারা উপস্থিত অন্যরা ছিল তারা দৌড়ে এলেন, কিন্তু দেখা যাচ্ছে মহারাজ কিন্তু নির্বিকার। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে পরবর্তীতে যে আপনার সঙ্গে এই রকম ঘটনার পরেও আপনি এরকম নির্বিকার থাকলেন কিভাবে, বলছেন যে এই যে রোগী, তাদেরকে আমরা ইংরেজিতে বলি পেশেন্ট। পেশেন্ট কথার অর্থ কি? পেশেন্ট কথার অর্থ হলো যার সামনে গেলে আমাদের পেশেন্স অর্থাৎ ধৈর্য বাড়ে, তাই না? তোই আমরা একটা ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে আছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, ফালাতে বলছি, পরিতোষ দাস, ভালো ভালো গান চালান।
0: ভালো ভালো গান চালাবো পরিতোষবাবু, আজকে জাতীয় চিকিৎসক দিবস, তো আপনার আপনার পরিচিত কোনো ডাক্তারবাবু বা কোনো চিকিৎসকের ঘটনা কি বলতে চান?
1: না।
0: ঠিক আছে, আমরা গান শুনবো, তবে গান শোনার সঙ্গে সঙ্গে আজকে আমরা ডাক্তারদের প্রতি, আমাদের মাননীয় চিকিৎসকদের প্রতি
1: ফোন করি নাই কেন বলেন তো?
0: কেন, কি হয়েছিল?
1: মোবাইল টাকা ছিল না।
0: আচ্ছা, মোবাইলে টাকা ছিল না, এখন টাকা ভরেছেন?
1: হ্যাঁ, আজকে বললাম।
0: বাহ, তাহলে এখন থেকে কিন্তু আবার প্রতিদিন যেন ফোন পাই।
1: হ্যাঁ, আচ্ছা,
0: ঠিক ঠিক আছে, ঠিক আছে পরিতোষবাবু, ভালো থাকবেন। তো শ্রোতা বন্ধুরা, যেই ঘটনাটি বা যেই ঘটনাটি বা যেই আমরা আমরা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে কি মহামানব, যে চিকিৎসকেরা কিন্তু শুধুমাত্র তাদের ওই চিকিৎসাটা করার জন্যই কিছু ভালো মেডিসিনস মানে উপযুক্ত ঔষধ বা উপযুক্ত পথ্য দেওয়ার জন্যই কিন্তু তারা মহান চিকিৎসক হন হয়ে ওঠেন না। মহান চিকিৎসক, দরদি চিকিৎসক কিন্তু তখনই হন যখন চিকিৎসকদের মধ্য থেকে সেই করুণাটা জেগে ওঠে, হ্যাঁ, সেই মাতৃত্ব, সেই মমতা তাদের ভেতর থেকে প্রকাশিত হয়, তখন তিনি, সেই চিকিৎসক কিন্তু শুধু প্রাণ দেন না, তিনি যেন তাদের আত্মাটাকে, রোগীর যেন আত্মাটাকে নূতনভাবে জাগিয়ে তোলেন। এই হলো চিকিৎসকদের ভূমিকা ভারতীয় জীবনে, ভারতবর্ষের জীবনে। আমরা দেখতে পাই যে কি অদ্ভুতভাবে করোনার সময়, করোনাকালীন সময়, আমরা দেখেছি যে আমাদের মহান চিকিৎসকেরা কিভাবে দিন রাত এক করে, সমস্ত কিছুকে এক করে, তাদেরও পরিজন, তাদেরও বাড়িতে সন্তান, তাদেরও বাড়িতে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, এই সমস্ত কিছুকে, সমস্ত কিছুকে ফেলে, সমস্ত কিছুকে যেন মানে সমস্ত কিছুকে একদিকে রেখে তারা কিন্তু আমাদের এই, যখন আমরা বিভিন্ন রকমের শব্দ সে সময় বেরিয়েছিল, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব, হ্যাঁ, শারীরিক দূরত্ব, যখন আমরা কিন্তু ঘরের থেকে একটা দরজার বাইরে পা রাখতে গেলে 10 বার ভাবতাম, আমাদের এই যে বরেণ্য চিকিৎসকেরা, তারা কিন্তু নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে, তাদেরও সন্তান আছে, তাদেরও বাড়িতে স্ত্রী আছেন, তাদেরও সমস্ত কিছু আছে, তার সত্ত্বেও তারা কিন্তু সমস্ত কিছুকে অবহেলা করে, তুচ্ছ করে তারা কিন্তু আমাদের এই করোনা নামক এই মহামারীকে কিন্তু তারা কিন্তু আমাদের জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। এবং এই করোনা অতিমারিতে আমরা কিন্তু আমাদের বহু বরেণ্য চিকিৎসকদের সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবী জুড়ে হারিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমরা তাদের যে বিদেহী আত্মা, তার প্রতিও কিন্তু শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করব। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন আমাদেরকে, তার আগে একটা গান শুনে নিই। খাত ছায়াছবি থেকে শিল্পী অরিজিৎ সিং গানটিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705।

8 0 7 6 7 0 5, স্মরণীয় আমাদের জীবনের স্মরণীয় চিকিৎসক, যাদের চিকিৎসায় আমরা বা আমাদের পরিবার পরিজনেরা বিভিন্ন সময় সুস্থতা পেয়েছেন, আরোগ্য পেয়েছেন। আমরা আজ তাদের কথা শুনব। আরেকটি গান আমরা শুনি রসগোল্লা ছায়াছবি থেকে।

0: নমস্কার, কে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: সমাধি, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, আজকে তো মানে
0: আজকে জাতীয় চিকিৎসক দিবস।
1: হ্যাঁ,
0: তো
1: চিকিৎসক
0: আমাদের
1: দিবস।
0: আজকের বিষয় আমাদের স্মরণীয় চিকিৎসক, স্মরণীয় বরণীয় যারা চিকিৎসক তাদের স্মৃতি।
1: হ্যাঁ
0: এরকম এই
1: হ্যাঁ
0: এই রকম যদি কোনো চিকিৎসক আপনাদের থেকে থাকে তাহলে
1: হ্যাঁ,
0: তার
1: আমাদের
0: স্মৃতিচারণ করতে পারেন।
1: জলপাইগুড়ির চোখের ডাক্তার ছিলেন শিশির মণ্ডল,
0: আচ্ছা,
1: সুশান্ত রায়, দুজন খুবই ভালো চিকিৎসক। আমি চোখ অপারেশন করেছি তার হাতে। হ্যাঁ, যখন নাকি আমার চোখে ছানি পড়ে তখন হাসপাতালে আমার মেয়ে নিয়ে গেল।
0: হ্যাঁ
1: আমি তো ভাবলাম যে কি হলো চোখে, তখন ডাক্তার শিশির মণ্ডল দেখে বললেন যে ড্রপ লিখে দিলাম তো এটা দেবে। তারপরে 1 মাস দেওয়ার পরে আবার গেলাম, তাও চোখে এমন মনে হতো, যেন দূর থেকে মনে হতো যে ধুলো ধুলো।
0: আচ্ছা,
1: তারপরে বললো যে এটা আপনাকে করতে হবে, ইসিজি করতে হবে, আর আর টেস্ট করতে হবে, সব কিছু ব্লাড টেস্ট করতে হবে। তার এই টেস্ট করার পরে বললো যে আপনার ছানি সব কিছু রিপোর্ট দেখিয়ে দিলাম, বললো যে অপারেশন করতে হবে, চোখে ছানি পড়েছে। এখন আমার মেয়ে আমাকে নিয়ে গেল, আমার তো একমাত্র মেয়ে আছে, আপদ বিপদে হয়েই দেখে। আমার মেয়ে আমাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেল, তারপরে আমাকে ভর্তির ডেট লিখে দিল, ওই দিনে ভর্তি হলাম। তারপরে শিশির মণ্ডল এত ভালো ডাক্তার, উনি মানে সব কিছু মানে দেখে আমাকে 1/2 ঘন্টার মধ্যে অপারেশন করলো। আমার সাথে ছিল আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি, সবাই ছিল। খুব ভালো অপারেশন করেছেন,
0: এখন আপনার
1: এখনো
0: চোখ ঠিক
1: দেখছি
0: আছে?
1: আমি খালি চোখে দেখতে পাচ্ছি।
0: বাহ বাহ
1: খুবই ভালো অপারেশন করেছে।
0: বাহ,
1: হ্যাঁ
0: খুবই
1: হ্যাঁ
0: ভালো। ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক,
1: ভুলবো না।
0: খুব ভালো থাকবেন সমাধি, ফোন করবেন
1: হ্যাঁ,
0: আমাদের।
1: আপনিও ভালো থাকবেন,
0: ঠিক ঠিক ঠিক
1: আপনিও
0: আছে,
1: ভালো থাকবেন।
0: ঠিক ঠিক।
1: নমস্কার।

নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের ফোন করতে পারেন, আপনাদের জীবনে যে চিকিৎসার অভিজ্ঞতা, যারা আমাদের আমাদের কঠিন সময়, মুমূর্ষু সময়, যাদের সান্নিধ্যে, যাদের ছোঁয়ায়, যাদের স্পর্শে আমরা আরোগ্য লাভ করেছি, আমরা আমাদের জীবনকে নতুনভাবে ফিরে পেয়েছি, এই সমস্ত চিকিৎসকদের স্মৃতিচারণায় আমাদের অনুষ্ঠানকে আপনারা সমৃদ্ধ করতে পারেন। ফোন করুন 9434076705 এই নম্বরে। সময় কিন্তু শেষের দিকে, তাই শ্রোতা বন্ধুরা আর দেরি না করে চটাপট ফোনটা করে দিন। এবারে আমাদের ছবি বেলা শেষে, শিল্পী এবং সুরকার অনুপম রায়।

0: নমস্কার, কে বলছেন?
1: আমার নাম স্বপন বিশ্বাস।
0: কোথা থেকে বলছেন?
1: অসমিয়া।
0: কোথা থেকে বলছেন?
1: লক্ষ্মীপুর থেকে।
0: দক্ষিণ দিনাজপুর?
1: হ্যাঁ,
0: আচ্ছা, বলুন।
1: আপনি খুব অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আপনারা কেমন আছেন?
0: আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ,
0: ঠিক ঠিক
1: খাওয়া
0: ঠিক
1: দায় না,
0: ঠিক ঠিক
1: আমি কাজ করি তো,
0: আচ্ছা
1: সময় পাই না, এই
0: ঠিক
1: আজকে প্রথম বললাম।
0: ঠিক ঠিক ঠিক এরকম সময়

পারবে, মাঝে মধ্যে ফোন করবেন, ঠিক আছে? খুব খুব ভালো থাকবেন। ঠিক ঠিক ঠিক, ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমাদের শেষ ছবি একলা আকাশ, শিল্পী শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো। আমরা শেষ করতে চলেছি আজকের মনের জানালা। আমরা বন্ধ করব আমাদের জানালা, তার আগে ভারতের সমস্ত চিকিৎসকদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনের জানালা আজ এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: And in men's cricket, India were 124 in 13.3 overs against England in the first T20 international of the five-match series at the Riverside Ground in Chester Street when reports last came in. Earlier, Indian skipper Shreyas Iyer won the toss and opted to bat first. Spinners Varun Chakravarti and Ravi Bishnoi have returned to the playing 11 for India, while Vaibhav Suryavanshi has been kept on bench. The men in blue will look to bounce back from the shocking 2-0 defeat to Ireland in the last series. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 7 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। 6:25 কৃষি পরামর্শ এবং তারপর চাষবাসের টুকিটাকি। 6:30 শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, ডায়াবেটিসে যোগের ভূমিকা বলবেন সোমা বসু এবং দেব সাক্ষাৎকার নিয়েছেন দেবলীনা দত্ত। 6:35 লোকগীতি শিল্পী সুবীর চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীত 6:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি শিল্পী অনুপ ঘোষাল। 8:30 লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী। 9:00 শ্যামাসঙ্গীত শিল্পী কাশীনাথ নন্দী। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। অতুল প্রসাদের গান 10:00 শিল্পী শাহানা দেবী। 10:20 রজনীকান্তের গান স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 কিছু কথা কিছু গান 11:30 বিদ্যার্থীদের জন্য। 12:05 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ। 3:00 শুনতে পাবেন গান পরম্পরা শিল্পী পণ্ডিত কুমার গন্ধর্ব। 5:30 লাইভ ফোন ইন আনন্দধারা। 6:05 লাইভ ফোন ইন মেঠোসুর। 8:00 শুনতে পাবেন লাইভ ফোন ইন ছায়াছবির গান।

9:30 লাইভ ফোন ইন গানে গানে রাত 10টায় শুনবেন সঙ্গীতের লোক ও লঘু সঙ্গীতের জাতীয় কার্যক্রম। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।